আকাশবাণী কলকাতা। আজ বৃহস্পতিবার, 24শে বৈশাখ 1948 শকাব্দ, 14ই মে 2026 খ্রিস্টাব্দ, 30শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 57 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:15 সেকেন্ডে, সূর্যাস্ত 6:05 মিনিট 3 সেকেন্ডে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল ৬টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মহাভারত থেকে পাঠ।
1: কর্ম খল্লিহ কর্তব্যং জানতা মিত্র করষণ অকর্মাণু হি জীবন্তি স্থাবরা নিতরি জন সকর্ম কুরু মা গ্লাসি কর্মণা ভবদংশিত কৃতং হি জুহি জানাতি সহস্রে সৌস্তি নাস্তি চ জুহি দিষ্টমুপাসীত নির্বিশেষ সুখং স্বপেত অবসীদেত তদুর্বুদ্ধি রামুঘত ইবোদকে তিলে তৈলং গবিক্ষীরং কাষ্ঠে পাবকমন্তত ধিয়া ধীরো বিজানীয়াদ উপায়ং চাস্য সিদ্ধয়ে ইষ্টাপূর্তফলং নস্যান্ন শিষ্যো ন গুরুর্ভবেত পুরুষ কর্ম সাধ্যেষু স্যাচ্চেদয়মকারণম কর্তৃত্বাদীব পুরুষ কর্মসিদ্ধৌ প্রশস্যতে অসিদ্ধৌ নিন্দ্যতে চাপি কর্তা নাসীত কথন্তিহ অসম্ভবে তস্য হেতু প্রায়শ্চিত্তং তু লক্ষয়েত কৃতে কর্মণি রাজেন্দ্র তথা নৃণ্যমবাপ্নুতে অলক্ষ্মীরাবিশত্তেনং শয়ানমলসং নরম নিঃসংশয়ং ফলং লব্ধ্বা।

0: দক্ষো ভূতিমুপাসতে, এ জগতে জ্ঞানবান ব্যক্তিকে অবশ্যই কর্ম করতে হবে। কর্মহীন হয়ে শুধু জড় পদার্থ বাঁচতে পারে, অন্য কেউ পারে না। কর্ম করো, অবসন্ন হয়েও না, কর্মের বর্মে দেহ আবৃত করো। সহস্র মানুষের মধ্যে কর্মে অভিজ্ঞ কয়জন আছেন? দৈবের প্রতি নির্ভর করে যে মানুষ নিষ্ক্রিয় হয়ে সুখে ঘুমিয়ে থাকে, জলের মধ্যে কাঁচা ঘটের মতো সে মিলিয়ে যায়। বুদ্ধিমান মানুষ তিলের মধ্যে তেল, গাভীতে দুধ এবং কাঠের ভিতরে যে আগুন আছে বুদ্ধি দিয়ে তা আবিষ্কার করেন, তারপর ঐসব বস্তু লাভ করবার জন্য উপায় স্থির করেন। যজ্ঞ প্রভৃতি ইষ্টকর্ম এবং পুষ্করিণী খনন প্রভৃতি ফলের প্রতি মানুষের পুরুষকার যদি কারণ না হতো, তবে এসব কাজে কেউ প্রবৃত্ত হতো না, কেউ শিক্ষক বা কেউ ছাত্রও হতেন না। ফল লাভে মানুষেরই কর্তৃত্ব আছে বলি কর্মের সিদ্ধি হলে মানুষের প্রশংসা হয়, তেমনি কর্ম ব্যর্থ হলে মানুষেরই নিন্দা হয়। কাজ করেও কোনো কোনো ক্ষেত্রে ফল হয় না বটে, কিন্তু তার কারণ কর্মের ত্রুটি। সে ত্রুটি দূর করলে ফল হয়, আর নিপুণভাবে কাজ করেও যদি ব্যর্থতাই লাভ হয়, তবু মানুষ কর্তব্য সম্যক পালন করেছেন এই ভেবে প্রসন্ন হতে পারেন। আলস্য ভরে শুয়ে থাকা মানুষের মধ্যে অলক্ষীর আবির্ভাব ঘটে। নিরলস ব্যক্তি কিন্তু নিঃসংশয়িত ফল অর্জন করে মঙ্গলে অভিষিক্ত হন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মহাভারত থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আজ 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরুদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে তুলিরেখা দত্ত।

0: প্রথমে তুলিরেখা দত্ত, তারপর মুনমুন রায়ের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, শুনবেন কৃষি সুপারিশ, বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা গর্ভকালীন শরীর চর্চা বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় হৈমন্দী দে ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়, জানা অজানা সকাল 8, কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন আজ দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর সুপ্তেন্দুনাথ সর্বাধিকারী, 8:05 নজরুল গীতি সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম অমরজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় আজ দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল অনিরুদ্ধ নাথের কণ্ঠে, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও মল্লিকা চৌধুরী, 12:00 বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 12:15 লোকগীতি মনিকা রায় কুণ্ডুর কণ্ঠে, 12:35 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:50 মহিলা মহল, শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত, 2:30 আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য, একাদশ শ্রেণীর জন্য রসায়নবিদ্যা বিষয় নিয়ে রানীশাই বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন সাউ ও দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি আন্নারানী মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অর্কেস্ট্রা সংস্কৃতি এবং সাঁওতালরা আলোচনায় সিংরাই সোরেন, ডগরমণি টুডু এবং সুতালাল সোরেন, 6:40 কৃষি কথার আসর, প্রাণীবাহিত মনুষ্যরোগ প্রতিরোধে মূল উপায় এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 রামায়ণ গান পরিবেশনায় মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীবৃন্দ, সমীক্ষা 6:30, রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, তারপর রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ বিষয়ে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, শেষে কথিকা চিকিৎসা বিজ্ঞানে লেসার বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরিও দাদরা অনিরুদ্ধ নাথের কণ্ঠে, 9:30 নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ বাণীকুমার প্রযোজনা বাণীকুমার, 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমে সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন রূপময় কোলে, 10:30 রবীন্দ্রসঙ্গীত মমতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 10:45 বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত মমতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস আজ 110তম পর্ব, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী সোহিনী ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বীতশোক চক্রবর্তী, 8:30 বেহালা শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 8:45 লোকগীতি মনিকা রায় টুডুর কণ্ঠে, 9:10 রসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 আবার শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী অমলান হালদার, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত মমতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি কথিকা, 6:30 গুলগুলশান, 7:10 বেহালা শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, নানা রঙের গান শুনবেন 8:15, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সকাল 6:20 বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2-দিনব্যাপী বৈঠক করবেন। ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। IPL ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য, প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড A শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4,023 টাকা, বাজরার জন্য 2,900 টাকা এবং অড়হর ডালের জন্য 8,450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
2: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 2,60,000 করোড় রুপে কিসানো কো পে আউট জায়গা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
1: 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

0: এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 260,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পও অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় জিএমআর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জিএনআইএএল নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। বার্ষিক 3 কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ আহমেদাবাদের সার্খেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। 2030-31 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে, যা বাণিজ্য ও সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি এই 5টি দেশ সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40,00,000 প্রবাসীর সুযোগ সুবিধার কথা নিয়েও আলোচনা করবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করবেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করেন। আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফর করবেন। 2017 সালের পর এটি হবে তার ওই দেশ দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ পরপর 2টি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁদের কনভয় গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় বিভিন্ন অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পেশ হতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনের প্রথম দিকে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহুবিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলির সমাধান করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহী জেলায়, মারা গেছেন 15 জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের অনেকেই বজ্রাহত হয়ে প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ার কারণে মানুষের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বহু জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও 1 ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে দেশের একাধিক স্থানে একযোগে তল্লাশি চালায় CBI। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI-এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন করেছে। চলতি মাসের 24 তারিখ তার অবসর গ্রহণের কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল 2 দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে 2 দিনব্যাপী তাঁর ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও 2 নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্য হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। এর সঙ্গে চীনের মার্কিন বোয়িং বিমানসহ অন্যান্য পণ্যদ্রব্য আমদানি বৃদ্ধি নিয়েও কথা বলবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি। IPL ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে RCB টসে জিতে KKRকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রান তাড়া করতে নেমে KKR 20 ওভারে 4 উইকেটে 192 রান তোলে। বিরাট কোহলি অপরাজিত 105 রান করে ম্যাচ সেরা হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমেই জানিয়ে দিই যে সমস্ত চাষি ভাইরা বোরো ধান চাষ করছেন তাদের জন্য জরুরি কথা, ফুল আসার পরে শীষের নিচের গাঁটে ঝলসা রোগের আক্রমণ কিন্তু এই সময় হতে পারে। ঝলসা রোগের আক্রমণ হলে ওই জায়গাটি কালো হয়ে পচে যায় ও আক্রান্ত জায়গাটায় শীষটি ভেঙে যায়, ফলে ধান ছিটে হয়ে যায়। এই রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রাইসাক্লোজল 0.5 গ্রাম অথবা আইসোপ্রোথিওলিন 1 মিলি অথবা কাসুগামাইসিন 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। 80% ধান পেকে গেলে তুলে ফেলা প্রয়োজন। আসি আউশ ধানের কথায়। জমিতে জো থাকলে আউশ ধানের বীজ বুনুন ও রোপণের জন্য বীজতলায় বীজ ফেলুন। বপনের উপযুক্ত জাতগুলি হল হীরা, প্রসন্ন, অন্নদা, তুলসী, বিকাশ, বন্দনা, কলিঙ্গ 3 ইত্যাদি। বীজের হার 80-90 কেজি এবং সারিতে বুনলে 65-70 কেজি।

0: প্রতি হেক্টরে। বীজ বোনার আগে প্রতি কেজি বীজের সাথে কার্বেন্ডেজিম 50%, গুঁড়ো ঔষধ 2.5 গ্রাম মিশিয়ে শোধন করে নিন। মূল সার হিসেবে হেক্টর প্রতি জৈব সার 5 টন এবং 15 কেজি নাইট্রোজেন ও 30 কেজি করে ফসফেট ও পটাশ সার প্রয়োগ করুন। রোপণের উপযুক্ত জাতগুলি হল ক্ষিতিশ, রত্না, শতাব্দী ইত্যাদি। রোপণের জন্য বীজতলা তৈরি করুন। 25% বীজতলায় জৈব সার 2.5 টন ও নাইট্রোজেন, ফসফেট, পটাশ 5 কেজি করে মাটিতে মিশিয়ে দিন ও 40-50 কেজি শোধন করা বীজ বীজতলায় ফেলুন। কাদানো বীজতলায় বীজ শোধনের জন্য 1.5 লিটার জলে 2 গ্রাম কার্বেন্ডেজিম মিশিয়ে তাতে 1 কেজি বাছাই করা বীজ থান 8-10 ঘন্টা ডুবিয়ে রাখার পর নিচে ডুবে যাওয়া বীজ তুলে জল ঝরিয়ে বীজতলায় ফেলুন অথবা প্রয়োজনে কল গজানোর জন্য ঝাঁক দিন। আসি তিল চাষের কথায়। তিল চাষে সাধারণত 2টি সেচ দিতে হয়। প্রথমটি বীজ বোনার 30-35 দিন পর ও দ্বিতীয়টি এর আরও 20-25 দিন পরে দিতে হবে। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ার পরে হঠাৎ বৃষ্টি হলে তিলের গোড়া পচা রোগ দেখা দিতে পারে। প্রয়োজনে তামা ঘটিত ছত্রাকনাশক যেমন কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিন গোড়ায়। এরপরে আসি চীনা বাদাম চাষের কথায়। বাদামের পাতায় এই সময় টিক্কা বা মরচে পড়া রোগ দেখা দিতে পারে। এই রোগের লক্ষণ দেখা গেলে জলে 2.5 গ্রাম হারে ম্যানকোজেব বা মেটালাক্সিল 8% এবং ম্যানকোজেব 64% মিশ্রণ 2.5 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে উপকার পাওয়া যাবে। গোড়া পচা বা শিকড় পচা রোগের জন্য বেনোমিল 0.5 গ্রাম বা কার্বেন্ডাজিম 1 গ্রাম বা ম্যানকোজেব 2.5 গ্রাম বা হেক্সাকোনা জল 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আসি মুগ চাষের কথায়। বীজ বোনার 3 সপ্তাহের মাথায় চিলেটেড জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে, 4 সপ্তাহের মাথায় 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবারেট এবং 5 সপ্তাহের মাথায় 0.5 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। প্রতিবারে 40 লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করতে হবে। সমস্ত গাছে ফুল আসার পূর্বে একবার সেচ দিলে ভালো হয়। পাতায় পাউডার রোগ দেখা গেলে 1 গ্রাম কার্বেন্ডাজিম বা 0.5 গ্রাম ট্রাইডেমর্ফ প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। জানিয়ে দিই আখ চাষের কথা। রোগ পোকা যেমন লাল ডোরা ধসা, চিপটি ভূষা, ঢলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকার আক্রমণের প্রতি লক্ষ্য রাখুন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় চাপান সার হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন ও 50 কেজি পটাশ সার মাটিতে মিশিয়ে দিন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিন এবং সেচ দিন। পাট চাষের কথা বলি। ভালো ফলন পেতে গেলে পাটের পরিচর্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যন্ত্রের সাহায্যে সারিতে বীজ বুনলে পরিচর্যা খরচ কমে এবং ফলন বৃদ্ধি পায়। চক্রবিদা বা হাত নিড়ানির সাহায্যে আগাছা মারতে হবে এবং অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে। প্রতি বর্গ মিটারে 50-60টি চারা থাকা ভালো এবং আগাছানাশক ওষুধ ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। চারা বেরোনোর 21 দিন পর প্রথম চাপান হিসেবে 8 কেজি নাইট্রোজেন প্রতি একরে ও 30-35 দিন পর দ্বিতীয় চাপান হিসেবে সমপরিমাণ নাইট্রোজেন প্রতি একরে প্রয়োগ করা উচিত। বোরনের ঘাটতি থাকলে ডাইসোডিয়াম অক্টাবরেট টেট্রাহাইড্রেট 0.1% প্রতি লিটার জলে গুলে চারা বেরোনোর 3rd ও 6th সপ্তাহে ভালোভাবে পাতার উপরে স্প্রে করলে পাট তন্তুর গুণমান ও ফলন বৃদ্ধি পায়। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু এক জায়গায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আজ 14 মে সন্ধে 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র 8ম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18ই মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন একটি কথিকা, বিষয় গর্ভকালীন শরীর চর্চা। বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পার্ঘ পাণ্ডা।
2: গর্ভাবস্থায় শরীরচর্চা নিয়ে নানা মানুষের নানা মত। শরীরচর্চা করা উচিত না করা উচিত নয়, তবে আমরা যারা দেখেছি যে নিয়মিত শরীরচর্চায় কোনো অসুবিধা নেই, কিন্তু সেই শরীরচর্চা খুব কঠোর কায়িক পরিশ্রম যেন না হয়, মডারেট এক্সারসাইজ হয়। সাধারণত প্রেগন্যান্সির প্রথম থেকে শেষ অবধি সাধারণ হালকা শরীরচর্চা সমস্ত মানুষই করতে পারেন এবং এটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক নয়, এটা মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রেই কিন্তু লাভদায়ক। 30 মিনিট হালকা ব্যায়াম বা শরীরচর্চা করা যেতেই পারে। কি ধরনের ব্যায়াম করা যেতে পারে? না হাঁটা, হালকা করে সাঁতার, স্টেশনারি সাইক্লিং, অর্থাৎ অনেক সময় একটা সাইকেলের প্যাডেল করার মতো যন্ত্র পাওয়া যায়, সেটাতে সাইকেল করছেন কিন্তু একই জায়গায় থেকে, সাধারণ যোগ ব্যায়াম। তারপরে হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ, যেমন শরীরের যে পেশিগুলোকে টান টান করা, এই সমস্তগুলোই করতে পারেন যতক্ষণ সেটা করতে নিজের কোনো শারীরিক অস্বস্তি হচ্ছে না, অর্থাৎ আপনি কমফোর্টেবল বা আরাম ফিল করছেন ততক্ষণ অবধি এটা করতে পারেন। সবসময় মনে রাখা উচিত আস্তে আস্তে শুরু করা উচিত, সে হাঁটা হোক বা অন্য যে কোনো ব্যায়াম বা যোগ ব্যায়াম হোক, আপনি আস্তে আস্তে শুরু করুন, ধীরে ধীরে একটু বাড়ান। কখনোই জাম্পিং, অর্থাৎ একদম লাফানো বা প্রচণ্ড জোরে দৌড়ানো বা এমন কোন স্পোর্টস বা খেলাধুলা যেটাতে ঘন ঘন শরীরের মুভমেন্ট হচ্ছে, উঁচু নিচু উপর নিচ করতে হচ্ছে, যেমন টেনিস খেলা বা এইরকম, এগুলো না করাই ভালো, বা খুব জিমে গিয়ে ওজন তোলা নামানো, এগুলো না করাই ভালো। হালকা ব্যায়াম যেটা করতে করতে আপনি স্বচ্ছন্দে কথা বলতে পারছেন এবং কথা বলতে গিয়ে আপনার হাঁপ ধরছে না, এই জিনিসটা আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারেন, এতে বাচ্চা বা মায়ের কারোরই অসুবিধা হয় না। যে কোনো শরীরচর্চার আগে ধীরে ধীরে একটু ওয়ার্ম আপ করতে হয়, অর্থাৎ বডিটাকে একটু মানিয়ে নিতে হয়, এবং শরীরচর্চা যখন আধ ঘন্টা মতো করা হয়ে গেল, তারপর বডিটাকে একটু রেস্টে রাখতে হয়, যাতে বডির শরীরে যে অতিরিক্ত তাপ বা হিট তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এবং শরীরচর্চা করার সময় ঢিলে ঢালা জামা কাপড় পরা উচিত, যাতে শরীরের মধ্যে কোনো রকম চাপ বা টাইট ভাব না থাকে, এবং

0: তার সাথে যেটা দরকার যথেষ্ট পরিমাণে জল খাওয়া উচিত। এবার শরীর চর্চা করার সময় বড় বড় নিঃশ্বাস নেওয়া উচিত, যাতে শরীরে অক্সিজেনের মাত্রা ভালো থাকে। অক্সিজেনের মাত্রা ভালো থাকলে বাচ্চার ক্ষেত্রেও অক্সিজেনটা ভালোভাবে পৌঁছায়, সেক্ষেত্রে মা বাচ্চা দুজনেরই কোনো অক্সিজেনের ঘাটতি হয় না। শরীর চর্চা করলে কি সুবিধা? না, গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়, সেই ডায়াবেটিসের সম্ভাবনা কমতে থাকে। গর্ভাবস্থার শেষের দিকে প্রেশার বাড়ার একটা চান্স থাকে, সেই সম্ভাবনাটা করতে থাকে। এবং বাচ্চা হওয়ার পর মায়ের যে মানসিক ফুর্তি, সেই ব্যাপারটা ভালো থাকে এবং সহজে ডিপ্রেশন বা মানসিক অবসাদ হয় না। তার সাথে যেটা সুবিধা সেটা হচ্ছে রেগুলার একটা ব্যায়ামের মধ্যে থাকলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কম হয় এবং কোমরের ব্যথা। প্রায়ই গর্ভবতী মহিলারা আমাদেরকে বলেন যে কোমরে একটা ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এই যে ব্যথা বেদনার যেগুলো প্রকোপগুলো থাকছে সেগুলো একটু কমতে সুবিধা হয়। তার সাথে মানুষের মুড ভালো থাকে, অর্থাৎ স্ফূর্তি যেটা বলা হয় সেটা ভালো থাকে, শরীরে এনার্জি থাকে, কর্মক্ষমতাও বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে কেউ যদি রেগুলার ভিত্তিতে একটু ব্যায়াম করেন তাহলে যখন ডেলিভারি হয় অর্থাৎ লেবার পেন যখন ওঠে সেই সময় তার লেবার পেনটা বিয়ার করতে সুবিধা হয়, অর্থাৎ প্রসবকালীন যন্ত্রণাটা সেই মহিলা অনেক বেশি আরামদায়কভাবে সেইটা মেনে নিতে পারেন, তার কষ্টটা কম হয়। আর ডেলিভারি হওয়ার পরেও রিকভার করতে অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে আসতে অনেকটা সুবিধা হয়। কিন্তু কারুর কারুর ক্ষেত্রে ব্যায়াম করাটা আমাদের ক্ষেত্রে বলা হয় যে না করাই ভালো। কাদের ক্ষেত্রে? যে মহিলার অ্যানিমিয়া আছে বা রক্তাল্পতা আছে তার ক্ষেত্রে ব্যায়াম করলে তার হার্টের উপর চাপ পড়তে পারে, সেই জন্য তাকে বারণ করা হয়। যদি কোনো মানুষের প্রেগন্যান্ট অবস্থায় হার্টের কোনো অসুখ থাকে তাহলে সেক্ষেত্রে তার সাথে যদি তিনি ব্যায়াম করেন তাহলে তার হার্ট ফেলিওর হওয়ার ভয় থাকে, তিনি করবেন না। বা অনেক সময় ফুলটা নিচের দিকে থাকে, প্লাসেন্টা প্রিভিয়া এটাকে আমরা বলি, তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি অবস্থায় ব্লিডিং হওয়ার ভয় থাকে, তো তাদেরও এই ধরনের ব্যায়াম না করাই ভালো। বা খুব প্রেশার বেশি হয়ে আছে, প্রি এক্ল্যাম্পসিয়া হয়ে আছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে যদি ব্যায়াম করে তাহলে প্রেশারটা আরো বেড়ে যেতে পারে এবং অসুবিধা হতে পারে, তাদের ক্ষেত্রে না করা ভালো। যমজ বাচ্চা, টুইন প্রেগন্যান্সি, এনাদের ক্ষেত্রেও ব্যায়াম না করাই ভালো, যেটাতে পেটে চাপ পড়ছে, সেক্ষেত্রে অনেক সময় জল ভেঙে যাওয়ার একটা ভয় থাকতে পারে। কাজে এবং আরো কিছু কিছু মানুষ, যেমন দাদের হয়তো আগে একটার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে 8 মাসে কি 7 মাসে, অর্থাৎ প্রি টার্ম লেবার, সময়ের আগেই ডেলিভারি হয়ে গেছে, তাদেরও এরকম পেটে চাপ পড়ে এরকম ভাবে এক্সারসাইজ বা ব্যায়াম না করাটাই বাঞ্ছনীয়। কাজেই আমরা ব্যায়াম করতে পারি, এটা সেফ, প্রথম থেকে শেষ অবধি করতে পারি, হালকা জাতীয় ব্যায়াম করতে পারি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে পারি। এবং এমন ব্যায়াম করা উচিত নয় যেটায় পেটে চাপ পড়ে বা পেটের একটা ব্যথা অনুভব হয় বা তলপেট ভারী লাগে বা এমন কিছু কসরত নয় যেটাতে বডি পার্টস ভীষণভাবে মুভ করছে বা শরীরের নানা রকম অসুবিধা হচ্ছে বা হাঁপ ধরছে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, বিষয় গর্ভকালীন শরীর চর্চা, বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পার্ঘ পাণ্ডা।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। প্রাত্যহিকী।

0: সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: আজ 14ই মে।

1686 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রকৃত থার্মোমিটারের আবিষ্কর্তা বিজ্ঞানী ফারেনহাইট, পুরো নাম গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট। থার্মোমিটারের গায়ে দাগ কাটতেও সমর্থ হয়েছিলেন তিনি। এই বিজ্ঞানের নামানুসারেই তাপমাত্রার স্কেলের নাম হয়েছে ফারেনহাইট স্কেল। মানুষের শরীরে তাপমাত্রা মাপার জন্য ফারেনহাইটের তৈরি থার্মোমিটারকে ডাক্তারি থার্মোমিটার বলা হয়। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 96 ডিগ্রি, আর ঠিক একই পদ্ধতিতে হিসেব কষেই বিজ্ঞানী বলেছিলেন যে বরফের গলনাঙ্ক 32 ডিগ্রি। বিজ্ঞানী ফারেনহাইট যত দিন বেঁচেছিলেন

0: ততদিন শুধু গবেষণাই করে গেছেন। ফারেনহাইটের প্রত্যেকটি গবেষণার ফসলই মূল্যবান এবং মানুষের কাজে লেগেছে যথেষ্ট।
1: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাষায় যিনি ছিলেন বাংলার

পঞ্চানন্দ। বাংলা সাহিত্য জগতে পঞ্চানন্দ হিসেবে প্রতিষ্ঠা লাভের পরপরই পঞ্চানন্দ নামে এক ব্যঙ্গাত্মক মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেছিলেন তিনি। পরে এ পত্রিকাটি বঙ্গবাসী পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিল। বঙ্গবাসীতে লেখা কৌতুকগুলো এরপর পাঁচু ঠাকুর গ্রন্থমালায় পঞ্চম খণ্ডে সংকলিত হয়েছে। জন্মেছিলেন 14ই মে 1849 সালের আজকের দিনটিতেই। বিলাতি আচারের অন্ধ অনুকরণ, প্রগতি ও সংস্কৃতির নামে ইংরেজ সেবার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করতেন পঞ্চানন্দ। পাঁচটি স্বর্গে সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে লেখা ভারত উদ্ধার বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য। বাংলা ভাষার সংস্কার নামে এক প্রবন্ধে সংস্কৃতের ছাঁচে ঢেলে বাংলা ভাষার ব্যাকরণ প্রণয়নের অসঙ্গতি বোঝাতে চেয়েছিলেন তিনি। তাঁর লেখা উৎকৃষ্ট কাব্যম, কল্পতরু, ক্ষুদিরাম আজও সমানভাবে আকর্ষণীয়। আজ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি আমাদের প্রণাম।

মৃণাল সেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। প্রাক চলচ্চিত্র পর্বে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, গল্পও লিখতেন, আবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজও করেছেন। মৃণাল সেন বাংলাদেশের ফরিদপুর জেলায় 1923 সালের আজকের দিনে অর্থাৎ 14 মে জন্মগ্রহণ করেন। বিএসসি পড়ার সময় পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন। স্কটিশ চার্চ কলেজে ফিজিক্সে অনার্স নিয়ে ভর্তি হন। পদার্থবিদ্যার পাশাপাশি কবিতার সঙ্গে রাজনীতি, এই নিয়েই জীবনের পথ চলা শুরু। কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, মানুষের মুক্তির স্বপ্ন দেখতেন। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় মাঝে মাঝে পরিচয় পত্রিকায় লিখতেন। কলকাতায় এসে অরোরা কোম্পানিতে সাউন্ড রেকর্ডিং কিছুদিন শিখেছিলেন। মৃণাল সেন আইপিটি এর সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। লেখালেখির পাশাপাশি রূপলী পর্দার আকর্ষণ অনুভব করেন। চলচ্চিত্রের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি ও মানুষের হতাশা, অভাব অনটন তুলে ধরার চেষ্টা করেন। মৃণাল সেনের প্রথম ছবি রাত ভোর 1955 সালে মুক্তি পায়। নীল আকাশের নিচে, মৃগয়া, ভুবন সোম, কোরাস, খণ্ডহর, বাংলা ও হিন্দি ছবি মিলিয়ে প্রায় 27টি ছবি পরিচালনা করেন। ওড়িয়া ছবি মাটির মানুষ 1966 সালে মুক্তি পায়। কোরাস ছবির জন্য 1974 সালে মস্কো চলচ্চিত্র উৎসবে রজত পদক, আকালের সন্ধানে বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার, চালচিত্র খারিজ, খণ্ডহর, গোল্ডেন হুগো শিকাগো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। বেশ কিছু তথ্যচিত্রের মধ্যে ত্রিপুরা প্রসঙ্গ, ক্যালকাটা মাই এল ডোরাডো উল্লেখযোগ্য। ১৯৮১ সালে পদ্মভূষণ, সাম্মানিক ডিলিট পান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও। চলচ্চিত্র সংক্রান্ত পুস্তক ছাড়াও রচনা করেন চার্লি চ্যাপলিন, সিনেমা আধুনিকতা ও চলচ্চিত্র ভূত বর্তমান।

ভবিষ্যত গ্রন্থ। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনাবসান ঘটে 2018 সালের 30শে ডিসেম্বর। আজ জন্মদিনে তার প্রতি রইল শ্রদ্ধা।

ইতিহাসের আলোতে স্মরণ পর্ব। আজকের দিনের কথা জানালাম এতক্ষণ, এবারে চলে আসি প্রাত্যহিক দেশবন্দনায়, আজ সমবেত কণ্ঠে।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে।
1: জানিয়ে দিই, মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারোর সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা

0: হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitihirjhapi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখুন, মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।
1: অপেক্ষা থাকবে চিঠির, আর তারই সঙ্গে এবার চলে যাব এই পক্ষে আজকের চিঠির পাতায়।

আজকের প্রথম চিঠি, ছন্দা পাহাড়ি, লিখেছেন সবং পশ্চিম মেদিনীপুর থেকে। সখা প্রাত্যহিকী, ছায়া তরু কথাটির মধ্যে লুকিয়ে আছে আশ্রয়, স্নেহ ও প্রশান্তির অনুভূতি। আর এই ভাবনাটিকে বাস্তব রূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবন ও সৃষ্টির মাধ্যমে। তাঁর মতো বিশাল বৃক্ষের ছায়ায় মানুষ খুঁজে পায় শান্তি, জ্ঞান ও মানবতার শিক্ষা। আনন্দ, দুঃখ, বিরহ, বেদনা, সকল পরিস্থিতি কবিগুরুর আশ্রয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। আনন্দে আত্মহারা হয়ে মন গেয়ে ওঠে আনন্দধারা বহিছে ভুবনে। আবার গভীরতম দুঃখ, বিরহ ও একাকিত্বের মুহূর্তে তাঁর সান্ত্বনা, কেন পান্থ এ চঞ্চলতা? প্রেমিক হৃদয় গায়, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আবার সেই প্রেমে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেলেও কবিগুরু সৃষ্টিতে আশ্রয় নিতে হয়। কাঁদালে তুমি মোরে ভালোবাসারি খাই। বিপর্যয়ের সময় মনোবল ফিরে পেতে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। আবার অধৈর্য হলে ভরসা রাখার বার্তা তিনি লিখেছেন, নিশিদিন ভরসা রাখিস। এইভাবেই ব্যক্তিগত দুঃখ ছাপিয়ে বিশালত্বের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাঁর আহ্বান শুনতে পাই, তোমারও অসীমে প্রাণ মনলয়ে গানের মাধ্যমে। কবিগুরু জন্মানোর আনন্দকে উপভোগ করতে রচনা করেছেন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তেমনি নিশ্চিত মৃত্যুকে মেনে নিতে লিখেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তাই বাঙালির কাছে কবিগুরু এক আশ্চর্য প্রকাশ। সুরের জাদুকরকে তাই বলি, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। আর আমার কাছে প্রতিটি নতুন সকালই পঁচিশে বৈশাখের সকাল, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এক অনন্ত ছায়াতরু ও চিরন্তন আশ্রয়। সবাইকে এক রাশ আন্তরিক শুভেচ্ছা সহ নমস্কার আনতে ছন্দা পাহাড়ি সবং পশ্চিম মেদিনীপুর।

0: ফিরছে বিজ্ঞাপন বিরতির পর।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

শিলা পালের লেখা পূর্ব, আপনি লিখেছেন কদমতলা হাওড়া থেকে। আমার জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার চিরসাথী হলেন রবীন্দ্রনাথ। গতিময় জীবনের জন্য সংগ্রাম আর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করতে করতে যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি, বেদনায় ব্যাকুল হই, ব্যথায় জর্জরিত হই, দুঃখের ভয়ঙ্কর বিভৎস্বরূপে ভীত সন্ত্রস্ত হই, তখন রবীন্দ্রনাথ নামক মহীরুহর শীতল ছায়া আমার বেদনায় প্রলেপ লাগিয়ে শান্ত করে, ব্যথার বিশল্যকরণী হয়ে ওঠে। তার বলে যাওয়া কথা, গান, কবিতা আমার মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে, সামনে এগিয়ে চলার পথ দেখায়, তমসাবৃত নিশীথের অবসান ঘটায়। আমার দুঃখের বর্ষায় চোখের জল যেই নামে, ঠিক তখন কেমন করে না জানি আমার পরম প্রিয় বন্ধুর রথ এসে দরজায় থামে, মনের গহন কোণ থেকে দীপ শিখা জ্বালিয়ে আমায় অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। জীবনের জন্মলগ্ন থেকে আজ এখনো পর্যন্ত এই ছায়াতরুর শান্ত স্নিগ্ধ শীতল ছায়া বাতাস আমায় মধুমাখা ভালোবাসায় ভরিয়ে রেখেছে। সহজ পাঠে শিক্ষা শুরু, আর সেই মহীরুহর অসংখ্য শাখা প্রশাখার ছায়াতরু এখনো আমার জীবনের কাণ্ডারি, পথের দিশারি, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে, রক্তে মজ্জায়, শিরায় শিরায়, অস্তিত্বে রবীন্দ্রনাথ মিলে মিশে একাত্ম হয়ে আছেন। তিনি না থেকেও জীবনের অনির্বাণ দীপশিখাটি আমাদের মধ্যে জ্বালিয়ে রেখেছেন। বটবৃক্ষের মতো রবীন্দ্রবৃক্ষের ছায়াও যেন সর্বদা আমাদের মাথার উপর রক্ষা কবচ হয়ে বাহুবন্ধনে বেঁধে রাখে। প্রাত্যহিকীর সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শিলা পাল, কদমতলা হাওড়া থেকে।

রবিময় প্রাত্যহিকী, এই সম্বোধনে চিঠি পাঠিয়েছেন অর্পিতা সরকার বাঁক, শালুকগড়, পোলবা, হুগলি থেকে। তখন আমি বড্ড ছোট, বছরখানেকের গণ্ডি পেরিয়ে সবেমাত্র দু একটা শব্দ বোধহয় বলতে শিখেছি। ঠিক তখনই তোতাপাখির বুলি হয়ে ঠাকুরদাদার কাঁধে চড়ে তুমি প্রবেশ করলে আমার মনের মন্দিরে। বয়স বাড়তে থাকল, পা দুটো এবার হাঁটা ছেড়ে দৌড়তে শুরু করল, গামছা চুলের খুকুটিও তখন কালো মেঘকে উপেক্ষা করে সারা দিন ধরে পদ্মদীঘি থেকে জল আনতে থাকল। সময় এগোচ্ছে সময়ের দিকে, খুকু তো আর খুকু থাকতে চায় না, সারা পৃথিবীকে ডেকে বলতে ইচ্ছে করে, দেখছো নাকি হয়েছে যে বাবার মতো বড়। মহারাজ হংসরাজ সিংহ, পালং শাক, পিড়িং শাক, বিশ্বম্ভরবাবুর শম্ভু চাকর, ক্যাস্টার অয়েলের শিশি, নিস্তারিণীর বিবাহ, কাত্যায়নী ঠাকুরনের উদার মন, সবই বন্দী হতে থাকে খুকুর ঝুলিতে। মধুমাঝির নৌকো আর তমিজ মিয়ার গরুর গাড়ি চেপে আমার শৈশব প্রবেশ করল কৈশোরে, তোমার হাত ধরেই রবি ঠাকুর। তোমার হাত ধরেই খুকু আমির উত্তরণ ঘটল কিশোরী আমিতে। এই পর্বেও তোমার একচ্ছত্র আধিপত্য, তুমি আমার প্রথম বিদ্রোহ রবি ঠাকুর, আধমরাদের ঘা মেরে বাঁচানোর মন্ত্র, চিরকাল দাঁড় টানা হাল ধরা মানুষের ব্যথার আরতি, তুমি আমার প্রথম প্রেম। পারিজাতের কেশর, পিপাসিত আঁখি আর দুস্তর লজ্জার দুর্লঙ্ঘ প্রাচীর ভাঙা উথাল পাথাল মনে শান্তির প্রলেপ। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটিমাত্র সুখ। সময় এগিয়েছে আরো, জীবনে এসেছে এক একটি পরীক্ষা, ফল ভালো হলে তুমি পিঠ চাপড়ে দিয়েছ, আবার দুঃসময়ে তুমি পাশে দাঁড়িয়ে বলেছ, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। এখন জীবন বৃত্তের একবারে মধ্য গগনে দাঁড়িয়ে থাকা আমি যখন প্রিয়জনের থেকে উপহার হিসেবে তোমার প্রতিকৃতি পাই, যখন আত্মজের কণ্ঠে শুনি নিষেদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে, তখন মনে হয় আমি পরিপূর্ণ, আর আমার এই সম্পূর্ণতা তোমার ছায়ায় রবি ঠাকুর, তুমি আমার স্বামীয়ানা। অর্পিতা সরকার বাঁক, লিখলেন শালুকগড়, পোলবা, হুগলি থেকে।

গ্রাম বাঁশদা, ডাকঘর সন্ধিপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন তপন কুমার দিগার। দুপুরের প্রখর রৌদ্রে ক্লান্ত পথিক যেমন একটি শীতল ছায়াতরুর নিচে আশ্রয় খুঁজে পায়, তেমনি জীবনের তাপদগ্ধ বাস্তবতায় মানুষ যেখানে খুঁজে পায় এক প্রশান্তির নিবাস, সেই আশ্রয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কেবল একজন কবি নন, তিনি এক বিশাল বটবৃক্ষ যার ছায়ায় বাঙালির মনন, সংস্কৃতি ও চেতনা যুগ যুগ ধরে আশ্রয় পেয়ে আসছে। বর্তমান জীবনের দ্রুতগামিতা, অনিশ্চয়তা এবং মানসিক অস্থিরতার মধ্যে মানুষ প্রায় দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে রবীন্দ্রনাথের কবিতা, গান ও সাহিত্য হয়ে ওঠে এক নির্ভরতার দিশারি। তাঁর সৃষ্টির মধ্যে এমন এক অনন্য সুর আছে যা মানুষের অন্তরের গভীরে পৌঁছে তাকে শান্ত করে, স্থির করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই আহ্বান শুধু গান নয়, এটি জীবনের কঠিন পথে এগিয়ে চলার এক অদম্য প্রেরণা। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের বৈচিত্র্য ও গভীরতা বিস্ময়কর। প্রেম, প্রকৃতি, ভক্তি, মানবতা, দেশপ্রেম, মানব জীবনের এমন কোনো অনুভূতি নেই যা তাঁর কলম এড়িয়ে গেছে। তাঁর সঙ্গীত যেন জীবনের প্রতিটি অনুভূতির ভাষা। দুঃখের দিনে তাঁর গান সান্ত্বনা দেয়, আনন্দের দিনে তাঁর সুর উচ্ছ্বাস বাড়ায়। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, এই চেতনা আমাদের শেখায় অপেক্ষার মধ্যেও কিভাবে আনন্দ খুঁজে নিতে হয়। তিনি শিখিয়েছেন বেদনার মাঝেও সৌন্দর্য আছে, বিচ্ছেদের মধ্যেও সৃষ্টির সম্ভাবনা আছে। তাঁর মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, সাম্যের বাণী এবং বিশ্বজনীন চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁকে বাদ দিয়ে আধুনিক বাঙালি সংস্কৃতি যেমন কল্পনা করা যায় না, তেমনি বিশ্ব সাহিত্যও তাঁর অবদান ছাড়া অপূর্ণ থেকে যায়। রবীন্দ্রনাথ সেই ছায়াতরু যার শীতল স্নিগ্ধতায় মানব জীবন খুঁজে পায় অমোঘ শান্তি ও চিরন্তন আলোর দিশা। তাঁর সৃষ্টি আমাদের জীবনের প্রতিটি বাঁকে পথপ্রদর্শক হয়ে থাকবে, নীরবে, গভীরভাবে, চিরকাল। তাই তো হৃদয় বিনার তারে কবির কথার সুর তুলে বলি,

তপন কুমার দিগার লেখা পড়লাম। আপনি লিখেছেন গ্রাম বাঁশদা, ডাকঘর সন্ধিপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।

0: পরের চিঠি তনিমা সিনহা ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকী, প্রতিভা সম্রাট রবীন্দ্রনাথের ছায়া তরু নামকরণটি অনবদ্য। সেই তরুটির শান্তিময় ছায়ার বিস্ময়কর বিস্তৃতি দেশে বিদেশে পরিব্যাপ্ত, যার অনেক কিছু আজও অজানিত। এই প্রসঙ্গে নিজের একটি অভিজ্ঞতার কথা তোমাকে বলতে ইচ্ছে করছে। গত বছর হিমালয়ে উত্তরাখণ্ডের পঞ্চচুল্লি বেস ক্যাম্প থেকে নামছি। পথে একটি স্থানে পাহাড়ের গভীরে অতি প্রাচীন মহাদেবের মন্দির দর্শন করতে গেল আমার সঙ্গীরা। ওই কষ্টসাধ্য ব্যাপারে আমার শরীর মন কোনোটাই সায় দিল না। আমি বসে রইলাম পাহাড়ের নির্জনে গাছের ছায়ায়। হঠাৎই একজন জটাজুটোধারী প্রবীণ সন্ন্যাসী কিছুটা দূরে এসে বসলেন, মোবাইলে কথা বলছিলেন বাংলায়। কথা শেষ হতেই আমি গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলাম, আপনি বাঙালি? হেসে বললেন, হ্যাঁ। বললেন, রুদ্রপ্রয়াগে ওর আশ্রম এই স্থান, সন্ন্যাস জীবনের প্রথম সাধন ক্ষেত্র, আর এখানেই রবীন্দ্রনাথ এসেছেন জীবনের ধ্রুবতারা হয়ে। সেই আকর্ষণে মাঝে মাঝে আসেন। অবাক হয়ে বললাম, রবীন্দ্রনাথ? উনি বললেন, হ্যাঁ। তখন আমি নবীন সন্ন্যাসী, বেদ উপনিষদের পাঠ নিচ্ছি প্রাজ্ঞজনের কাছে। একদিন কুঠিয়া থেকে বেরিয়ে পাহাড়ের গা বেয়ে অজান্তে চলে গেছি একটি বুগিয়াল অর্থাৎ মেষপালকের গ্রামের কাছে। হঠাৎ শুনি উদাত্ত কণ্ঠে হিন্দিতে রবীন্দ্রনাথের কৃপণ কবিতার আবৃত্তি। পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছিল সেই কণ্ঠস্বর। স্কুলে পড়েছি তাই ভিন্ন ভাষায় হলেও চিনতে পারলাম। শব্দ অনুসরণ করে গিয়ে দেখি একজন দরিদ্র বৃদ্ধ মেষপালক, পরনে তালি দেওয়া মলিন বস্ত্র, আপন মনে আবৃত্তি করছেন। সামনে যেতেই থমকে গিয়ে হিন্দিতে বলতে থাকলেন, যার বাংলা তর্জমায় দাঁড়ায়, কি সাধু হয়েছ? ধর্মগ্রন্থ পাঠ করে জ্ঞানী হচ্ছ? বেটা, সব ছেড়ে রবীন্দ্রনাথ পড়ো, গীতাঞ্জলি পড়ো, ওর অন্তরে শান্তি সুখ আনন্দের বহতা নদী, ওই দুঃখ হারি। বলেই বিড়বিড় করতে করতে মেষপালক চলে গেলেন। সেই থেকে গীতাঞ্জলি আমার গীতা। এবার সন্ন্যাসীও খড়মের শব্দ তুলে চলে গেলেন। মহাবিষ্ট হয়ে বসেছিলাম সঙ্গীরা না ফেরা পর্যন্ত। ছায়াতরু রবীন্দ্রনাথকে প্রণাম, বন্ধুদের জানাই শুভেচ্ছা। তনিমা সিনহা, ধনিয়াপাড়া, ব্যারাকপুর।
1: প্রতি মুহূর্তে জীবনের নিত্য যাপনে আমার ছায়াতরু রবীন্দ্রনাথ। ছায়াতরু রবীন্দ্রনাথকে নিয়ে লিখছেন প্রীতিকণা রায় ঘোষ, গড়িয়া, কলকাতা থেকে। দুঃখের বর্ষায় সংকটের কল্পনাতে, সংকোচে ও অপ্রত্যাশিত আঘাতে ভগ্ন হৃদয় তাঁর সুশীতল ছায়াতলে স্নিগ্ধ শান্ত হয়। আবার সুখের মাঝেও সংযমের রাস টেনেছেন তিনি। আমিত্যের সমাধি পরে নবজন্ম লাভ, সেই আত্মশুদ্ধির অরুণোদয়ে আমারে দিই তোমার হাতে নূতন করে নূতন প্রাতে। দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে জীবন তোমার আঙিনাতে নূতন করে নূতন প্রাতে। যখন অবচেতন মন দিশাহারা, চলার পথে পথে পাথর ছড়ানো, তখন রবি ঠাকুর চেতনার দ্বারে করাঘাত করে মন পাখিকে জাগিয়ে তোলেন। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। সেই দহনে শুদ্ধ চেতনার রঙে পান্না হয়েছে সবুজ, চুনি উঠেছে রাঙা হয়ে, আর সেই মাধুর যে অপরাজিত জীবনে বিচিত্র রূপে তার ইচ্ছা তরঙ্গিছে। ছায়া সুনিবিড় শান্তির নীড়ে যখন অস্বাস্থ্যকর হাওয়া বইতে থাকে, তখন সামনে দাঁড়ান সেই রবি ঠাকুর। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, নিদ্রাহারা রাতে আবার জেগেছে মনোমাঝি, বিপুল তরঙ্গ মাঝে দ্বিধাহীন সন্তরণ, এরই মাঝে পথ চিরে দিতে হবে পাড়ি, সামনে রবি কিরণ, এ বিশ্ববিনার তারে তারে তিনি বেঁধে দিয়েছেন প্রাণের সুর, মানবতার সুর, ভালোবাসার সুর, ঐক্যের সুর। ওই বটবৃক্ষের ছায়াতলে উজাড় করে দিতে ইচ্ছে করে, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। ভোরের আলোয় উজ্জ্বল সকালে, একলা রাতের অন্ধকারে, তার একতারাতে চিরচেনা অনুভবে ধ্বনিত হয়েছে উজ্জীবনী সুর। নিষেদিন ভরসা রাখিস, হবেই হবে। তাই তো রবি ছায়াতরু ছাড়া জীবন যেন অসম্পূর্ণ। মোহনিদ্রা ভঙ্গ করে ভয়শূন্য চিত্তে উন্নত শিরে অহরহ শুনি তাঁর চরণধ্বনি। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে।

0: এমন করেই ছায়া তরু হয়ে আশ্রয় দিন তিনি। আমরা চলে যাই পরের পক্ষের বিষয়ের কথায়। আজকে চিঠির পালা শেষ করে মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ছাপি chithijanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।
1: আপনাদের চিঠির জন্য প্রতীক্ষা থাকুক। আর এবারে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কোথাও কোথাও মেঘলা থাকবে, বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সঞ্চারের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%, সর্বনিম্ন 60%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।

0: ঝড় ঝঞ্ঝা পেরিয়ে সতর্কতাকে সঙ্গী করে জীবন এগিয়ে চলুক, এইভাবেই। আজ প্রাত্যহিকী এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
1: চন্দ্রজিৎ প্রামাণিক।
0: ভালো থাকবেন সকলে,
1: নমস্কার।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে 2 নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবেলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে 2 দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করবেন।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
1: আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তার সেদেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের

0: ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এমএসপি বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা এমএসপি ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2661 টাকা, এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 260,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: 2026 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে, এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ঢোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহি জেলায়, মারা গেছেন 15 জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল BRICS 20 বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি।
2: The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in ensuring better connectivity is deeper.
0: এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ

বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায় রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সে দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুই দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে দুদিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিন সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষের 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক গতকাল শপথ নেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অপর এক নির্দেশিকায় সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু বলি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য খোলা হচ্ছে পৃথক পোর্টাল। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা আগামীকাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দল তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন, চাষীরা পণ্যের সঠিক মূল্য পাবেন।
1: এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, অয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষী, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগে সরকার দিয়েছেন আমরা সেটা বন্ধ করলাম, এবং কোনো ইন্টারস্টেট বর্ডারে কোনো ল এনফোর্সমেন্ট অথরিটি কৃষিজ ফসল

0: বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে কেউ হয়রানি করতে পারবে না।
1: সাত দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল 41টি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য সহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন বলে জানান। স্নাতক স্তরে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বপন দাশগুপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সদ্য নির্বাচিত চিকিৎসক বিধায়কদের স্বাস্থ্য দপ্তরের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলেই সংশ্লিষ্ট পশু বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে বলি দেবার অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পুরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি বা সরকারি পশু চিকিৎসক বলি প্রাঙ্গণ পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। আইন লঙ্ঘন করলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তাদের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে। সেখানেই তারা সহজে নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকেই প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। মৃত বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করা হবে।
2: যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না।
1: দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উল্লেখ্য, গার্ডার বসানোর কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকেছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। এবারই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। 1 জুন স্কুল খুলবে। স্কুল শিক্ষা কমিশনার গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন। তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দপ্তরের তরফে গতকাল

0: এই মর্মের নির্দেশিকা জারি হয়েছে। নতুন সরকার অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছে। সেই অনুযায়ী কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত, এর ফলে পরিচালন সমিতির সভাপতি ও অন্যান্য মনোনীত সদস্যদের মেয়াদ বাতিল হয়ে গেল। উল্লেখ্য, গত এক দশকে রাজ্যের বিভিন্ন কলেজে পরিচালন সমিতিতে শাসক দলের নেতাদের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। স্বচ্ছতা ফেরাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত চারটি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে বিচার প্রক্রিয়া শুরুর কাজ অনুমোদন করেনি পূর্বতন সরকার। তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তাই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এই ছাড়পত্র দেওয়া হল। মাওবাদী নেতা অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে ২৪ জন পুলিশ কর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে যা অত্যন্ত গুরুতর। পাশাপাশি তিনজন আক্রান্ত সাক্ষী তাকে পরবর্তীকালে চিহ্নিত করেছে, ফলে তার জামিন মঞ্জুর করা সম্ভব নয়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। নাইট রাইডার্স আগামী শনিবার ইডেনে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক গতকাল শপথ নেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অপর এক নির্দেশিকায় সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু বলি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মমতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আজ 14ই মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনলেন।

0: জানাজানায় শুনবেন দুই পর্বের ধারাবাহিক এআই ও টেলিমেডিসিন। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। বলছেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
1: আপনি কি কখনো এইভাবে ভেবে দেখেছেন যে টেলিযোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সঙ্গে যদি স্বাস্থ্য পরিষেবা যথাযথভাবে মেলানো যায় তাহলে আমরা পাব স্বাস্থ্যরক্ষার ত্রিবেণী সঙ্গম। এবার আমরা কয়েকটা প্রাসঙ্গিক উদাহরণের সাহায্যে জেনে নিই কিভাবে এগুলো সম্ভব। টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যসেবা একে অপরের সাথে জড়িত, যা টেলিমেডিসিনের ভিত্তি তৈরি করে। টেলিফোন, ভিডিও কনফারেন্সিং এবং মোবাইল অ্যাপের মতো টেলিযোগাযোগ প্রযুক্তি দূরবর্তী স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব করে এবং ভৌগোলিক ব্যবধান দূর করে। এছাড়াও রোগীদের অ্যাক্সেস বাড়ায় অর্থাৎ কাছাকাছি নিয়ে যায়। এই ইন্টিগ্রেশন বা একীকরণের ফলে রোগীদের পরামর্শ, তথ্য ভাগাভাগি এবং এমনকি রোগীদের দূরবর্তী পর্যবেক্ষণও সহজ হয়। দীর্ঘমেয়াদী অসুস্থতার রোগীর যাত্রা কল্পনা করুন। আপনার আমার চেনাজানা বহু লোক আছেন যারা এইরকম রোগ যেমন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কিংবা ডায়াবেটিস অথবা কোনো কর্কট রোগ বা ক্যান্সারে ভুগছেন দীর্ঘদিন ধরে। এইসব রোগের প্রতিটি পর্যায়ে অসংখ্য কারণে স্বাস্থ্যকে প্রভাবিত করে, যেমন রোগীদের ভাষা এবং সাক্ষরতার দক্ষতা, জটিল স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক পথে পরিচালনার ক্ষমতা এবং প্রেরণা, এবং তাদের অবস্থান, চিকিৎসার জন্য ব্যবহৃত স্বাস্থ্যসেবা কর্মীদের পক্ষপাত এবং চিকিৎসা জ্ঞান। প্রতিটি রোগীর জন্য একটি স্বতন্ত্র, কার্যকর এবং সহজে পৌঁছানো যায় এমন চিকিৎসা পরিকল্পনা তৈরি করার জন্য স্বাস্থ্যসেবা পেশাদাররা অনেক প্রাসঙ্গিক কারণগুলিকে একীভূত করায় চ্যালেঞ্জের মুখোমুখি হন। জটিল এবং সুবিধাবঞ্চিত পটভূমির রোগীরা প্রায়শই এর পরিণতি ভোগ করেন। এখানেই এআই একটি বিপ্লবী হাতিয়ার হিসেবে কাজ করে, যা স্বাস্থ্য ব্যবস্থাকে সকলের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে সক্ষম করে। রোগীর যাত্রার সকল পর্যায়ে ভবিষ্যৎবাণী এবং হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করার ক্ষেত্রে এআই এর ক্ষমতা অসীম। স্বাস্থ্য বৈষম্যের মূল কারণগুলি মোকাবিলা করার জন্য এআই এর এই ক্ষমতা খুবই কার্যকর। যেসব ব্যক্তির দীর্ঘমেয়াদী কিন্তু ছোঁয়াচে নয় এমন রোগ হবার সম্ভাবনা বা ঝুঁকি আছে, তাদের শনাক্ত করার জন্য এআই এবং টেলিযোগাযোগের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। যেমন ধরুন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এআই এর সাহায্যে নির্মিত মোবাইল অ্যাপের মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং স্থূলতার পেছনে ঝুঁকির কারণগুলি নির্ণয় করা এবং তারপরে কিভাবে জীবনধারা পরিবর্তন করে ঝুঁকি কমানো যেতে পারে এগুলো অনায়াসেই করা সম্ভব। অনেক ক্ষেত্রেই গেমিফিকেশন বা খেলার মতো করে ব্যবহারকারীদের পুরস্কার অথবা শাস্তির মাধ্যমে সঠিক পথে পরিচালনা করা হয়ে থাকে। একবার রোগীরা কোনো সমস্যার মূল্যায়নের জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় প্রবেশ করলে রোগীদের তাদের সরবরাহকারী দলের সঙ্গে কার্যকরভাবে উভয়ত যোগাযোগ করা অপরিহার্য। ভাষাগত বাধা, কম স্বাস্থ্য সাক্ষরতা অথবা স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যোগাযোগের ব্যবধানের ঝুঁকি বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য খারাপ ফলাফলের দিকে পরিচালিত করে। এআই উন্নত যোগাযোগের দরজা খুলে দেয়। এটি স্বাস্থ্য ব্যবস্থা এবং রোগীদের মধ্যে চাহিদা অনুযায়ী অনুবাদক এবং যোগাযোগ হিসেবে কাজ করতে পারে। ঝুঁকি, লক্ষণ এবং চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে সহজে বোধগম্য তথ্য সরবরাহ করতে পারে। স্বাস্থ্যসেবা মহলগুলিতে সমানভাবে এআই উত্তেজনা এবং আতঙ্কের সৃষ্টি করে। আশাবাদীরা এআই ক্ষমতাপ্রাপ্ত যন্ত্রপাতিকে হাতিয়ার করে স্বাস্থ্য পরিষেবায় দক্ষতা এবং গুণমানে বিপ্লব আনার স্পষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছেন। অন্যদিকে নিন্দুকেরা আশঙ্কা করছেন যে ধনী এবং স্বাস্থ্যবানদের জন্য এই সরঞ্জামগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে, সেক্ষেত্রে আমাদের সমাজের তীব্র স্বাস্থ্য বৈষম্য আরও প্রশস্ত হতে পারে। এই ভয়গুলি কি সুপ্রতিষ্ঠিত? আমরা কি নতুন সরঞ্জাম নিয়ে আসছি যা স্বাস্থ্যের ফলাফলে কেবল অনার্য ব্যবধান বাড়িয়েই দেবে? এটা ঠিক যে এআই প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন যথাযথ। তা সত্ত্বেও সমাজ যে উন্নত স্বাস্থ্যসেবার দিকে তাকিয়ে আছে তাকে সর্বাধিক লোকজনের কাছে পৌঁছে দেবার জন্য এআই ক্ষমতাপ্রাপ্ত ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাকে এড়িয়ে চললে আমরাই অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের উন্মোচনের থেকে বঞ্চিত হব।
0: দুই পর্বের ধারাবাহিক শুনলেন এআই ও টেলিমেডিসিন। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। বললেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী সোহিনী ভট্টাচার্য।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ।
1: আমার চোখের সমস্যা ধরা পড়ে যখন 15 বছর বয়স। সেই সময় মা তো একেবারে ভেঙে পড়েছিলেন যে চোখ বোধহয় চলে গেল, আর দেখতেই পাবে না। বাবাও অসম্ভব টেনশন করতেন, হয়তো সেই জন্যই বাবা একটা নার্ভের সমস্যা ছিল। সবাই খুবই সাহায্য করেছেন, আমার দুই পিসেমশাই, পিসি, কাকুরা। ERG টেস্টের মাধ্যমে এই রোগটা নিশ্চিত করা যেত। তো সেই সময় কলকাতায় একটা দুটো জায়গাতে এই সম্ভব হতো, তো সেইটা এখানে ভরসা না করি তার জন্য চেন্নাইতে গিয়ে করা হয়েছিল। 2006 সালের কথা বলছি এটা। সেই সময়টাতে কলকাতা রিজিয়নের মধ্যে ডাক্তার খুবই আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই সমস্ত পরিস্থিতিটা পরিবারের উপর সাংঘাতিক একটা যেন অভিশাপের মতো নেমে আসে। দাদু থেকে শুরু করে সবাই ছিলেন এবং সবাই খুবই মর্মাহত। কিন্তু সত্যি বলতে সেই বয়সে সেই বিষয়ের গুরুত্বটা আমি অতটা উপলব্ধি করিনি, কিন্তু যত বয়স বেড়েছে এবং চ্যালেঞ্জ গুলো সামনাসামনি হয়েছে, তখন বুঝেছি না আমি একটু অন্যরকমই।
0: আজ আমরা আবার ফিরে এসেছি চন্দননগরের অমরজ্যোতি ভট্টাচার্যের জীবন সংগ্রামের গল্প নিয়ে। কিভাবে তিনি ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়েছেন তারই শেষটা শুনে নেব আজকের উত্তরণ অনুষ্ঠানে।
1: বাবা যখন রিটায়ার করেছেন তখন ক্লাস 8-9, 2003-04 এইরকম সময়। বাবা পূজারী ছিলেন, যেহেতু পূজা পার্বণটা সেই সময় বেশ ভালোভাবেই করতেন, আর অন্যান্য কিছু কাজ করতেন। নন টিচিং পোস্টের চাকরি, কিন্তু আমি বিশ্বভারতীতে পেয়েছি এত বড় একটা ঐতিহ্য সংস্কৃতি মিলিয়ে দেওয়ার একটা সুযোগ নিজেকে আমার পরিবারকে। প্রথম দিন থেকেই একটা অদ্ভুত পরিবেশ দিয়েছেন এখানকার সমস্ত টিম। জয়েনিং আমাদের হয়েছিল বিশ্বভারতীয় কেন্দ্রীয় গ্রন্থাগার সেইখানে, যেহেতু সেখানে ব্যবস্থাপনা করা হয়েছিল জয়েনিং ওরিয়েন্টেশন ট্রেনিং ইত্যাদি। তো সেই দায়িত্বতে আসীন ছিলেন সেই সময় প্রধান গ্রন্থাগারিক, যিনি ডক্টর নিমাই চাঁদ সাহা। উনি একটা অদ্ভুত গাইডেন্স দিয়েছেন এবং আমি আর আরো দুজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড একসাথে জয়েন করে। তো এই ভদ্রলোক যিনি সমানে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার সহকর্মীদেরকে একটা সুন্দর বন্ধু ভাবাপন্ন পরিবেশ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, এবং এখনো সেই পরিবেশটা পেয়ে আসছি। অন্যান্য বিভাগীয় গ্রন্থাগার দিক যারা আছেন এবং অন্যান্য শিক্ষাকর্মী, শিক্ষক যারাই আছেন, সবাই সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশটা প্রদান করেন। তা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি পোস্টে যাচ্ছি শিক্ষা সত্ত্ব স্কুল বিশ্বভারতী, সেখানকার যে লাইব্রেরি রথীন্দ্র পাঠাগার, একজন কর্মী হিসেবে একাই থাকি সম্পূর্ণটা নিজে। মাকে 24 সালে আমি হারি চাকরি পাওয়ার 1 বছরের মাথায়। মায়ের 2016 সালে ব্রেস্ট ক্যান্সার হয়, দিদির বিয়ে হয়েছে 2016। অডিও বই শোনা বা সামাজিক মাধ্যমে প্রচুর গল্প শোনা, সিনেমা সেইভাবে দেখা, এবং নাম করতেই হয় বাংলা বুক লাভার্সের, বাংলা বই পড়ার হ্যাবিটটা আমার সেইভাবে অনেকদিন ছড়ে চলে গেছিল। কারণটা হচ্ছে বাংলা বইয়ের অ্যাভেলেবিলিটির অভাব ছিল। গল্প শুনি সামাজিক মাধ্যমে, কিন্তু চিত্রনাট্যের রূপ দিতে

0: অনেক কিছু বাদ দিতে হয়। তো সরাসরি বইটাকে একেবারে পড়ার উপলব্ধিটা আমার বাংলা বুক ক্লাবের মাধ্যমে আবার শুরু হয়েছে চাকরি করতে করতেই। এছাড়া মিউজিকের প্রতি আমার একটা অবশ্যই বাড়তি দুর্বলতা আছে, আমি গান শুনি, নিজে মনে গুনগুন করি, এছাড়া খেলা ইত্যাদি সবকিছুর সাথে চেষ্টা করি নিজেকে জড়িয়ে। হরর রিডিং জিনিসটা আমার একটু চ্যালেঞ্জিং হয়, কারণ এই জিনিসটার সাথে এখনো একটু চ্যালেঞ্জ আছে, সেটা চেষ্টা করছি কাটিয়ে উঠতে। বেড়াতে গেছি, একটা তো বড় বেড়ানোর জায়গা হয়েছে চাকরি পাওয়ার পরে বিশ্বভারতীতে, মাকে থাকতে মাকে দিদি পরিবারের কম বেশি সবাই তাদেরকে ঘোরানো। এছাড়া অন্যান্য জায়গা বলতে পশ্চিমবঙ্গের মধ্যেই বিভিন্ন জায়গায় বাঁকুড়া, সমুদ্র পাড় ইত্যাদি জায়গায় ঘুরেছি, তবে খুব বেশি বেড়ানোর সুযোগ হয়ে ওঠেনি। ইচ্ছা আছে ভবিষ্যতে আরো বেশি সেই অভিজ্ঞতা সঞ্চয় করা। ২০১৮ সালে বাবা চলে গেছে, তখন আমার 18 বছর বয়স, যথেষ্ট বয়স চাকরি পাওয়ার জন্য। এই খুড়তুতো ভাইয়ের সাথে একসাথে ছোট থেকে বড় হওয়া, একই ক্লাসে সবকিছু। ওর যখন 26 বছর বয়স তখনও চাকরি পায়, আমার 28 তখনও পাইনি। ঘরে টিউশন করতাম, চোখে কম দেখতাম, ওই দিয়েই করতাম। যখন বাবা চলে গেল তখন আমার মনে হলো যে না, বাবা দেখতেও পেল না যে আমি কিছু অন্তত করছি, তখন মনে হলো যে না আমার কিছু করতেই হবে। এইসব ভেবে আমি বাইরে যাবার চিন্তা করি, বাড়ি থেকে অনেক সমস্যা এসেছিল। কিন্তু ফাইনালি আমি ঘরে চিঠি লিখে 2019 সালে মাকে বলেছিলাম যে আমি যাব, তুমি চিন্তা করো না, যদি কিছু হয় তার জন্য আমি দায়ী থাকবো। কারণ বাড়ি থেকে প্রচুর বারণ ছিল, তার সত্ত্বেও আমি চলে গেছিলাম। অন্য কিছু না, এটা মানে নিজেকে বড় করে দেখানো কিছু না, তোমরা যারা অবশ্যই প্রচুর কিছু করছে এইটা কোনো সমস্যাই না। মানসিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই আসল শক্তি। কিছু কিছু গ্রুপের সাথে কিছু কিছু ছেলে মেয়েকে আমি ব্যক্তিগতভাবে সাহায্য করি। এই বাংলা বুকস লাভার্সের এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন, মানে বারবার নামটা চলে আসছে কারণ বাংলাতে ইমিডিয়েটলি আমার এই মুহূর্তে অন্য কোনো গ্রুপের সাথে যোগাযোগ নেই। আমি যেহেতু দিল্লিতে ছিলাম, প্রচুর হিন্দি বলয়ের হোয়াটসঅ্যাপ ইত্যাদি গ্রুপের সাথে যুক্ত, সেখানেও আমি কিছু কিছু আমার পরিচিত মধ্যে ছেলে মেয়েদের ইন্ট্রোডিউস করি। প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ কিছু হয় সেটা আমি যখন থেকে চাকরি করি তখন আমি কিছু কিছু এনজিওর সাথে কাজ করেছিলাম। তো তখনও আমার কিছু ভিডিও বেরিয়েছিল, ওনারা বলেছিলেন তাতে অন্য কিছু ছেলে মেয়েদের সুবিধা হবে। এবং বর্তমানেও আমি আমার থেকে বয়সে অনেক জুনিয়র, কারণ আমার চাকরি অনেক বেশি বয়সে পাওয়া, তাদেরকেও আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি কিছু যোগাযোগ হলে। চাকরি পাওয়ার সুযোগ নিশ্চয়ই বেড়েছে, ব্যাংকিং সেক্টরে প্রচুর সুযোগ বেড়েছে এবং কম্পিটিটিভনেসটা বেড়েছে। প্রচুর ছেলে মেয়ে যারা সত্যি সত্যি নিজে পরিশ্রম করে চাকরি পাওয়ার চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবেও বেশ কিছু কোচিং এর সাথে নিজেও নিজে পরীক্ষা দেওয়ার জন্য যুক্ত হয়েছি এবং তাতে করে বেশ কিছু ছেলে মেয়েদের আমি রেফার করেছি এবং তারা যুক্ত হয়েছে সেই কোচিং সেন্টারের সাথে। এটা তো গেল কোচিং এর দিকটা। আর চাকরি পাওয়ার ক্ষেত্রটা যদি বলেন, যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যায় রিজার্ভেশন সবসময় থাকে, সেই ক্ষেত্রে যে পরিশ্রম করছে সে অবশ্যই সুযোগ পাবে। সরকারও অন্তত ভাবছেন, আমিও বর্তমানে যেখানে রয়েছি সেখানেও প্রচুর কিছু ডিজিটালাইজেশনের কনসেপ্টটা একেবারে একটা সিস্টেমের মধ্যে যেখানে ঢুকে যেতে দেখছি চোখের সামনে। ডিজিটালাইজেশন হওয়ার সবচেয়ে বড় বেনিফিট যেমন অন্যান্য ছেলেমেয়েরা পায়, আমাদের মতন মানুষেরা তাদের ক্ষেত্রে এটা একেবারে আশীর্বাদের মতন আছে। সুযোগ অনেক বাড়ছে, সরকার এইসব ব্যাপারে সচেতন হচ্ছেন এবং আমাদের ব্লাইন্ড কমিউনিটি থেকেও প্রচুর উদ্যোগ নেওয়া হয় সরকারের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া, এবং তাতে করে সরকার বেশ নড়ে চড়ে বসছে এবং সুযোগ হয়েছে।
1: দুটি পর্বে শুনলাম চন্দননগরের অমরজ্যোতি ভট্টাচার্যের জীবনের এগিয়ে চলার গল্প। শেষ করছি আজকের উত্তরণ অনুষ্ঠান। গ্রন্থনা শ্রাবন্তী মৈত্র, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা করা যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmgwb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বসন্ত মুখার্জির রাগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ নাথ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বসন্ত মুখারী রাগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ নাথ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে থাকছে ঠিক সন্ধে নামার আগে ছবির গান, প্রথম গান সৌম্যরিতের কণ্ঠে।

এবারের গানটি শ্রুতি মাইতি ও তিয়াশা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে। ছবি ঠিক সন্ধে নামার আগে।

0: এখন খবর। আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু নিধন করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। দ্বিতীয় দিনে আগামীকাল সদস্য এবং অংশীদার দেশগুলি ব্রিক্স @20 স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী পদক্ষেপ শীর্ষক বিশেষ অধিবেশনে যোগ দেবেন। আন্তর্জাতিক প্রশাসনিক এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও থাকছে একটি বিশেষ অধিবেশন। উল্লেখ্য, 2025-26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার 80তম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার দেশে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সরকারের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রকের অধীন বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় DGFT নির্দেশিকা জারি করে রপ্তানি নীতিতে এই পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মতবিনিময় করবেন তারা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বে তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটি হবে তাঁর সেদেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা

যোগ দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী রোববার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্ট আপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত নরওয়ে ব্যবসা ও গবেষণা সম্মেলনে ভাষণ দেবেন। মঙ্গলবার নরওয়েতে আয়োজিত হবে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে সাক্ষাৎ করবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশু নিধনের উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছর বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে নিধনের অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পৌরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবে, চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। result.wb.gov.in, www.indiaresults.com ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা যাবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে কলকাতায় চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি 17 জন প্রাণ হারিয়েছেন প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10, ফতেপুরে 9, বদায়ুনে 5 এবং বরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। ধূলিঝড় ও শিলাবৃষ্টিতে দেয়াল ধসে পড়ার কারণে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 3 দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। CBI এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই নির্দেশিকা

0: জারি করে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে। মণিপুরে জৌজানতেক এবং লংসাইতে বিষ্ণুপুর খোপুম সড়কে অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় গত সন্ধ্যায় একজনের মৃত্যু হয়েছে, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মণিপুর পুলিশ জানিয়েছে গত সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনির রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু নিধন করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। 15 বছর পর রাজ্যে পালা বদল হয়েছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। গত 4 মে বিধানসভা ভোটের গণনায় রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর চব্বিশ পরগনা জেলাতেও দেখা গেল গেরুয়া ঝড়। 33 আসন বিশিষ্ট এই জেলায় 23টি আসনে জয়ী বিজেপি, মাত্র 10টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর মহকুমায় 12টি আসনের মধ্যে 11টিতেই জয়ী হয়েছে বিজেপি। একমাত্র কামারহাটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অরূপ চৌধুরীকে পরাজিত করেছেন। পানিহাটি বিধানসভা কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন আরজিকর কাণ্ডের অভয়ের মা রত্না দেবনাথ। বারাসাত মহকুমার অধীনে 6টি আসনের মধ্যে মধ্যমগ্রাম, আমডাঙ্গা ও দেগঙ্গাতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বারাসাত, অশোকনগর ও হাবড়ায় জয়ী হয়েছে বিজেপি। অশোকনগর আসনে বিজেপি প্রার্থী ডক্টর সুময় হীরা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীকে হারিয়ে দিয়েছেন। হাবড়া আসনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। বিধাননগর মহকুমার অধীনে বিধাননগর, রাজারহাট গোপালপুর ও রাজারহাট নিউ টাউন 3টি আসনেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। বিধাননগর আসনে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু বিজেপি প্রার্থী ডাক্তার শরদ্দত্ত মুখার্জির কাছে পরাজিত হয়েছেন। বনগাঁ মহকুমার গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও বাগদা 4টি আসনই ধরে রেখেছে বিজেপি। এর মধ্যে প্রথম 3টি আসনে গতবারের বিজয়ী প্রার্থীরাই জয়ী হয়েছেন। বাগদা আসনে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুরকে পরাজিত করেছেন। বসিরহাট মহকুমার 8টি আসনের মধ্যে 6টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী আসনে জয়ী হয়েছে বিজেপি। হিঙ্গলগঞ্জ আসনে বিজেপি প্রার্থী রেখা পাত্র তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকারকে হারিয়ে দেন। সন্দেশখালী আসনে বিজেপি প্রার্থী সনাত সর্দার তৃণমূল কংগ্রেসের ঝর্ণা সর্দারকে পরাজিত করেছেন। 29 এপ্রিল দ্বিতীয় দফায় জেলার সবকটি আসনে ভোটগ্রহণ হয়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া 33টি আসনেই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। ভোট পড়েছে 90%-এর বেশি। ইতিমধ্যেই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের জয়ী প্রার্থী ও বিগত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। খাদ্য ও সরবরাহ দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। দীর্ঘদিন পর বনগাঁ মহকুমার কোনো বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় স্থান পেলেন। অশোক কীর্তনিয়া মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তাঁর পরিবারের সদস্য ও তাঁর পাড়ার বাসিন্দারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। সততার সঙ্গে সাধারণ মানুষের উন্নয়নে অশোকবাবুর উদ্যোগের কথা জানান সকলেই। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে গ্রাহকদের সুবিধা দিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। 1,050 টাকা দিলে এবং বৈধ পরিচয়পত্র দেখালে ভারত গ্যাসের 5 কেজি ওজনের সিলিন্ডার প্রদান করছে তারা। গত 2 মে ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউটরের তরফে মহিষবাথানে 2 গ্রাহকের হাতে 5 কেজি সিলিন্ডার তুলে দেওয়া হয়। ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটর সিটি গ্যাসের কর্ণধার কার্তিক চন্দ্র পাত্র জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস সিলিন্ডার পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। ভিন রাজ্য থেকে কাজের সন্ধানে আসা ব্যক্তি অথবা ছাত্রদের দৈনন্দিন চাহিদা মেটাতে 5 কেজি গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের 30 এপ্রিল প্রকাশিত হয়েছে ICSE ও ISC পরীক্ষার ফলাফল। পরীক্ষায় ভালো ফল করেছে সোদপুর সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। এবছর ISC পরীক্ষায় ভারতে প্রথম স্থান অধিকার করেছে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটের ছাত্রী ব্যারাকপুর আনন্দপুরের বাসিন্দা অনুষ্কা ঘোষ। 500-তে 500 নম্বর পেয়েছে অনুষ্কা। এর আগে 10ম শ্রেণীর পরীক্ষাতেও সে প্রথম স্থান অধিকার করেছিল। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট থেকে আইএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে দুজন।

0: খড়দহের বাসিন্দা জিজ্ঞা সাধু এবং বেলঘরিয়া বিএম ব্যানার্জি রোডের বাসিন্দা মেঘাত্ম সাহা। জেলার চিঠি শেষ হল। উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে শুনবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবির গান। প্রথম গানটি অরিজিৎ সিং এর কণ্ঠে।

গানে গানে দ্বিতীয় পর্বে শুনছেন লহ গৌরাঙ্গের নাম রে ছবির গান। পরের গান দ্বৈত কণ্ঠে জয়তী চক্রবর্তী এবং পদ্ম পলাশ।

গানে গানে দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্ত। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আজ 14ই মে সন্ধে 6টায়। তবলায় থাকবেন পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি এবং দাঁতরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 10:25। গানের ভেলায় আজ বৃহস্পতিবার

লোকগানের আসরে যখন বারবার বসেছি, আপনারা অনেকেই অনন্তবালা বৈষ্ণবীর গান শোনার অনুরোধ বলবো নাকি দাবি বলবো অথবা ইচ্ছে প্রকাশ করেছেন সেটাই বলি। তো আজকে মনে হলো অনন্তবালা বৈষ্ণবীর গান দিয়ে শুরু করি। এই যে বৈষ্ণবী, তারা যখন দৌড়ে দৌড়ে মানুষকে গান শোনাতে আসতেন, এখন তো আর আসেন না তেমন করে। মাটিলগ্ন যে লোকজীবন, মাটির মানুষ, তাদের মাটির উঠোনে, গোবর্ণি কোনো উঠোনে যে জীবন যাপন, সেখানে কোথাও একটা ধর্মভাব থাকে, পাপ পুণ্যের একটা বিভেদ রেখা থাকে। মানুষ একটু সাংসারিক জীবনের মধ্যে থেকেও ভালো কাজ করতে চান, যাতে পুণ্য অর্জন হয়। না বাবা, মিথ্যা বলতে নেই, মিথ্যে বললে পাপ।

না না না না, চুরি করতে নেই, চুরি করলে পাপ হয়। এই যে প্রতিদিনের যাপিত জীবনে ছোট ছোট করে পাপ পুণ্যের বোধ এবং পাপ পুণ্য দিয়ে বিচার করা আপন কর্মকে, আপন গৃহকর্মকে, অতি সাধারণ মানুষ তারা, ধুলোমাখা মানুষ, সাধারণ মানুষ, কিন্তু পাপ পুণ্য বোধ নিয়ে বাঁচেন। তাদের মধ্যে এই যে পাপ পুণ্য বোধ, ধর্মবোধ, সত্যবোধ, এটা সত্য, এটা মিথ্যে, এটা ধর্ম, এটা অধর্ম, তাতে কিন্তু একটা জিনিস ছিল, অভাব ছিল, অনটন ছিল, চোখে জল ছিল, কিন্তু বুকের মধ্যে স্বস্তি ছিল, তৃপ্তি ছিল, আনন্দ ছিল। আমি ধর্মে আছি, আমি পাপে নেই, পাপ করতে নেই। বাবা ছেলেমেয়েদের এই শিক্ষা দিতেন, যেমন তেমন করে গুটিয়ে নাও, গুছিয়ে নাও, কোনো বোধ রেখো না। পাপ কি আর চোখে দেখা যায়, পুণ্য কি আর চোখে দেখা যায়, ধর্মের আকার কেমন, গোলাকার না ত্রিভুজাকৃতি, এই যে বেয়ারাপনা, সেসব ছিল না, পাটোয়ারি ব্যাপার স্যাপার ছিল না। সেই পাপ পুণ্য বোধকে জাগিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল বাউল, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী, যারা মাটির উঠোনে এসে লোকজীবনকে গান শোনাতেন। তাই একটা সময় ছিল যখন লোকগান ছিল এই ধরনের, যার মধ্যে পাপ পুণ্য বোধ, ধর্মবোধ, লোকগানের মধ্যে হাস্যরস খুব কম থাকতো, তখন লোকগানের মধ্যে জীবন রস থাকত অনেক বেশি, মানুষের চিত্তকে যাতে ঊর্ধ্বমুখী করা যায়, এই ছিল লোকগানের ভাবনা। আজকের লোকগানের আসরে আমরা সেই সব গান নিয়ে বসেছি। কেমন, একটু পুরনো দিনের গান হয়তো হবে, কিন্তু আসল লক্ষ্যটা হলো যে আমার চিত্তকে কেমন করে লোকগান উন্নত করতে পারে, অবনত নয়, সমাজকে উন্নত রাখার পক্ষে এই লোকশিল্পীদের, লোকজীবনের সঙ্গে জড়িয়ে থাকা, প্রাত্যহিক জীবনে জড়িয়ে থাকা এইসব মানুষজনের একটা বড় ভূমিকা ছিল। তাই মাটির উঠোনের এই লোকশিল্পীদের আমার আভূমি প্রণতি জানিয়ে আজকের লোকগানের আসর, পরের গান।

আজকে গান শুনতে শুনতে আমরা গানের কথাগুলিকে একটু খেয়াল করব। পরাণ গেলে এই দেহকে আর কেউ পাত্তা দেবে না, শরীরে যখন প্রাণ থাকে না তখন কি হয়, শরীরকে দাহ করার দরকার হয়, শরীরকে দাফন করার দরকার হয়, কবর দেওয়ার দরকার হয়। এই শরীর বোধে আমি সর্বক্ষণ রয়েছি, শরীরের মধ্যে যে প্রাণ পরাণ, এই যে সোনার পাখি, লালন বলছেন অচিন পাখি, সেই পাখি কিসে তৃপ্ত হয়? অশান্তির মধ্যে থাকলে সে পাখি অশান্ত থাকে, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, মিথ্যে বললে, দুষ্কর্ম করলে, কেউ না জানুক কিন্তু ভেতরটা কেমন যেন টনটন করে। তৃপ্তি, ভেতরে প্রশান্তি তখনই আসে যখন এই পাখি শান্ত থাকে। আমরা কেবল খাঁচাকে নিয়ে যাপন করি আমাদের সামাজিক রাষ্ট্রিক জীবন, পারিবারিক জীবন, কেবল দেখুন দাঁড়ি, তখন এই বাউল ফকির তারা তাদের উচ্চারণ দিয়ে, তাদের হৃদয়ের উচ্চারণ দিয়ে আমাদেরকে কেবল পরিশুদ্ধির কথা বলে। তাই লোকগান হয়ে ওঠে পরিশুদ্ধির গান, আত্মশুদ্ধির গান, পরিমার্জনার গান। কার কণ্ঠে শুনলাম? বিষ্ণুপদ দাস। আপনারা যারা উসখুস করছেন টেলিফোন করার জন্য, কেননা টেলিফোনের আলো সমানে জ্বলে যাচ্ছে, গান তো শুনছেন না, ফোন করতে চাইছেন, আপনাদেরকে আশ্বস্ত করি আমরা 10:45 পর ফোনে কথা হবে। তাই ফোন নাম্বার এখনো বলিনি, এখন নিবিষ্ট হয়ে চুপটি করে গান শুনুন। ওই উঠোনে এখন তো বাস্তবে কেউ আসেন না গান শোনাতে, গানের ভেলা সেই ফকির, গানের ভেলা সেই বাউল, গানের ভেলা সেই বৈষ্ণব, সেই বৈষ্ণবী আপনাকে এসেছে আত্মপরিমার্জনার আত্মশুদ্ধির গান শোনাতে। মন ভরে না, আশ মেটে না অনন্তবালার কণ্ঠে একটি গান শুনে, তাই আবার তাঁর কণ্ঠে আরেকটি গান, অনন্তবালা বৈষ্ণবী, পরের গান।

কোনো কোনো গান শুনতে শুনতে চোখ বুজে আসে না, কেননা বাইরের দৃষ্টি বন্ধ না করলে তো অন্তরের দৃষ্টি খোলে না। উত্তরকাশীতে এক সাধুজি বলেছিলেন, বাইরের চোখ দিয়ে আর কতটুকু দেখো বাবা, চোখ বন্ধ করেই তো জগৎকে দেখা যায়, বাইরের জগৎকে নয়, চোখ বন্ধ করে দেখা যায় অন্তর জগৎকে। আর অন্তর্জগতের দরজা, ভেতর ঘরের দরজা খুলে দেয় এই সব গান, যে সুরে এই গানটি শুনলাম। আরেকটি গান শুনি, এ কণ্ঠ আপনাদের চেনা, কিন্তু ওই চোখ বুঝে শুনতে শুনতে আপন ঘরের ভেতরেই যেন এক অন্য ঘর তৈরি হয়। লোকগান কখনো কখনো আমার অন্তরে, আমাদের আপন অন্তরে এ ভেতর ঘরকে নির্মাণ করেন। বাবুই পাখি যেমন পরম যত্নে তার বাসা বানায়, ঠিক তেমনি করে আমার ভেতরে যে অচিন পাখি, পরাণ পাখি, তার বাসা বুনে দেয় এই লোকগানের ফকির।

প্রতিদিন ভোর ওঠে, ভোরে জেগে উঠি, সে শরীর জাগে, চেতন কি জাগে, চৈতন্য কি জাগে, অন্তরের দরজা কি খোলে, লোকগান মনে করিয়ে দেয়, জাগো জাগো জাগো। এই জাগরণ অন্তরের জাগরণ, এই জাগরণ অন্ধকার থেকে আলোর পথে জাগরণ, এই জাগরণ মিথ্যে থেকে সত্যের পথে জাগরণ। এই লোকগানে কি অনায়াসে মনে করিয়ে দেয়, আসে তো মা সাদকা মায়া, আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চল, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চল, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চল। লোকগানই তো সহজভাবে ভারতীয় জীবনের সুরটিকে বারবার আমাদের উঠোনে পৌঁছে দেয়। শিশুর অধ্যাত্ম সুর, শিশুর চৈতন্যের সুর। এ কণ্ঠ নিশ্চয়ই অচেনা নয় আপনাদের হেমান্না দে, আর সেই ছবিটা মনে পড়ছে নিশ্চয়ই, তারাশঙ্করের গণদেবতা। গণদেবতাকে জাগিয়ে দিতে পারে যে কান, সেই তো লোকগান। কেননা গণদেবতার যে জীবন, লোকজীবন, সেই জীবনকেই তো তারাশঙ্কর বারবার বারবার সামনে আনতে চেয়েছেন। মাটির জীবন সেই জীবনে মাথা তুলে দাঁড়াতে পারে, সত্যকে নির্ভর করে, সত্যকে আবিষ্কার করে। সে সত্য কোথায় থাকে? প্রথমত থাকে আমার আপন অন্তরে। আমি যদি সত্যকে চিনতে না পারি, তাহলে বাইরের সত্যকেও আমি চিনতে পারবো না, তখন বাইরের মিথ্যে আমাকে বেশি করে টানবে। আর ভেতরে যদি সত্য থাকে, তাহলে বাইরের মিথ্যে টানলেও তখন আপন বোধ তৈরি হবে, না না না না, ও তো মিথ্যে, ওই মিথ্যে আমি জড়াবো কেন, ওই পাপে আমি জড়াবো কেন, আমি তো অমৃতের সন্তান, আমার মধ্যেই তো সত্য, আমার মধ্যেই তো ধর্ম।

আমি কেন অধর্মের পথে যাব? লোকগান এই আলোর জীবনকে চিনিয়ে দেয় আমাদের। পরের গান।

লোকগান যেমন জাগাতে পারে, তেমনি হাসাতে পারে, নাচাতে পারে, জীবনকে ভোগের উপভোগের দিকেও নিয়ে যেতে পারে। আসলে লোকগান সার্বিকভাবে জীবনকে গড়ে দিতে পারে। আগে হয়তো এত সমৃদ্ধি ছিল না, এত বৈভব ছিল না, কিন্তু মানুষের মনে কেমন যেন একটা তৃপ্তি বোধ ছিল, তাই না? ভাবুন তো, একটা মাত্র একতারা কিংবা দোতারা কিংবা ছোট্ট একটা খঞ্জনি আর কণ্ঠের সুর, তাতেই যেন মন বলে উঠত, আহা ওগো বৈষ্ণবী আরেকখানা গাও না, ও বাউল আরেকখানা গাও, এসো এখানে বসো। ওই উঠোনে পাশে হয়তো পেয়ারা গাছ, তার একটু ছোট্ট ছায়া, অথবা আম গাছের ছায়ায় বসে তিনি আরেকখানা গান ধরলেন। ও মা ঠাকরেন, আজ তাহলে চারটি অন্ন পাবা গো? হ্যাঁ হ্যাঁ, এখানেই খেয়ে যেও তুমি, একটু গুড় আর জল, এই তো আপ্যায়ন। অনেক কিছু ছিল না, কিন্তু ছিল যেটা মাটির উঠোনে, তা ছিল আন্তরিকতা। কোথায় গেল সেসব? লোকগান এখনো সেই অন্তরের কথাই বলে, সেই আন্তরিকতার কথাই বলে, নীলিমা বন্দ্যোপাধ্যায়ের পর সাধন মৈত্র।

স্টুডিও ঘড়িতে 10:32 হয়ে 32 সেকেন্ড, তার মানে তো অর্ধেক সময় চলে গেল। অন্তরের অর্ধেকটা দরজা কি খুলল? এই বড় কঠিন প্রশ্ন। আরেকটা গান শুনি, দেখুন তো এই কণ্ঠ চেনা যায় কিনা।

1961 সালের এই রেকর্ড মমতাজ আলী খান। আমাদের কোথায় কষ্ট হয় জানেন, যে এইসব গান কে লিখেছেন, কে সুরারোপ করেছেন, এসব তথ্য বরাবরের জন্য আড়ালে থেকে গেল। বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। আমরা এতটাই ইতিহাস বিস্তৃত অথবা ইতিহাস সম্পর্কে এতটাই অসচেতন কোনো কোনো ক্ষেত্রে, যে সত্যি তো এই যে চমৎকার কথা কে লিখেছেন, কেউ তো লিখেছেন, রেকর্ডে লেখা আছে ট্র্যাডিশনাল। ফলে গান হয়তো অনেকদিন পরে শুনলাম, কিন্তু যদি জানতে ইচ্ছে করলো কে লিখেছেন, কে সুর দিয়েছেন, আমাদের জানার অথবা জানানোর কোনো উপায় নেই। আমি আবেদন রাখবো আপনাদের কাছে, আপনারা তো রসিক মানুষ, অনেকের কাছে অনেক রকমের তথ্য থাকে আমরা জানি, যদি অনুগ্রহ করে এসব গান, যে গানগুলি শুনছি অনেকগুলিতেই গীতিকারকে সুরকারকে নেই, ট্র্যাডিশনাল রয়েছে, তো যদি জানা থাকে অনুগ্রহ করে আমাদের যদি জানান। গানের ভেলা আজকের তারিখটা দেবেন, তারপর প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এখানে লিখে জানাতে পারেন। অথবা আপনারা গানের ফেলার জন্য তো আলাদা মেল আইডি নেই, কিন্তু সবিনয় নিবেদনে যদি মেল করতে পারেন এই গানের ফেলার উল্লেখ করে, আর এই গান তার সঙ্গে যদি জানা থাকে তথ্য, তাহলে আমাদের একটু সুবিধে হয়, জানাবেন কেমন যদি আপনার জানা থাকে। আমি পরের গানে যাই।

দেখুন, এই 1961 সাল থেকে চলে এলাম একদম সাম্প্রতিক সময়ে। তখন গানের কথা বদলালো না, কিন্তু পরিবেশন বদলে গেল। তার মিউজিক, তার অর্কেস্ট্রেশন, লালনের গান।

মাটির গান কি অনায়াসে মঞ্চের গান হয়ে ওঠে, এই তো সময়ের পরিবর্তন। আমি অপার হয়ে বসে আছি টেলিফোনের জন্য, 033-2213-1342। হ্যাঁ, কার কণ্ঠে শুনলাম গানটি? তাপসী রায়চৌধুরী। এবার টেলিফোনে যাব, টেলিফোনের

0: আমার নামটা হচ্ছে আজাদ আনসারি।
1: আচ্ছা আনসারিবু, এই যে এতক্ষণ আমরা শুনলাম 46 মিনিট গানের ভেলা, কি পেলেন? আচ্ছা, কিছু পাননি তাহলে এখনো গোষ্ঠগোপাল দাসের গানটা শুনলে তবে আপনি পাবেন। বেশ, দেখি চেষ্টা করে। আর কেউ যদি ফোনে আসেন, মানে শুধুই কিছুই পাওয়া গেল না 46 মিনিটে, একটু দেখি সরাসরি যদি আরেকজনের সঙ্গে। হ্যালো,
2: নমস্কার দাদা।
1: নমস্কার,
2: আমি আনন্দ প্রামাণিক বলছি, পূর্ব বর্ধমান দক্ষিণবাড়ি গ্রাম থেকে।
1: আচ্ছা আনন্দ,
2: আমার বচনভঙ্গি তো খুব সুন্দর মধুর লাগছে, অনেক কিছুই পাচ্ছি, হয়তো বলতে পারছি না গুছিয়ে।
1: হ্যাঁ,
2: গান একটু যদি শোনান যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে, তাহলে হয়তো মনটা সেখানে চলে যেত আর কি। ধন্যবাদ।
1: বেশ আনন্দবাবু, মাটির উঠোনই তো কখনো কখনো বৃন্দাবন হয়ে ওঠে, যদি যদি ওই চোখ বুঝে ভেতর ঘরের আলোটাকে জ্বালানো যায়। 10:47 হয়ে 23 সেকেন্ড, একের পর এক যদি অনুরোধ আসতে থাকে তাহলে তো কতটুকু আর শোনাতে পারবো। আমি এই কি পাওয়া গেল এই 46 মিনিটে সেইটা একটু জানতে চাই। কে বলছেন?
3: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন? বেশ বেশ বেশ, তাহলে না আজকে কিছু খাওয়াবো না, শুধু খাই খাই। ভালো থাকবেন বেড়ুবাবু, খুব ভালো থাকবেন। আর কি ফোনে যাব? আচ্ছা আরেকটা ফোন নিয়ে নি, কেমন? না হলে আবার রাগ করবেন। অনুরাগে থাকুন, রাগ করবেন না। এই তো আমার কথাই আমাকে শোনাচ্ছেন। কি বলছেন? হ্যালো। হ্যাঁ,
4: আমি হাওড়া জেলার মুন্সিয়ার থেকে বলছি।
1: হ্যাঁ, কি বলছেন?
4: আমি শুভ্রা পাল।
1: শুভ্রা পাল, আপনার কিন্তু হাসিটা আমি দেখতে পাচ্ছি। আপনার হাসিটা আমি দেখতে পাচ্ছি,
4: খুব ভালো লাগছে, রোজই গানের ধারা শুনি।
1: আচ্ছা,
4: আর ফোনে চেষ্টা করি কিন্তু কোনোদিন পাইনি।
1: এই তো আজকে পেয়ে গেলে।
4: হ্যাঁ, আজকে দেখছি পেলাম, কিন্তু মন্তব্য কিছু বলার তো মনে আসে না, শোনাও হয়নি, কাজেই ভালো লাগছে এইটুকুনি বলতে পারি।
1: বেশ বেশ বেশ, এই যে আজকে আজকে পেয়ে গেলেন লাইন,
4: দেখছি যে কেউ ফোন করছে না,
1: অনেক আলো জ্বলেছে এতক্ষণ,
4: খুব আনন্দ হচ্ছে। আপনার নামটা কিন্তু মনে আসছে
1: না। ঠিক আছে, নামে নামে কি এসে যায়, নাম নাম থাকলেই আবার বদনাম করবেন, দরকার নেই। ঠিক আছে, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, দু একটা গানের কথা এসছে যদি দেখি শোনাতে পারি, কেমন? তার আগে একটা গান শুনি।

রূপসাগরটা কোথায় যেন ঠিকানাটা? ওই বাউল নির্দেশ করেন, চোখ বুঝে দেখো। আমরা যখন বাইরের ঠিকানা খুঁজি তখন তো চোখ খুলেই খুঁজতে হয়, কিন্তু চৈতন্য দিয়ে যখন ঠিকানা খোঁজা তখন ভেতরে, আপন ঘরে, ভেতর ঘরে, সেখানে যদি রূপ থাকে তাহলে সেই অরূপকে আমরা চিনে উঠতে পারি। বাউল গান, লোকগান, ফকিরি গান, তা আমাদের এই ভেতরের অন্বেষণকে আরেকটু বাড়িয়ে দেয়। আজকের লোকগানের আসর যদি আমাকে অন্তর্মুখী করে তোলে তাহলে আজকের আসরের সার্থকতা কি যেন বললেন, বৃন্দাবন। সে তো বাইরে কোথাও আছে, কিন্তু আসল বৃন্দাবন সে তো আপন অন্তরে। লক্ষ্মণদাস বাউলের পর কার্তিক দাস বাউল, এটি আসরের শেষ গান।

গানের ভেলা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 11:06। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে। উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় এবং মল্লিকা চৌধুরী।

0: আরে আখি, আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিন্তু ভীষণ খুশি, একদম রেডি রেডি হয়ে চলে এসেছো। মুখে তোমার সর্বক্ষণই হাসি থাকে যদিও, তবে চোখে এমন উচ্ছ্বাস, মানে ব্যাপারটি কি বলো তো? কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি?
1: আসলে মল্লিকার সঙ্গে যেদিনই আমার অনুষ্ঠান থাকে সেদিনকে আমার মনটা একটু বেশি খুশি থাকে। আর মানে মল্লিকার সঙ্গে বসা মানে কোথাও একটু হারিয়ে যাওয়া। আর চলতে চলতে অনুষ্ঠানে আমরা যদি না চলি, না ঘুরতে টুরতে না যাই, তাহলে কি আর ভালো লাগে বলো?
0: একেবারে।
1: আর শুধু ঘুরতে যাওয়ার প্ল্যান নয় মল্লিকা, আজ সকাল থেকে আমার মনটা কেমন যেন একটু হালকা হালকা লাগছে।
0: কেন কেন হালকা লাগার কারণ কি?
1: আজকে ভোরবেলা খুব গরম পড়েছে তো, আর ভোরবেলা আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো যখন সুযোগ হলো, মানে রোজ তো তাড়াতাড়ি ওঠা হয় না, তো আমি একটু ছাদে গিয়েছিলাম। আর ছাদে দাঁড়িয়ে দেখি যে মাথার উপর এক ঝাঁক পাখি উড়ে গেল। আর সেই মুহূর্তটা থেকে আমার মনে হলো যে আমরা কেন ঠিক এইভাবে, মানে ঠিক এইভাবে উড়ে যেতে পারি না। মানে আমার নাম তো আখি, আমাকে ছোট থেকে অনেকেই আখি পাখি বলতো বটে, কিন্তু
0: এই আমার ডাকনাম কিন্তু দোয়েল। আমরা দুজনেই চলে এসেছি
1: সেটাই।
0: আর ঠিক তুমি যখন উড়ে যাওয়ার কথা বললে আমার তখন ওই লাইনটার কথা মনে পড়লো, যে যদি উড়ে যেতে দাও আর কি, তবে গা ভাসিয়ে দাও, নাকি ঠিক বললাম কি? যদি উড়ে যেতে চাই তবে গা ভাসিয়ে দাও, সামথিং লাইক দ্যাট। যে বন্ধুরা ঠিক করে দেবে, কিন্তু আপাতত হ্যাঁ আমরা আজকে কোথায় চলে এসেছি? আজকে আমরা চলে এসেছি গীতাঞ্জলি সম্প্রচার তরঙ্গে, প্রচার তরঙ্গে। আজকে চলতে চলতে অনুষ্ঠানে আমি চলে এসেছি, আমি মল্লিকা, এবং আমার সঙ্গে আজকে আছে
1: আমি আখি।
0: আর আজকে তাহলে কি নিয়ে গল্প করব?
1: আজকে যেহেতু আখি এবং মল্লিকা দুজনেই, মল্লিকার আবার ডাকনাম দোয়েল, যেহেতু এই পাখির সাথে রিলেটেড রয়েছে এবং চলতে চলতে অনুষ্ঠান, তাই আমরা চলতে চলতে হারিয়ে যাব পাখিদের সঙ্গে। আজকে আমাদের অনুষ্ঠানে কি থাকবে?
0: পরিযায়ীদের নিয়ে কথা বলছি, মানে বিভিন্ন, দেখো সবসময় আমরা ধরেই থাকি যে পরিযায়ী মানে ঠিক শীতকালেই আসে সেই পাখিরা, সেটা তো নয়, গরমকালেও যেন তো অনেক পাখি আসে, এবং সেই বিষয়ে আজকে একটা বিস্তারিত ভাবে আড্ডা হবে বন্ধুদের সঙ্গে। কিন্তু তার আগে এটাও তো জানিয়ে দিতে হবে আখি, যে মানে বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে? আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে বন্ধু কিন্তু আমাদেরকে ফোন করতে পারে, আমাদের ফোন নম্বর খোলা, আমাদের ফোন নম্বর হচ্ছে 0332231342। অথবা আরেকটা উপায় আছে আখি, কি বলে দাও?
1: আমাদের ফেসবুক পেজে, আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের একটা সুন্দর পোস্টার রয়েছে, সেখানে আমার আর মল্লিকার ছবিও রয়েছে। আর সেই পোস্টারের নিচে তোমরা কমেন্ট করে চটপট আমাদের জানিয়ে দাও যে তোমরা আমাদের সঙ্গে আজকের এই আড্ডায় যুক্ত হয়ে ঠিক কেমন লাগছে তোমাদের। আর এই যে সকালবেলায় আমি যেমনটা দেখেছিলাম যে দূর দেশ থেকে হাজার হাজার পাখি যেন এসে এক ঝাঁক পাখি মাথার উপর দিয়ে উড়ে চলে গেল।
0: আবার একটু আমি কাটছি, সেটা হচ্ছে যে তুমিও এটা বলবে, কারণ আমাদের যে আরেকটি অনুষ্ঠান হয় সঞ্চয়িতাতে সকালবেলা সুপ্রভাতের অনুষ্ঠান, সেখানে যখন আমরা অনুষ্ঠান করতে আসি তখন তো আমাদেরকে ভোরবেলা বেরোতে হয়, তখন কিন্তু আমরা যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসি আকাশবাণীতে, মানে সেটা মানে অভূতপূর্ণ
1: সত্যি। তাই সারা দিনে আর কখনোই সেই সময়টাকে ফিরে পাওয়া যায় না
0: একেবারে। মানে ওই যে সূর্যোদয় হচ্ছে, তার মধ্যে এরকম ঝাঁকে ঝাঁকে পাখিরা মানে বেরোচ্ছে তাদের বাসা ছেড়ে, এটা মানে সত্যি অনবদ্য একটা অভিজ্ঞতা, কি বলো?
1: হ্যাঁ একেবারেই তাই। আর এই প্রচন্ড গরমে তুমি কি জানো মল্লিকা, যে আমাদের দেশের বিভিন্ন নদী, বিল, জলাভূমি এবং বনাঞ্চলে এসে আশ্রয় নেয় নানা পাখি।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আর এটা ভাবলেই কেমন একটা মনের মধ্যে বিস্ময় জাগে, যে মনে হয় পৃথিবীটা কত বড়। সেই একটা কবিতা রয়েছে না সুকুমার রায়ের, পৃথিবীটা এত বড় নাকি?
0: একেবারে একেবারে একেবারে। আমার তো আবার জীবনানন্দের ওই লাইনটার কথাও মনে পড়ে গেল, যে অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। যেহেতু আমিও দোয়েল, ওই তাই দোয়েলের লাইন আমার মনে পড়ে গেল। আমার ভীষণ পছন্দের একটি কবিতা, আশা করি বন্ধুদেরও ভীষণ পছন্দের। তো যাই হোক, মানে এই নামটা বাবাই রেখেছিল, তো আজকে তার কথাও মনে পড়ছে। তবে হ্যাঁ, তুমি যা বলছিলে সত্যি, মানে দেখো আমরা কিন্তু সাধারণত ওই যে একটু আগেই তোমাকে বললাম যে শীতকালই আমরা ভাবি যে পাখিরা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে আসে, বা আমাদের এখানেও মানে ভারতবর্ষ থেকে অন্যান্য জায়গায় তারা যায়, কিন্তু সেটা কিন্তু নয়। গরমকালেও কিন্তু যেন প্রচুর পাখি আসে। আবার কিছু পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মানে ধরো খাবারের জন্য, কেউ কেউ যায় নিরাপদ আশ্রয়ের জন্য, হ্যাঁ, বা প্রজননের জন্য বটে। এটা তো আমরা সবাই পড়েছি মোটামুটি হ্যাঁ জিওগ্রাফিতে। তো এই পুরো বিষয়টার সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু আমাদের জলাভূমি, আমাদের জীব বৈচিত্র্য, মানে ওই যেটাকে আমরা ইংরেজিতে বায়োডাইভার্সিটি বলি, আর আমাদের পরিবেশ, তাই তো?
1: একদমই তাই। আর সেই কারণেই আজকের আড্ডাটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। আর আজকে আমরা গল্প তো করবই পরিযায়ী পাখিদের নিয়ে, সেটা তো আমরা বলেই দিয়েছি, কিন্তু মানে
0: আজকে 14ই মে, তো আজকে দিনটা কেন স্পেশাল আঁকি সেটা একটু বলে দাও।
1: কারণ আজ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে।
0: একেবারে একেবারে।
1: আর তাই আজকে আমরা পাড়ি দেব এক অন্যরকম সফরে। এই সফরে থাকবে আকাশ, নীল নদী, খাল বিল, জলাভূমি আর হাজার হাজার পাখির ডানার শব্দ,
0: একসঙ্গে উড়বো সবাই মিলে। আমার আবারও আরেকটা ভীষণ পছন্দের লাইন মনে পড়ে আছে, সেটা হচ্ছে যে দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, লও এ নগর। সুতরাং মানে এই কবিতাগুলো আমরা মানে যখন কথা বলতে বসি, আমার কোথাও যেন এই সব ছোটবেলাকার স্মৃতি, এত কবিতা এত গান আমরা যেগুলো শিখেছি বড় হয়ে উঠেছি দাদাদের সঙ্গে, সবকিছু কোথাও বোধ হয় মিলেমিশে একাকার। মানে প্রকৃতির মধ্যে গিয়ে দাঁড়ালেই বোধ হয় সেই গানগুলো সেই স্মৃতিগুলো কোথাও মানে চলকে চলকে পড়ে না আমাদের
1: সেবারে, মানে এই স্মৃতিগুলো প্রকৃতি থেকেই নেওয়া, আবার প্রকৃতির কোন দৃশ্য দেখতে দেখতে সেই স্মৃতিগুলো আবার ফিরে আসে। তবে উড়ে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকের অনুষ্ঠান শুনতে শুনতে যদি তোমার নিজের কোনো কথা মনে পড়ে, নিজের কোনো অভিজ্ঞতার কথা,
0: বা একটু আগে বললাম তোমাকে,
1: একদমই, আর এই গরমকালে হয় না যে আমরা অনেকে আমাদের বাড়ির জানলার পাশে কিংবা বারান্দায় একটা ছোট্ট জায়গায় একটু জল রেখে দিই, একটু কিছু খাবার রেখে দিই, মানে আশায় থাকি যে কোনো পাখি হয়তো তৃষ্ণার্ত বোধ করে আসবে, এবং হয়ও কিন্তু, বলতে এটা কিন্তু হয়,
0: বিশেষত শহরাঞ্চলে বা শহরতলিতে, মানে আমাদের যেখানে গাছ তো খুব কমে যাচ্ছে এবং তাদের থাকার জায়গা কমে যাচ্ছে, জলাশয় কমে যাচ্ছে, সেখানে যদি আমরা প্রত্যেকে এই যারা ফ্ল্যাটে থাকি তারা যদি, তোমরা যারা বাড়িতে থাকো তাদের তো একেবারে আলাদাই অনেক জায়গা থাকে, তারা ছাদে উঠোনে যে কোনো জায়গায় তারা জল রাখতে পারে, খাবার রাখতে পারে, কিন্তু যারা ফ্ল্যাটে থাকি তাদের যদি বারান্দায় ছোট্ট কোনো একটু যদি এরকম ঝুলিয়ে দেওয়া যায় খাবার, খাবারের কিছু, তাহলে পাখিদের যে কি সুবিধে হয়, আমি বলবো পশুদের জন্য বোধ হয় এটা করা উচিত,
1: এবং আমাদের নিজেদেরও। তুমি একটু আগেই যে বললে না যে পরিবেশ থেকেই নেওয়া ওই স্মৃতি আবার ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তা ফিরে আসে, এবং তুমি ধরো একটা কাজ টাজ করে একটু বাড়িতে ফিরলে কিংবা ঘরমাক্ত হয়ে বারান্দায় গিয়ে একটু দাঁড়ালে, ওই তোমার ছোট ছোট গাছ যেগুলো তুমি লাগিয়েছো সেখানে যখন ছোট ছোট পাখিগুলো এসে তাদের আশ্রয় খুঁজে পায়, সেটা কিন্তু সত্যিই খুব শান্তি।
0: এই জানো, তুমি বারান্দার কথা বলছো, আমাদের বহু বছর আগে মানে আমার ছোটবেলার একটা না এরকম মিনি বাস ছিল খেলনার, বেশ বেশ খুব ছোট না গো, বেশ বড় সরু আর কি, তো তার মধ্যে সেটা না বড় হতে হতে একটু নষ্ট হয়ে গেল, তখন আমি ওটা বারান্দায় রাখতাম যে আমার গাছ গাছালির মধ্যে একটু থাকলো, একটু ভালো লাগতো দেখতে, মিনি বাস আর আমার লাল রং ছিল জানো। একদিন গিয়ে দেখলাম যে ওর ভেতরে একটি পায়রা, পায়রাই বোধহয় আমার যা মনে পড়ছে যতদূর সম্ভব, একটা পায়রা ডিম পেড়েছে। তো পায়রা ঠিক আছে, সর্বত্রই পায়রা ঘুরে বেড়ায়, পায়রা সবসময় পায়রাদের সঙ্গে আমাদের ওঠা বসা করা উচিত নয় সেটা বিজ্ঞান বলে, কারণ ওদের মলমূত্র থেকে আমাদের অনেক রোগ ব্যাধি হতে পারে, কিন্তু সেই যে ডিমটা পেড়ে গেল সে না যত এসে তাকে দেখতো তার থেকে বেশি আমি আর উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকতাম যে ফুটেছে কতটা এগোলো, হ্যাঁ এবার একটু কভার করে রাখি,
1: মানে ওই তোমার ভাঙা বাসটাও কারোর আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল।
0: সে যে কি মধুর একটি অভিজ্ঞতা। আবার আবার জানো একবার একবার কি হয়েছে, এরকম অনেক গাছপালা তো থাকে, একটা ফাঁকা টব, তার মধ্যে কোনো পাখি এসে হয়তো বীজ ফেলেছে, সেখান থেকে একটা বট গাছ হলো।
1: এইটা কিন্তু তুমি দারুণ বললে, মানে আমাদের বাড়িতেও পাখি রয়েছে এবং নানা রকম যে খাবার দাবার তাদেরকে দিই, তো সেখানে না না টিয়া, চন্দ্রনা পাখি, টিয়া পাখি রয়েছে, তো ওই হয় না যে সূর্যমুখীর বীজ পাখিদেরকে খেতে দিতে, তো ওরা ওগুলো রীতিমতো খায়, ওগুলো রোজই তাদের রুটিনের খাবার থাকে এবং বীজ খেয়ে সেগুলোকে ফেলে যথারীতি। আমি না আশাই করিনি একটা গাছ ধীরে ধীরে, মানে যেখানে পাখিটা থাকে তার নিচের ছোট্ট অল্প জায়গা মাটি সেখানে ধীরে ধীরে বাড়ছে, আমি খুব একটা লক্ষ্য করিনি। একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ওমা ওখানে একটা সুন্দর কুঁড়ি হয়েছে এবং সেটা একটা বড় সানফ্লাওয়ার, সূর্যমুখীর ফুলও হয়েছে, মানে উপরি পাওনা।
0: সত্যি সত্যি মানে ভাবো জীবন কিভাবে নিজের রাস্তা খুঁজে নেয়, ঠিক মানে ঠিক সময়ে ঠিকভাবে সে কিন্তু প্রস্ফুটিত হবেই হবে। সুতরাং ঠিক সেইভাবেই এই পাখি গাছ প্রকৃতি এর মধ্যে আজকে আমরা দুজনে হারিয়ে গেছি, আর বন্ধুকেও বোধহয় নিয়ে আসতে পেরেছি বা পারছি। আর আপাতত একটু গান না শুনলে কি আমাদের আসর জমজমাটি হয় বলো? হয় না। তাই জন্য বন্ধুদের জন্য আমাদের ভীষণ পছন্দের গায়িকা শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে থাকলো এই সবার পছন্দেরই মিষ্টি গানটা। শুনতে থাকো যুববাণী, ফিরছি এক্ষুনি।

0: ফিরে এলাম এই মিষ্টি গানটা শোনার পরে। আর আমাদের ভীষণ পছন্দের ছিল এই গানটা, তাই তো? আমি
1: একেবারেই তাই, গানটা কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দের, এবং তার সঙ্গে সঙ্গে এই গানের মধ্যে যে পাখির কথা রয়েছে,
0: ফিরে আসার কথা, যাওয়ার কথা, সবকিছু একদম মিলিমিশে একাকার আজকে। আর আজকে কে আছি আঁকি একটু বলে দাও।
1: আজকে আমাদের আড্ডায় তো রয়েছি আমরা দুজনে, তুমি মল্লিকা, তোমার সঙ্গে আমি আঁকি রয়েছি। তবে একটা প্রশ্ন কিন্তু আমার অনেকক্ষণ ধরেই মনে আসছে, মানে যখন থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে বা এই পরিযায়ী পাখিদের নিয়ে যতক্ষণ আমরা গল্প করছি, তখন থেকে একটা প্রশ্ন কিন্তু আমার মনে আসছে। আর সেটা হচ্ছে যে এই যে তুমি পরিযায়ী পাখি বলছো, তো এই পরিযায়ী পাখি বলতে ঠিক কি বোঝায় বলো তো?
0: দেখো, একেবারেই শুরু থেকে শুরু করা ভালো। খুব সহজ ভাষায় বললে, যেসব পাখি বছরের একটা নির্দিষ্ট সময় এক জায়গা থেকে অন্য কোন একটা জায়গায় চলে যায়, মানে এটা আমি শুরুতেও তোমায় বলেছি, সেটা ধরো কোনো একটা বিশেষ কারণে, তাদেরকেই কিন্তু আমরা পরিযায়ী পাখি বলি। ধরো কোনো জায়গায় খুব বেশি ঠান্ডা পড়ে গেল বা ধরো খাবার কমে গেল, তখন কিন্তু পাখিরা হাজার হাজার কিলোমিটার দূরে অন্য দেশে বা রাজ্যে কিন্তু সেখানে উড়ে যায় আর কি, বা পাড়ি দেয়, আবার একটা নির্দিষ্ট সময় কাটিয়ে তারা কিন্তু নিজেদের জায়গায় ফিরেও আসে। এটা আসলে প্রকৃতির একটা অসাধারণ নিয়ম, এবং এটা গোটা বিষয়টাকে, মানে কোন একটা নিয়মের কথা, এই গোটা পুরো বিষয়টা কি বলছে, মানে তোমার এই পুরো জিনিসটা দেখে তোমার কি মনে হচ্ছে যে এটা কি কি ইন্ডিকেট করছে?
1: এটা তো হ্যাঁ ঠিক বলেছো,
0: কি বলে,
1: পরিবর্তনই তো জীবন, তাই না? মানে জীবন তো পরিবর্তনের
0: মতো বলে দিল আঁকি। হ্যাঁ, একেবারে একেবারে, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং অন আর্থ, এটা একেবারেই সত্যি। তবে এখানে পরিবর্তন কিন্তু বার্ষিক, হ্যাঁ, এবং নিয়ম মেনে। আর ওই যে ওই নির্দিষ্ট সময়টার কথা বলছিলাম, ওটা কিন্তু অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আবার তাদের ফিরে আসার পালাও হয়। আসলে দেখো, এই দোলাচল মানে এই যাওয়া আসাতেই কিন্তু আমাদের গোটা জীবন কেটে যায় আর কি, তাই না? আর একটু আগে তোমাকে বলছিলাম না যে আজকে, না তুমিই বলছিলে বোধ হয় যে আজকে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে, তাই ভাবলাম আজকে এই পাখিদের নিয়ে কথা বলি।
1: একদমই তাই। আর ভাবতে অবাক লাগে, আর আমার কিন্তু ভাবতে অবাক লাগে, একটা ছোট্ট প্রাণী, মানে আমরা যখন ছোট থাকি বা কোনোদিন আরো কম খেলাম, তখন মা কিন্তু বলেন যে পাখির আহার করবি না, মানে ওই একটা ছোট্ট পাখি সে কিরকম হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে উড়ে আসে, এবং আমরা মানুষরা মানে একটু দূরে যেতে গেলেই কত কি ভাবি যে এতটা পথ যেতে হবে, কি করে যাব, পথে কি কি ঘটতে পারে। আর ওইটুকু একটা ছোট্ট প্রাণী দ্বারা কিরকম অনায়াসে, মানে নির্দ্বিধায় সব ভাবনা চিন্তা ভুলে একদম সামনের পথটাকে শুধু দেখে কেমন অচেনা অচেনা নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ায়।
0: একেবারে একেবারে, মানে নিজেদের ভেতরেই বোধহয় কোথাও একটা ক্যাম্পাস কম্পাস ফিট করা থাকে, তাই না? মানে প্রকৃতি তাই করে দিয়েছে। আর আশ্চর্যের ব্যাপার এটাই যে পাখিদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কিন্তু এই জলাভূমি, জানো তো? এবং বিজ্ঞানীরা বলেন যে সূর্যের অবস্থান, বাতাসের দিক, এমনকি পৃথিবীর চৌম্বক যে শক্তি আছে তাদের উপরেও কিন্তু নির্ভর করে এদের এই যাতায়াত আর কি, বা পথ চিনে।
1: তার মানে পাখিদের কিন্তু জিপিএস দরকার পড়ে
0: না, ওদের ভেতরেই, ওই যে তোমায় বললাম ওর ভেতরেই, ওদের ভেতরেই একটা কম্পাস থাকে একেবারে। হ্যাঁ,
1: আর এই এই ব্যাপারটা খুবই আশ্চর্য। আর এই যে পাখিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তুমি বললে জলাভূমি, কারণ সেখানে জল আছে আর খাবার দাবার রয়েছে, খাদ্যের প্রচুর পরিমাণে রসদ রয়েছে, এবং বাসস্থানের জন্য গাছপালা রয়েছে। মানে খাবার এবং আশ্রয় সব মিলিয়ে পাখিদের জন্য জলাভূমি হলো একেবারে নিরাপদ জায়গা,
0: একেবারে আদর্শ জায়গা। আর সেই কারণেই পৃথিবীর বিভিন্ন জলাভূমি পরিযায়ী পাখিদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের এত বৈচিত্র্যময় যে পরিবেশ আছে, সেখানে কিন্তু প্রতি বছর মানে অসংখ্য পাখি আসে, মানে ঝাঁকে ঝাঁকে পাখি আসে আর কি।
1: একদমই তাই। আর আজকে সকালবেলা উইটাই দেখলাম, বুঝলে মল্লিকা,
0: তাই কি
1: ছাদে দাঁড়িয়ে যে অতগুলো পাখি আকাশ দিয়ে উড়ে গেল, কিন্তু এবার
0: বোধহয় পরিযায়ী কি তোমার পাড়া থেকেই অন্য পাড়ায় যাচ্ছে খাবার খুঁজতে, এটা হতে পারে।
1: তবে আজকের এই বিশেষ দিনে তাদের দেখা পেলাম, এটাই সৌভাগ্য আমার কাছে।
0: একেবারে একেবারে।
1: আচ্ছা, তো আমি তোমার কাছে জানতে চাইবো, বা আমরা দুজনে মিলে একটু ঘেটে ঘুটে আজকে আড্ডায় দেখতেই পারি যে আমাদের নিজের রাজ্যে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন পরিযায়ী পাখিরা এই সময় আসে, কোথায় গিয়ে তারা থাকে, কিভাবে সেখানটাকে স্বর্গরাজ্যে পরিণত করে।
0: একেবারে একেবারে। আর পশ্চিমবঙ্গে নদী আছে, বন আছে, সমুদ্র আছে, জলাভূমি আছে, তাই এখানে নানা ধরনের পাখির দেখা মেলে। যেমন ধরো, সবার প্রথমেই আমি সুন্দরবনের কথা বলবো।
1: আর সুন্দরবনের নামটা শুনলেই আমার কিরকম একটা রহস্য রহস্য অনুভূতি।
0: চলো চলো একবার ঘুরে আসি, শীতকালে একবার যাই।
1: আবার তোমার এই

0: ঘুরির প্ল্যান।
1: আরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসেছি, বন্ধুর সঙ্গে গল্প করছি, ঘোরার প্ল্যান তো থাকবে, আর আজকে চলতে চলতে অনুষ্ঠান
0: আছে। ঠিক আছে, তাহলে চলতে চলতে আমরা চলে যেতেই পারি সুন্দরবনে। সেখানের ম্যানগ্রোভ বন, নদী, খাড়ি, জোয়ার ভাটা, গলদা চিংড়ি,
1: আমাকে খাওয়ার মানে যাওয়া নিয়ে কথা বলছে, মানে আমি ঘুরতে যেতে ভালোবাসি সেটা বললো, আখি নিজের খাওয়ার কথাটা যে বললো সেই বেলা, খাওয়া ঘোরা সব একসঙ্গে, বুঝেছো তো, বাঙালিদের আর কিছু চাই না, গল্পের বই পড়া, একটু গান শোনা, খাওয়ার ঘোরা, ব্যাস।
0: আর ওই যে তুমি সুন্দরবনের কথা বললে, সেখানেও কিন্তু রয়েছে কত নাম না জানা,
1: একেবারে একেবারে, যেমন ধরো ব্রাহ্মণী চিল, সাদা পেটের সিগল বলে, হ্যাঁ, তারপরে ধরো নানা ধরনের মাছরাঙা, বক, পানকৌড়ি, কত না জানা মানে আর কি পাখি। আর ভোরবেলায় যদি নদীর ধারে দাঁড়াও দেখবে কিন্তু কুয়াশার ভেতর দিয়ে কত পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে, মানে পুরো একদম সিনেমার মানে একটা দৃশ্য, তাই না?
0: আর ওই যে সুন্দরবন, যেখানে আমার মানে নাম শুনলেই আমার রহস্য রহস্য লাগে, সেখানে কিন্তু শুধু পাখি নয়, এখানে একটা সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেম রয়েছে,
1: সম্পূর্ণ আলাদা,
0: পুরো জীব বৈচিত্র্য বলতে আমরা যেটা বুঝি সেই জীব বৈচিত্র্যটাই টিকে রয়েছে এরকম একটা জায়গায়। সেখানে বাঘ আছে, কুমির আছে, হরিণ আছে, নানান ধরনের মাছ আছে, মানে সবকিছু মিলে মিশে বিজ্ঞানের পাতায় আমরা যে চেইন সিস্টেম পড়ি, আমরা যে খাদ্য জালকের কথা পড়ি আর কি, সেই সবকিছুই দেখতে পাবো এই সুন্দর
1: একেবারে। আর ঠিক এই কারণেই কিন্তু সুন্দরবন আমাদেরকে মানে আমাদেরকে বলা হয় যে সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর যখন সুন্দরবন নিয়ে এত কথা হচ্ছে, তখন সুন্দরবনের ভিতর দিয়ে যে পাখিগুলো উড়ে যায় আর কি, কি পরিযায়ী পাখি সেখানে এসে বসে সেগুলো আমাদের জানা দরকার। আর শীত পড়লেই দূর দূরান্ত থেকে ওই যে শয়ে পাখি আসে, এবং তাদের মধ্যে কোথা থেকে আসে বলো তো আখি, জানো? নিশ্চয়ই তুমি জানো, তুমি কিছুদিন আগে আমাকে বলছিলে।
0: হ্যাঁ, দূর দূরান্ত থেকে হাজার হাজার পাখি তো সুন্দরবনে আসে, একদমই ঠিক। তো এই পাখিগুলো কিন্তু মূলত সাইবেরিয়া, চীন আর তিব্বতের মতন খুব ঠান্ডা জায়গা থেকে এই পাখিগুলো একটু উষ্ণর ছোঁয়া পেতে, একটু উষ্ণতা পেতে এখানে আসে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবনে এদের ভিড় দেখতে পাবে
1: একেবারে। তাদের মধ্যে কয়েকটা নাম বলি, যেমন ধরো গুলিন্দা মানে ভিমরেল, বাটন বা গডবেট, তারপরে হচ্ছে ধরো লালপা পিপি বা রেড নেকড স্টিন্ট পাখিটির নাম, এবং বিভিন্ন প্রজাতির স্যান্ড পাইপার, তারপর ধরো প্লোভার, স্যান্ডারলিং, এই সব নাম আর কি পাখি যারা উড়ে উড়ে আসে বাড়ির থেকে। আর বিভিন্ন রকম বুনো হাঁস থাকে, পিনটেল বলে একটি পাখি আমরা দেখতে পাই, খয়রা চকচকি, মানে খয়রা চকচকিকে বলা হয় রাডি শেলডা, তারপর বালিহাঁস ইত্যাদি, এবং রাজহাঁসও দেখতে পাওয়া যায়। মানে এত ধরনের পাখি শুধু এখানেই উড়ে আসে, ভাবো সুন্দরবন অঞ্চলে।
0: এছাড়াও কিন্তু অস্প্রের মতো শিকারি পাখিও তুমি দেখতে পাবে সুন্দরবনের লোথিয়ান দ্বীপ, বনি ক্যাম্প আর সুধন্যখালী যে অঞ্চল, সেখানে যদি তুমি যাও সেখানেও কিন্তু নানান রকমের পরিযায়ী পাখি তুমি দেখতে
1: একেবারে একেবারে।
0: আর মল্লিকা, সুন্দরবনে তো যাবো, কিন্তু কলকাতার কাছে এমন কোন জায়গা আছে, এমন কোন জায়গায় কি ঘুরতে নিয়ে যেতে পারো যেখানে আমি নানা রকমের পরিযায়ী পাখি দেখতে পারি?
1: অনেক আছে, তবে আরো গল্পের আগে বন্ধুরা কিন্তু ফোন লাইনে চলে এসেছে, শুনে নিই বন্ধু কি বলছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি কৃষ্ণ কুমার বলছি।
1: আচ্ছা বলুন, আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, বলুন বলুন, পাখি নিয়ে, পরিযায়ী পাখি নিয়ে আপনার যদি কোনো গল্প থাকে বলুন আমাদের
2: সাথে। আমি একবার কি করেছিলাম, একবার আমি ছাদে আমি জল রেখে দিই পাখি যদি খায়, একটা আমি ছোট্ট মতো হলুদ রঙের একটা পাখি দেখতে পেয়েছিলাম, তো আমি সেই পাখিটার ছবি তুলে দিয়েছিলাম।
1: বাহ, আচ্ছা, অনেক ধন্যবাদ অভিজ্ঞতা আমাদের সঙ্গে। হ্যাঁ, হলুদ পাখি, এবং হলুদ পাখির গানও কিন্তু আমরা শুনবো। আর তবে তার আগে আখি যে প্রশ্নটা আমাকে করলো সেই প্রশ্নটার উত্তরটা একটু দিয়ে দি।
0: হ্যাঁ, কলকাতার কাছে তুমি আমায় কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো, যেখানে গেলে আমি এই মাইগ্রেটরি বার্ড দেখতে পাবো?
1: আমাদের পূর্ব কলকাতার জলভূমি, সে তার কথা কি করে ভুলে গেলে?
0: ঠিক ঠিক ঠিক। আর এটা তো একটা রামসার সাইট,
1: একেবারে প্রায় 12,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই জলভূমি শুধু পাখিদের জন্য নয় কিন্তু পুরো কলকাতা শহরের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, জানো তো?
0: আর কারণ এখানেই শহরের বিভিন্ন বর্জ্য জল প্রাকৃতিক ভাবে পরিশোধিত হয়
1: একেবারে।
0: আর সত্যি প্রকৃতির কত ভাবে নিজের থেকে আমাদের ক্রমাগত সাহায্য করে চলেছে, তাই না?
1: এবং শুধু তাই নয় আখি, মানে এই জলাভূমির সঙ্গে হাজার হাজার মানুষের কিন্তু জীবন এবং জীবিকা দুটোই জড়িয়ে আছে। এখানে মাছ চাষ করা হয়, এখানে অন্যান্য চাষবাস করা হয়, আবার অনেক মানুষই জলাভূমির সম্পদের উপর কিন্তু নির্ভর করে নিজেদের সংসারও চালান। তাই এটা শুধুমাত্র ভ্রমণের কোনো জায়গা নয়, বরং এটা একটা সম্পূর্ণ জীবন্ত একটা পরিবেশ ব্যবস্থা, মানে একটা কমপ্লিট ইকোসিস্টেম যেটাকে আমরা বলি।
0: আর পাখিদের কথা

0: তো বলাই যায়, মানে শীতকাল এলেই এখানে দূর দূরান্ত দেশ থেকে নানা রকমের পরিযায়ী পাখি এসে ভিড় জমায়, চারপাশ তখন পাখির ডাকে আর তাদের ওই ডানা ঝাপটানোর শব্দে ভরে ওঠে।
1: এবং শুধু শীতকালে কেন, তোমাকে যেটা বারবার বলছিলাম যে গরমকালেও কিন্তু এখানে অনেক পাখি আসে, যেমন ধরো বক, পানকৌড়ি, মাছরাঙা, জ্যাকানো বলে একটি পাখি আছে, ওপেন বিল স্টর্ক, এরা কিন্তু প্রায় সারা বছরই জলভূমির আশেপাশে ঘুরে বেড়ায়, এটা কিন্তু আমরা ওখানে গেলেই দেখতে পাই।
0: আর যদি বিশেষ করে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো কিংবা বিকেলের দিকে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে এই পাখিগুলোকে দেখতেই পাবে,
1: একেবারে একেবারে।
0: আর এই এদের জলের উপর ভাসতে দেখলে কিংবা ডানার ছাপটানি দেখলে, এদের এই খেলা করাটাকে দেখলে আমাদের মনটাও কিন্তু তাদের ডানার উপর উঠে ভেসে যাবে, তাই না?
1: ভীষণ ভীষণ। এবং তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এত একটা জায়গা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই জায়গাটার মানে আর কি যত্ন নিচ্ছি না, আমরা কিন্তু খুব মানে অতটা কনসিয়াসলি এগুলো দেখি না, আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা দূষণ করি, হ্যাঁ প্লাস্টিক ফেলে দিই, তারপর ধরো জল দূষণ তো চলছেই অহরহ, তারপর অবৈধভাবে এই জায়গাগুলোকে ভরাট করে ফেলছি, খুব ধীরে ধীরে হচ্ছে। কিন্তু এটা না, এর ফলে কি হচ্ছে বলতো, এই ইকোসিস্টেমটা যে নিজের থেকে এখানে বর্জ্য, যে আমরা যে জিনিসগুলো ওয়েস্ট প্রোডাক্টগুলো ফেলছি, সেটা না ইকোসিস্টেমটা অটোমেটিক্যালি সেটা কি করতো, ঠিক করে ফেলতো, পরিশোধন করতো, কিন্তু সেটা করতে পারছে না আর, কারণ আমরা আরো দূষণ করছি আর কি হচ্ছে জায়গাটা কমিয়ে ফেলছি ভরাট করে করে, সেই কারণে কি হচ্ছে মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে এই সব জায়গাটা, বিশেষত আমাদের এই যে রামসার সাইটটার কথা বলছিলাম।
0: ঠিকই তাই। আর তাই শুধু ঘুরতে যাওয়া নয়, মানে সকালবেলা উঠে একদিন প্ল্যান করে তো আমরা ঘুরতে চলে যেতেই পারি, কিন্তু এই যে জলাভূমি এগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের
1: ভীষণভাবে
0: কারণ প্রকৃতি ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো।
1: হ্যাঁ, আর এই প্রকৃতির ভালো থাকার কথা শুনতে শুনতে কিন্তু বন্ধু ইতিমধ্যে ফোন লাইনে চলে এসেছে, শুনে নি কি বলছেন, কে আছেন, কোথা থেকে বলছেন, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: নমস্কার, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা,
1: অনেক ধন্যবাদ। আপনি আপনার নামটা বলবেন এবং কোথা থেকে?
2: আমি গণেশ মন্ডল কথা বলছি, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে সুন্দরবন।
1: আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি সুন্দরবনের গল্প করলাম, ভীষণ পছন্দের জায়গা।
2: দেখলাম আপনাদের আপনারা পরিযায়ী পাখির সঙ্গে ঘুরতে ঘুরতে একদম আমার অঞ্চলে চলে গেছে,
1: একেবারে একেবারে।
2: ওখানকার ওখানে বলি কি, ওখানে পাখির আলা বলে একটা জায়গার নাম করে, একটা অ্যাকচুয়ালি নামকরণ মানে বুঝতে পারছেন যে পাখিদের আলা, পাখিদের আলয় যেটা, তো সেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে কত বিভিন্ন জাতি প্রজাতির পাখি তারা আশ্রয় নেয় ওখানে। তবে একটা জিনিস ঠিক, পাখিরা কিন্তু পরিযায়ী, আর ওরা সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা আবহাওয়া দারুণ বোঝে, কখন কোনটা গরমকাল, কখন শীতকাল, কখন তাদের সুইটেবল একটা সিচুয়েশন, সমস্ত কিছু বোঝে ওরা একদম। সেই জন্য ওখানে যদি কখনো যান, দেখবেন পাখিরালে গেলে আপনি শুধু টাওয়ারের উপরে দাঁড়িয়ে দেখবেন গোটা জঙ্গলটা যেন সাদা হয়ে আছে একদম। হ্যাঁ,
1: খুব ইচ্ছা রইল,
2: একদম
1: একদম খুব ইচ্ছা রইল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন,
2: অনেক অনেক ধন্যবাদ, ভালো ভালো,
1: একদম ভালো থাকবেন।
0: বাহ,
1: কি সুন্দর বন্ধুরা তাদের মতামত জানাচ্ছে, তাদের অভিজ্ঞতা জানাচ্ছে।
0: আর এই পাখিরালয় ছাড়া পাখিদের কথা কিন্তু বলাই যায় না। আর পাখিরালয়ের যখন কথা উঠলো, তখন তোমায় বলে রাখি যে আমার মামার বাড়ি কিন্তু সাঁতরাগাছিতে,
1: আর
0: সাঁতরাগাছির কথাই
1: যেতাম আমরা,
0: কিন্তু মনে পড়ে যায় মানে পাখি প্রেমী যারা তাদের কাছে এই সাঁতরাগাছি জায়গাটা কিন্তু প্রচন্ড জনপ্রিয়।
1: তার মানে আমি বুঝেই গেছি, আমি ওখানে পাখি দেখতে যাব আখির সঙ্গে, আখির মামার বাড়ি ঘুরে ওখানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা আবার পাখি দেখে তারপর বাড়ি ফিরবো।
0: হ্যাঁ, আর আমার বাড়ির লোকজন বিশেষ করে তো আমার দিব্যা মল্লিক নাম তো জেনেই গেছে, মানে যারা আমাদের
1: দ্বারা না মানে একটা আলাদাই একটা মানে মনের ভেতরকার মানে মানুষ, আমি মানে বলতে গেলেও এতবার মানে মানে বলছি কারণ ওই আবেগে জড়িয়ে গেছি সত্যি।
0: একদমই তাই। তো এই যে সাঁতরাগাছির ঝিলের কথা উঠলো, পাখি প্রেমীদের কাছে তো এই জায়গাটা খুবই জনপ্রিয়। আর শীত পড়তে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য পরিযায়ী পাখি আসে, এবং তুমি যেটা বারবার বললে যে শুধু শীতকাল নয় গরমকালেও কিন্তু নানা রকমের পাখি এখানে এসে ভিড় করে। বিশেষ করে তুমি যদি যাও তাহলে, মানে তুমি গেছো কিন্তু কখনো গরমের সময়ও গিয়ে দেখতে পারো,
1: যে সাঁতরাগাছিটা অত ভালো করে ঘোরা হয়নি।
0: আচ্ছা, তবে আমার সঙ্গে
1: সঙ্গেই যাচ্ছি, আমি শীতে যাব না, আজকে রওনা হব,
0: দেখাই যেতে পারে। তোমার তো প্রচুর প্ল্যান, এই আমাকে তুমি নিয়ে যাচ্ছিলে জলাভূমিতে, আবার সাঁতরাগাছি চলে যাচ্ছো।
1: সুন্দরবন যাবো শীতকালের দিকে, একটু গেলে সুবিধা হয়, মানে উনি যিনি ফোন করলেন তিনিও আমাদেরকে হয়তো ওই সময় যাওয়ার কথা বলবেন। তো
0: তবে আপাতত সাঁতরাগাছি যাওয়া,
1: সাঁতরাগাছি
0: তো এই গরমে যদি যাই তাহলে কিন্তু এখানে গেলে আমরা নানা রকমের হাঁস দেখতে পাবো, এবং দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে। যেমন ধরো
1: ওই ভীষণ পছন্দ,
0: হ্যাঁ নর্দার্ন পিন্টলেট, তুমি যে নামগুলো বললে, হ্যাঁ
1: পিন্টেল,
0: হ্যাঁ তারপর হচ্ছে
1: গাগারনি,
0: হ্যাঁ তারপর
1: কমন।

0: কমন চিল, মানে নানা রকম যে প্রজাতি রয়েছে হাঁসের সেগুলো কিন্তু তুমি এখানে দেখতেই পাবে। তারা হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু এখানে আসে।
1: শোলডার বলে আরেকটি পাখি আছে ভীষণ বিখ্যাত। আবার সত্যি মানে ভাবাই যায় না, মানে একটা ঝিল কতটা আশ্রয় দিতে পারে, কত কিছুকে আশ্রয় দিতে পারে। মানে সত্যি আমাদের বোধ হয় আমাদের প্রয়োজন প্রকৃতিকে, কিন্তু প্রকৃতির বোধ হয় আমাদের প্রয়োজন নেই, তাই না? আর ভোরবেলা যদি সেখানে যাই, আমি ডেফিনেটলি যাচ্ছি আখির সঙ্গে এখানে ঘুরতে, তবে আমি একদম শিওর যে তুমি যেটা বারবার বলছো যে ওখানে একটা আলাদাই পরিবেশ পরিমণ্ডল। আমি এই বিষয়ে, তুমি সাঁতরাগাছির বিলের কথা বললে, আমার তো এখন তোমার লেক সাদেন অ্যাভিনিউর বিলের কথা, ওই ঝিলটার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরা লেক যেটাকে বলি, ওখানেও একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, প্রত্যেক দিন প্রচুর মানুষ যান, এবং হয়তো ওখানে, আমি ঠিক জানি না ওখানে পরিযায়ী পাখি আসে কিনা, কিন্তু ওখানে একটা অন্যরকমই একটা কমপ্লিট ইকোসিস্টেম ইন ইটসেলফ। এবং সেখানে কত পদ্ম ফুল, কত মানে আমি কদিন আগেই গিয়ে দেখলাম পানকৌড়ি ভাসছে, ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা।
0: আর শুধু পাখি দেখা নয় জানো তো, পাখিদের যে ডাক, মানে জলাভূমির জলের শব্দ, পাখিদের যে ডাক,
1: চারপাশের
0: যে শান্ত পরিবেশ, এই সবকিছু মিলিয়ে তোমার এই ব্যস্ততার শহর, মানে যেখানটা একটা যান্ত্রিক শহর, সেটা থেকে তুমি জানো একটা কোথায় হারিয়ে যাবে, মানে নিজেই খুঁজে পাবে না, অকৃত্রিম একটা শান্তির মধ্যে গিয়ে তুমি পড়বে,
1: একেবারে একেবারে। তবে এই শান্তির কথা বলতে বলতে, আচ্ছা বন্ধু কিন্তু ফোন লাইনে চলে এসেছে, শুনে নিই বন্ধুরা কি বলছে। হ্যালো নমস্কার, কে বলছেন?
2: হ্যালো নমস্কার, আমি দামকুমি ছোয়ানিপাড়া থেকে কুমকুম পাল বলছি। আপনারা যে যে এইসব প্রাকৃতিক কথা বলছেন, আমার শুনে ভীষণ ভালো লাগছে। আমার বাড়িটা ঠিক এইরকম একটা গ্রামের মধ্যে,
1: আর এখানে মানে
2: আমার গ্রামের নাম হচ্ছে ছোয়ানিপাড়া মাইতি মাইতিপাড়া, দামকুমি মাইতিপাড়া, রঘুনাথপুর মাইতিপাড়া।
1: আর
2: ভোরবেলা মানে পাখি ডাকে রাত রাত্রি চারটার সময়, আর গাছপাল্লা আমার বাড়ির কাছে একদম গাছপাল্লা, তারপরে একটা ছোট ঝিল, সবকিছুই আছে, বাগান, আর এত ভোরবেলা থেকে পাখি ডাকে। আর রাত্রির বেলা ওই যে আপনার ভোরের যে পাখিগুলো আছে, রাত্রির সময় থেকে দুটোর সময় থেকে মানে ঘুম ভাঙিয়ে দেয়, ঘুমোতে আর দেয়। আর আরেকটা কি, আমার ডাক যেমন বলছি, ডাক পাখি, ছাতারে পাখি, বাবুই পাখি, তারপরে হাঁস মুরগি আমার বাড়ির কাছে সব চলে, তারপরে সেই গাছপালা সবকিছু, ছাওয়ার মধ্যে কুকুর, এমনকি কুকুরও পর্যন্ত আমার বাড়িতে আশ্রয় নেয়। আর আমার আমার মেয়ে এই 21 বছর বয়স, এখন MA পড়ছে, আমার ক্লাস প্লাস TCS কোম্পানিতে চাকরিও করছে।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ বন্ধুকে, বন্ধু অনেকটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আর আজকে আমরা পরিযায়ী পাখিদের কথা বলছি, কিন্তু তার মধ্যে সবাই চলে এসেছে, মানে আমাদের পাশের বাড়ির ছাতারে পাখি থেকে শুরু করে ঘু থেকে শুরু করে
0: এক একজনের অভ্যাস থাকে। তুমি জানো মল্লিকা, মানে রাত্রিবেলা আমার ছোট কাকা কিন্তু দুখানা রুটি বাঁচিয়ে রেখে দেন, সকালবেলা শালিক পাখি আসবে, ছাতারে পাখি আসবে, তাদেরকে খেতে দেন,
1: ওদের ছাড়া কি চলে বলো,
0: কোথাও গিয়ে মানে তাদের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়,
1: আত্মীয় বেশি আমাদের, কারণ রোজ একবার করে দেখা করে যায়। তবে একটা একটু মন খারাপের বিষয় আঁকি, সেটা হচ্ছে যে আজকাল কিন্তু আমার চৌহদ্দিতে খুব একটা চড়ুই পাখি দেখতে পারি না। আমি জানি না তোমাদের ওইদিকে অতটা চড়ুই পাখি আছে কিনা।
0: আমি মফস্বলে থাকি বলে আমি দেখতে পাই, তবে সংখ্যাটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে, এটা তুমি খুব একটা মানে ভালো জিনিস লক্ষ্য করেছো।
1: কারণ এটা না অনেকগুলো ব্যাপার আছে, এর মধ্যে রেডিয়েশনটা একটা ভীষণ বড় মানে একটা কারণ কমে যাওয়ার।
0: এছাড়াও তুমি আগে যে কথাটা বললে প্লাস্টিক দূষণ, তো এই প্লাস্টিক আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি, তো এর ফলে কি হচ্ছে, আর চারিদিকে তো জলও কমে যাচ্ছে, তাই না? চারপাশে অতিরিক্ত শব্দ, এই সবের প্রভাবেও কিন্তু এই সব কিছুর প্রভাব কিন্তু গিয়ে পড়ছে ওই পাখিদের উপর,
1: একেবারে একেবারে।
0: তাই এইসব জায়গাগুলো কিন্তু আমাদের রক্ষা করা প্রচন্ড ভাবে জরুরি, তাই না?
1: আচ্ছা এতগুলো জায়গার কথা বললাম, এবার কিন্তু আমার উত্তরবঙ্গের কুলিক পাখিরালয়ের কথা মনে পড়ছে, এটাও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা। তুমি একটু এই বিষয়ে বলো তো, মানে তুমি তো হ্যাঁ কদিন আগে আমাকে বলছিলে যে মল্লিকা এই এই পাখিরালয়ের বিষয়ে আমি কথা বলবো, আমরা চলো এইগুলো নিয়ে ঘাঁটি।
0: তুমি যেটা বললে যে রায়গঞ্জের কুলিক পাখিরালয়, এটা কিন্তু এশিয়ার অন্যতম বড় একটা পাখিরালয়, আর বর্ষার সময় হাজার হাজার ওপেন বিল স্টক আর নাইট হেরন এখানে কিন্তু এসে বাসা
1: বাঁধে,
0: আর তখন পুরো জায়গাটা কিন্তু একদম পাখিদের বিশাল একটা রাজত্বে পরিণত হয়।
1: একেবারে একেবারে ঠিক বলেছো,
0: ওই সেই ছোটবেলায় তুমি নিশ্চয়ই ওই গানটা শুনেছো, পাখিদের ওই পাঠশালাতে।

0: তারপরে
1: তারপরেটা মল্লিকাই বলবে,
0: কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ।
1: মল্লিকাও ভালো গান শিখেছে, আর ভাবতে পারো মল্লিকা একটা গাছ, এই এত শয়ে শয়ে একটা পাখিদের বাসা, মানে পুরো রাজত্বটাই একটা গাছ জুড়ে, তাই না?
0: একেবারে একেবারে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে পাখিরা কিন্তু শুধুমাত্র ঘুরতে আসে না, ওই যে তোমাকে বলেছিলাম শুরুতে যে তারা ডিম পাড়ে, তাদের বাচ্চা সেখানেই বড় হয়, তারা আবার সেসব মিটিয়ে তার কিন্তু আবার ফিরেও যায়। তাই এই জায়গাটা ওদের কাছে নিরাপদ আশ্রয়ের মতো, যেখানে ওরা নিজেদের পরিবারকে কিন্তু বড় করতে পারে।
1: ঠিক তাই। আর আমাদের মতন কত মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে এইসব পাখিদের, তাই না? বিশেষ করে এরপর তো বর্ষা আসছে, মানে সেই পড়বে,
0: সবচেয়ে প্রিয় ঋতু। আমি না অধীর চাতক পাখির মতো হাঁ করে বসে থাকি, কতক্ষণে একটা ফোঁটা,
1: সেই আবার পাখির গল্প ফিরে ফিরে আসবে।
0: মানে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার বারান্দায় গিয়ে দেখি একটু কি বৃষ্টির দিক, মানে মনে হচ্ছে একটু মেঘলা হচ্ছে। আজকেই মাকে জিজ্ঞেস করছি, মা মেঘলা হলো, নামবে কি?
1: আমি কিন্তু আবার বারবার ফোনেতে দেখি যে কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টির।
0: মনে মনে কিন্তু আমরা মোটামুটি সকলেই চাতক, এবং কেউ একটু কম ভালোবাসে, কেউ একটু বেশি, কিন্তু বৃষ্টি রোদ্দুর সব মিলিমিশে আমাদের জীবন, প্রকৃতি নিয়ে আমাদের জীবন। আর একটু আগে, হ্যাঁ,
1: এই বর্ষার সময় কিন্তু, মানে যেই ঋতুটা তোমার সবচেয়ে পছন্দের, সেই বর্ষা জাগানো বর্ষাতেই কিন্তু গাছ ভর্তি পাখি বাসা বাঁধে। আর সাদা সাদা পাখি, এক গাছ পাখি দেখতে কেমন ভালো লাগে বলো,
0: দুর্দান্ত দুর্দান্ত। আর আমি যেটা একটু এখনই বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের এক বন্ধু হলুদ পাখির কথা বলল, এবং হলুদ পাখির কথা বলতে গিয়ে আমার মনে পড়লো আমাদের ভীষণ পছন্দের একটি গান আছে ক্যাকটাস ব্যান্ডের, এখন না হয় সেই গানটা শুনে নি, বন্ধুদের কাছেও সেই গানটা রাখি, কারণ বন্ধুদেরও নিশ্চয়ই ভীষণ পছন্দের একটি গান। চলো তাহলে শুনে ফেলি ক্যাকটাসের হলুদ পাখি, ফিরছে এক্ষুনি, শুনতে থাকো যুবাণী।

0: শুনছো যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে। সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু আখি, আর আমার সঙ্গে রয়েছে আর এক বন্ধু
1: মল্লিকা। হ্যাঁ একেবারে। আর আখি আর আমি ওইটাই গল্প করছিলাম যে আজকে আখিও কিন্তু সবুজের ওপর একটা জামা পরে এসেছে, একেবারে আমরা কিন্তু মিশে গেছি গাছের সঙ্গে, প্রকৃতির মাঝে একেবারে পাখিদের সঙ্গে উড়ে টুড়ে চলে যাব। তবে আমরা কিন্তু একটু আগে পাখিরা লয় নিয়ে গল্প করছিলাম, এবং তারও আগে গল্পেতে ঢোকার আগে একটু বন্ধু ফোন করছে, শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমানের ফরিদপুর থেকে বলছি।
1: ও বলুন বলুন।
2: বলছি আমাদের মানে আমাদের গ্রামের মধ্যে একটা বড় পুকুর রয়েছে।
1: আচ্ছা,
2: সেখানে মানে শীতকালে অনেক ধরনের পাখি আছে।
1: আচ্ছা আচ্ছা, যেমন নাম বলো কয়েকটা।
2: মানে পাখিগুলো অচেনা তো, মানে যেরকম পাখি
1: খুব ভালো লাগলো বন্ধু। হ্যাঁ শুনতে থাকো, খুব ভালো লাগলো বন্ধুর সঙ্গে কথা বলে। আর হ্যাঁ এইভাবেই তোমরা আমাদেরকে কল করতে থাকো আর জানাতে থাকো।
0: আর পূর্ব বর্ধমান থেকে যখন বন্ধু ফোন করেছিল মল্লিকা, তখন আমরা পূর্ব বর্ধমানে চুপি চুপি একটু বেড়াতে চলে যাই।
1: চলো চুপির চরে ঘুরে আসি, যেখানে বন্ধু বলছিল যে ওদের ওখানেও শীতকালে প্রচুর পড়ে যায়, একই যায়, এবং আমরা সেই কথাতেই আসতাম।
0: তো দামোদর নদীর চর আর জলাভূমিগুলোতে তখন কিন্তু শীতকালে একেবারে পাখিতে ভরে ওঠে।
1: হ্যাঁ, যেখানে ধরো রাডি শেলডাক বলে একটি পাখি যায়, রার হেডেড গুজ যায়, রেড হেডেড পোচার যায়, রেড ক্রেস্টেড পোচার যায়, এবং নানান ধরনের হাঁস বক আর জলচর পাখিও কিন্তু দেখা যায়।
0: যে বন্ধু তোমাকে ফোন করেছিল একটু আগে পূর্ব বর্ধমান থেকে, যে জানে না যে কি কি পাখি আসে, মানে খুব নিষ্পাপ ভাবে বললো, কি করে বলবো আমি তো জানি না, সে কিন্তু অনেকগুলো নাম জানতে পেরে গেল, তাই না?
1: এবং তার হোমটাস্কও থাকলো, যে হোমওয়ার্ক থাকলো, যে পরবর্তীকালে আবার আমরা যখন এই নিয়ে আলোচনা করবো সে যেন আমাদেরকে আরো একটা লিস্ট তৈরি করে দিয়ে দেয়, তাই তো?
0: আর মল্লিকা এই যে জায়গার কথা বলতে গেলে তো একটার পর একটা জায়গায় এসেই যায়।
1: একেবারে
0: তো এবার আমার কিন্তু মনে পড়লো সবুজ দ্বীপের কথা। প্রকৃতির মাঝে ছোট্ট শান্ত পরিবেশ, চারপাশে জল সবুজে ঘেরা, সেই সবুজ দ্বীপ।
1: একেবারে। হ্যাঁ মানে সেখানে শীতকালে কিন্তু আবার ওই একই কথা, যে নানান ধরনের পরিযায়ী পাখি আসে, যেমন আবার ওই বিভিন্ন হাঁস ধরো জাকানো আসে, কুট আর ছোট ছোট জলচর পাখি দেখা যায়। এখানে কিন্তু বেশিরভাগ ছোট ছোট পাখি দেখতে পাই আমরা। তো এখানে অনেক পাখি প্রেমী ফটোগ্রাফার তাদেরকেও কিন্তু দেখা যায়, মানে তারা একেবারে নির্দিষ্ট ওই সময় নাগাদ যায় যাতে তারা এই ছবিগুলো তুলতে পারেন।
0: আর সত্যি বলো তো মল্লিকা, আমাদের আশেপাশে মানে খুব কাছাকাছি এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে,
1: সত্যি আমরা জানি না বলো।
0: হ্যাঁ একদমই তাই, আর শুধু শীতকাল নয় গরমকালেও এখানে নানা রকমের পাখি আসছে,
1: যেমন ধরো ব্লু টেলার্ড বিটার বা নীললেজ মৌমাছি খেকো।
0: তাই?
1: হ্যাঁ
0: বাবা বাবা,
1: গরমের সময় এরা পশ্চিমবঙ্গের কিছু এলাকায় আসে বাসা বাঁধতে, মাটির ঢালে ছোট ছোট গর্ত করে তারা কিন্তু বাসা বানায়, এবং খুব সুন্দর রঙের এই পাখিগুলোকে একসঙ্গে উঠতে দেখতে পারলে মানে আমাদের যে কি ভালো লাগে, খুব রেয়ার, এটা খুব একটা দেখা যায় না সব জায়গা থেকে, কিন্তু যে কি অপূর্ব লাগে আঁখি সে দৃশ্য মানে আমি বোঝাতে পারবো না।
0: তার মানে মল্লিকা আমাদের যে চিরাচরিত একটা ধারণা রয়েছে যে শীতকালেই পড়ে যায় পাখিরা আসে, তা কিন্তু একেবারেই নয়, তাই না?
1: না একেবারেই নয়। আর কেউ শীতের অতিথি, কেউ গরমের কালে মানে গরমের বন্ধু আর কি আমাদের সঙ্গে দেখা করতে আসে গরমের ছুটির সময়। হ্যাঁ প্রকৃতির এই চলাচলটাই কিন্তু সবচেয়ে আশ্চর্যের। আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে তারা কিন্তু ঠিক নিজের পথ খুঁজে নেয় এবং খুঁজে নিয়ে পৌঁছে যায় আমাদের কাছে।
0: আরো একটা কথা, যে এই সব বিল বা জলাভূমিগুলো যদি না থাকতো তাহলে কিন্তু পাখিদের খুবই সমস্যা হতো, কারণ এই জলাভূমিগুলোই তাদের খাবারের উৎস, আশ্রয় এবং নিরাপদ ছাতা দেয়। তাই শুধু পাখি দেখলে হবে না, আবারও বারবার বলবো আমরা কিন্তু এই জায়গাগুলোকে, এই জলাভূমিগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। আর শুধু পশ্চিমবঙ্গ নয়,
1: একটু এবার একটু, হ্যাঁ একটু বেরোই, চলো একটু
0: অনেকক্ষণ ব্যাগটা গুছিয়ে ট্রেন ট্রেন ধরে আরেকটু দূরে যাই।
1: হ্যাঁ এবার একবারে কোথায় যাবে, উড়িষ্যাতে যাই চলো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: উড়িষ্যার চিলিকা হ্রদে যাই চলো। মানে সত্যি চিলিকা মানেই কিন্তু সেখানে পাখির একটা শহর, এবং এশিয়ার সবচেয়ে বড় নোনা জলের হ্রদগুলোর মধ্যে এটা কিন্তু একটা, এবং শীতকালে সেখানে সাইবেরিয়া মঙ্গোলিয়া মধ্য এশিয়া থেকে কিন্তু লাখ লাখ পাখি আসে।
0: আর সেই ফ্লেমিঙ্গো পাখির কথা, মানে যাকে দেখলে চোখ ফেরানোই যায় না, গোলাপি রঙের সেই বিশাল ঠোঁট, তাই না?
1: হ্যাঁ, এবং তবে জানো তো এই উড়িষ্যার ফ্লেমিঙ্গো

0: ফ্ল্যামিঙ্গোগুলোকে একটু অন্যরকম দেখতে হয়, সামান্য একটু তারতম্য থাকে, কিন্তু হ্যাঁ ফ্ল্যামিঙ্গোই বটে ওরা। তবে আমার দেখার যে কি ইচ্ছে,
1: এটাই আমিও মল্লিকার সঙ্গে সহমত যে আমিও ফ্ল্যামিঙ্গো ছবিতেই এঁকেছি, দেখা এখনো হয়ে ওঠেনি।
0: মানে আমি যখন যাই তখন ওরা থাকে না আর কি, সেই সময় লাগে তাই দেখা হয় না। খুব ইচ্ছে করে চোখের সামনে থেকে ফ্ল্যামিঙ্গোদের দেখবো, আমার ভীষণ পছন্দের এক পাখি। আর শুধু ফ্ল্যামিঙ্গো না, পেলিকান, গ্রে লাগ গুজ, নর্দার্ন পিনটেল, শভলার, এরকম বহু পাখি কিন্তু আসে ওই জায়গায়।
1: আর ফ্ল্যামিঙ্গো পাখির কথা যখন বললাম, তখন ফ্ল্যামিঙ্গো পাখির জন্য কিন্তু গুজরাটের যে রান অফ কচ্ছ রয়েছে, মানে কচ্ছর যে জায়গাটা আর কি, সেই জায়গাটাও কিন্তু খুব বিখ্যাত, সেখানেও কিন্তু ফ্ল্যামিঙ্গো দেখতে পাওয়া যায়
0: একেবারে একেবারে। এবং সাদা মরুভূমির মধ্যে সেই বিশাল জলভূমি অঞ্চলে হাজার হাজার ফ্ল্যামিঙ্গো কিন্তু উড়ে আসে, তারা বাসা বাঁধে, মানে থাকে আর কি, প্রজনন হয়। এবং সেই জায়গাটাকে কিন্তু ফ্ল্যামিঙ্গো সিটি বলে, মানে
1: তাদের দিকে যদি তুমি একবার তাকাও, মানে তাদের ওই উড়ে যাওয়া, তাদের চোখের চাউনি, তাহলে কিন্তু তাদের দিক থেকে আর চোখই সরাতে পারবো।
0: আমি খালি পড়াশোনা করেছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, আমি যেদিনকে মানে সামনাসামনি দেখবো, আমি সত্যি আমার বোধহয় আমার জীবন সার্থক হবে। কারণ আমার মনে হয় যতটা না আমরা, এটা আমার কথা না, খুব বিখ্যাত এক দার্শনিকের কথা, যে আমরা বইতে পড়ি, বইতে পড়ে অনেকটা ঘোরা যায়, কিন্তু যারা প্রকৃত অর্থে ঘুরতে যান না বা যেতে পারেন না, তাদের কিন্তু ওই একটা চ্যাপ্টার, চ্যাপ্টার অফ লাইফটাই জানা হয়, পুরোটা গোটা গল্পটা কিন্তু তাদের জানা সম্ভব হয় না। তাই ঘুরতে যাওয়াটা কিন্তু অতি মানে খুব জরুরি, অতি আবশ্যক। এবং চলে আসি তাহলে রান অফ কাছ থেকে এবার একটু অন্যদিকে চলে আসি, এবার একটু মধ্যপ্রদেশের দিকে যাই,
1: চলো।
0: হ্যাঁ, ভোজ ওয়াটারল্যান্ড এর কথাতে আসছি। এই জলভূমিটাও জানো তো কিন্তু শুধুমাত্র মধ্যপ্রদেশের নয়, পুরো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ওয়েটল্যান্ড বা জলভূমি হিসেবে কিন্তু পরিচিত।
1: একেবারেই তাই। আর এখানে শীতকালে দূর দূরান্ত থেকে বহু পরিযায়ী পাখি আসে, যার মধ্যে হাঁস, বক, তারপর হচ্ছে
0: কর্মোরান্ট, তারপর পেইন্টেড স্টর, তারপর স্পট বিল্ট ডাগ,
1: এইগুলো দেখতে পাওয়া যায়। তো এইসব জলচর পাখিদের দেখাও মেলে এই ভোজ ওয়েটল্যান্ডে, তাই তো?
0: হ্যাঁ, এবং এখানে কিন্তু মানুষের তৈরি করা দুটো বড় হ্রদ কে কেন্দ্র করে জায়গাটা কিন্তু গড়ে উঠেছে, বুঝেছো তো? এটা কিন্তু হিউম্যান মেড, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা একটা বিশাল প্রাকৃতিক বাসস্থানে কিন্তু পরিণত হয়েছে। আর শুধু পাখি নয়, এখানে মাছ, জলজ উদ্ভিদ, কচ্ছপ সহ বহু প্রাণীর বসবাস। তাই হ্যাঁ, এটা কিন্তু একটা জীব বৈচিত্র্যের দিক থেকেও ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ জায়গাটা।
1: আর তুমি মধ্যপ্রদেশে যখন গেলে, আমি তখন উত্তরপ্রদেশে যাই।
0: চলো
1: তো, উত্তরপ্রদেশের যে সমাজপুর বা নবাবগঞ্জ পাখিরালয় রয়েছে, সেটাও কিন্তু খুব বিখ্যাত জায়গা। শীতের সময় এই জায়গাগুলোতেও যেমন নানা রকমের পাখিরা এসে তাদের অস্থায়ী বাড়ি তৈরি করে, ঠিক তেমনই সমাজপুর পাখিরালয়ে বিভিন্ন ধরনের বুনোহাঁস, রাজহাঁস, হেরন আর নানান বিদেশি পাখি দেখতে পাওয়া যায়
0: একেবারে।
1: অন্যদিকে রয়েছে নবাবগঞ্জ পাখিরালয়, সেখানেও কিন্তু শহীদ চন্দ্রশেখর আজাদ পাখিরালয় বা অভয়ারণ্য রয়েছে, মানে এই জায়গাটি ওই শহীদ চন্দ্রশেখর আজাদ পাখি অভয়ারণ্য নামেও পরিচিত। তো সেখানে গেলেও আমরা কিন্তু নানান রকমের পাখি দেখতে পাবো, তাই তো?
0: একেবারে একেবারে। আর পাখি দেখতে দেখতে কিন্তু বন্ধু চলে এসেছে ফোন লাইনে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
2: নমস্কার, আমি মহারাষ্ট্র থেকে তানিশা বলছি। আমার আদি বাড়ি,
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ বলুন।
2: একদম চুপির পাশে, আর খুব ছোটবেলায়, আমার যখন 4 বছর মতো বয়স, তখন একবার বাবার সাথে আমি শীতকালে গেছিলাম সকালবেলা। তখন জানতাম না চুপি কি বা এই পাখিরালয় এরকম পড়ে যায়, পাখি সম্বন্ধে আমার কোনো কনসেপ্টই ছিল না। কিন্তু তখন তো পাখির মেলা দেখেছিলাম, অত পাখি দেখে আমার যে কি ভালো লেগেছিল আমি বলতে পারবো না। আর কর্মসূত্রে একবার গুজরাট যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং তখন আমি ফ্ল্যামিঙ্গো সিটি একদম চোখ থেকে প্রত্যক্ষ করেছিলাম। আমার এত সুন্দর লেগেছিল ফ্ল্যামিঙ্গো গুলো দেখে, মনে হচ্ছিল যারা আর কিছু যায় না, আমি যেন ওখানেই থেকে যাই।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমাদেরকে ফোন করার জন্য এবং নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং আমাদের আজকে প্রাপ্তি কিভাবে হচ্ছে আখি, তুমি একবার বলো।
1: আমরা
0: নামগুলো বলছি,
1: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আমরা শুধু মানে জায়গাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, না সেখানের যে বন্ধুরা রয়েছেন তারা সোজাসুজি এসে আমাদেরকে মানে একদম সারপ্রাইজ দিয়ে দিচ্ছে, তাই না?
0: কি বড় প্রাপ্তি! অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আরেক বন্ধু চলে এসেছে ফোন নম্বরে, ফোন লাইনে শুনতে থাকি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। না, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার গল্পে ফেরা যাক।
1: এবারে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলো?
0: এবারে একটু চলো কেওলাদেও ন্যাশনাল পার্কে যাই। হ্যাঁ, এটা কিন্তু বিশ্ববিখ্যাত একটা জায়গা। আগে যেটাকে ভরতপুর পাখিরালয় বলা হতো, এই জায়গাটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ভীষণভাবে স্বীকৃত। এবং মরুভূমির রাজ্য রাজস্থানে এমন এক সবুজ জলাভূমি, সত্যি আশ্চর্যের। এখানে পৃথিবীর নানান দেশ থেকে হাজার হাজার পাখি কিন্তু উড়ে আসে, এবং শীতের সময় পুরো এলাকাটা যেন সত্যি মানে পাখিদের কোলাহলে ভরে ওঠে। এবং শুধু পাখি নয় কিন্তু এখানে আঁকি, মানে এখানে হরিণ, নীলগাই, কচ্ছপ, সাপ সহ আরো অনেক প্রাণীর কিন্তু বসবাস।
1: ঠিক, আর এক সময় সেখানে সাইবেরিয়ান ক্রেনও আসতো, ভাবতে পারো? বরফে ঢাকা সাইবেরিয়ার অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে তারা ভারতে আসে।

0: কষ্ট হচ্ছে
1: একেবারে।
0: শিকার এবং নানান কারণে কিন্তু তাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তবুও সাইবেরিয়ান ক্রেনের গল্প শুনলেই বোঝা যায় যে পাখিরা সত্যিই অসাধারণ একটি যাত্রী। ছোট্ট শরীর নিয়ে তারা সমুদ্র, নদী, পাহাড়, পর্বত পেরিয়ে ক্রমশ এক দেশ থেকে অন্য দেশে উড়ে চলে।
1: এবং সেইভাবেই আমাদের কাছে আরো এক বন্ধু চলে এসেছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
2: অন্য দেশে উড়ে চলে এবং সেইভাবেই,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? নমস্কার।
2: অন্য দেশে উড়ে চলে এবং সেইভাবেই,
1: না কোনোভাবেই,
2: নমস্কার।
1: হ্যাঁ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, এইবারে চলো তাহলে বাকি গল্প ফেরাতে হবে বন্ধুদের কাছে। তো আচ্ছা, গান কি এখন শুনো না? গানটা আরেকটু পরে শোনাবো বন্ধুকে, আরেকটু পরে শোনাই বরঞ্চ,
0: আমরা একটু আড্ডা।
1: হ্যাঁ, এবং আড্ডার মধ্যে আসলে এমন জমজমের একটা আড্ডা হচ্ছে, বন্ধুরাও ফোন করছে। বন্ধু, আরেক বন্ধু চলে এসেছে ফোন লাইনে, শুনে নি কি বলছেন সে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, শোনা যাচ্ছে না। বন্ধু, তোমরা কিন্তু ফোন করতে পারো, আর কিছুক্ষণ সময় হাতে আছে। আমাদের ফোন নম্বর হচ্ছে 0332213 1342। আর বলতে বলতে বন্ধু আরেক বন্ধু চলে এসেছে, আঁকি শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আকাশবাণী কলকাতা।
1: হ্যাঁ বলুন।
3: আমি পশ্চিম মেদিনীপুর জেলার বেল্লা থানা থেকে বলছি, নাঙ্গড় ব্লকের বাসিন্দা আমি।
1: আচ্ছা আচ্ছা বলুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে।
3: আমি রেডিও খুব ভালোবাসি, বুঝতে পারছেন?
1: আচ্ছা,
3: আমি রেডিও শুনছি। আমাদের পিয়ারা বাগান আছে মাঠের দিকে, আমরা মাঠে কাজ করি, আমরা মাঠের চাষি লোক আর কি, বুঝতে পারছেন? আমাদের ওই গ্রামাঞ্চলে বিভিন্ন ওই যে খাল যা জল মানে চাষের যে জমিন গুলো আছে আর কি, চাষের জমিতে আমরা দেখতে পাই বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় আষাঢ় শ্রাবণ মাসে, একটা খুব বড় বড় ধরনের সাদা এবং কালো মেশানো এত বড় বড় পাখি আসে। আমাদের অনেকে বলেন যে ওটা নাকি মানিক পাখি, কেউ বলেন শামখোল পাখি, বুঝতে পারছেন? ওরা মাছ টাছ ধরে ধরে খায়, এখানে থাকে। আর সারাদিন আমাদের যে গ্রামাঞ্চলে, আমরা ওই শীতের সময় বা গরমের সময় ভোরবেলায় এক ধরনের হলুদ পাখি আমাদের সকালে ঘুম ভাঙায়। ওদের সুন্দর কথাটা হচ্ছে একবারে মানুষের মতো, ওরা বলে তোর পোকাই গো।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা ভাগ করে নেবার জন্য। আপনারা কিন্তু শুনতে থাকুন, আর একটু সময় আমাদের হাতে আছে। তবে এবার একটু গল্পে ফিরে আসি, সেটা হচ্ছে ছোট্ট করে আরেকটা জায়গার নাম কিন্তু আমাদের বলতেই হবে।
0: আচ্ছা, সে কথা না হয় বলবো, তবে তুমি আমাকে কিছুক্ষণ আগে রামসার সাইটের কথা বলছো।
1: হ্যাঁ হ্যাঁ, রামসার সাইটের নিয়ে তো কথা হলো প্রচুর, তবে আরেকটা জায়গার নাম এখন বলতেই হবে, সেটা হচ্ছে লোকটাক লেক। এবং শুধু এটা কিন্তু দেখো উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিঠে জলের হ্রদ।
0: হ্যাঁ একদমই তাই,
1: এবং এখানেও কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসে। হ্যাঁ, এবং শীতের সময় দূর দূরান্ত থেকে ওই পাখি তো আসছে এখানে, বিশেষ করে মধ্য এশিয়া, সাইবেরিয়া এবং চীনের দিক থেকে অনেক অনেক জলচর পাখি কিন্তু এখানে দেখা মেলে।
0: তাহলে এখানে আমরা কি কি ধরনের পাখি দেখতে পাই?
1: যেমন ধরো নর্দার্ন পিনটেল, রাডি শেল ডাক, ম্যালার্ড, গডওয়াল, তারপর কমন টিল, টাফটেড ডাক, এদের প্রত্যেকের কিন্তু বাংলা একটি করে নাম আছে। এবং এরকম বহু প্রজাতির হাঁস জাতীয় পাখিও এখানে দেখা যায়, যেমন ধরো বক, তারপর আর কি বলতো,
0: পানকৌড়ি।
1: হ্যাঁ হ্যাঁ, পানকৌড়ি,
0: তারপর এই জল মুরগি। শীতের সকালে যখন কুয়াশার মধ্যে হ্রদের জলে হাজার হাজার পাখি ভেসে ওঠে, তখন সত্যি সেই দৃশ্যটা একেবারে অপূর্ব লাগে, তাই না?
1: একটা জিনিস এই বিষয়ে এই লোকটাক লেকের ব্যাপারে বলতেই হবে, সেটা হচ্ছে এখানে একটা না খুব অদ্ভুত একটা জিনিস আছে, সেটাকে বলে ফুমদি। এগুলো কিন্তু আসলে ভাসমান এক একটা ঘাস, মাটি এবং জৈব পদার্থ দিয়ে কিন্তু তৈরি হয়। এদের ছোট ছোট দ্বীপের মতো কিন্তু দেখতে লাগে, এবং এই ফুমদির উপরে অনেক পাখি কিন্তু বিশ্রাম নেয়, খাবার খোঁজে, এবং অনেক মানে অন্য ধরনের প্রাণীও কিন্তু থাকে।
0: মানে এই লোকটাক হ্রদটাই একটা জীবন্ত ইকোসিস্টেমের
1: একেবারে একেবারে। তবে বারবার যে কথাটা আমি আঁকি দুজনেই বলছি, সেটা হচ্ছে আমাদের এই জলাভূমিগুলোকে কিন্তু বাঁচাতে হবে, ভালো রাখতে হবে, কারণ একে অন্যের সঙ্গে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য দুজন দুজনের কিন্তু যত্ন নিতে হবে। ওরাও যেমন ভাবে আমাদেরকে ভরণ পোষণ করে প্রকৃতি, তেমন ভাবে আমাদেরকেও কিন্তু দেখতে হবে।
0: আর এই ভরণ পোষণ বা এই ভালো থাকা থেকে আসে সুস্টেইনেবল ডেভেলপমেন্টের।
1: হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এবং সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের প্রচুর সমীক্ষা হয়, সেইগুলো নিয়ে আমাদের একটু জানা উচিত, এবং সেইভাবেই কিন্তু আমাদের চলা উচিত, যাতে শুধুমাত্র আমরা ব্যবহার করলাম সম্পদ, পৃথিবীর সম্পদ সেটা নয়, পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি। আচ্ছা, তবে

0: এত তো গল্প হলো আজকে, গল্পের মানে এখানে আসর থেকে কিন্তু উঠতে ইচ্ছা করছে না, তবে ইতিমধ্যে ঘড়ি কিন্তু চোখ রাঙাতে শুরু করে দিয়েছে এবং
1: যদিও গল্প অনেক বাকি রয়ে গেল, কারণ এমন একটা বিষয় যেটা নিয়ে গল্প করতে বসলে কিন্তু গল্প থামে না, তাই না?
0: থামে না, এবং আমাদের তবুও যেতে হবে, সময় নিয়ম, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময়। আমি আর রাখি আজকে আপাতত তোমাদেরকে বলছি টাটা, খুব ভালো থাকার বন্ধু। তুমি কিন্তু মেল করতে পারো, আমাদের মেল আইডি হচ্ছে yuvavnikulkat@gmail.com, এবং যেতে যেতে তোমার জন্য রাখছি একটা মিষ্টি গান অনুপম রায়ের কণ্ঠে, শুনতে থাকো যুববাণী, খুব ভালো থেকো, টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন দুপুর ১২টা। এখন শুনবেন বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর, বাজিয়েছেন সন্দীপন গঙ্গোপাধ্যায়।

বেহালায় রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, বাজিয়েছেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আজ 14 মে সন্ধ্যে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুংরি এবং দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্টুডিও ঘড়িতে এখন দুপুর 12:15। শুরু হচ্ছে লোকগীতি, শিল্পী মনিকা রায় কুণ্ডু।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে নির্বাচিত বিধায়করা শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে জয়ী বিধায়করা। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। আজই তিনি মনোনয়ন জমা করেছেন। সর্বসম্মতিক্রমে রথীন বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, বিধানসভার নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধ্যক্ষ পদে ভোট নেওয়া হয়। তবে রথীন্দ্র বোসের নামের পাল্টা হিসেবে বিরোধীরা যদি কোনো প্রার্থী না দেয় তাহলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমেই তিনি বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হবেন। এদিকে দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে রথীনবাবু জানিয়েছেন। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার 91.23%।
2: টোটাল এনরোলমেন্ট 635,931 জন, অ্যাপিয়ার করেছে 626,258 জন এবং পাস করেছে 571,355 জন। টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে 91.23%। প্রথম হয়েছে আদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল নরেন্দ্রপুর, মার্কস পেয়েছে 496/500।
1: পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে পাশের হার 94.19%। এরপর যথাক্রমে রয়েছে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি।

0: নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল ও স্কুল থেকে ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল, এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 494 পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন 5 জন। রাজ্যের প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। স্কুলের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দজি মহারাজ। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। রাজ্যে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। 1 জুন স্কুল খুলবে। স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। 11 মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল, স্কুল খোলার কথা ছিল 18 মে, যদিও বিভিন্ন শিক্ষক সংগঠন সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলা শাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 23 এপ্রিল SSC-র প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীর বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবেন বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তাদের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে। সেখানে তারা সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। মৃত বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ, দেশে খেলনা প্রসারের নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ নারিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পুরুলিয়ার বারোমেশা রামনগর এলাকায় এক নাবালিকার বিয়ে রুখে দিয়েছে পুলিশ ও ব্লক প্রশাসন। মেইল মারফত বিয়ের খবর পেয়ে পুলিশ ওই মেয়েটির বাড়ি পৌঁছয়। মেয়ের বাবা ও তার পরিবারকে বিয়ের কুফল সম্পর্কে অবহিত করা হয়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
3: কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার উত্তর দুর্গাপুর গ্রামে বসেছে গ্রামীণ যুববন্ধুদের আসর। অনুষ্ঠানে আমি সায়ন্তিকা মণ্ডল তো আছি, আরও আছে আমার সামনে এবং আশেপাশে অনেক যুববন্ধু। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিছু কথা তো শুনবই, তার সাথে শুনে নেব কিছু গান। তো প্রথমেই আমাদের গান শোনাবে মানসী ভট্টাচার্য। তো তুমি কি গান শোনাবে?
4: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
3: আচ্ছা চলো শুনে নিই একটি রবীন্দ্রসঙ্গীত।

0: খুব ভালো হয়েছে মানুষের গান। এবার চলে যাব আমাদের যুবা বন্ধু সৌম্যর কাছে। সৌম্য, তুমি এখন কি করছো?
1: আমি এখন ডিএলএড পড়ছি, আমার গ্র্যাজুয়েশন বছর দুয়েক হলো কমপ্লিট হয়েছে।
0: ভবিষ্যতে কি করার ইচ্ছা?
1: ভবিষ্যতে যেরকম ডিএলএড পড়ছি সেই হিসেবে ভবিষ্যতে শিক্ষক হওয়ারই ইচ্ছে আছে, প্রবল ইচ্ছে। আর এছাড়া গান চর্চা করছি, গানে এগোনোর ইচ্ছে আছে আর কি।
0: আচ্ছা, আজকে তাহলে কি গান শোনাবে?
1: আজকে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা একটি গান গাইছি।

0: খুব ভালো হয়েছে সৌম্যর গান। এবার চলে যাব আমাদের পরের যুবা বন্ধুর কাছে, অর্চিষ্মিতা চক্রবর্তী। তো অর্চিষ্মিতা, তুমি এখন কি করছো?
1: আমি এখন ক্লাস 11-এ পড়ছি, 11 সায়েন্সে।
0: আচ্ছা, তুমি আজকের আমাদের কি শোনাবে?
1: আজকে আমি একটি লালন ফকিরের গান শোনাবো।
0: আচ্ছা বেশ।

0: খুব সুন্দর একটি লালন ফকিরের গান শুনে নিলাম অর্চিষ্মিতা চক্রবর্তীর মুখ থেকে। চলে যাই আমরা পরের বন্ধুর কাছে। আমাদের পরবর্তী বন্ধুর নাম
1: অমৃতা মণ্ডল।
0: তুমি এখন কি করছো?
1: আমি এখন পড়াশোনা করি আর সঙ্গে আঁকা গান শিখি।
0: আচ্ছা, তুমি আজকে কি গেয়ে শোনাবে?
1: আমি এখন একটি দ্বিজেন্দ্র গীতি গেয়ে শোনাবো।

0: খুব সুন্দর একটি দ্বিজেন্দ্র গীতি গেয়ে শোনালো অমৃতা মণ্ডল। তো আমাদের পরের বন্ধু তিতিরসা কয়াল। তো তিতিরসা, তুমি এখন কি করো?
1: আমি এখন পড়াশোনা করছি। আমি গান তো শিখি, তার সাথে পাশাপাশি আমার আঁকার প্রতিও একটা ন্যাক রয়েছে।
0: আচ্ছা, তা তুমি এই যুবাবন্ধুদের আসরে, এই যুবাবন্ধুদের উদ্দেশ্যে তুমি আজকের কি গান শোনাবে?
1: আমি আজকে একটা লোকসঙ্গীত শোনাচ্ছি।
0: ঠিক আছে।

তোষে হরের মালিক নই, হরের জাগা পরের জমিন হর বানায় আমি রই, আমি তোষে ঘরের মালিক নই।

আমরা তো এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার একটা আধুনিক গান শুনে নিই। আধুনিক গান শোনাচ্ছে মানসী ভট্টাচার্য।

অনুষ্ঠান শেষ করব। তবে বন্ধুরা, তোমরা তো জানো বর্তমানে বিশ্বের যে ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধের কারণে কত মানুষ অসহায় হয়ে পড়েছে। আসলে যুদ্ধ কখনোই মঙ্গলময় নয়, তাই আজকের আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই গানে গানে। যুদ্ধবিরতির গান পরিবেশন করছে জয়শ্রী হাইত, রাজন্যা হাইত ও কাকলি বাগ মণ্ডল। গানটির কথা ও সুর আনন্দ হাইত।

আমরা আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে যে বন্ধুরা ছিলেন তাদের নামগুলো আরেকবার জানিয়ে দিই। মানসী ভট্টাচার্য, সৌম মুখার্জি, অর্চিস্মিতা চক্রবর্তী, অমৃতা মণ্ডল, তিতিরসা কয়াল, জয়শ্রী হাইত, রাজন্যা হাইত ও কাকলি বাগমণ্ডল। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সায়ন্তিকা মণ্ডল। যেসব বন্ধুরা যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করলেন, তবলায় জয়দেব হালদার, কিবোর্ডে কল্লোল হাইত, পারকারশানে রাকেশ হাইত, ব্যবস্থাপনায় প্রতাপ মণ্ডল ও আনন্দ হাইত, এবং অনুষ্ঠানটি নিবেদন করলেন সুব্রত চ।

গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের আসর। প্রথম গানটির শিল্পী রমেশ বন্দ্যোপাধ্যায়।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের আসরে পরের গানটির শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্র।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, হেমন্ত মুখোপাধ্যায়ের পর কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। অসম সরকার আগামী ২৬ মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। বৈঠকের প্রারম্ভিক অধিবেশনে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, শান্তি ও নিরাপত্তা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে যে সংঘাত দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আলোচনা এবং কূটনীতির গুরুত্ব বেড়েছে।
1: Our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation. Development issues remain central. Many countries face challenges on energy, food, fertilizer and health security, as also access to finance. BRICS can help them respond more effectively.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সহ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। আজ বিকেলে অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি, নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়

0: নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মত বিনিময় করবেন তারা। পশ্চিম এশিয়ার সংকটের ফলে খনিজ তেল সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে আলোচনায় তা নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করা হচ্ছে।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্ট আপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইটালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র 20 বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফ এর বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, যে কোনো বিপর্যয় ঘটলে এনডিআরএফ এর কর্মীরা যে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তা অত্যন্ত প্রশংসনীয়। আজ এই অনুষ্ঠানে এনডিআরএফ এর কর্মী ও আধিকারিকদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে প্রেসিডেন্ট স্কলার সম্মান প্রদান করা হয়। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি 17 জনের প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি মানুষ আহত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ ডানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহু বিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলো সমাধান করা। তিনি স্পষ্ট করে দেন যে ধর্মীয় রীতিনীতি এই বিলের আওতামুক্ত থাকবে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসেবে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতারাম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতা হাইকোর্টে এক মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দলীয় প্রার্থী দায়ের করা মামলায় সওয়াল করেন। পশ্চিমবঙ্গে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91

2.3%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। ওই স্কুল থেকেই ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল দুদিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজ ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হবার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্যে হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। রাশিয়া গতকাল ইউক্রেনে এক বিশাল ড্রোন হামলা চালিয়েছে। ন্যাটো সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত অনেকে। ইউক্রেন জানিয়েছে রাশিয়া প্রায় 800 ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজমাধ্যমের এক বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় রাশিয়ার এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCS স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে মুম্বাই 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই 5 দেশ সফর শুরু করছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। আগামীকাল অষ্টাদশ বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। 496 পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদ্রিত পাল। ভোট পরবর্তী হিংসার অভিযোগে করা মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আজ সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা। একটি প্রতিবেদন।
1: গতকালের পর আজও রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুই দফায় আজ 140 জন বিধায়ক শপথ নিচ্ছেন। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। এদিকে রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল বিধানসভায় অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দিলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেছেন সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। পরে মুখ্যমন্ত্রী

0: প্রধানমন্ত্রী বিধানসভায় রথীন্দ্র বোসকে অভিনন্দন জানান সাংবাদিকদের। তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ব্যক্তিকে এই পদে মনোনীত করতে পেরে সকলেই খুশি বলে শ্রী অধিকারী মত প্রকাশ করেন।
1: এই পদটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং এই ধরনের মানুষ মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন।
0: উল্লেখ্য, বিধানসভার নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধ্যক্ষ পদে ভোট নেওয়া হয়। তবে রথীন্দ্র বোসের নামের পাল্টা হিসেবে বিরোধীরা যদি কোনো প্রার্থী না দেয় তাহলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমেই তিনি বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হবেন। একই সঙ্গে বর্তমান বিধানসভায় শাসক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থী জয়ী হওয়া নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এদিকে দলের তরফে তাঁকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তা বিধানসভার মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে রথীনবাবু জানান। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি অধ্যক্ষ পদে মনোনীত হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যের মানুষকে আহ্বান জানিয়েছেন। এক বার্তায় রাজ্যপাল বলেন, দায়িত্বশীল আচরণ, জন অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই দেশকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব। জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ও কার্পুলিং এর ব্যবহার, ভোকাল ফর লোকালকে সমর্থন, দেশীয় পর্যটনের প্রসার, সম্পদের দায়িত্বশীল ব্যবহার, ভোজ্য তেলের অপচয় কমানো, অপ্রয়োজনীয় আমদানি হ্রাস, সোনা কেনার ক্ষেত্রে সংযম এবং কৃষিকাজে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প সংস্থা ও কর্মক্ষেত্রে ভার্চুয়াল বৈঠক এবং সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালু করার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। তার মতে, এর ফলে জাতীয় সম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। বার্তায় রাজ্যপাল আরও বলেন, ভারতের প্রকৃত শক্তি নিহিত রয়েছে জন অংশীদারিত্বে। ঐক্যবদ্ধভাবে দায়িত্ব ও সেবার মানসিকতা নিয়ে নাগরিকরা এগিয়ে আসলে দেশ গঠনে শক্তিশালী ভিত তৈরি হবে বলেও শ্রী রবি মত প্রকাশ করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উল্লেখ্য, গার্ডার বসানোর কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকে ছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন।
2: টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে 91.23%। মেল ক্যামি 282,820, পাস করেছে 251,125 জন। ফিমেল ক্যান্ডিডেট এনরোল করেছে 353,111 জন, পাস করেছে 320,230 জন।
0: ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 494 পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন 5 জন। রাজ্যের প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। স্কুলের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দজি মহারাজ।
3: মেধা তালিকায় এখনো পর্যন্ত সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1 থেকে 10 এর মধ্যে রয়েছে। 2020 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি সাবজেক্টের পরীক্ষা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যে ফলাফল প্রকাশিত হয়েছিল তাতেও 18 জন ছাত্র 1 থেকে 10 এ ছিল। 2023 সালেও আমাদের স্কুল থেকে

0: নজন ছাত্র ছিল।
1: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভিডিও কলে উচ্চ মাধ্যমিকের প্রথম আদ্রিত পাল ও তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার থেকে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। এ ব্যাপারে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় সঙ্গীত জনগণ মন একই সঙ্গে প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। ভোট পরবর্তী হিংসার মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষণ বন্দ্যোপাধ্যায় এবং রণক মুখার্জির দায়ের করা মামলায় আজ মমতা ব্যানার্জির সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মমতা ব্যানার্জি বলেন, ভোটের ফল প্রকাশের পর এখনও পর্যন্ত রাজ্যে 10 জন প্রাণ হারিয়েছেন, তার বাড়ির সামনে সর্বক্ষণ হৈহল্লা চলছে বলে অভিযোগ করেন তিনি। সার্বিকভাবে নিরাপত্তার গাফিলতির দিকটি তিনি তুলে ধরেন। এর পাল্টা হিসেবে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, মামলা করার আগে বাস্তব ঘটনার প্রমাণ আদালতে পেশ করা উচিত। জনস্বার্থ মামলা দায়েরের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। দুপক্ষের বক্তব্য শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সওয়াল করতে শুরু করলে আজ এজলাসে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন কয়েকজন। আদালতের বাইরেও মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন, এখনও পর্যন্ত যেসব হিংসার খবর পাওয়া যাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস কর্মীরাই জড়িত।
2: বিজেপি ক্ষমতায় এসেছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে আর বাদবাকি তৃণমূলকে মেরেছে।
1: দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিয়েছেন। শ্রী বিশ্বাসের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল, আর্থিক তছরুপ এবং বেআইনি কারবারের অভিযোগে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইডি লুক আউট নোটিশ জারি করে। ইতিমধ্যে এরপরে সিজিও কমপ্লেক্সে হাজির জেরা শুরু হয়েছে। পশ্চিম বর্ধমানের ইসিএল এর কুনুষ্টরিয়া এলাকায় পড়শিয়া কলিয়ারিতে এক ভয়াবহ খনি দুর্ঘটনায় দেবায়ন মুন্ডা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 15 জনের বেশি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব চলছে। আগামীকাল 18 বিধানসভার অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। এই পদে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসকে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
6: আরবিআই একথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরান ভালোবাসা। সকলে ভালো আছেন তো? জানি সকলে ভালো আছেন।

দারুণ অগ্নি বাণী নেই। দুপুরের এই অলস রোদ জানলার কান নিশ্চয়ে যখন ধীরে ধীরে ঘরে নামে, কর্মব্যস্ত জীবনের মাঝেও কিন্তু তখন মন একটু থেমে যেতে চায়, তাই না বন্ধুরা? দুপুর মানেই যেন একটুখানি অবসর, এক কাপ চায়ের ধোয়া আর স্মৃতিমাখা কিছু গান, তাই না?

তপ্ত দুপুর মানেই হল রোদ, রোদের তীব্রতা, ক্লান্তি এবং প্রকৃতির এক অদ্ভুত নিস্তব্ধতা, তাই না বন্ধুরা? পাখিদের কলরব থেমে যায়, চারিদিকে নিঝুম হয়ে আসে, আর আগুনের মতো রোদ যেন সব কিছু জ্বালিয়ে দিতে যায়। তবে এই কাঠফাটা রোদের মাঝেই লুকিয়ে থাকে এক অন্যরকম কাব্যিক সৌন্দর্য, অলস সময় এবং কিছুটা শান্তির আশ্রয়, তাই না?

বন্ধুরা, এবার সময় এসেছে আপনাদের এ মাসে এক কলমের দুনিয়ারির বিষয় জানিয়ে দেওয়ার। আপনারা অনেকেই শুনে জানেন, তবু বলে দিই একবার, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র, এই দুই নারীকে ঘিরে রাখেন তাদের প্রিয় মানুষ পুরুষেরা। কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝাবুঝি সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছয়, তাই না? পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল আইডি জানেন, আপনারা আমাদের মেল করুন। আমাদের মেল আইডি mahila.mahol.air@gmail.com। আবার বলছি বন্ধুরা, mahila@kolkata@gmail.com mahila.mahol.air@kolkata@gmail.com। আপনারা চাইলে আমাকে চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আপনাকে জানা, তবু বলে দিই আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা, চিঠি বা মেইল পাঠান, যেটাই পাঠান, শেষ তারিখ কিন্তু 23 মে 2026। মনে রাখবেন, চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা 23 মে 2026। আমরা আপনাদের চিঠি এবং মেলের

বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই এ মাসে আমার কলমের বিষয়। আমার কলমের বিষয় কোলাহল পেরিয়ে। মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, তাই না? বাস্তবে রূপ পায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের কথা কখনো মনে হয় পালিয়ে যায়। কয়েকদিনের জন্য ঠিক নিজের মতন করে নিজের সঙ্গে ঘুরে আসি, তাই না? আমার তো খুবই মনে হয় এরকম। সেখানে শব্দ কম, এমন কোনো জায়গা যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান। নিজেদের সেই ছুটির ঠিকানায় গল্প আজ আমাদের জানাতে আপনারা লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে, 150 শব্দের মধ্যে। মনে রাখবেন, 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন, আমাদের মেইল আইডি আপনাকে জানা, তবু বলে দিই, মহিলামহল.AIR কলকাতা @

mahila@mahila.com। আবারো বলি mahila@kolkata.com mahila@kolkata.com। আপনারা যদি মনে করেন আমাদের চিঠিও পাঠাতে পারেন, আমরা কিন্তু আপনাদের চিঠির অপেক্ষাতেও থাকি। আমাদের চিঠির ঠিকানা আপনাদের জানা, তবু চিঠি পাঠানোর ঠিকানাটা একবার বলে দিই। আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা মনে রাখবেন, চিঠি বা মেল দুটি ক্ষেত্রেই পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 মে 2026। আবারও বলছি, চিঠি বা মেল দুটি ক্ষেত্রেই আমাদের কাছে পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 মে 2026। তাহলে দেরি কেন, একদম চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। কেমন

বন্ধুরা, কথা হচ্ছে তপ্ত দুপুরে। তপ্ত দুপুরের রোদ যেমন সব কিছুকে ঝলসে দেয়, তেমনি তীব্র প্রেমও হৃদয়ের গভীর আবেগের সৃষ্টি করে, তাই না? প্রচণ্ড গরমে যেমন এক ফোঁটা জলের জন্য পিপাসা জাগে, তেমনি বিরহে প্রিয় মানুষের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। বন্ধুরা, এবার যাবার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলে। ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, পাহাড়ে সিকিমের টাটংয়ে তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের আমতলায় 6 সেন্টিমিটার, বীরভূমের ঘেরোপাড়াতে 5 সেন্টিমিটার, শ্রীনিকেতনে 3 সেন্টিমিটার, মন্তেশ্বরে 3 সেন্টিমিটার, মঙ্গলকোটে 2 সেন্টিমিটার, হেতমপুরে 2 সেন্টিমিটার, AMFU মাঝিহানে 12 সেন্টিমিটার, মাঙ্গানে 9 সেন্টিমিটার, বালুরঘাটে 7 সেন্টিমিটার, সিঙ্গিকে 6 সেন্টিমিটার, ওদলাবাড়ি টি এস্টেটে 5 সেন্টিমিটার, গ্যাংটকে 5 সেন্টিমিটার, মায়াবন্দরে 3 সেন্টিমিটার, IAF কার নিকোবরে 2 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে সিকিমের বেশিরভাগ জায়গাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে এবং ওড়িশার বেশ কিছু জায়গাতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে, বিহারে এবং ঝাড়খণ্ডে। সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সিকিমে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার 2 একটি জায়গাতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের বেশ কয়েকটি অঞ্চলে, ঝাড়খণ্ডের কোথাও কোথাও এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের 2 একটি জায়গাতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অঞ্চলগুলিতে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঝড়ের গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলা সহ অন্যান্য জেলাগুলিতেও। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের বেশ কিছু অঞ্চলে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জানানো হয়েছে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। তাই যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান ওই সব অঞ্চলে তাদের আগামী 18 মে 2026 পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রতি 16 থেকে 18 সেকেন্ডে 1.7 থেকে 2 মিটার উঁচু ঢেউ উঠতে পারে এই সব অঞ্চলগুলিতে, তাই ওই অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকাল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর জন্য রসায়নবিদ্যা বিষয় নিয়ে আলোচনা। আলোচনায় থাকবেন রানীশাই বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন সাউ ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে লোকগীতি পরিবেশনায় আন্না রানী মুর্মু ও সহশিল্পীরা। তারপর 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অর্কেস্ট্রা, সংস্কৃতি এবং সাঁওতালরা, এই নিয়ে একটি আলোচনা। আলোচনায় সিংরাই সোরেন, ডগরমণি টুডু ও সুতালাল সোরেন। 6:40 শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধের মূল উপায়, এই বিষয়ে ডাক্তার সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, তারপর রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ বিষয়ে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মনোজ প্রতিম দাস। সব শেষে চিকিৎসা বিজ্ঞানে লেজার পড়বেন ডক্টর সৌরেন্দ্রনাথ সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি ও দাদরা, পরিবেশনায় অনিরুদ্ধনাথ। 9:30 বাংলা নাটক রামকানায়ের নির্বুদ্ধিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ পানিকুমার, প্রযোজনা পানিকুমার। 10:00

স্বাস্থ্য অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমের সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন রূপময় কোলে। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। 10:45 বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সোহিনী ভট্টাচার্য। এখন আধুনিক গানের অনুষ্ঠান, প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল পাঁচটা বেজে ১২ সেকেন্ড। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটারে অর্থাৎ ৬৫৭ কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.৩ মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১.৫ মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১ মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.১ মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগা হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

নমস্কার, আজকের ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওয় উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। প্রথমে শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স। আইপিএলে কোহলির শত রানের কাছে আবার হারল কলকাতা, প্রথম স্থান দখল করল আরসিবি। চোট কাটিয়ে ফেরার লড়াই, কমনওয়েলথ গেমসের আগে সুইজারল্যান্ডে বিশেষ ক্যাম্পে নীরজ, ইতালিতে যাবেন মনু ভাকের। টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রাখলেন বুমরা, ব্যাটারদের তালিকায় প্রথম দশে শুভমন সহ ভারতের আরও দুই ব্যাটার। টানা পঞ্চম লিগ শিরোপা পিএসজির, ইন্টারের ডাবল, অন্যদিকে আর্সেনালের সঙ্গে গ্যাপ অনেকটাই কমিয়ে আঁকল, পার্থক্য কমিয়ে আনল ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করলেন লিওনেল মেসি।

প্রথমেই যে খবর দিয়ে শুরু করব, কালকে একটি রুদ্ধশ্বাস খেলা আমরা দেখলাম। আইপিএলে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম আমাদের চির পরিচিত RCB, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে প্রথমে কলকাতা ব্যাট করতে নামে এবং কলকাতার জন্য এখন প্রত্যেকটি ম্যাচে ছিল ডু অর ডাই। সেখানে প্রথমে ব্যাট করে KKR 3 উইকেটে করে 192 রান, জবাবে মাত্র 19 ওভারেই 4 উইকেটে রান তুলে দেয় RCB। এদিন জয়ের ফলে 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল বেঙ্গালুরু এবং 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়েই 8 নম্বরে থাকলো কলকাতা। ম্যাচটা শুধু RCB-র কাছে হারেনি কলকাতা, হেরেছে বিরাট কোহলির কাছে। বিরাট কোহলি KKR-এর এগেনস্টে সবসময় ভালো খেলেনি, এর আগেও তিনি সেঞ্চুরি করেছেন, তবে কালকের সেঞ্চুরিটা ছিল অন্যরকম। প্রথমে ব্যাট করে KKR অন্তত 15-20 রান কম তোলে, হাতে উইকেট থাকার পরেও শেষ 5 ওভারটা মন্থর ব্যাটিং করলো KKR এবং তাতে সুবিধা করলো বেঙ্গালুরু। এখনকার টি-20 ক্রিকেটে 193 রান তাড়া করা কঠিন নয় এবং তাতে সমস্যাও হয়নি বেঙ্গালুরু। ওপেনার জেকব বেথেল 15 রানে আউট হলে আগ্রাসী ব্যাটিং পরিস্থিতি সামলে দেন শেষ 2 ম্যাচে 0 রানে আউট হওয়া কোহলি। বেঙ্গালুরুর কাজ আরও সহজ করে দিয়েছে KKR-এর খারাপ ফিল্ডিং। প্লে অফে উঠতে যে দলের সব ম্যাচে জয় ছাড়া উপায় নেই, সেই দলেরই এমন ফিল্ডিং নিশ্চিতভাবে হতাশাজনক। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সফলতম ভুবনেশ্বর কুমার, তিনি 34 রানে 1 উইকেট দিয়েছেন। জস হেজেলউড, তিনি 35 রান দিয়ে 1টি উইকেট নেন। রাসিক সালামেরও 35 রান দিয়ে 1টি উইকেট। 11 ম্যাচে 9 পয়েন্ট রাহানেদের, শেষ 3 ম্যাচ ঘরের মাঠে, এটাই একমাত্র অ্যাডভান্টেজ। তবে নিজেদের হাতে আর কিছু নেই, জয়ের হ্যাট্রিক করলেও বাকি রেজাল্টের ওপর নির্ভর করতে হবে। হায়দ্রাবাদ এবং পাঞ্জাব আর 1টি ম্যাচ জিতলেই IPL থেকে ছিটকে যাবে KKR। নিজেদের শেষ 3 ম্যাচ জিতলেও নাইটদের ব্যাকিং ম্যাচ যাদের সঙ্গে রয়েছে তাতে টেবিলে খুব বেশি হেরফের হওয়ার কথা নয়, অর্থাৎ RCB-র কাছে হেরে একদম খাদের কিনারায় নাইটরা এবং বলা যেতে পারে বিদায়ের নির্ঘণ্ট বেজে গেল। চোট কাটিয়ে ফেরার লড়াই। কমনওয়েলথ গেমসের আগে সুইজারল্যান্ডে বিশেষ ক্যাম্পে নীরজ চোপড়া। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চলেছে জ্যাভলিন তারকা নীরজ। সুইজারল্যান্ডে 47 দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের অনুমোদন দিয়েছে মিশন অলিম্পিক সেল, যাকে MOC বলা হয়। বুধবার MOC-র 173তম বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়। একই সঙ্গে বিদেশে প্রশিক্ষণের অনুমোদন পেয়েছেন শুটার মানু ভাকের এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিংহ। টেস্ট বোলারদের ক্রমতালিকায় 1 নম্বর জায়গা ধরে রাখলেন বুমরা। ব্যাটারদের তালিকায় প্রথম 10-এ শুভমান সহ ভারতের 2। IPL-এ উইকেট পাচ্ছেন না জসপ্রীত, তবে লাল বলের ক্রিকেটে শীর্ষস্থান তিনিই ধরে রাখলেন। টেস্ট ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম 10-এ রয়েছেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ ICC টেস্ট বোলারদের যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে 1 নম্বর জায়গায় ধরে রেখেছেন বুমরা। তার রেটিং 879। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, তার রেটিং 838। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, তার রেটিং 836। প্রথম 10-এ বুমরা ছাড়া ভারতের আর কেউ নেই। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মোহাম্মদ সিরাজ, তিনি রয়েছেন ক্রমতালিকায় 12 নম্বরে, তার রেটিং 707। ভারতীয়দের মধ্যে তৃতীয় রবীন্দ্র জাদেজা, এক ধাপ নেমে তিনি এখন 14 নম্বরে 698 রেটিং নিয়ে, এবং তারপরে রয়েছেন কুলদীপ যাদব। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন জো রুট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের রেটিং এখন 880। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক, 857। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। প্রথম 10 জনের মধ্যে রয়েছে ভারতের শুভমান এবং যশস্বী, 750 রেটিং নিয়ে ক্রমতালিকায় 8 নম্বরে যশস্বী এবং 730 নম্বর নিয়ে 9ম স্থানে শুভমান গিল।

0: এখন শুনবেন অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে একটি বেতার প্রতিবেদন। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের অতিথি প্রকৃতিপ্রেমী বাঙালি শিক্ষক হুগলির শিয়াখালার মাস্টারমশাই কৌশিক বন্দ্যোপাধ্যায়। দেশবাসীর কাছে প্রকৃতিকে ভালোবাসো, জীবনকে আরও সুন্দর করে তোলো এই বার্তা দিতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগের শিক্ষক বেরিয়ে পড়েছিলেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর অভিযানে। গোটা যাত্রাপথে তার সঙ্গী ছিল তার দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী, তার বাইসাইকেল। সেই গল্পই শুনব আজ। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
1: শুরুটা কিভাবে হলো, মানে আপনি সাইকেল নিয়ে এমন এক অভিযানে বেরোবেন, কখন ভাবলেন আর কেন ভাবলেন?
2: সাইক্লিংয়ের প্রতি ভালোবাসাটা আমার অনেক দিনের, সেই ছোট্টবেলা থেকে। এটা আমি বেশ উপভোগ করি। ছুটির দিন পড়লেই আমি গ্রামের আশ

0: পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। পাড়াতু তো দুই ভাইকে সঙ্গে নিয়ে হুগলির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাঁকুড়া, শুশুনিয়া, পশ্চিম মেদিনীপুরের গনগনি এসব বিভিন্ন জায়গায়। এরপরে প্রিয় দল মোহনবাগানের খেলা দেখতে যাওয়ার জন্য চলে গেলাম ঝাড়খণ্ডের জামশেদপুরে। আত্মবিশ্বাস তৈরি হওয়ার সাথে সাথে মনে একটা ভাবনা তৈরি হলো, এইবার বড় একটা কিছু পরিকল্পনা করতে হবে। ঠিক করলাম পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান গঙ্গাসাগর থেকে উচ্চতম স্থান সান্দাকফু অবধি সাইকেল অভিযান করব। কিন্তু শেষমেশ সঙ্গী না পাওয়ায় আমার সাধারণ সাইকেলটা নিয়ে একাই বেরিয়ে পড়লাম। মোট 16 দিনের মাথায় সেই অভিযান সম্পূর্ণ হয়। সেইবার প্রায় 900 কিলোমিটার সাইক্লিং করেছিলাম। সেই অভিযানের সাফল্যে সাহস আর আত্মবিশ্বাসকে ভর করে নতুন অভিযানের পরিকল্পনা করে ফেললাম। এবারের অভিযান গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, তার সম্পূর্ণ গতিপথকে অনুসরণ করে চলতে গিয়ে সাইকেল নিয়ে অতিক্রম করতে হবে প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ পথ। শুধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়াই নয়, সঙ্গে ছিল সচেতনতার এক বার্তা, পরিবেশকে ভালো রাখুন, পরিবেশ আমাদের ভালো রাখবে।
1: আচ্ছা, কি ধরনের সাইকেল নিয়ে বেরিয়েছিলেন? সাধারণত সাইক্লিস্টদের গিয়ার দেওয়া সাইকেল ব্যবহার দেখা যায়। আপনার তো বোধহয় আপনার শখের সেই পুরনো সাইকেলটি, কতটা চ্যালেঞ্জের ছিল এই সাইকেল নিয়ে এতটা পথ গেলেন?
0: আমার সাইকেলটা ছিল খুব সাধারণ একটা সাইকেল, তাও প্রায় 32-33 বছর আগেকার সাইকেল। তো এই যখন আমি অভিযানটা শুরুর পরিকল্পনা করি, তখন আমার মনের মধ্যে একটা কনফিউশন ছিল যে এই সাইকেলটা নিয়ে যাওয়া ঠিক হবে কি না, কারণ পাহাড়ি রাস্তায় এই রাস্তায় আমি চালাতে পারবো কি না, এরকম অনেক রকম চিন্তাভাবনা ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে একটা ভালো সাইকেল কিনি, যেগুলো গিয়ার দেওয়া মাউন্টেন বাইক বা এই ধরনের সাইকেল। কিন্তু পরে ভেবে দেখলাম যে আমি যেহেতু ওই সাইকেলগুলো একেবারেই অভ্যস্ত নই, যদি কোনো রিপেয়ারিংয়ের দরকার হয়, যদি কোনো সাইকেল বিগড়ে যায়, তাহলে আমি সেগুলো রিপেয়ার করার জায়গাও আমি পাবো না। কিন্তু সাধারণ সাইকেল যেটা আমি এতদিন ধরে চালিয়ে অভ্যস্ত বা যেটা আমার সবসময় সঙ্গে থাকে যে কোনো অভিযানে বা জায়গায়, তো সেইটা নিয়ে যাওয়া অনেক সুবিধাজনক হবে এবং সেই সাইকেলটা কোনো রিপেয়ারিংয়ের দরকার হলে আমি যে কোনো জায়গায় আমি সেটা সারিয়ে নেওয়ার একটা চেষ্টাও করতে পারবো। তো সেই জন্যই পুরনো সাইকেলটাই নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করি। তো কিন্তু মানে বাস্তবিক ক্ষেত্রে কয়েকটা জায়গায় সমস্যা আমার হয়েছিল, এটা না বললে বলা ভুল হবে। যেরকম চড়াই রাস্তায় আমাকে কখনো কখনো সাইকেল হাঁটিয়ে নিয়ে উঠতে হয়েছে, এবং উত্তরাইয়ের জায়গাতেও কোনো কোনো জায়গায় একটুখানি আমাকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়েছে, কারণ সেখানে ব্রেক ঠিকমতো কাজ করছিল না, এতই ঢালু জায়গা ছিল। এবং যেহেতু গঙ্গোত্রী থেকে হরিদ্বার আসার পথটা পুরোটাই প্রায় ন্যাশনাল হাইওয়ে এবং প্রচুর গাড়ি চলাচল করে বেশিরভাগ জায়গাতেই, তো আমাকে নামার সময়ও কিন্তু ব্রেক নিয়ন্ত্রণ করতে না পারলে তো বিপদে পড়তে পারি, সেই জন্যে আমাকে কোথাও কোথাও হেঁটে যেতে হয়েছে। এগুলো চ্যালেঞ্জিং ছিল।
1: কতদিনে জার্নিটা শেষ করলেন, কোথায় কোথায় দিয়ে এলেন?
0: অক্টোবরের 3 তারিখ আমি এবং আমার সহধর্মিনী দুজনে মিলে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনে লাগেজ বুকিং করে নিয়েছিলাম আমার সাইকেলটি, তারপর হরিদ্বারে পৌঁছে হরিদ্বার থেকে বাসের ছাদে তুলে দিয়ে উত্তরকাশী অবধি যাই, এবং উত্তরকাশী থেকে আবার একটা অন্য শেয়ার গাড়িতে তার ছাদে সাইকেল তুলে দিয়ে আমরা গঙ্গোত্রী পৌঁছাই অক্টোবর মাসের 5 তারিখ। সেখান থেকে তারপরের 2 দিন ওয়েদার খুব খারাপ থাকে, আমরা গোমুখ আমাদের যাওয়া হয়নি। গোমুখ যেতে না পারার জন্য আমরা গঙ্গোত্রী থেকেই আমার সাইক্লিং শুরু করি 8 তারিখ, 8ই অক্টোবর। সেখান থেকে সাইক্লিং শুরু করে আমি প্রত্যেক দিন আমি যেখানে আমার ডেস্টিনেশন আমার পৌঁছতে পারি সেই জায়গা পর্যন্ত আমার মিসেস ও লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে সেই জায়গায় পৌঁছে যায়, এবং সেখানে আমরা থেকে যাই হোটেলে বা কোনো জায়গায় ধর্মশালায়, এবং পরের দিন আবার আমি সাইক্লিং শুরু করি। এইভাবেই হরিদ্বার অবধি আমার পৌঁছতে 8 দিন সময় লেগেছিল, এবং চড়াই রাস্তায় স্বাভাবিকভাবেই সাইকেল চালানো যায়নি, আমার সাইকেল যে সাইকেল আমি নিয়ে গেছিলাম, এবং উত্তরায়ের জায়গায় যতটা পেরেছি আমি সাইকেল চালিয়েছি। হরিদ্বারের পর থেকে আমি একাই সাইকেল চালিয়ে নিয়ে আসি আমার মিসেস বাড়ির পথ ধরে, এবং হরিদ্বারের পর উত্তরাখণ্ড ছেড়ে আসার পর থেকে উত্তরপ্রদেশে আমি প্রবেশ করি। উত্তরপ্রদেশের পর পুরো উত্তরপ্রদেশ জুড়ে আমি একদম উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত অবধি আমি মানে যাই, সাইকেল চালাই, এবং তারপর আমি বিহার রাজ্যে প্রবেশ করি। বিহার হয়ে আমি ঝাড়খণ্ডেও কিছুটা গঙ্গার কিছুটা অংশ প্রবেশ করেছে, তো ঝাড়খণ্ডের সেই অংশটা সাহেবগঞ্জ হয়ে আমি পশ্চিমবাংলার ফরাক্কায় প্রবেশ করি, এবং ফরাক্কা থেকে আবার হুগলি নদীর গতিপথ ধরে আমি কলকাতা হয়ে গঙ্গাসাগর পৌঁছাই। এই পুরো যাত্রাটা শেষ করতে আমার 29 দিন লেগেছিল এবং বাড়ি থেকে

0: বেরোনো থেকে গঙ্গোত্রী পৌঁছানো, সেটা ধরলে মোট আমার 34 দিন লেগেছিল এই প্রোগ্রামটায়।
1: এতটা লম্বা রাস্তা, কোনো ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে নিশ্চয়ই? অ্যাডভেঞ্চারাস যদি কিছু ঘটে থাকে গোটা জার্নির মধ্যে, সেটা যদি বলেন।
0: ঝুঁকি বলতে, যখন গঙ্গোত্রী থেকে প্রথমেই একদম সাইক্লিং শুরু করলাম, তখন কিন্তু আবহাওয়া ভালো ছিল না এবং গুঁড়ি বৃষ্টি বা স্নোফলের মতো হচ্ছিল। সেই অবস্থাতেই শুরু করি, কারণ না হলে আরও একটা দিন আমার নষ্ট হয়ে যাবে। এরপর যখন আমি উত্তরাই পথে যাচ্ছি, তখন বেশ কয়েকটা জায়গায় মানে পাকদণ্ডী পথ থাকায় আমার সামনের পথ দেখতে একটু অসুবিধে হচ্ছিল, যে সামনে কোনো গাড়ি এসে পড়ছে কি না ঠিক বোঝা যাচ্ছিল না। তো সেক্ষেত্রে অনেক জায়গায় আমাকে নেমে পড়তে হয়েছে, সাইকেল নিয়ে হাঁটিয়ে যেতে হয়েছে, এবং চড়াই রাস্তায় তো হাঁটিয়ে নিয়ে যেতেই হয়েছে, চড়াই রাস্তায় তো আমার আমার সাইকেল নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তো অনেকটা পথই আমাকে হেঁটে যেতে হয়েছে। এছাড়াও একটা বলার মতো ঘটনা হয়েছিল উত্তরকাশী পরে, উত্তরকাশী থেকে চিনিয়ালিশোর যাওয়ার সময় আমার সাইকেলে ওখানে একটু মানে হ্যান্ডেলটা ব্রেকগুলো একেবারেই অকেজো হয়ে যায় ক্রমশ ব্যবহারের ফলে, এবং উত্তরকাশীর কাছাকাছি একটা জায়গায় আমি একটা বাইক সারানোর দোকানে আমি কোনোভাবে একটা কাজ চালানোর মতো আমি ব্রেকটাকে ঠিক করি। যেহেতু বাইকের দোকান, সাইকেল সারানোর দোকান নেই, সারাইয়ের দোকান নেই, তাই আমি ওখানে একটুখানি দেখিয়ে নিই ওদের কাছে। এরপর চিনিয়ালিশোর পৌঁছে একটা সাইকেলের দোকান পাই, সেখানেও সাইকেলটাকে আরেকবার চেক করিয়ে নিই, ওনারা ঠিক করে দেন ওখানে একটা দোকান। এরপরে চিনিয়ালিশোর থেকে জাটগ্রাম যাওয়ার পথে, একটা অন্য পথে আমি গেছিলাম, জাতীয় সড়ক ছেড়ে একটা গ্রামের রাস্তা ধরেছিলাম, এটা তেহেরি ড্যামের পুরো উল্টো দিকে, তেহেরি ড্যামের শুরুটা ওখান থেকেই ছিল। তো আমি যখন মানে যাচ্ছিলাম মানে উল্টো দিকে রাস্তাটা ধরে, তখন তার দৃশ্যটা খুবই অপূর্ব ছিল, কিন্তু দেখতে দেখতে এবং বিশ্রাম নিতে নিতে অনেকটা সময় আমার চলে যায়, বারবার ছবি তোলার জন্য দাঁড়াই এই করতে করতে। এবং সেদিনের যে ডেস্টিনেশন আমার করা ছিল, যে জাক বলে একটা গ্রাম আছে তেহেরি ড্যামের কাছে, তো সেখানে আমি পৌঁছবো, সেখানে পৌঁছতে আমার বেশ সন্ধে হয়ে গেছিলো। তো যখন বিকাল হচ্ছে, তখন আমি একবার ভাবলাম যদি কাছে পিঠে কোনো থাকার জায়গা আমি পাই আমি থেকে যাব, কিন্তু শেষমেশ কোনো জায়গা আমি পাইনি, এবং প্রায় শেষ এক ঘন্টা আমি প্রায় অন্ধকারের মধ্যেই আমি সাইকেল নিয়ে যাই, হেড টর্চের আলো জ্বেলে ওই চড়াই উচড়াই রাস্তায় সাইকেল নিয়ে যেতে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার একটা ঘটেছিল। অবশেষে জাক গ্রামে গিয়ে আমি একটা থাকার আস্তানা পাই, এটা বেশ বলার মতো ঘটনা। আবার একটা ঘটনা ঘটেছিল বিহারের কাছে এসে, যেখানে আমার সাইকেলের হ্যান্ডেলটা পুরো ভেঙে যায়, মানে হাতলটা পুরো খুলে যায়। এটার কারণ ছিল, কারণ বিহারের একটা জায়গায় রাস্তা খুব খারাপ ছিল, সেই খারাপ রাস্তা দিয়ে যাওয়ার ফলে এটা হতে পারে, বা আমার পুরনো সাইকেল মরিচা ধরে যাওয়ার জন্যও হলেও হতে পারে, তো কোনোভাবে হাতলটা খুলে চলে আসে। তো সেটা দিনের শুরু ছিল সকালবেলা, তখন আমি বিহারের বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছি, তখন আমি খোঁজখবর করলাম, বললো সাহেবগঞ্জ যাওয়ার আগে আপনি পাবেন না কোথাও সাইকেলের দোকান, পাবেন না একদম সকালবেলা। এবং সাহেবগঞ্জ প্রায় ওখান থেকে আমি প্রায় আধ ঘন্টা ওইভাবেই হ্যান্ডেল ছাড়া সাইকেল চালিয়ে কোনোভাবে সাহেবগঞ্জ পৌঁছাই। সে সাহেবগঞ্জ জায়গাটা আবার ঝাড়খণ্ডের মধ্যে, তো ঝাড়খণ্ডে পৌঁছে বিহারে সাইকেল খারাপ হলো, ঝাড়খণ্ডে গিয়ে আমি সেটা সাইকেলের দোকানে সেটা মেরামত করলাম, সাইকেল ঝালাইয়ের দোকানে, ওটা ঝালাইয়ের দোকানে মেরামত করলাম এবং সাইকেলটাকে দেখিয়ে নিলাম। ওইটা বেশ অসুবিধে হয়েছিল হাতল ছাড়া সাইকেল চালানোটা, এটা একটা বলার মতো ঘটনা।
1: পেশায় শিক্ষক আপনি, স্কুল ছুটি নিয়ে এতটা বড় জার্নি, অসুবিধা হয়নি? ছাত্রদের অনুভূতি কেমন?
0: স্কুল সেরকম খুব বেশি দিন ছুটি নিতে হয়নি, কারণ দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত ওই সময়টা আমার ছুটি থাকে, কালী পুজোর পর আরও 6-7 দিন মতো আমার লেগেছিল এই অভিযানটা সম্পূর্ণ করতে, তো সেই কদিনের জন্য আমি ছুটি নিয়েছিলাম। তো স্কুলের কর্তৃপক্ষের কাছ থেকে আমি বিভিন্ন রকমভাবে আমি সমর্থন পেয়েছি, উৎসাহ পেয়েছি, তারা আমাকে সবসময়ই উৎসাহ দেন। এছাড়াও বলার মতো যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশনের পূর্বাঞ্চলের যে চেয়ারম্যান যিনি আছেন শ্রী দেবরাজ দত্ত মহাশয়, উনিও আমাকে লিখিতভাবে একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এছাড়াও এভারেস্টার মলয় মুখোপাধ্যায়, উনিও আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন লিখিতভাবে। এছাড়াও অসংখ্য মানুষ যাত্রাপথের জন্য শুভকামনা জানিয়েছেন, অভিযানের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়াও ফিরে আসার পর, অভিযান সম্পূর্ণ করে আসার পর, যখন আমি বিভিন্ন জনকে আমার ছবি দেখাই বা অভিযানের গল্প বলি, ছাত্র স্কুলে ছাত্রদের কাছে, সহকর্মীদের কাছে, সকলেই অভিভূত হয়ে যান সেই সব ছবি দেখে, গল্প শুনে, রোমাঞ্চকর গল্প শুনে, এটাও আমার কাছে একটা বড় পাওনা।
1: পারিবারিক সহযোগিতা কতটা পেয়েছেন?
0: পরিবারের দিক থেকে সহযোগিতা আমি সবসময়ই সম্পূর্ণভাবে পাই,

0: মায়ের একটু আপত্তি থাকে, যেহেতু ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় গেলে সবসময় মায়েরা একটু চিন্তা করেন, এটা স্বাভাবিক। কিন্তু আমার মিসেসের সহযোগিতা আমি সবসময় পাই। আমার বেশিরভাগ যে অ্যাক্টিভিটিগুলো আছে, ট্রেকিং, কোস্টাল ট্রেকিং, সেগুলোতে উনি আমার সঙ্গেই থাকেন সবসময়। ওর সাপোর্টটা আমি সবসময় পাই বলেই আমার এই ধরনের অভিযানে বেরোতে আমি আরও সুবিধা হয় আমার।
1: বেশ, সাইকেল নিয়ে ছাড়াও আপনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে আর কি কি করতে চান বা কি কি করেন?
0: অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে আমি পাহাড়ে ট্রেকিং এবং কোস্টাল ট্রেকিং দুটোই দীর্ঘদিন ধরে করে আসছি। পাহাড়ে ট্রেকিং আমার প্রায় 25-26 বছর হয়ে গেল আমি পাহাড়ে যাওয়া শুরু করছি ট্রেক করে, এবং কোস্টাল ট্রেকিংও আমি করছি ধরুন 10 বছর তো হয়েই গেল। বেশ ভালোই লাগে আমার প্রকৃতির কাছে বিভিন্ন রকমভাবে পৌঁছে যেতে। যতদিন বেঁচে থাকবো, যতদিন সুস্থ থাকবো, সেগুলো বজায় রাখার চেষ্টা করব।
1: বেশ, সবশেষে যে প্রশ্নটা, বাঙালি যদিও অ্যাডভেঞ্চার প্রিয়, তবে অনেকেই বলেন আগামী প্রজন্ম খেলাধুলা থেকে সরে আসছে, আপনি তাদের কি বার্তা দেবেন? বিশেষ করে অ্যাডভেঞ্চার স্পোর্টস কতটা মানব গঠনে ভূমিকা নিতে পারে বলে আপনি মনে করেন?
0: অ্যাডভেঞ্চার বাঙালির রক্তে, না হলে শঙ্কু মহারাজ, প্রবোদ কুমার সান্যাল, উমাপ্রসাদ মুখার্জির মতো প্রবাদ প্রতিম অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিরা বাংলার মাটিতে জন্মাতেন না। খারাপ লাগে এটাই, এখন এই মোবাইলের যুগে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো থেকে বিরত থাকছে। আমি মনে করি অ্যাডভেঞ্চার স্পোর্টস নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে নিজের সীমাবদ্ধতাগুলোকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তৈরি করে। আমার এই অভিযানের যাত্রাপথে আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, তাদের সুখ দুঃখের গল্প শুনেছি, এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা যথাসম্ভব আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় প্রতিটি স্কুল কলেজে নেচার ক্যাম্প, NCC এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস সংযুক্ত করা দরকার, যার ফলে আমাদের যুব সমাজ মানসিক শারীরিকভাবে আরও শক্তিশালী হতে পারে। এই ব্যাপারে সরকারের সদর্থক ভূমিকা নেওয়া দরকার।
1: অনেক ধন্যবাদ, এতক্ষণ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে ছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। সাইকেল নিয়ে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর অভিযানের কথা শুনছিলাম। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা সৌর্য চৌধুরী।
2: অ্যাডভেঞ্চার স্পোর্টসে এতক্ষণ শুনলেন সাইক্লিস্ট, তার কথা বললেন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। ফিরে এলাম আমরা খবরে। টানা পঞ্চ লিগ শিরোপা PSG-র, ইন্টারের ডাবল, আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চম লিগ শিরোপা জিততে ড্র যথেষ্ট ছিল, কিন্তু লেসের মাঠে গতকাল রাতে পয়েন্ট ভাগাভাগি নয়, পূর্ণ 3 পয়েন্ট তুলে নিল PSG। নেসকে তারা হারিয়েছে 2-0 গোলে। এই জয়ে নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। 33 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে PSG, সমান ম্যাচে 67 পয়েন্ট নিয়ে দুয়ে লেস। দুই দলই আর একটি করে ম্যাচ খেলবে। লেস তাদের শেষ ম্যাচ জিতলেও 9 পয়েন্টের ব্যবধান ঘোচানো সম্ভব নয়। অন্যদিকে ইন্টার মিলানের ডাবল, রোমে গতকাল রাতে লাৎসিওকে 2-0 গোলে হারিয়ে ইতালিয়ান কাপ জিতেছে ইন্টার মিলান। 14 মিনিটে লাৎসিও রাইট ব্যাক অ্যাডাম মানুসিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার। 35 মিনিটে ইন্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিন স্ট্রাইকার লাউতারো মার্টিনেস। এর আগে 21তম লিগ জয় নিশ্চিত করেছে ইন্টার। 2010 সালের পরেই প্রথম এক মরশুমে লিগ ও কাপ জিতল তারা। হোসে মরিনোর অধীনে 2010 সালে চ্যাম্পিয়ন্স লিগ, সিরিয়া ও কাপ জিতেছিল ইন্টার। ম্যানচেস্টার সিটির জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান তারা কমালো। বুধবার এতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে 3-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে আর্সেনালের উপর এখনও চাপ বজায় রাখল ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমে দাঁড়ালো মাত্র 2 পয়েন্ট। অতোয়ান সেমিনিও, ওমর মারমুস ও সাভিনিওর গোলে পেপ গার্দিওলার দল দাপুটে জয় তুলে 77 পয়েন্ট নিয়ে পৌঁছেছে। আর্সেনাল 79 পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে। দুই দলেরই বাকি রয়েছে আর 2টি ম্যাচ। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস 44 পয়েন্ট নিয়ে 15তম স্থানে রয়েছে। এই সমস্ত খবর নিয়েই এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শুভেন্দু দাস, গ্রাম কালীতলা দাসপাড়া, ডাকঘর কালীতলা দাসপাড়া, থানা সাগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন সুদীপা দাস। মাঝারি গড়ন, বয়স 17, উচ্চতা 5'6", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 23 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। সাগরনাথ, গ্রাম চৌধুরী বেরোলেন, ডাকঘর শান্তিপুর, থানা শান্তিপুর, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন রিম্পানাথ। মাঝারি গড়ন, বয়স 24, উচ্চতা 4'10", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 10 মার্চ 2026 তারিখ, থানা সোনারপুর থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন মোহাম্মদ সুহাল। মাঝারি গড়ন, বয়স 22, উচ্চতা 5'4", গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 14 মার্চ 2026 তারিখ, থানা রিষড়া থেকে নিখোঁজ হয়েছেন। সহদেব হালদার, গ্রাম গাব্বেরিয়া, থানা জয়নগর, ডাকঘর ধোসা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন দীনবন্ধু হালদার। বয়স 32, উচ্চতা 5'8", গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 4 মার্চ 2024 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। রামদাস, দক্ষিণ গোবিন্দপুর উত্তরাংশা, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন শান্তি দাস। রোগাটে গড়ন, বয়স 16, উচ্চতা 5'2", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 1 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মনোজ কুমার, গ্রাম শানপুকুর, ডাকঘর জানাফুল, থানা গোবরডাঙ্গা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন খুশবু কুমারী। রোগাটে গড়ন, বয়স 15, উচ্চতা 5', গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 3 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন রানীশাই বাণীপীঠ হাই স্কুলের শিক্ষক রঞ্জন সাহু এবং দুই ছাত্র।
2: নমস্কার, আমি সোহম সামুল, আমি রানীশাই বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।
3: নমস্কার, আমার নাম শুভজিৎ বেরা, ক্লাস ইলেভেনে পড়ে রানীশাই বাণীপীঠ উচ্চ বিদ্যালয় থেকে এসেছি।
4: আজকে আমরা ক্লাস ইলেভেনের রসায়নের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। ইলেভেনের সেমেস্টার টু এর সিলেবাসে রয়েছে এই অধ্যায়টি, ভৌত ও রাসায়নিক পরিবর্তনে গঠিত সাম্যাবস্থা। এই অধ্যায়টা যেমন ক্লাস ইলেভেনের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, জেই মেইন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে শুরু করি। আমরা কিন্তু প্রথমেই শুরু করব রাসায়নিক পরিবর্তনে গঠিত সাম্যাবস্থা দিয়ে। রাসায়নিক পরিবর্তন বলতে আমরা জানি রাসায়নিক বিক্রিয়াকে বোঝায়। তাহলে সোহম, তুমি আমাকে বলো, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়াটা একমুখী বলে আমাদের আপাতভাবে মনে হয়,
2: সাধারণত যেসব বিক্রিয়া অধক্ষেপ পড়ে সেই বিক্রিয়াগুলি একমুখী হয়ে থাকে। সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড হলো এমনই একটি বিক্রিয়া যেখানে অধক্ষেপের সৃষ্টি হয়।
4: ও, সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিলে সঙ্গে সঙ্গে সাদা অধক্ষেপ আসে। তাহলে আমরা এটা একটা ভাবলাম, এটাকে আমরা সাধারণত একমুখী বিক্রিয়া বলে ভাবি। আচ্ছা, উভয় দিকে ঘটে, মানে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে, আবার বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থে ফিরে আসছে, এমন কোনো একটা বিক্রিয়ার কথা মনে পড়ছে তোমার শুভজিৎ?
3: হ্যাঁ স্যার, এটা আমরা ক্লাস টেনেই পড়েছি যে 2SO2+O2=2SO3, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়।
4: ঠিক, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় এই বিক্রিয়াটা হয়েছিল, তো সেখানে উভমুখী চিহ্ন দিয়েছিলাম আমরা। এবার সোহম যে বিক্রিয়াটা বললো, সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, সেই সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় আমরা কিন্তু সাধারণত উভমুখী চিহ্ন দিই না, একমুখী চিহ্ন দিই, তীর চিহ্ন দিই। তার কারণ হচ্ছে এক্ষেত্রে উল্টো দিকের বিক্রিয়াটা, উল্টো দিকের বিক্রিয়ায় কী তৈরি হবে, সোডিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইড পরস্পর বিক্রিয়া করে সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই উল্টো দিকের বিক্রিয়াটা এক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ঘটে, অত্যন্ত স্লো একটা প্রসেস, সেই জন্য আমরা এই বিক্রিয়াটাকে একমুখী বলে ভাবি। তবে আমাদের এখন থেকে জেনে রাখতে হবে কোনো বিক্রিয়াই পুরোপুরি একমুখী না, সমস্ত বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। তবে কিছু বিক্রিয়া আছে তার সম্মুখবর্তী বিক্রিয়াটা, মানে বাম থেকে ডান দিকে যেভাবে লেখা হয়েছে সেই বিক্রিয়াটা যে হারে হচ্ছে, উল্টো দিকের বিক্রিয়াটা সেই হারে হচ্ছে না, সেই সমস্ত বিক্রিয়াকে আমরা একমুখী বিক্রিয়া বলে থাকি। ঠিক আছে, এবার আমরা উভমুখী বিক্রিয়াগুলো কথা দেখব। উভমুখী বিক্রিয়া যেমন আমরা জানি নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়, সেটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াগুলোর কী বৈশিষ্ট্য থাকতে পারে সেটা তো একটা আমি বলেই দিলাম। উভমুখী বিক্রিয়াতে একই সঙ্গে কটা বিক্রিয়া ঘটতে থাকে?
2: দুটো বিক্রিয়া ঘটতে থাকে।
4: যেটা বাম থেকে ডান দিকে ঘটে সেই বিক্রিয়াকে আমরা কী বিক্রিয়া বলবো?
2: সম্মুখবর্তী বিক্রিয়া।
4: গুড। আর যেটা উল্টো দিকে ঘটে সেটাকে আমরা বলবো?
3: পশ্চাদবর্তী বিক্রিয়া।
4: আচ্ছা, এই দুটো বিক্রিয়া কি একসাথে ঘটবে নাকি একটা বিক্রিয়া হয়ে যাওয়ার পরে আর একটা বিক্রিয়া ঘটছে, এরকম কিছু ব্যাপার?
2: আমার মনে হয় দুটো বিক্রিয়া একই সঙ্গে ঘটবে,
4: একসাথে ঘটবে। ঠিক আছে, একটা উভমুখী বিক্রিয়া আমি স্টার্ট করেছি, ধরো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে কি কখনো এমন হবে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন ফুরিয়ে গেল, এমন কি হতে পারে শুভজিৎ?
3: না স্যার, এটা হতে পারে না।
4: কেন?
3: কারণ যেহেতু বিক্রিয়া দুটি একসাথে চলছে, অর্থাৎ বিক্রিয়া নিঃসৃত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।
4: বিক্রিয়া নিঃসৃত হবে না, তার কারণ হচ্ছে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে যেমন অ্যামোনিয়া তৈরি করছে, তেমনি অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করে দিচ্ছে, অর্থাৎ কখনোই কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ নিঃসৃত হবে না। এটা একটা উভমুখী বিক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এক্ষেত্রে বিক্রিয়ক কিংবা বিক্রিয়াজাত পদার্থ কখনো ফুরিয়ে যায় না। ঠিক আছে। আচ্ছা সোহম, তোমার কি মনে হয় যে উভমুখী বিক্রিয়া তো হচ্ছে, উভমুখী হতে হতে মাঝখানে কোনো একটা বিশেষ সময় আসতে পারে কি?
2: হ্যাঁ, আমার মনে হয় এমন একটা বিশেষ সময় আসবে যখন সম্মুখবর্তী আর পশ্চাদবর্তী বিক্রিয়ার হার হয়তো সমান হয়ে যাবে।
4: ও, মানে বাম থেকে ডান দিকে যে হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, ঠিক একই হারে বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থে ফিরে আসছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলবো সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক একটা বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা এসছে। এবার সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? সাম্যাবস্থার ক্ষেত্রে থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পেয়েছিলাম?
3: গিবস মুক্ত এনার্জির পরিবর্তন শূন্য, অর্থাৎ ΔG = 0,
4: ΔG এর মান শূন্য হবে। এবার সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কোনো একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে সাম্যাবস্থা সৃষ্টি হতে পারে। এবার এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা সৃষ্টি হতে পারে, শুরুতেই কি সাম্যাবস্থা হয়? শুরুতেই সাম্যাবস্থা হয় না, শুরুতে নাইট্রোজেন আর হাইড্রোজেন ছিল, তারা বিক্রিয়া করতে শুরু করলো, অল্প অল্প করে কিছুটা কিছুটা করে অ্যামোনিয়া জমা হতে শুরু করলো, তারপর অ্যামোনিয়া আবার বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেনে ফিরে আসবে। তাহলে শুরুতে কোন ধরনের বিক্রিয়ার হারটা বেশি থাকে?
3: শুরুতে সম্মুখবর্তী বিক্রিয়ার হারটা বেশি থাকে।
4: শুরুতে সম্মুখবর্তী বিক্রিয়ার হার বেশি থাকে, আর আর যত সময় গড়াবে তত সম্মুখবর্তী বিক্রিয়ার হার কেমন হবে?
2: কমবে, এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারটা তত বাড়বে।
4: বাড়বে। এটাকে আমরা লেখচিত্র একটা দেখাতে পারি, ঠিক না? একটা সাধারণ বিক্রিয়া ভাববো, এ প্লাস বি, সেখান থেকে উভমুখী চিহ্ন দিয়ে সি প্লাস টি। তাহলে এক্ষেত্রে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত কারা কারা বলো?
2: এ এবং বি হচ্ছে বিক্রিয়ক পদার্থ এবং সি আর ডি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ।
4: এই যে বিক্রিয়াটার ক্ষেত্রে তাহলে দুটো বিক্রিয়া হচ্ছে, সম্মুখবর্তী বিক্রিয়াটা এক্ষেত্রে কোনটা? এ প্লাস বি মিলে কি তৈরি করছে?
3: সি প্লাস ডি।
4: সি প্লাস ডি, এটা একটা সম্মুখবর্তী বিক্রিয়া। আর বিপরীত বিক্রিয়া কোনটা?
2: সি প্লাস ডি থেকে এ প্লাস বি তৈরি হওয়ার বিক্রিয়াটা।
4: এবার আমরা যদি একটা লেখচিত্রের কথা ভাবি, লেখচিত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ার হার আর এক্স অক্ষ বরাবর সময় যদি প্লট করি, তাহলে যখন সময় টি সমান সমান শূন্য, টি ইকুয়ালস টু জিরো যখন, তখন কোন বিক্রিয়াটার হার শূন্য হবে বলতো?
2: তখন পশ্চাৎবর্তী বিক্রিয়াটার হার শূন্য।
4: পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার শূন্য, অর্থাৎ সি প্লাস ডি থেকে এ প্লাস বি হচ্ছে এই বিক্রিয়ার হার শূন্য হবে। কিন্তু যখন টি সমান জিরো, মানে যখন বিক্রিয়াটা সবে শুরু হচ্ছে, তখনই কিন্তু এ প্লাস বি তারা বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে, এই বিক্রিয়াটা ভালো হারেই হবে। আস্তে আস্তে ওই দিকের গ্রাফটা নিচের দিকে নামবে, এই দিকের গ্রাফটা উপরের দিকে উঠবে। সাম্যাবস্থা পৌঁছাচ্ছে যখন, যে সময়টায় সাম্য পৌঁছে যাচ্ছে সেই সময়টায় গিয়ে কিন্তু দুটো বিক্রিয়ার হার কী হবে? সমান হবে। এটা একটা লেখচিত্র, এটা গুরুত্বপূর্ণ লেখচিত্রের কনসেপ্ট। আরেকটা হচ্ছে কি, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বসাই আর এক্স অক্ষ বরাবর যদি সময় বসাই, তাহলে কেমন হবে বলে মনে হচ্ছে শুভজিৎ? এ আর বি এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কী হবে?
3: কমতে থাকবে।
4: কমতে থাকবে। আর সি আর ডি এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এবার যে সময় সাম্য রিচ করে যাচ্ছে, সাম্য পৌঁছে যাওয়ার পর, তারপর এ আর বি এর গাঢ়ত্ব সি আর ডি এর গাঢ়ত্বের কী পরিবর্তন হবে?
2: সমান হয়ে যাবে দুটোর গাঢ়ত্ব।
4: সমান সমান না হোক, এ আর বি এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে আর পাল্টাবে না,
2: ধ্রুবক।
4: সি আর ডি এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে আর পাল্টাবে না, ঠিক না? এবার আমরা সাম্য অবস্থা যে তৈরি হলো, সেই সাম্য অবস্থার কতগুলো বৈশিষ্ট্যের কথা ভাবি, ঠিক আছে? তো তাহলে সাম্য অবস্থা যখন পৌঁছাচ্ছে তখন বিক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে নাকি বিক্রিয়া উভয় দিক থেকে সমান হারে চলছে?
2: আমার মনে হয় বিক্রিয়া উভয় দিক থেকেই সমান হারে চলছে।
4: উভয় দিক থেকে সমান হারে চলছে, সেই জন্য রাসায়নিক বিক্রিয়ার সাম্যকে আমরা গতিশীল সাম্য বলি, ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে থাকি, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা বলি, যে কোনো একটা সাম্য অবস্থায় পৌঁছেছে কোনো একটা বিক্রিয়া, সেই বিক্রিয়ার জন্য অনুঘটক যেটা দিয়েছি, সেই অনুঘটক দেওয়ার ফলে সেই বিক্রিয়ার কী পরিবর্তন হবে বলে মনে করছো?
3: স্যার, যে সাম্য অবস্থার আসার পর অনুঘটকের দ্বারা কোনোভাবে প্রভাবিত হবে না।
4: প্রভাবিত হবে না, কেন? তার কারণ অনুঘটক সম্মুখবর্তী বিক্রিয়ার হারকে যে হারে বাড়ায়, বিপরীত বিক্রিয়ার হারকেও
3: সেইভাবে বাড়ায়,
4: সেই হারে বাড়ায়। সেই জন্য সাম্য অবস্থায় আসার পর আমরা অনুঘটক দিলেও কোনো পরিবর্তন, সাম্যের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তো এবার আমরা কথায় কথায় বারবার বলছি না, বিক্রিয়ার হারের কথা, বিক্রিয়ার হার, সম্মুখবর্তী বিক্রিয়ার হার, বিপরীত বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার মানে কি? একক সময়ে যে পরিমাণ বিক্রিয়া ঘটছে, হার বলতে আমরা একক সময় বুঝি, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। এবার এই যে বিক্রিয়ার হারটা কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা ভরক্রিয়া সূত্র থেকে পাই। ভরক্রিয়া সূত্রে পদার্থের ভরের কথা না বলে আমরা সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাসের কথা বলি। অ্যাক্টিভ মাসের সম্পর্কে আমরা হয়তো আগে একটু জেনেছি, সোহম আমাকে বলবে যে কোনো বিশুদ্ধ কঠিন বা যদি তরল পদার্থ আছে তার সক্রিয় ভরকে সবসময় কত ধরতে হয়?
2: এক ধরতে হয়।
4: বিশুদ্ধ কঠিন বা তরল পদার্থের সক্রিয় ভর ওয়ান হবে। আবার কোনো গ্যাসীয় পদার্থের সক্রিয় ভরকে কত ধরতে হবে?
3: গ্যাসটির অংশচাপ ধরতে হবে।
4: গ্যাসটির অংশচাপ যত, ওটা হচ্ছে ওই গ্যাসটার সক্রিয় ভর। আবার কোনো একটা দ্রবণে দ্রবীভূত কোনো একটা দ্রাব্য আছে তার সক্রিয় ভর বলতে আমরা বুঝবো
2: তার মোলার গাঢ়ত্ব।
4: মোলার গাঢ়ত্ব, ওই যে দ্রাব্য পদার্থ আছে ওর মোলার গাঢ়ত্ব হচ্ছে ওর সক্রিয় ভর। এবার ভরক্রিয়া সূত্রে কি বলা হলো, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা যদি না পাল্টাই, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে, উষ্ণতা নির্দিষ্ট, যে টাইমে আমি জানতে চাইছি সেই টাইমটা নির্দিষ্ট, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তাদের প্রত্যেকের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। তাহলে এবার আমরা যদি একটা সহজ ছোট একটা বিক্রিয়া ভাবি, এ প্লাস বি তারা বিক্রিয়া করে কি করছে, একটা প্রোডাক্ট সি তৈরি করছে, এই বিক্রিয়ার বিক্রিয়ক কে কে?
3: এ আর বি।
4: এ আর বি, এই বিক্রিয়ার বিক্রিয়ার হারটাকে আমরা কি বলবো? বিক্রিয়ার হার,
2: বিক্রিয়ার হারটা এর

0: সক্রিয় ভর আর বিয়ের সক্রিয় ভরের সমানুপাতিক হবে।
1: এ এর সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হবে, আবার বি এর সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হবে। এটাকে আমরা ভেদের নিয়মে নিয়ে এলে কি হবে, বিক্রিয়ার হারটা,
2: বিক্রিয়ার হার সমানুপাতিক এ আর বি এর
1: সক্রিয় ভরের গুণফল,
2: গুণফল
1: এ আর বি এর সক্রিয় ভরের গুণফল। এবার দেখো, এবার আমরা আরেকটা স্টেপ উপরে উঠি। যদি আমি শুধু বলছি এ প্লাস বি থেকে, যদি এ প্লাস বি না হয়ে টু এ প্লাস থ্রি বি থাকতো তাহলে কি হতো সোহম বলো?
0: তাহলে সেক্ষেত্রে তার অনুসংখ্যাটা তার ঘাতে উন্নীত হতো।
1: ঠিক, অনুসংখ্যাটা ঘাতে উন্নীত হতো, কারণ এর সামনে দুই আছে, মানে এই বিক্রিয়ার হারটা এর সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক একবার, দুবার আছে বলে দুবার সমানুপাতিক, অর্থাৎ এর সক্রিয় ভরের বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। আবার টু এ প্লাস থ্রি বি বলেছি, তাহলে বি এর সক্রিয় ভরের
2: ঘনফলের সমান,
1: ঘনের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ভরক্রিয়া সূত্র অনুযায়ী ওই বিক্রিয়ার হারটাকে, রেট অফ রিয়াকশানটাকে আমরা তার বিক্রিয়কের সক্রিয় ভরের সাপেক্ষে বলতে পারছি। বিক্রিয়কের সক্রিয় ভর আবার গ্যাসের ক্ষেত্রে কেমন, গ্যাসের ক্ষেত্রে তার অংশচাপ বিশুদ্ধ কঠিন বা তরলের তার ওয়ান হয় সবসময়, আবার দ্রবণে দ্রবীভূত দ্রাব্য পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভরটা তার মোলার গাঢ়ত্বের, মোলার গাঢ়ত্ব আর সক্রিয় ভর একই। এটা আমরা এক্ষুনি বলছিলাম একটা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। যদি উভমুখী বিক্রিয়া হয় তাহলে কি হবে, উভমুখী বিক্রিয়া আমি একটা সহজ উদাহরণ ভাবি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, মাঝখানে উভমুখী চিহ্ন আছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর এফ শুড বি ভ্যারিজেজ, কোনটা হবে আমার বিক্রিয়াটা হচ্ছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, হ্যাঁ, তাহলে বিক্রিয়া কে হবে, এ এবং
2: বি,
1: বি হবে। আবার তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনটা কি হবে বলো?
0: তাহলে এক্ষেত্রে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু কে এফ, যেখানে এটা একটা ধ্রুবক, ইন্টু মোলার ডেন্সিটি অফ এ অ্যান্ড মোলার ডেন্সিটি অফ বি,
1: বি। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান আর এফ ভ্যারিজেজ কনসেন্ট্রেশন এ ইন্টু বি। আবার পরের লাইনে আমরা একটা ধ্রুবক আনতে পারি ভেদের নিয়মে, যে আর এফ ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু এ ইন্টু বি। এবার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান কি হবে, ধ্রুবক,
2: ধ্রুবকের কথা আনবা, তাহলে কে বি ইন্টু কনসেন্ট্রেশন সি ইন্টু কনসেন্ট্রেশন ডি,
1: সি, সি আর ডি এর মোলার গাঢ়ত্বের গুণফল। ঠিক, ঠিক। এবার যদি আমি এ বি সি ডি এগুলোর সামনে আমি কোনো সংখ্যা দিইনি, এক দুই তিন চার কিছু দিইনি, যদি আমি কোনো সংখ্যা দিতাম তাহলে সংখ্যাগুলো কোথায় যেত,
2: ঘাতে উন্নীত,
1: তার ঘাতে উন্নীত হতো, অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ারে চলে যেত। ঠিক আছে, তো এবার বলো সাম্যাবস্থার ক্ষেত্রে যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে তখন এই আর এফ মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান আর আর বি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান এটা কেমন হবে, আর এফ আর আর বি কেমন হবে?
0: সাম্যাবস্থার বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম যে দুটোই সমান হবে,
1: দুটো সমান হবে, আর এফ আর বি দুটো পরস্পর সমান হবে। এবার যদি দুটো সমান আমরা খাতায় কলমে বসিয়ে দিই তখন আমরা কি দেখব, যে কে এফ বাই কে বি এইটার মান হবে কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এটা হবে কে এফ বাই কে বি, এটা একটা নতুন একটা ধ্রুবক যেটাকে আমরা সাম্য ধ্রুবক বলবো, সেটাকে ক্যাপিটাল কে দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক নতুন একটা কথা শিখলাম, সাম্য ধ্রুবকটা আবার বিভিন্ন ধরনের হতে পারে। আমরা এই যে বলছি কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরকে কখনো কখনো আমরা প্রকাশ করছি অংশচাপ দিয়ে, কখনো কখনো প্রকাশ করছি মোলার গাঢ়ত্ব দিয়ে, আবার আমরা প্রকাশ করতে পারি তাদের মোল ভগ্নাংশ দিয়ে। মোল ভগ্নাংশ আমরা গ্যাস চ্যাপ্টারে পড়েছিলাম, মোল ভগ্নাংশ। তাহলে এই যে তিনটে আলাদা আলাদা সক্রিয় ভর প্রকাশের রীতি, তার উপর নির্ভর করেই তিন রকমের আলাদা আলাদা সাম্য ধ্রুবক হতে পারে। সাম্য ধ্রুবক কি কি হতে পারে বলো তো?
2: স্যার কেসি হতে পারে,
1: কেসি, কেসি, সি ডিনোটস সি স্ট্যান্ডস ফর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের জন্য, তাহলে কেসি হতে পারে। যখন যখন আমি বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরকে আমি মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করব তখন আমি সাম্য ধ্রুবকের যে মানটা পাবো তাকে আমরা কেসি বলবো। আবার
2: আর যদি আমরা অংশচাপের ক্ষেত্রে দেখি তাহলে কেপি হবে,
1: কেপি বলবো। আর একটা বলো,
0: আর আমরা নিতে পারি এক্ষেত্রে মোল ভগ্নাংশকে,
1: মোল ভগ্নাংশ দিয়ে যদি আমরা সক্রিয়
0: তাহলে তাকে আমরা কে এক্স বলবো,
1: কে এক্স বলবো। এবার কেপি, কেসি, কে এক্স প্রথমেই বলে রাখা ভালো, এইগুলো থার্মোডাইনামিক্যালি এদের কারোরই কোনো একক নেই, কে এক্স এর কোনোভাবেই কোনো একক নেই, কারণ মোল ভগ্নাংশের কোনো একক হয় না। কিন্তু কেসি আর কেপি এর একটা একক হতে পারে, সেই এককটা কি? দেখো আমরা কি জানি, ধরো একটা আমরা উভমুখী বিক্রিয়া এখন একটা ভেবে নিই যেখানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সামনে কোনো সংখ্যা থাকবে, মানে যেমন আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়া বলছিলাম না, এন টু প্লাস থ্রি এইচ টু থেকে টু এন এইচ থ্রি, তাহলে এখানে যে থ্রি আর টু এই সংখ্যাগুলো আছে, এরকম একটা সাধারণ একটা ইকুয়েশন ভাববো, স্মল এ ক্যাপিটাল এ গ্যাসিয়াস জি প্লাস স্মল বি

0: ক্যাপিটাল বি গ্যাসিয়াস, জি উভমুখী চিহ্ন দিয়ে, স্মল সি ক্যাপিটাল সি গ্যাসিয়াস, প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি গ্যাসিয়াস। এই একটা বিক্রিয়া, এইটা একটা উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেসির মান কেমন হবে? ডান দিকে কে কে আছে বুঝেছো, সি আর ডি, বাম দিকে আছে এ আর বি। তাহলে বলো কেসি কেমন হবে?
1: তাহলে কেসি ইকুয়াল টু হবে সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার স্মল সি, আর ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার স্মল ডি বাই এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার স্মল এ ইনটু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার স্মল বি।
0: আর কেপি কি হবে?
2: কেপি হবে ডি এর অংশচাপ টু দি পাওয়ার ডি ইনটু সি এর অংশচাপ টু দি পাওয়ার ডি বাই এ এর অংশচাপ টু দি পাওয়ার এ ইনটু বি এর অংশচাপ টু দি পাওয়ার বি।
0: তাহলে কেপি আর কেসি এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কে এক্স ও বের করতে পারি। কে এক্স কি করে বের করব? সেই একই রকমভাবে উপরে কার কার থাকবে, মানে লবে কে কে থাকবে, সি আর ডি এর মোল ভগ্নাংশ থাকবে, হরে কোনটা থাকবে, এ আর বি এর মোল ভগ্নাংশ থাকবে। তাহলে উপরে লবে সি এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার সি, ডি এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার ডি, নিচে এ এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার এ, বি এর মোল ভগ্নাংশ টু দি পাওয়ার বি, এটা থাকবে। এবার এইখান থেকে এই যে এক্স এর এক্সপ্রেশন, এই এক্স এর এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা মোল সংখ্যার একটা এক্সপ্রেশন বের করতে পারি। ঠিক আছে, মোল সংখ্যার এক্সপ্রেশন কোনটা? কে এক্স শুড বি ইকুয়ালস টু, কে এক্স ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ সি, এন অফ সি, স্মল এন অফ সি টু দি পাওয়ার স্মল সি, স্মল এন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি, ডিভাইডেড বাই এ অফ স্মল এন অফ এ টু দি পাওয়ার স্মল এ, স্মল এন অফ বি টু দি পাওয়ার স্মল বি, ইনটু পি বাই সামেশান এন হোল টু দি পাওয়ার ডেল্টা এন। পি, পি মানে কি? পি মানে একটা, যখন গ্যাসীয় বিক্রিয়ার কথা বলছি সেটা একটা বদ্ধ পাত্রে ঘটাতে হয়, বদ্ধ পাত্রে মোট চাপ যত সেটাকে আমরা প্রেশার পি বলবো, বাই সামেশান এন। সামেশান এন মানে কি? ওই বদ্ধ পাত্রে বিক্রিয়া হওয়ার সময় সাম্য অবস্থায় বিভিন্ন বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের মোট যতগুলো অণু আছে অণু সংখ্যার সমষ্টি হচ্ছে এন, সামেশান এন হোল টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন বলতে আমরা কি বুঝবো বলো তো?
2: ডেল্টা এন বলতে এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের মোট অনুসংখ্যা এবং বিক্রিয়ক পদার্থের মোট অনুসংখ্যার পার্থক্যকে বোঝায়, অর্থাৎ সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি।
0: গুড, ভালো বলেছে, কিন্তু এখানে একটা ভুল আছে। ভুলটা কি? ডেল্টা এন ইজ ইকুয়াল টু, ও বলছে বিক্রিয়াজাত পদার্থগুলির মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থগুলির মোট মোল সংখ্যা। এইখানে কিন্তু মাথায় আমাদের রাখতে হবে শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়াজাত আর বিক্রিয়ক পদার্থের কথা বলা হচ্ছে। এটা আমাদের একটা মাঝে মাঝে তাড়াহুড়োতে হয়ে যায় যে বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট মোল সংখ্যা বলতে কিন্তু যদি তার মধ্যে কোনো সলিড বা লিকুইড থাকে তাকে ধরবো না, শুধুমাত্র গ্যাসীয়র ক্ষেত্রে ধরবো। এবার কেপি আর কেসি এর মধ্যে কি কোনো রিলেশন আছে? ধরো একটা নির্দিষ্ট বিক্রিয়া হচ্ছে, ধরো অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটাই আমি ধরি, এন টু প্লাস থ্রি এইচ টু থেকে টু এন এইচ থ্রি হচ্ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবককে আমরা কেপি আকারে লিখতে পারি। কেপি আকারে লিখলে কি হবে? কেপি উইল বি ইজ ইকুয়াল টু পি অফ অ্যামোনিয়া টু দি পাওয়ার টু মানে স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ নাইট্রোজেন ইনটু পি অফ হাইড্রোজেন কিউব। কেপি আকারে লিখতে পারি, কেসি আকারেও লিখতে পারি যখন আমরা তার মোলার গাঢ়ত্ব লিখব। এখন কথা হচ্ছে যে এই বিক্রিয়াটা, এটা তো একটাই নির্দিষ্ট বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি কেপি আর কেসি পরস্পর একই হবে, সমান হবে নাকি আলাদা হবে? সেটা জানার জন্য আমাদের কেপি আর কেসি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। সেই সম্পর্কটা আমরা ধাপে ধাপে বিভিন্নভাবে করতে পারি, সেটা আমি একটু সংক্ষেপে করে ওই সম্পর্কটার ফাইনাল যে ইকুয়েশনটা আসবে সেটা বলে আমরা এখান থেকে একটা দুটো প্রবলেম করব, যে প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসবে, কম্পিটিটিভ পরীক্ষায় আসবে। সেটা কেপি আর কেসি এর মধ্যে রিলেশনটা সেটা কি বলতে পারবে সোহম বলো? ফাইনাল রিলেশন এটা একটা প্রুফ করতে হবে, তারপর বেরোবে সেটা, ফাইনাল যেটা বেরোবে সেটা বলো।
2: সেই রিলেশনটা হলো কেপি ইকুয়াল টু কেসি ইনটু আর টি হোল টু দি পাওয়ার ডেল্টা এন।
0: এই হোলটা তাহলে আর আর টি এর মধ্যে আছে, আর টি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন মানে অ্যাজ ইউজুয়াল সেটাই ছিল, ডেল্টা এন মানে কি? গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থগুলির মোট মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থগুলির মোট মোল সংখ্যা। এবার এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। যেমন ধরো আমি একটা সাধারণ একটা বিক্রিয়া বলছি, একটা গ্যাসীয় বিক্রিয়া বলছি, অ্যামোনিয়া গ্যাসের জারণ হয়েছিল না অসওয়াল্ড পদ্ধতিতে, নাইট্রিক অ্যাসিড তৈরির সময় অ্যামোনিয়া গ্যাসের জারণ হয়েছিল। ওই অ্যামোনিয়া গ্যাসের জারণের বিক্রিয়াটা ফোর এন এইচ থ্রি গ্যাস প্লাস ফাইভ ও টু গ্যাস, সেখান থেকে ফোর এন ও গ্যাস আর সিক্স এইচ টু ও গ্যাস, এটা হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়ক পদার্থের মানে বাম দিকে আছে ফোর এন এইচ থ্রি প্লাস ফাইভ ও টু, তাহলে বাম দিকে মোট মোল সংখ্যা কত? পাঁচ চার নয়, আর ডান দিকে আছে ফোর এনও প্লাস সিক্স এইচ টু ও, ছয় চার দশ। এই বিক্রিয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করবে কেপি আর কেসির রেশিও কত, কেপি বাই কেসি ইজ ইকুয়াল টু কত।

0: আমরা জানি কি কেপি বাই কেসি ইকুয়াল টু আর টি হোল টু দি পাওয়ার ডেল্টা এন, টেম্পারেচার বলে দিবে, আর এর মান তুমি জানো। এখানে ডেল্টা এনের ব্যাপারটাই হচ্ছে মেন। ডেল্টা এনটা কত হবে, ডান দিকে কত আছে, 6 4 10, দশটা অনুসংখ্য, দশটা অণু আছে গ্যাসের, বিযুক্ত কত হবে, 5 4 9 9টা, তোমার ডেল্টা এন এক্ষেত্রে কত হচ্ছে, 1, ডেল্টা 1, ওইটা দিয়ে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, সাম্য ধ্রুবক কে এর কথায় আবার ফিরে আসি। কে বিভিন্ন রকমের হতে পারে, কেপি কেসি কে এক্স, সেটার কথা আমরা একটু সংক্ষেপে আলোচনা করলাম। কেপি আর কেসি এর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা বললাম আমরা, সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা দিতে পারে আমাদের, সেটাও হলো। এবার সাম্যধ্রুবক কে এর কী কী বৈশিষ্ট্য আছে, প্রধান বৈশিষ্ট্যটা তুমি বলো তো সাম্যধ্রুবক কে এর।
1: সাম্যধ্রুবকের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটি কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু গাঢ়ত্বের উপর নির্ভর করে না।
0: ও, বিক্রিয়ক পদার্থ যেটা নিয়ে আমরা বিক্রিয়া করছি তার গাঢ়ত্বের উপর কি নির্ভর করবে, নির্ভর করবেন। আচ্ছা, আমি বিক্রিয়াটা কেমন করে লিখছি সেটার উপর কি সাম্যধ্রুবক নির্ভর করবে?
1: হ্যাঁ, আমার মনে হয় বিক্রিয়া লেখার রীতির উপর সাম্যধ্রুবকের মান নির্ভর করবে।
0: আচ্ছা, যেমন ধরো নাইট্রো অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা আমি যেভাবে বলছি, যে আমি বলছি N2+3H2 থেকে 2NH3 হচ্ছে, এই বিক্রিয়াটাকে আমি যদি লিখি তাহলে সাম্যধ্রুবক কেসি এর যা মান হবে, আমি যদি বিক্রিয়াটা লেখার সময় অন্যভাবে কিভাবে লিখতে পারি সেটা বলো আগে।
2: মানে মোল সংখ্যাকে হাফ দিয়ে ভাগ করব,
0: মোল সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করব,
2: দুই দিয়ে ভাগ করব,
0: তাহলে কি হবে, হাফ এন টু প্লাস তিনের দুই এইচ টু, সেখান থেকে হচ্ছে অ্যামোনিয়া, একটা অ্যামোনিয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে সাম্যধ্রুবকের মান পাবো, দেখো সেটা আগের সাম্যধ্রুবকের মানকে বর্গমূল করলে এটা হবে না, তাহলে আমরা কোনো একটা রাসায়নিক একটাই বিক্রিয়া, ওই বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখে রিপ্রেজেন্ট করছি তার উপর নির্ভর করে বিক্রিয়াটা সাম্যধ্রুবকের মান নির্ভর করে। সাম্যধ্রুবকের মান তাহলে বিক্রিয়াটাকে কীভাবে প্রকাশ করছি তার উপরে নির্ভর করে। যদি আমি তার যে স্টয়সিওমেট্রি আছে, যে সংখ্যা সংখ্যানুপাতটা আছে, সেই সংখ্যানুপাত আমি যদি দুই দিয়ে গুণ করে দিই, তাহলে উৎপন্ন যে সমীকরণটা হবে, সেই বিক্রিয়াটা যদি বাস্তবে পরীক্ষাগারে ঘটানো হয়, সেই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান বেরোবে কি, আগের যে সাম্যধ্রুবক ছিল তার বর্গ হবে, যদি আমি দুই দিয়ে গুণ করে থাকি। ঠিক আছে, যদি আমি হাফ দিয়ে গুণ করে থাকি তাহলে সেটা তার বর্গমূল হয়ে যাবে। ঠিক আছে, একটা গাণিতিক সমস্যা করব যেখানে আমাদের সাম্যধ্রুবকের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে। যেমন একটা অঙ্ক আমি বলছি, দেখো 400°C উষ্ণতায় 2 মোল এইচআইকে যদি আমরা উত্তপ্ত করি, এইচআই মানে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রো আয়োডিক অ্যাসিড যেটা, সেটাকে যদি আমরা উত্তপ্ত করি 400°C উষ্ণতায় রেখেছি, এবার সাম্যাবস্থায় পৌঁছানো পর্যন্ত 22% এইচআই বিয়োজিত হয়ে যায়, 22% এইচআই বিয়োজিত হয়ে গেছে, এইটা আমাদের বলে দিয়েছে। এবার আমাদের জিজ্ঞেস করবে ওই বিক্রিয়ার কেসি এর মান কত। তাহলে প্রথমে আমরা বিক্রিয়ার সমীকরণটা লিখবো, সমীকরণটা কি বলো সোহম?
1: সমীকরণটা হবে 2HI উভয়মুখী চিহ্ন দিয়ে H2 গ্যাসিয়াস প্লাস I2 গ্যাসিয়াস।
0: আচ্ছা, শুরুতে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত নিয়েছি বলে ভাবলে আমাদের সুবিধা হবে বলো সোহম?
1: আমরা এক্ষেত্রে দুই ভাবতে পারি, দুই ভাবতে পারি,
0: যেহেতু আমাদের ব্যালেন্সে দুই আছে, দুই ভাববো। আর শুরুতে হাইড্রোজেন আর আয়োডিনের মোল সংখ্যা কত হবে?
2: শূন্য, যেহেতু বিক্রিয়া শুরু,
0: বিক্রিয়া সবে শুরুই হচ্ছে, শুরু হচ্ছে, তাহলে হাইড্রোজেন আর আয়োডিনের কোনো বিক্রিয়া নেই। তাহলে আমি শুরু করেছি 2 মোল নিয়ে, 22% বিয়োজিত হয়ে গেছে সাম্যাবস্থা পর্যন্ত, 22%, 2 এর 22% মানে কত, 2 × 22/100, তাহলে হচ্ছে কত,
1: 0.44,
0: ও সাম্যাবস্থা পর্যন্ত 0.44 এইচআই কি হয়ে গেছে, বিয়োজিত হয়ে গেছে। তাহলে আর কত এইচআই বাকি আছে, কত মোল এইচআই বাকি থাকবে, তাহলে হবে
1: 2 − 0.44 2 − 0.44।
0: আচ্ছা বলো তো, 2 মোল এইচআই বিয়োজিত হলে 1 মোল হাইড্রোজেন তৈরি করে আর 1 মোল আয়োডিন তৈরি করে, 2 মোল এইচআই বিয়োজিত হলে, 0.44 মোল এইচআই বিয়োজিত হচ্ছে, তাহলে কত মোল হাইড্রোজেন তৈরি করবে,
2: 0.22, আর এটাও 0.22,
0: এটাও 0.22। তাহলে দেখো, এখন আমরা এই সহজ একটা কনসেপ্ট থেকে আমরা সাম্যাবস্থায় এইচআই এর মোল সংখ্যা কত জেনে গেছি, সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা জানি, সাম্যাবস্থায় আয়োডিনের কত মোল সংখ্যা জানি। এই অঙ্কে কিন্তু আমাদের বলেনি যে আমরা কত আয়তনের পাত্রে নিয়ে বিক্রিয়াটা করছি, এটা দরকার পড়বে না, কারণ এদিকে বাম দিকেও 2 মোল আছে, ডান দিকেও 2 মোল আছে। আমরা যদি ভি আয়তনের পাত্রে বিক্রিয়াটা করছি বলে ভাবি, তাহলে সাম্যাবস্থায় এদের মোলার গাঢ়ত্ব কত হবে, হাইড্রোজেনের মোলার গাঢ়ত্ব কত হবে, সাম্যাবস্থায় মোল সংখ্যা তার 0.22 হয়েছে। এবার যদি আমি ভি আয়তনের পাত্রে করছি ভাবি, তাহলে সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব হবে 0.22/ভি, সাম্যাবস্থায় আয়োডিনের মোলার গাঢ়ত্ব কত হবে,
1: 0.22/ভি,
0: আবার এইচআই এর মোলার গাঢ়ত্ব কত হবে,
2: 2 − 0.44/ভি।
0: এবার এটাকে আমি কেসি এর ইকুয়েশনে বসিয়ে দিতে পারি, কেসি এর ইকুয়েশনে বসিয়ে দিলে আমি সংখ্যা মানগুলো ক্যালকুলেট করে একটা কেসি এর ভ্যালু পাবো। আমরা আরেকটা অঙ্কেতে আসবো, যে অঙ্কে আমরা একটা কনসেপ্ট আলোচনা করব, আমরা সাম্য ধ্রুবকের মানের সঙ্গে চাপের কি সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাহলে সেই অঙ্কটা হতে হবে একটা গ্যাসীয় বিক্রিয়া সংক্রান্ত হতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমি একটা অঙ্ক সংক্ষেপে বলছি, নাইট্রোসিল ব্রোমাইড বলে একটা যৌগ আছে, NOBR, NOBR নাইট্রোসিল ব্রোমাইড, এই গ্যাসের তাপীয় বিয়োজন হয়, দিয়ে নাইট্রিক অক্সাইড 2NO তৈরি হয় আর ব্রোমিন তৈরি হয়, নাইট্রিক অক্সাইড আর ব্রোমিন তৈরি হয়। এই বিক্রিয়াটা বলছে সাম্যাবস্থায় মোট চাপ হয়েছে P, এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় আছে, বিক্রিয়া সিস্টেমের মোট চাপ

0: হচ্ছে সাম্যাবস্থায় মোট চাপ বড় হাতে পি, সাম্যাবস্থায় ব্রোমিনের অংশচাপ পি অফ বিআর টু উইল বি ইকুয়ালস টু পি বাই নাইন, এটাও বলে দিয়েছে, আর আমাদের জিজ্ঞেস করেছে কেপি বাই নাইন কত হবে। এই বিক্রিয়াটা আমরা শুরুতে কি ভেবে নিব, এন ও বিআরের মোল সংখ্যা ভাববো না, যেহেতু এটা অংশচাপ সংক্রান্ত অঙ্ক, মোল সংখ্যা না ভেবে আমরা কি ভাববো, অংশচাপ ভাববো। অংশচাপ কত ভাববো, পি জিরো ভাববো। নাইট্রিক অক্সাইডের অংশচাপ কত হবে,
1: শূন্য,
0: শূন্য, ব্রোমিনেরও শূন্য। এবার সাম্যাবস্থা পর্যন্ত কত এন ও বিআর কমে যাবে, তার চাপ কতটা কমবে, আমরা ধরলাম
1: পি জিরো মাইনাস টু এক্স, যেহেতু এটা না
0: কমে যাবে হচ্ছে টু এক্স, সামনে দুই আছে যেহেতু, তাহলে সামনে দুই আছে, আমরা ধরে নিচ্ছি টু এক্স কমবে, তাহলে থাকলো কত, পি জিরো মাইনাস টু এক্স, এন ও কত তৈরি হবে,
2: টু এক্স,
0: টু এক্স, ব্রোমিন কত তৈরি হবে,
2: এক্স,
0: যার মান আবার আমাদের বলে দিয়েছে কত, পি বাই
1: নাইন,
0: পি বাই নাইন বলেছে। এবার সাম্যাবস্থায় আমরা কী বের করবো, মোট চাপ বের করবো। সাম্যাবস্থায় মোট চাপ যেটাকে আমাদের পি ধরতে বলেছে, পি ইজ ইকুয়াল টু হবে পি জিরো প্লাস এক্স, তাহলে সাম্যাবস্থায় পি জিরোর ভ্যালু কত আমরা পেয়ে যাবো, পি জিরোর ভ্যালু আমরা পাবো এইট পি বাই নাইন, যেহেতু আমরা এক্সের ভ্যালুটা জানি, তাহলে আমি পি জিরোর মান জানি, এক্সের মান জানি, এবার সাম্যাবস্থায় কার কত অংশচাপ সেটা জেনে যাচ্ছি, কার কত অংশচাপ, এনও বিআর বা নাইট্রোসিল ব্রোমাইডের সাম্যাবস্থায় অংশচাপ হচ্ছে পি জিরো মাইনাস টু এক্স, এর হচ্ছে টু এক্স, এর হচ্ছে এক্স, তাহলে আমি পি জিরোর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, আমি কেপি এর ইকুয়েশনে বসাবো, কেপি এর ইকুয়েশনে বসালে কেপি এর মানটা পি এর আকারে বেরোবে, কেপি এর মান বেরোবে পি বাই এইটি ওয়ান। এবার আমাদের প্রশ্নে চেয়েছিল কেপি বাই পি কত, কেপি বাই পি এর মান হবে ওয়ান বাই এইটি ওয়ান। আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থার বেশ কিছু অংশ আলোচনা করলাম, আমি আমার ছাত্রছাত্রী বলবো তারা যাতে বাড়িতে লিখে প্র্যাকটিস করে। আমার সঙ্গে আমার দুই ছাত্র ছিল
1: সোহম সামল,
2: শুভজিৎ বেরা,
0: নমস্কার।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা। আমাদের সঙ্গে ছিলেন রানীশাই বাণীপীঠ হাইস্কুলের শিক্ষক রঞ্জন সাহু এবং দুই ছাত্র।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, EDPS ফার্স্ট ব্র্যাকেট ওপেন, CCS ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ফার্স্ট ব্র্যাকেট ওপেন CS ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগ ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ও আশেপাশের অঞ্চলের পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 87%, সর্বনিম্ন 50%।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় আন্নারানী মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অর্কেস্ট্রা সংস্কৃতি এবং সাঁওতালরা, এই নিয়ে আলোচনায় সিংরায় সোরেন, ডাগরমণি টুডু ও সুতালাল সোরেন। 6:40 কৃষি কথার আসর, প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধে মূল উপায়, এই বিষয়ে ডাক্তার সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 শুনবেন রামায়ণ গান, পরিবেশনায় মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, রাত 8 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে থাকবে বিজ্ঞানের খবর, তারপর রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ বিষয়ে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। তারপর কথিকা, চিকিৎসা বিজ্ঞানে লেজার, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও তাত্রা, অনিরুদ্ধ নাথ শিল্পী। 9:30 বাংলা নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার। 10:00 স্বাস্থ্য অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমে সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ, এই বিষয়ে বাইরে থেকে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সাক্ষাৎকার নিয়েছেন রূপময় কোলে। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। 10:45 বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী উস্তাদ সাবির খান।

আকাশ বানী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন্তাল মাখন পৌন সাই মড়েগেল তুরুই গেট উড তুরুই মিটার এহবেনা তেহেঞা সান্তাড়ি আখড়া।

0: বিদেশমন্ত্রী রোনাল্ড রামেলা আর ব্রাজিল বিদেশমন্ত্রী মাওরো ভিওরা সাথে দুড়ুব নাপাম এনা মানতান মোদি দো মারামন্ত্রী মানতান নরেন্দ্র মোদি দো গাপা মনে দিশম সাঙ্ঘারে এহব এত কানা সাঙ্ঘার পৈলো থকরে উনি দো সেনা আবুধাবি ইনতায়ম নেদারল্যান্ড সুইডেন নরওয়ে আর ইতালি সাঙ্ঘারা নাওয়া দিল্লিরে হলা আয়ুব বিদেশমন্ত্রী পশ্চিম সাতামানি সচিব সিবি জর্জ মেনাকাদায় আবুধাবি সাঙ্ঘার অক্ত মানতান মোদি দো সংযুক্ত আরব আমির সাহি রেনিক প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ অল নাহিয়ান সাথে দুড়ুব নাপামা মারামন্ত্রী দো গাপাগে নেদারল্যান্ডে সেনা ওডে উনি দো উইলিয়াম আলেকজান্ডার আর রানী ম্যাক্সিমা সাথে নাপামা মারামন্ত্রী দো দারাইকান সিঙ্গে মাহা সুইডেন গোথেনবার্গে সেটের সুইডিশ মারামন্ত্রী উলফ ক্রিস্টাসন সাথে নাপাম কাতে দুধ দারাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই গ্রিন ট্রানজিশন আর স্টার্ট আপ লেকান সাতাম কুদিশে কিন গাপালমারা সাঙ্ঘার পুন থকরে অতে মাহা মারামন্ত্রী দো নরওয়ে সেনা ওডে উনি দো রাজা পঞ্চম হারাল্ড সাথে নাপামা আর ভারত নরওয়ে ব্যবসা আর খন্দরন্দ হেলমেলরে লেকচারা সাঙ্ঘার মুচাদ থকরে বালে মাহা হিল মারামন্ত্রী দো ইতালি রেনি প্রেসিডেন্ট সার্জিও মেটারেলা আর মারামন্ত্রী জর্জিয়া মেলোনি সাথে নাপামা পনত বিধানসভার তেহেঞ্জ নাওয়াগে কো বাছাও আকান বিধায়ক কোয়া কিরিয়া আতাং আখড়া দো মুচাদ এনাম বরসিংরে বার সাই আগে জোনা বিধায়ক কিরিয়া কো আতাং কেদা হলা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু আধিকারী ঘালো মিসায় পুঙ্গে পুন জোনা বিধায়ক কিরিয়া কো আতাং কেদা তেহেঞ্জ পুইলো ক্ষেপরে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম রেন বাছাও আকান বিধায়ক কিরিয়া কো আতাং কেদা দোসার ক্ষেপরে কিরিয়া কো আতাং কেদা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বানার বর্ধমান আর বীরভূম রেন জিতকারিয়া বিধায়ক কো নতে কোচবিহার দক্ষিণ তালমা রেনি বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস দো গেল ইরেল পশ্চিম বাংলা বিধানসভা চাইরেত হুদরে শাসনীয় দল রেনি রাশিয়াই হুজুগ কানা তেহেঞ্জে উনি দো বাছনি সাকাম এ জমা আকাদা মিদ চার্টার্ড একাউন্টেন্ট হর নোয়া হুদরে রাশিয়া আকানতে সানাম কোকো কুশিয়া মেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী দো আঁসে সদর আকাদা পনত গমকে মানতান রবীন্দ্র নারায়ণ রবি দো মারামন্ত্রী মানতান নরেন্দ্র মোদী ও আত্মনির্ভর ভারত গঠন দিশা সেলেদক লগিন পনত রে মানুয়া কই দু দেলা হাকাওয়াত কোয়া মিদ বার্তেরে পনত গমকে দো মেনকেদা দায়িত্বশীল আচরণ জন অংশীদারিত্ব আর আত্মনির্ভরতা তালাতেগে দিশম দয় কেটেজ দাঁড়িয়ে জ্বালানি সঞ্চাও মানুয়া সাগাড়াম আর কার পুলিং ব্যবহার ভোকাল ফর লোকাল রে গড় দিশম রে দাঁড়ান দিশে পাসনা সনাকম কিরিং লেকান আইমা পৌড়িতে দিশম রেয়া কৌড়ি আরি কেয়া তিঙ্গু কেটেজতে আরহঁ দাঁড়ে আরজাওয়া লাহা সরকার লক্ষীর ভান্ডার পান্থা রেন উপভোক্তা কো সোজে অন্নপূর্ণা ভান্ডার পান্থা রে সুবিধা কো নামা মেনতে তিরলে সাঁ শিশু উৎনাও আর সাঁতা উৎনাও দপ্তর রেনি মন্ত্রী মানতীয় অগ্নিমিত্র পাল মেন কাদায় বিধানসভারে উনি দো হলা খবরিয়া কই মেতাদ কোয়া যাহাই কো নিত লক্ষীর ভান্ডার রে সেবেদ বানু কো উনকু লাগিন মিটিজ ভেগারতে পোর্টাল হিজ আকানা ওডেগে উনকু দো সহজতে নিতুম কো জেলেদ দাঁড়িয়ে পুইলো জুন খনগে নামিয়া সে প্রাপক কোয়া ব্যাঙ্ক একাউন্টরে টাকা বলোনা মেনতরা লেগ কানা নোয়া পান্থা তালাতে চাঁদকীয় পে হাজার টাকা কো এমা হাকোয়া মেনতে ঢেরুয়া রে আশায় এমাদ কো তাহেন বিজেপি দো পশ্চিম বাংলারে উচ্চ মাধ্যমিক বিডাউ রে অর্জ তেহেঞ্জ উছেন আকানা পাস রেয়া হিঁস আগে মিট টুডক বারপে হাটিঞ্জ উচ্চ মাধ্যমিক সেচেদ সাংসদ রেনিক পার্শ্বেদ পার্থ কর্মকার নোয়া মেন আকাদায় দিন কালমা তুলুজ রে পাস রেয়া হিঁস দো নাসেনা বাড়াও আকানা পশ্চিম বাংলা রেনি মারেন মুখ্যমন্ত্রী মানতীয় মমতা ব্যানার্জি দো তেহেঞ্জ কলকাতা হাইকোর্টরে মিদ মামলারে আইনজীবী লেকাতে কুকলি রাখাব কেদা মুড়ুদ বিচারিয়া সুজয় পালা বেঞ্চরে উনি দো পনতরে ভোট তায়াম হিসালিয়ে কামি দিশে মিদ দলীয় রাশিয়াই দায়ের লেদ মামলারে উনি দয় কুকলি রাখাব কেদা আইপিএল ক্রিকেটরে তেহেঞ্জ পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স কিংস সামাং দাপরামা হিমাচল প্রদেশ রেনা চেলিয়ান রে এইচপিসিএ স্টেডিয়াম রে ম্যাচ দো এহবা সিঙ্গড় এআই টাড়াং পেগে টিড়িজ রে গেমিত ম্যাচ রে গেপে পয়েন্ট হামেট কাতে পাঞ্জাব দো পয়েন্ট তালিকারে পুনা জায়গা আর ইনা ম্যাচ রেগে মুম্বাই দো তুরুই পয়েন্ট হামেট কাতে আরে জায়গারে মেনায়া হান্তে হলা কলকাতা নাইট রাইডার্স দো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঠেক তুরুই উইকেটতে হারাবেনা তেহেঞ্জা খবর পাহা দো নোডেগে মুচাদ এনা
1: আখড়া দো উচেনক কানা আকাশবাণী কলকাতা রেয়া গীতাঞ্জলি উচেন তালমা খন। ᱱᱤᱛᱚ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱠᱟᱞᱪᱟᱨ ᱟᱨ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱯᱳᱭᱞᱳ ᱦᱟᱹᱴᱤᱧ ᱥᱮᱞᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱠᱚ ᱥᱤᱝᱨᱟᱹᱭ ᱥᱚᱨᱮᱱ, ᱰᱚᱜᱚᱨᱢᱚᱱᱤ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱥᱩᱛᱞᱟᱞ ᱥᱚᱨᱮᱱ
2: ᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱝᱠᱟᱱ ᱵᱟᱨᱦᱚᱲ ᱯᱮᱲᱟ ᱱᱮᱣᱛᱟ ᱢᱮᱱᱟᱜ ᱠᱤᱱᱟ ᱩᱱᱠᱤᱱ ᱵᱟᱨᱦᱚᱲ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱟᱨ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱠᱤᱱ ᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱨᱮᱱ ᱯᱤᱲᱦᱤ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱯᱮ ᱩᱨᱩᱢ ᱠᱟᱫ ᱠᱤᱱᱟ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱫᱚ ᱠᱟᱱᱟᱭ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱤᱝᱨᱟᱹᱭ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ, ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱢᱤᱣᱡᱤᱠ ᱰᱟᱭᱨᱮᱠᱴᱚᱨ, ᱥᱮᱨᱮᱧ ᱠᱟᱹᱨᱤᱜᱚᱞ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱫᱚ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱰᱚᱜᱚᱨᱢᱚᱱᱤ ᱴᱩᱰᱩ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱰᱚᱜᱚᱨᱢᱚᱱᱤ ᱴᱩᱰᱩ ᱟᱜ ᱦᱚᱸ ᱥᱮᱨᱮᱧ ᱠᱟᱹᱨᱤᱜᱚᱞ ᱦᱤᱥᱟᱹᱵᱛᱮ ᱟᱨ ᱜᱟᱭᱱᱟᱦᱟᱨ ᱦᱤᱥᱟᱹᱵᱛᱮ ᱩᱯᱨᱩᱢ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫ ᱛᱮᱭᱟ ᱢᱟ ᱟᱵᱮᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱱ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ
3: ᱡᱚᱦᱟᱨ
4: ᱡᱚᱦᱟᱨ ᱡᱚᱦᱟᱨ
2: ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱟᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱱᱤᱭᱟᱹ ᱟᱹᱲᱟᱹ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱥᱩᱞᱟᱹᱝ ᱡᱤᱭᱚᱱ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱟᱹᱱᱤᱡ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱥᱮᱨᱮᱧ ᱟᱠᱷᱲᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱟᱠᱷᱲᱟ ᱜᱮ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱵᱚᱫᱚᱞᱮᱱ ᱛᱮ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱵᱚᱱ ᱧᱩᱛᱩᱢ ᱠᱟᱣᱫᱟ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱤᱝᱨᱟᱹᱭ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ, ᱟᱢ ᱛᱚ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱥᱮᱫᱟᱭ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱟᱭᱟᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱮᱨᱮᱧ ᱛᱟᱞᱟᱛᱮ ᱱᱤᱝᱠᱟᱹᱱ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱱᱮ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱮᱢ ᱩᱯᱨᱩᱢ ᱟᱠᱟᱱᱟ, ᱯᱚᱯᱩᱞᱟᱨ ᱟᱠᱟᱱᱟᱢ, ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱨᱮᱱᱟᱜ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ? ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱱᱤᱛᱚᱜ ᱟᱜ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨᱮᱱᱟ?
3: ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱟᱲᱟᱝ ᱠᱷᱚᱱᱤᱧ ᱦᱤᱡᱩᱜ ᱤᱧ ᱠᱷᱚᱡᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚ ᱦᱟᱯᱲᱟᱢ ᱠᱚ ᱢᱚᱬᱮ ᱦᱚᱲᱟᱜ ᱥᱤᱥᱴᱮᱢ ᱠᱚ ᱵᱮᱱᱟᱣ ᱦᱚᱴᱚ ᱠᱟᱜ ᱵᱚᱱᱟ, ᱟᱹᱨᱤ ᱪᱟᱹᱞᱤ ᱞᱟᱭ ᱞᱟᱠᱪᱟᱨ ᱥᱮ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱟᱹᱜᱩ ᱠᱟᱜᱼᱟ ᱥᱮ ᱟᱵᱚ ᱦᱚᱸᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱤᱫᱤᱭᱮᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱡᱚᱛᱷᱟᱛ ᱥᱟᱹᱦᱤᱡ ᱵᱚᱱ ᱯᱟᱞᱟᱣᱟ ᱢᱟᱱᱟᱣᱟ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱮᱯᱮᱨ ᱦᱮᱸᱰᱮᱡ ᱵᱟᱭ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱥᱩᱢᱩᱝ ᱥᱩᱠ ᱛᱟᱦᱮᱸ ᱥᱩᱢᱩᱝ ᱛᱮᱦᱚᱸ ᱵᱟᱭ ᱜᱟᱱᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱵᱟᱨᱦᱮ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱟᱵᱚ ᱠᱚ ᱟᱱᱟᱴ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱨᱮᱠᱚ ᱧᱩᱨ ᱦᱚᱪᱚ ᱟᱠᱟᱫ ᱵᱚᱱᱟ, ᱡᱩᱜᱽ ᱵᱚᱫᱚᱞ ᱤᱫᱤ ᱠᱟᱱᱟ ᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱤᱫᱤ ᱠᱟᱜ ᱟᱵᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱵᱟᱝ ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱞ ᱛᱟᱦᱮᱱ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱛᱮᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭ ᱤᱫᱤ ᱠᱟᱜ ᱵᱟᱝ ᱟᱵᱚ ᱫᱚ ᱦᱟᱹᱱᱠᱩ ᱠᱚ ᱞᱮᱠᱟᱜᱮ ᱡᱚᱛᱚᱣᱟᱜ ᱛᱮ ᱞᱟᱦᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱩᱱᱠᱩ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱡᱟᱛᱨᱟᱭᱮᱫ ᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱦᱚᱸ ᱡᱟᱛᱨᱟ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱩᱱᱠᱩ ᱡᱩᱫᱤ ᱥᱩᱴ ᱥᱟᱴ ᱠᱚᱨᱚᱜ ᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱦᱚᱸ ᱦᱚᱨᱚᱜ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱥᱮ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱩ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱨᱮᱰᱤᱭᱳ ᱥᱮᱱᱴᱟᱨ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚ ᱠᱷᱟᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱸ ᱨᱮᱰᱤᱭᱳ ᱥᱮᱱᱴᱟᱨ ᱛᱟᱦᱮᱱ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱥᱮ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱴᱤᱵᱷᱤ ᱪᱮᱱᱮᱞ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱸ ᱴᱤᱵᱷᱤ ᱛᱟᱦᱮᱱ ᱫᱚᱨᱠᱟᱨ, ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱱᱚᱜᱼᱚᱭ ᱛᱚ ᱥᱴᱮᱡᱽ ᱯᱨᱳᱜᱨᱟᱢ, ᱱᱟᱴᱚᱠ, ᱰᱨᱟᱢᱟ, ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱧᱮᱞ ᱧᱮᱞ ᱛᱮᱜᱮᱵᱚᱱ ᱟᱹᱨᱩᱣᱟᱠᱟᱜ ᱥᱤᱥᱴᱮᱢᱴᱟ, ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱦᱟᱯᱲᱟᱢ ᱠᱚᱠᱚ ᱵᱮᱱᱟᱣ ᱦᱚᱴᱚ ᱠᱟᱜ ᱤᱱᱟᱹ ᱥᱩᱢᱩᱝ ᱛᱮᱜᱮ ᱵᱮᱥ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱢᱟᱦᱟᱨᱮ ᱱᱤᱛᱚᱜ ᱠᱟᱨ ᱡᱩᱜᱽ ᱨᱮ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱥᱚᱱ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱮᱯᱨᱟᱣ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱨᱮᱦᱚᱸ ᱟᱵᱚ ᱵᱷᱟᱜᱽ ᱦᱟᱛᱟᱣ ᱛᱮᱵᱚᱱ ᱵᱟᱫᱽᱫᱷᱚ ᱠᱟᱱᱟ, ᱡᱮ ᱟᱞᱮ ᱦᱚᱸᱞᱮ ᱥᱚᱨᱮᱥ ᱜᱮᱭᱟ, ᱟᱞᱮ ᱦᱚᱸ ᱟᱨᱠᱚ ᱫᱩᱱᱤᱭᱟᱹ ᱨᱮᱱ ᱮᱴᱟᱜ ᱡᱟᱹᱛᱤ ᱞᱮᱠᱟ ᱮᱴᱟᱜ ᱦᱚᱲ ᱠᱚ ᱞᱮᱠᱟ ᱟᱞᱮ ᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱠᱚᱞᱮ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱨᱮᱭᱟᱜ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱥᱚᱱ ᱨᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱛᱮᱦᱮᱧ ᱚᱠᱟ ᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱮᱢ ᱥᱟᱵᱡᱮᱠᱴ ᱡᱮ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ, ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱚᱱᱟ ᱟᱵᱚ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱴᱟᱜ ᱜᱮ ᱥᱴᱮᱡᱽ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱢᱚᱰᱮᱞᱤᱝ ᱱᱚᱜᱼᱚᱭ ᱚᱠᱟ ᱥᱤᱥᱴᱮᱢ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱢᱟᱱᱮ ᱱᱚᱰᱮ ᱵᱚᱫᱚᱞ ᱠᱟᱱᱟ, ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ ᱨᱤᱞᱮᱴᱮᱰ ᱜᱮᱭᱟ ᱫᱚᱝ, ᱞᱟᱜᱽᱲᱮ, ᱯᱟᱛᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱯᱷᱚᱨᱢᱮᱴ ᱵᱷᱮᱜᱟᱨ ᱜᱮ, ᱚᱱᱟ ᱡᱤᱱᱤᱥ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚ ᱥᱴᱮᱡᱽ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱜᱼᱚᱱᱠᱟ ᱱᱟᱜ
2: ᱡᱟᱱᱟᱢ ᱠᱷᱚᱱ ᱜᱩᱡᱩᱜ ᱦᱟᱹᱵᱤᱡ ᱟᱵᱚ ᱫᱚ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱟᱛᱮᱜ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱱᱟ ᱫᱚᱝ, ᱞᱟᱜᱽᱲᱮ, ᱵᱟᱦᱟ, ᱥᱚᱦᱨᱟᱭ ᱠᱷᱚᱱᱟᱜ ᱯᱟᱛᱟ ᱴᱟᱺᱰᱤ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣᱱᱟ, ᱯᱟᱛᱟ ᱴᱟᱺᱰᱤ ᱨᱮ ᱯᱟᱨᱯᱷᱚᱨᱢᱮᱱᱥ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ, ᱤᱱᱟᱹᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱚᱬᱮ ᱦᱚᱲ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱴᱮᱡᱽ ᱨᱮ ᱦᱮᱡ ᱮᱱᱟ, ᱟᱫᱚ ᱤᱧ ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟ ᱵᱟᱲᱟᱭ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱥᱴᱮᱡᱽ ᱨᱮ ᱮᱠᱷᱮᱱ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱱᱤᱛᱚᱜ ᱡᱟᱦᱟᱸ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱦᱮᱡ ᱮᱱᱟ?
3: ᱟᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱱᱟᱜ ᱱᱚᱣᱟ ᱞᱟᱭᱤᱱ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱩᱢᱮᱨ ᱚᱱᱟ ᱚᱝᱥᱟᱨ ᱛᱤᱧ ᱠᱟᱛᱷᱟᱭᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱛᱷᱟ, ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱡᱩᱫᱤ ᱱᱟᱜ ᱱᱚᱰᱮ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱜᱮ ᱱᱟᱜ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱮᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ 30-40 ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱤᱵᱷᱮᱱ 50-60 ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱥᱟᱨᱠᱮᱞ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱚᱨᱥᱚᱝ ᱪᱟᱞᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱠᱟᱱᱟ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱦᱩᱭᱩᱜ ᱫᱚ, ᱢᱟᱱᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱥᱚᱢᱚᱭ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱥᱚᱢᱚᱭ ᱧᱮᱞ ᱛᱟᱦᱮᱸ, ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱮᱴᱟᱜ ᱞᱮᱠᱟ ᱨᱟᱹᱥᱠᱟᱹ, ᱟᱨ ᱛᱚ ᱡᱮᱞᱮᱠᱟ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱟᱵᱚ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱟᱹᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱟᱸᱜᱮ ᱟᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱟᱵᱚ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ, ᱨᱩ, ᱚᱨᱚᱝ ᱡᱚᱛᱚ ᱞᱮᱠᱟ ᱛᱮᱜᱮ ᱟᱹᱰᱤ ᱵᱚᱱ ᱥᱟᱸᱜᱮ ᱟᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜᱟᱜ ᱞᱮᱠᱟᱛᱮ, ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱞᱮᱠᱷᱟ ᱡᱚᱠᱷᱟ ᱥᱩᱢᱩᱝ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ,
4: ᱥᱟᱱᱛᱚ ᱥᱟᱱᱛᱚ ᱯᱚᱨᱤᱵᱮᱥ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱢᱤᱫᱴᱟᱱ ᱢᱟᱱᱮ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱧᱮᱧᱮᱞ ᱠᱚ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱴᱷᱤᱠ ᱜᱮ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱱ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱛᱮᱫ ᱧᱮᱞ ᱪᱮᱫ ᱮ ᱥᱮᱨᱮᱧᱮᱜᱼᱟ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱮ ᱥᱮᱨᱮᱧᱮᱜᱼᱟ ᱥᱮ ᱵᱷᱩᱞ ᱮ ᱥᱮᱨᱮᱧᱮᱜᱼᱟ ᱡᱮ ᱱᱩᱭ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱡᱮ ᱫᱚᱝ ᱤᱧ ᱥᱮᱨᱮᱧᱮᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱫᱚᱝᱜᱮ ᱠᱚ ᱨᱩᱭᱮᱜᱼᱟ ᱥᱮ ᱵᱟᱠᱚ ᱨᱩᱭᱮᱜᱼᱟ ᱢᱤᱫᱴᱟᱱ ᱚᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱡᱤᱱᱤᱥᱴᱟ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱮᱛᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱸᱡᱚᱢ ᱠᱷᱚᱱᱟᱜ ᱢᱟᱱᱮ ᱨᱩ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢᱮᱜᱼᱟ ᱡᱮ ᱮᱱᱮᱡ ᱜᱟᱱ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱟᱨ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱮ ᱥᱮᱨᱮᱧ ᱠᱮᱜᱼᱟ ᱵᱟᱭ ᱥᱮᱨᱮᱧ ᱠᱮᱜᱼᱟ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱫᱚ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱢᱟᱱᱮ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱵᱟᱹᱱᱩᱜ ᱠᱟᱜ ᱞᱮᱠᱟ ᱟᱨ ᱪᱮᱫ ᱪᱚᱞᱚ ᱟᱫᱚ ᱨᱩ ᱮᱦᱚᱵ ᱮᱱᱟ ᱮᱱᱮᱡ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱪᱮᱫ
2: ᱢᱟᱱᱮ ᱩᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱚᱱᱛᱚᱨ ᱨᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱤᱧ ᱵᱷᱮᱫᱟᱣᱟᱹᱧ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱟᱝᱟ ᱚᱱᱟ ᱩᱭᱦᱟᱹᱨ ᱡᱚᱝ ᱚᱱᱟ ᱢᱚᱱᱮ ᱨᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱛᱤᱨᱯᱤᱛ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱱ ᱴᱮᱱᱰᱮᱱᱥᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱯᱟᱞᱮᱱ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚᱢ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱡᱮ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ
4: ᱵᱟᱝ ᱢᱟᱱᱮ 100 ᱡᱚᱱ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨ ᱠᱚᱜᱼᱟ ᱚᱸᱰᱮ ᱢᱚᱴᱟᱢᱩᱴᱤ 20 ᱡᱚᱱ ᱜᱟᱱ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢᱟ ᱵᱟᱫ ᱵᱟᱹᱠᱤ 80 ᱡᱚᱱ ᱦᱚᱲ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱨᱩ ᱮᱱᱮᱡ ᱥᱟᱶ ᱛᱮᱜᱮ ᱢᱚᱛᱞᱚᱵ ᱟᱨ ᱪᱮᱫ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱡᱚᱝᱼᱟ
2: ᱥᱤᱝᱨᱟᱹᱭ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱱᱤᱛᱚᱜᱟᱜ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱡᱟᱣ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱚᱨᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱚᱱᱚᱫᱚᱞ ᱮᱢ ᱧᱮᱞᱮᱫ ᱠᱟᱱᱟ
3: ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱹᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱟᱛᱷᱟ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱰᱮ ᱱᱚᱝᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱞᱟᱭᱤᱱ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱛᱮᱧ ᱩᱯᱞᱚᱵᱽᱫᱷᱤ ᱠᱮᱜᱼᱟ ᱢᱟᱱᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱤᱲᱦᱤ ᱯᱟᱨᱚᱢ ᱤᱫᱤ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱮ ᱯᱤᱲᱦᱤ ᱢᱟᱱᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱴᱨᱮᱱᱰ ᱪᱟᱞᱟᱣ ᱤᱫᱤ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱢᱚᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱭᱳ ᱛᱮ ᱡᱚᱠᱷᱚᱱᱮ ᱥᱮᱨᱮᱧ ᱛᱟᱦᱮᱸ ᱤᱧᱦᱚᱸᱧ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱮ ᱩᱱᱤ ᱜᱚᱲᱚ ᱠᱟᱣᱫᱮᱭᱟ ᱤᱧ ᱦᱟᱨᱢᱳᱱᱤᱭᱟᱢ ᱛᱮᱱᱟᱜ ᱤᱧ ᱨᱩᱭᱮᱜᱼᱟ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱜᱮᱧ ᱥᱟᱯᱳᱨᱴ ᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱟᱭᱳ ᱫᱚ ᱵᱮᱦᱞᱟ ᱨᱩ ᱠᱟᱛᱮ ᱥᱴᱮᱡᱮ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱮᱫ ᱛᱟᱦᱮᱸ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ 6-7 ᱠᱞᱟᱥ ᱜᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱴᱨᱮᱰᱤᱥᱚᱱᱟᱞ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱞᱪᱟᱨ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱩᱜᱽ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱤᱧ ᱦᱟᱨᱟ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱴᱷᱤᱠ ᱤᱱᱠᱟᱹᱱ ᱵᱤᱫᱟᱹᱞ ᱨᱮ ᱢᱟᱱᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱚᱰᱟᱨᱱ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱴᱨᱮᱱᱰ ᱦᱮᱡ ᱮᱱᱟ
2: ᱢᱟᱱᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ 80 ᱫᱚᱥᱚᱠ ᱠᱚᱛᱮ ᱡᱟᱱᱟ
3: ᱦᱳᱭ ᱛᱚ 80 ᱯᱚᱨᱮ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱛᱚ ᱦᱳᱭ 80 ᱦᱳᱭ
2: 80-90
3: 90 ᱛᱟᱞᱟ ᱨᱮᱱᱟᱜ ᱴᱷᱤᱠ ᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱛᱟᱞᱟᱝ ᱛᱚ ᱚᱱᱮ ᱤᱱᱟᱹ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱵᱮᱥ ᱠᱤᱪᱷᱩ ᱟᱵᱚᱨᱮᱱ ᱱᱟᱢᱤ ᱫᱟᱢᱤ ᱥᱤᱝᱜᱟᱨ ᱠᱚ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱞᱮᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱚ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱡᱤᱵᱚᱱ ᱢᱩᱨᱢᱩ ᱥᱟᱶᱛᱮ ᱥᱤᱢᱚᱞ ᱴᱩᱰᱩ ᱜᱚᱝᱠᱮ ᱛᱤᱠᱤᱱ ᱚᱱᱟ ᱡᱩᱜᱽ ᱨᱮᱫᱚ ᱢᱟᱱᱮ ᱥᱴᱮᱡ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱦᱚᱸ ᱟᱨ ᱨᱮᱠᱚᱨᱰᱤᱝ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱲᱟᱜ ᱯᱟᱹᱨᱠᱟᱹᱣ ᱦᱚᱸ ᱢᱚᱰᱟᱨᱱ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱛᱚ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱝ 10 ᱵᱚᱪᱷᱚᱨ 15 ᱵᱚᱪᱷᱚᱨ ᱪᱟᱞᱟᱣᱮᱱᱟ ᱚᱱᱟ ᱪᱟᱞᱟᱣᱮᱱ ᱯᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱹᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭ ᱛᱮ ᱢᱟ ᱱᱚᱛᱮ ᱢᱟ ᱴᱨᱮᱰᱤᱥᱚᱱᱟᱞ ᱟᱨ ᱫᱚᱥᱨᱟ ᱟᱹᱪᱩᱨ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱛᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱚᱠᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱛᱷᱟᱠ ᱠᱮ ᱛᱷᱟᱠ ᱵᱚᱫᱚᱞ ᱚᱱᱟ ᱫᱚ ᱤᱧ ᱧᱮᱞ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱟ ᱥᱴᱮᱡ ᱨᱮᱫᱚ ᱯᱟᱹᱦᱤᱞ ᱫᱚ ᱵᱟᱠᱚ ᱮᱱᱮᱡ ᱛᱟᱦᱮᱸᱫ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱛᱮ ᱛᱤ ᱠᱚᱠᱚ ᱦᱩᱨᱞᱟᱹ ᱵᱟᱲᱟᱭᱟ ᱛᱷᱟᱭᱚ ᱵᱟᱲᱟᱭᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱠᱷᱟᱱ ᱱᱮᱛᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱥᱴᱮᱡ ᱨᱮ ᱪᱟᱹᱞᱩ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱮᱱᱮᱡ ᱫᱚᱢᱮᱞ ᱫᱚᱢᱮᱞ ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱩᱭᱦᱟᱹᱨ ᱛᱮᱦᱚᱸ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱦᱳᱭ ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱚᱠᱟ ᱠᱚᱥᱪᱮᱱ ᱡᱮ ᱥᱟᱡᱟᱣ ᱥᱟᱡᱟᱣ ᱫᱚ ᱡᱮᱦᱮᱛᱩ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱜᱮ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱟᱠᱟᱱᱟ ᱥᱟᱣᱩᱱᱰ ᱥᱤᱥᱴᱮᱢ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱟᱠᱟᱱᱟ ᱱᱮᱛᱟᱨ ᱫᱚ ᱥᱟᱡᱟᱣ ᱥᱟᱯᱲᱟᱣ ᱥᱟᱹᱨᱤ ᱛᱮᱜᱮ ᱟᱹᱰᱤ ᱪᱮᱦᱨᱟ ᱟᱠᱟᱱᱟ ᱞᱟᱭᱤᱴ ᱥᱮᱫ ᱛᱮ ᱥᱮ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱰᱮᱠᱳᱨᱮᱥᱚᱱ ᱜᱚᱲᱚ ᱤᱭᱟᱹ ᱥᱮᱫ ᱛᱮ ᱥᱟᱣᱩᱱᱰ ᱥᱮᱱ ᱛᱮ ᱛᱚ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱦᱚᱸ ᱵᱷᱟᱹᱜᱤ ᱠᱚ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱟᱠᱟᱫ ᱠᱤᱪᱷᱩ ᱢᱟᱱᱮ ᱤᱱᱥᱴᱨᱩᱢᱮᱱᱴ ᱠᱚᱛᱮ ᱦᱚᱸ ᱤᱭᱟᱹ ᱠᱚᱛᱮ ᱦᱚᱸ ᱛᱚ ᱡᱷᱚᱛᱚᱣᱟᱜ ᱳᱵᱷᱟᱨᱚᱞ ᱢᱟᱲᱟᱝ ᱠᱷᱚᱱᱟᱜ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱪᱮᱦᱨᱟ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱥᱴᱮᱡ ᱤᱭᱟᱹ ᱠᱚᱫᱚ ᱢᱟᱲᱟᱝ ᱫᱚ ᱩᱱᱟᱹᱜ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱩᱱᱟᱹᱜ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱟᱣᱩᱱᱰ ᱠᱚ ᱩᱱᱟᱹᱜ ᱱᱟᱯᱟᱭ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱯᱟᱹᱦᱤᱞ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱹᱴᱤᱡ ᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱮᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱲᱟᱜ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱥᱟᱣᱩᱱᱰ ᱥᱤᱥᱴᱮᱢ ᱤᱫᱤ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱦᱮᱸ ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱱ ᱫᱤᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱴᱨᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱮᱥ ᱠᱚᱥᱴᱞᱤ ᱠᱟᱱᱟ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱴᱨᱟᱱᱥᱯᱳᱨᱴ ᱜᱟᱹᱰᱤ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱤᱫᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱱᱮᱛᱟᱨ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱟᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱮᱨᱤᱭᱟ ᱨᱮᱜᱮ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱵᱷᱟᱹᱜᱤ ᱥᱟᱣᱩᱱᱰ ᱚᱱᱟ ᱱᱤᱭᱟᱨᱮᱥᱴ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱠᱟ ᱛᱮ ᱠᱷᱚᱨᱪᱟ ᱦᱚᱸ ᱠᱚᱢ ᱟᱠᱟᱱᱟ ᱟᱨ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱦᱚᱸ ᱥᱟᱸᱜᱮ
2: ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱥᱟᱡᱟᱣ ᱥᱟᱯᱲᱟᱣ ᱟᱨᱦᱚᱸ ᱨᱚᱢᱡᱷᱚᱢ ᱮᱱᱟ ᱟᱨᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱝᱡᱚᱢᱚᱠ ᱵᱟᱹᱲᱛᱤ ᱮᱱᱟ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱥᱟᱹᱦᱤ ᱡᱩᱦᱤᱜ ᱠᱟᱱ ᱫᱚ ᱠᱚᱢᱤᱴᱤ ᱠᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱥᱟᱹᱦᱤ ᱡᱩᱦᱤᱜᱼᱟ ᱢᱟᱱᱚᱛᱤ ᱴᱩᱰᱩ
4: ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱤᱫ ᱞᱮᱠᱟ ᱛᱮᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱚ ᱠᱚᱢᱤᱴᱤ ᱛᱟᱞᱟᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱚᱭᱥᱟ ᱯᱟᱹᱛᱤ ᱠᱚ ᱟᱠᱚ ᱪᱟᱸᱫᱟ ᱠᱟᱛᱮ ᱥᱮ ᱡᱚᱜᱟᱲ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱦᱮᱡᱼᱟ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱢᱟ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱢᱮᱞᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱥᱚᱨᱠᱟᱨᱤ
3: ᱱᱤᱛᱚᱜ ᱡᱮ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱵᱟᱹᱲᱛᱤᱜ ᱠᱟᱱ ᱚᱱᱟ ᱟᱹᱰᱤ ᱟᱵᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱯᱚᱡᱤᱴᱤᱵᱷ ᱠᱟᱱᱟ, ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱥᱚᱢᱚᱭ ᱡᱮᱢᱚᱱ ᱞᱚᱠᱰᱟᱣᱩᱱ ᱯᱟᱨᱚᱢᱮᱱᱟ ᱠᱤ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱞᱚᱠᱰᱟᱣᱩᱱ ᱢᱟᱲᱟᱝ ᱦᱚᱸ ᱢᱟᱱᱮ ᱠᱟᱹᱢᱤ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ ᱪᱟᱹᱠᱨᱤ ᱵᱟᱹᱠᱨᱤ ᱨᱮᱱᱟᱜ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱠᱩᱴᱷᱤᱱ ᱠᱟᱱᱟ, ᱟᱵᱚ ᱵᱷᱤᱛᱨᱤ ᱡᱩᱣᱟᱹᱱ ᱟᱹᱰᱤ ᱠᱚ ᱥᱟᱸᱜᱮ ᱟᱠᱟᱱᱟ, ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱡᱽ ᱧᱟᱢ ᱮᱫ ᱠᱚ ᱵᱟᱠᱚ ᱧᱟᱢ ᱮᱫ ᱠᱚ ᱵᱤᱫᱟᱹᱞ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱟᱹᱜᱤ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱚᱱ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱠᱟᱞᱪᱟᱨ ᱢᱟᱱᱮ ᱱᱚᱣᱟ ᱪᱮᱫ ᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱮᱠᱷᱮᱱ ᱛᱤᱫᱚ ᱵᱟᱭ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱰᱚᱜᱚᱨ ᱢᱟᱹᱭ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱥᱟᱹᱨᱤᱜᱮ ᱱᱤᱛᱚᱜ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱴᱤᱢ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱜᱮ ᱱᱚᱝᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱢᱟᱱᱮ ᱚᱠᱟ ᱫᱤᱱ ᱡᱮ ᱜᱮᱯ ᱟᱠᱟᱱᱟ ᱱᱚᱝᱠᱟ ᱵᱟᱝ, ᱠᱷᱩᱵ ᱛᱮᱫ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱡᱚᱝ ᱠᱟᱱᱟ, ᱞᱟᱹᱠᱛᱤ ᱦᱚᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱤᱠᱳᱱᱚᱢᱤᱠᱮᱞ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱟᱹᱰᱤ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱛᱟᱞᱟᱛᱮ, ᱱᱚᱣᱟ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱟᱯᱱᱟᱨ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ, ᱠᱟᱨᱚᱱ ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱩᱱᱤ ᱞᱟᱹᱭ ᱟ ᱯᱟᱹᱦᱤᱞ ᱦᱚᱲ ᱫᱚᱠᱚ ᱞᱟᱹᱭ ᱛᱟᱦᱮᱸᱫ ᱱᱚᱣᱟ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱡᱟᱛᱨᱟ ᱠᱚᱫᱚ ᱟᱛᱨᱟ ᱟᱛᱨᱟ, ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ᱯᱨᱩᱵᱚᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱝᱟ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱚᱱ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱟᱨᱴ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱨᱮᱦᱚᱸ ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱲᱟᱜ ᱥᱚᱝᱥᱟᱨ ᱨᱮ ᱵᱟᱨ ᱯᱩᱭᱥᱟᱹ ᱵᱚᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱛᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ
5: ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱟᱨᱴᱤᱥᱴ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱫᱟᱨᱟᱭ ᱛᱮᱠᱚ ᱞᱟᱵᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱤᱧ ᱫᱚ ᱤᱱᱟᱹ ᱥᱟᱶᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱟᱹᱦᱤ ᱡᱩᱦᱤᱭᱮᱫ ᱫᱚ ᱱᱩᱠᱩ ᱠᱚᱫᱚ ᱢᱟᱱᱮ ᱠᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱚᱠᱛᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱦᱟᱯᱛᱟ ᱯᱤᱪᱷᱤ ᱢᱤᱫ ᱜᱤᱛᱮ ᱜᱟᱭᱟᱱ ᱦᱮᱯᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱢᱤᱫ ᱚᱠᱛᱚ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱦᱮᱡ ᱱᱟ ᱟᱛᱳ ᱟᱛᱳ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱥᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱢᱤᱫᱴᱮᱱ ᱦᱮᱱᱮᱞ ᱠᱟᱣ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱢᱤᱫᱴᱮᱱ ᱱᱚᱣᱟ ᱨᱮᱣᱟᱡᱽ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱴᱨᱮᱱᱰ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱜᱟᱶᱛᱟ ᱠᱚ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱚ ᱥᱟᱯᱲᱟᱣᱮᱫ ᱠᱟᱱᱟ, ᱤᱧᱟᱹᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱮᱴᱟᱜᱟᱜ ᱵᱟᱝ ᱠᱟᱛᱮᱫ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱜᱮ ᱪᱮᱫᱟᱜ ᱟᱠᱚ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱱ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱚ ᱥᱟᱹᱦᱤ ᱡᱩᱦᱤᱜᱼᱟ?
3: ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱜᱮ ᱪᱮᱫᱟᱜ ᱵᱟ, ᱱᱚᱜᱼᱚᱭ ᱚᱠᱟ ᱠᱟᱛᱷᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱢᱚᱭ ᱡᱮᱞᱮᱠᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱦᱚᱸᱠᱚ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱼᱟ, ᱡᱟᱛᱨᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮ ᱢᱮᱞᱳᱰᱤ ᱠᱚ ᱧᱮᱞᱮᱜᱼᱟ, ᱟᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱥᱚᱢᱚᱭ ᱱᱚᱝᱠᱟᱭ ᱢᱮᱱᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱚᱠᱚᱭ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱵᱷᱟᱹᱜᱤ ᱱᱟᱯᱟᱭ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ, ᱟᱫᱚ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲᱜᱮ ᱚᱱᱟ ᱧᱮᱞ ᱧᱮᱞ ᱛᱮᱜᱮ ᱵᱚᱱ ᱪᱮᱫᱮᱜᱼᱟ, ᱯᱷᱩᱴᱵᱚᱞ ᱠᱷᱮᱞᱟ ᱦᱩᱭᱱᱟ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱚ ᱢᱟᱜ ᱢᱚᱬᱮ ᱮᱱᱟ, ᱵᱟᱦᱟᱭ ᱮᱱᱟ ᱠᱚ, ᱦᱮᱸ ᱟᱫᱚ ᱵᱟᱦᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱠᱚ ᱯᱮᱲᱟ ᱯᱟᱹᱲᱦᱟᱹ ᱠᱚᱠᱚ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱧᱤᱫᱟᱹ ᱟᱸᱜᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱚᱞᱚ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣ, ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱮᱱᱠᱷᱟᱱ ᱯᱷᱩᱴᱵᱚᱞ ᱫᱤᱱ ᱥᱟᱨᱟ ᱠᱷᱮᱞᱟ ᱦᱩᱭᱱᱟ, ᱯᱷᱟᱭᱱᱟᱞ ᱦᱩᱭᱱᱟ, ᱪᱚᱞᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱦᱚᱸᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣ ᱛᱟᱨᱟᱭᱟ, ᱱᱚᱜᱼᱚᱱᱟ ᱠᱚ ᱛᱟᱞᱟᱛᱮ ᱢᱟᱱᱮ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱠᱚᱫᱚ ᱱᱟᱦᱟᱜ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱫᱚᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱜᱮ, ᱡᱟᱦᱟᱸ ᱟᱠᱚᱣᱟᱜ ᱵᱚᱸᱜᱟ ᱵᱩᱨᱩ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱜᱮ ᱠᱳᱱᱳ ᱠᱚ ᱢᱟᱱᱟᱣ ᱜᱮᱭᱟ, ᱤᱱ ᱦᱤᱞᱳᱜ ᱠᱚ ᱟᱹᱜᱩᱭᱮᱜᱼᱟ, ᱚᱠᱟ ᱟᱹᱰᱤ ᱦᱚᱲᱟᱜ ᱟᱹᱰᱤ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮ ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟ ᱠᱚᱨᱮ ᱢᱟᱱᱮ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱫᱚ ᱥᱮᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱢᱟᱱᱮ ᱤᱫᱤ ᱟᱠᱚ, ᱱᱚᱜᱼᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮᱜᱮ ᱢᱟᱱᱮ ᱵᱟᱦᱨᱮ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣᱮᱜᱼᱟ, ᱥᱩᱨ ᱟᱹᱛᱩ ᱦᱚᱸ ᱡᱚᱠᱷᱚᱱ ᱧᱮᱞᱮᱜᱼᱟ ᱦᱟᱹᱱᱠᱩ ᱠᱚ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫ ᱠᱚ ᱯᱷᱟᱱᱥᱟᱱ, ᱟᱵᱚ ᱦᱚᱸ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱵᱚᱱ ᱤᱫᱤᱭᱟ, ᱟᱫᱚ ᱧᱮᱞ ᱪᱮᱫ ᱧᱮᱞ ᱪᱮᱫ ᱛᱮᱜᱮ ᱱᱟᱜ ᱱᱤᱛᱚᱜ ᱮᱢᱚᱱ ᱟᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱥᱚᱢᱚᱭ ᱡᱮ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲᱜᱮ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱠᱚ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱟᱣᱟ ᱡᱤᱱᱤᱥ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱯᱟᱹᱦᱤᱞ ᱫᱚ ᱯᱷᱟᱱᱥᱟᱱ ᱨᱮ ᱱᱚᱝᱠᱟ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱫᱚᱢᱮᱞ ᱫᱚᱢᱮᱞ ᱵᱟᱠᱚ ᱮᱱᱮᱡ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱸᱫ, ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱠᱚᱠᱚ ᱮᱱᱮᱡᱮᱜᱼᱟ, ᱠᱤᱪᱷᱩ ᱫᱚᱠᱚ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥ ᱠᱚ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ, ᱠᱤᱪᱷᱩ ᱫᱚ ᱧᱮᱞ ᱧᱮᱞ ᱛᱮᱦᱚᱸ ᱠᱚ ᱵᱷᱟᱜᱟᱣ ᱤᱫᱤ ᱜᱚᱫ ᱟᱠᱟᱱᱟ, ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱢᱮᱥᱟ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮ, ᱟᱫᱚ ᱚᱱᱮ ᱚᱱᱟᱜᱮ ᱚᱠᱟ ᱠᱚᱥᱪᱮᱱ ᱦᱟᱸᱜ ᱟᱢᱟᱜ ᱛᱟᱵᱚᱱ ᱡᱮ ᱪᱮᱫᱟᱜ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱪᱮᱫᱟᱜ ᱠᱚ ᱪᱚᱭᱮᱥᱮᱜᱼᱟ, ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱚᱱᱟᱜᱮ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱠᱚ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱫᱚᱧ ᱵᱷᱟᱹᱵᱤᱜᱼᱟ ᱴᱨᱮᱱᱰ ᱚᱠᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱯᱷᱚᱞᱳᱭ ᱜᱮᱭᱟ,
4: ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱴᱨᱮᱱᱰ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ,
3: ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ
5: ᱟᱫᱚ ᱤᱧ ᱫᱚ ᱚᱱᱟ ᱴᱨᱮᱱᱰ ᱨᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱚᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱨᱚᱱ ᱢᱮᱱᱟᱜ ᱫᱚ ᱚᱡᱮ ᱢᱮᱱᱟᱜ ᱫᱚ ᱚᱱᱟ ᱯᱟᱸᱡᱟ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱢᱟᱱᱚᱛᱤ ᱴᱩᱰᱩ ᱟᱢᱟᱜ ᱠᱤ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱢᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱥᱳ ᱦᱩᱭ ᱥᱟᱹᱛᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱟᱨᱚᱱ ᱠᱟᱱᱟ?
4: 53 ঘন্টা ᱛᱮᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱡᱟᱛᱨᱟ ᱞᱮᱠᱟ ᱡᱟ ᱧᱤᱫᱟᱹ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ,
5: ᱟᱪᱪᱷᱟ
4: ᱢᱟᱱᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ 10 ᱠᱷᱚᱱ ᱮᱦᱚᱵ ᱠᱟᱛᱮ ᱥᱮᱛᱟᱜ 6-7 ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱱᱚᱝᱠᱟ ᱦᱚᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ? ᱟᱫᱚ ᱡᱟᱛᱨᱟ ᱠᱚᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱱᱟ, ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱩᱱᱟᱹᱜ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱫᱚ ᱵᱟᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ? ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱢᱮᱱᱛᱮ ᱫᱚ ᱪᱮᱫ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱚᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱤᱝᱜᱟᱨ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱᱟ, ᱢᱟᱱᱮ ᱯᱨᱚᱛᱮᱠᱴᱤ ᱥᱤᱝᱜᱟᱨ ᱜᱮ ᱠᱷᱚᱡᱚᱜ ᱟᱵᱚᱱ ᱡᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱡᱟᱛᱮ ᱦᱚᱲ ᱠᱚ ᱨᱟᱹᱥᱠᱟᱹᱜ ᱢᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱟᱜᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ
5: ᱟᱵᱮᱱ ᱵᱟᱱᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱟᱨᱴᱤᱥᱴ ᱠᱟᱱᱟ ᱵᱮᱱ, ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱤᱛᱚᱜ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱛᱤ ᱥᱴᱮᱡ ᱥᱤᱝᱜᱟᱨ ᱠᱚᱠᱚ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱛᱮ ᱚᱨᱠᱮᱥᱴᱨᱟ ᱥᱤᱝᱜᱟᱨ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱞᱮᱠᱷᱟ ᱛᱮᱠᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱠᱤ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱫᱩᱱᱤᱭᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱜᱚᱨᱚᱵᱚᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ? ᱱᱚᱣᱟ ᱛᱮᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱢᱚᱡᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱛᱤᱱᱟᱹᱜ ᱵᱟᱹᱲᱤᱡᱚᱜ ᱠᱟᱱᱟ? ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ,
3: ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱫᱟᱢᱟᱱ ᱠᱚᱥᱪᱮᱱ ᱜᱮ ᱥᱟᱹᱨᱤᱜᱮ ᱱᱤᱛᱚᱜ ᱡᱟᱦᱟᱸ ᱟᱵᱚ ᱢᱟᱨᱠᱮᱴ ᱨᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱴᱨᱮᱰᱤᱥᱚᱱᱟᱞ ᱵᱚᱱ ᱧᱩᱛᱩᱢᱮᱜᱼᱟ ᱱᱟᱦᱟᱜ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱨᱤᱭᱮᱞ ᱨᱮ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱥᱴᱮᱡ ᱨᱮᱫᱚ ᱴᱨᱮᱰᱤᱥᱚᱱᱟᱞ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱡᱤᱱᱤᱥ ᱜᱮ ᱵᱟᱭ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱟᱵᱚ ᱱᱟᱵᱚᱱ ᱢᱚᱰᱤᱯᱷᱤᱠᱮᱥᱚᱱ ᱟᱠᱟᱫᱼᱟ ᱱᱟᱣᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱨᱩᱯ

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউসগ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করেন অধ্যক্ষ প্রতিম তাপস রায়। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 141 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার স্বাতী খন্দকার পা ভেঙে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন 21শে মে। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে। প্রায় 6,500 পদের জন্য নামের শর্টলিস্ট তৈরি করা হয়েছিল। আপাতত সেই তালিকা খতিয়ে দেখে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে দিলীপবাবু জানিয়েছেন।
1: 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
0: তিনি আরও বলেন, পঞ্চায়েত দপ্তরে পর্যাপ্ত কর্মী না থাকায় বহু কাজ আটকে রয়েছে। একজন কর্মীকে একাধিক পঞ্চায়েতে দায়িত্ব সামলাতে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজের গতি। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। একই সঙ্গে অবশ্য জাতীয় সঙ্গীত জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। আগামী সোমবার 18 মে থেকেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সমস্ত স্কুলে ক্লাস শুরু আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম ও জনগণমনও প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া বাধ্যতামূলক বলে শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যের স্কুলগুলিতে বন্দে মাতরম বাধ্যতামূলক করাকে স্বাগত জানিয়েছেন। দিনহাটায় সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাজিনুর রহমান ও আলী হোসেন গীতালদহ এলাকার বাসিন্দা। ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করে। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। মালদহের জেলা শাসকের দপ্তরে আজ এই নিয়ে জরুরি বৈঠকে বসে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ। বিএসএফের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি মালদহের জেলা শাসক রাজনবীর সিং কাপুর, জেলাভূমি ও ভূমি রাজস্ব দপ্তরও বৈঠকে ছিলেন। জেলার কোনো জেলায় জমি অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে এই প্রশাসনিক বৈঠকে পর্যালোচনা করা হয়। দ্রুত জমিজট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23% গতবারের তুলনায়, যা সামান্য বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার ফল ঘোষণা করে জানিয়েছেন, প্রথম 10 জনের তালিকায় স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ের ছাত্র অদৃত পাল। রাজ্যে শীর্ষ স্থান অধিকার করায় স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি অদৃত।
2: ভালো পরীক্ষা হয়েছিল, কিন্তু এরকম এক্সপেক্ট করিনি এতটা মার্কস হবে, কিন্তু ভালো, খুশি হয়েছি। আর মেনলি মানে মহারাজদের, আমাদের ওখানে যারা টিচাররা আছে তাদেরই অবদানটা আমার মনে হয় সব থেকে বেশি এটার মধ্যে। আর মাধ্যমিকে 11th হয়েছিলাম, 1 নম্বরের জন্য র্যাঙ্ক হতে পারিনি। তখন মানে মা বাবা, আমার দিদা স্পেশালি খুব কষ্ট পেয়েছিল। আজকে মনে হয় তাদের স্বপ্নটা মানে কিছুটা পূর্ণ করতে পেরেছি। যদি চান্স পাই IISc-তে তাহলে পড়বো, পিওর সায়েন্স পড়ার ইচ্ছে আছে। অ্যাস্ট্রোনমি রিলেটেড ফিল্ড যদি কিছু পাই অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার ইচ্ছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের ইসিএল এর কুনুস্তরিয়া এলাকায় পারসিয়া কুলিয়ারিতে এক ভয়াবহ খনি দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 15 জনেরও বেশি। কুলিয়ারির ভূগর্ভস্থ খনির 27 নম্বর সেকশনে ফার্স্ট শিফটে কাজ চলার সময় আচমকাই খনির একটি স্তর থেকে তীব্র গতিতে এয়ার ফ্লাস্ট হয়। বাতাসের এই প্রচণ্ড চাপে খনির ভেতরে থাকা শ্রমিকরা চারিদিকে ছিটকে পড়েন। প্রাণ হারান দেবায়ন মুন্না নামে এক শ্রমিক। আন্তর্জাতিক নার্স দিবসে ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কারে সম্মানিত হলেন জলপাইগুড়ি নার্স গীতা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণের পর আজ তিনি বাড়ি ফিরেছেন। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী খবর 7:35।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ অন্যান্য জেলাগুলিতেও। পরবর্তী 48 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 3-4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, পরবর্তী 48 ঘন্টায় ভারী বৃষ্টি অর্থাৎ 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাতে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3 নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো তো আমাদের থাকতে হবেই, সে কথা বলেই আমি সমস্ত অনুষ্ঠান শুরু করি। আজকে বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার আগে একটি কথা আমি সকলের সঙ্গে ভাগ করতে চাই, সেটা হলো যে আমরা সভ্যতার একেবারে আদি থেকে শুরু থেকেই কিন্তু মানুষ যেমন আমাদের চারপাশে থাকেন তার পাশাপাশি কিন্তু আমরা পশু পাখি নিয়েও থাকি, অর্থাৎ আমাদের পোষ্যটা একেবারে সভ্যতার আদি থেকেই রয়েছে। আমরা দেখতে পাই যে আমাদের গ্রাম বাংলার বাড়িতে গরু, ছাগল, ভেড়া, মোষ এসব তো থাকেই, আবার আবার তার সাথে সাথে কুকুর বেড়ালও কিন্তু রয়েছে এবং সেটা শহরের দিকেও আমরা দেখতে পাই। একটা সহাবস্থান আমাদের সেই প্রথম থেকেই রয়েছে, কিন্তু এর পাশাপাশি এর কিছু খারাপ দিকও রয়েছে, অর্থাৎ প্রাণীবাহিত বিভিন্ন মনুষ্য রোগ অর্থাৎ প্রাণী থেকে মানুষের বিভিন্ন রোগ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের কিন্তু বারবারই শঙ্কিত করছে। সেগুলোকে কি করে আমরা এড়িয়ে যাব, অর্থাৎ কি করে প্রতিরোধ করব, আমাদের আজকের বিষয় সেটাই কথা বলবো। প্রাণীবাহিত মনুষ্য রোগ প্রতিরোধী মূল উপায় এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র। ডক্টর চন্দ্র, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
4: নমস্কার
3: ডক্টর চন্দ্র। আমাদের যে অসুখ বিসুখগুলো মানে রোগ ভোগগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে, যেটি কিনা প্রাণী থেকে আসছে আমাদের মধ্যে, সেটা আমরা বুঝব কি করে যদি একটু সংক্ষেপে বলেন, বা এই রোগ ভোগগুলো কি কি ধরনের, কি কি রোগ ভোগ আছে?
4: দেখুন, সভ্যতার ইতিকাল থেকেই মানুষ এবং প্রাণী একসঙ্গে সহাবস্থান করে। এদের এই মিথক্রিয়ার অনেক ভালো দিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবেশের পরিবর্তন এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের নানান কারণেই অনেক কিছু রোগ দেখা যাচ্ছে যেগুলো আগে কখনো ছিল না। সেই রকমই মানুষের থেকে কিছু কিছু রোগ প্রাণীতে যাচ্ছে, প্রাণীর থেকে কিছু কিছু নতুন নতুন রোগ মানুষের মধ্যে আসছে। তো এগুলোকেই আমরা ইংরেজিতে বলি জুনোটিক ডিজিজ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ, যেটা নিয়ে আলোচনা অবশ্যই দরকার আছে। মনুষ্য রোগ বা প্রাণী রোগ আলাদা করে হোক, কিন্তু মানুষের থেকে প্রাণীতে, প্রাণীর থেকে মানুষে যে রোগগুলো যাচ্ছে সেগুলোর দিকে একটু বিশেষভাবে নজর দেওয়ার দরকার আছে।
3: প্রাণীবাহিত যেসব রোগ জ্বালা মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তার কি কোনো কারণ রয়েছে বা মূল কারণগুলো কি কি? সেটা
4: মূল কারণ বলতে গেলে যেটা বললাম, মূল কারণ হচ্ছে পরিবেশ এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন। এগুলোকে সংক্ষেপে বলা যেতে পারে, ধরুন ডিফরেস্টেশন, যেটা হচ্ছে আমরা বন কেটে ফেলছি, আমাদের জমির ব্যবহারের পরিবর্তন আসছে, ব্যবহার বিধির। তো মানুষ আস্তে আস্তে বন্য প্রাণীর দিকে বা বনের দিকে চলে যাচ্ছে, তখন বন্য প্রাণী কি করছে, মানুষের মধ্যে চলে আসছে। সুতরাং যে যার যে প্যাটার্ন ছিল, সামাজিক যে প্যাটার্ন ছিল বা পরিবেশের যে প্যাটার্ন ছিল, সেই নর্মাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলেই তার একটা ফল আসবে। তো এটাও একটা কারণ। আবার এখন পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক ভেক্টর বা বাহক, রোগের বাহক, তাদের কিন্তু রোগের পরিবর্তন, রোগের যে চরিত্র সেই চরিত্রের পরিবর্তন হচ্ছে। তো আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে। তার সঙ্গে যে চাষ পদ্ধতি, চাষ পদ্ধতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রাণীর রোগ সেগুলো নতুন করে আসছে। ভাইরাস যেগুলো আগে প্রাণীর মধ্যে সহাবস্থান করতো, স্বাভাবিকভাবে থাকতো, দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল ফার্মিংয়ের জন্য সেই ভাইরাসগুলোর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে মানুষকেও আক্রমণ করছে। ওয়াইল্ড লাইফ ট্রেড, যেগুলো ব্যবসা, সেই যেখানে ওয়েট মার্কেট, এই যে চায়নাতে যে প্রথম কোভিড-19 রোগটা দেখা গেছিল, ওটার স্টাডি করে দেখা গেছিল শুরুতে যে ওটা কিন্তু ওইখানে একটা ওয়েট মার্কেট, ভিজে সাথে সাথে জায়গায় একটা মার্কেট হচ্ছে, সেখান থেকে ওয়াইল্ড মিট কনজাম্পশন হয়, সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল। এবং আমাদের ক্রমবর্ধমান যে আরবানাইজেশন বা শহর বাড়িয়ে যাচ্ছি আমরা দিনের পর দিন, এতে নর্মাল যে বাস্তুতন্ত্র, সেই সাধারণ বাস্তুতন্ত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আমাদের আশেপাশের যে প্রাণী মানুষ যে সহাবস্থান, তারও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যে এখন গ্লোবাল ট্রেড শুরু হয়েছে, শুধু এখন আর কোনো দেশ আর দেশের মধ্যে নেই, আমাদের এখন বিশ্ব বাণিজ্য হচ্ছে, এর জন্যই কিন্তু নতুন নতুন রোগ আমাদের বিভিন্ন দেশে, যে দেশে যে রোগ ছিল না সে দেশে সে রোগ দেখা যাচ্ছে। আমরা এই একটা ইউনাইটেড নেশনসের মানে জাতিসংঘের একটা সংস্থা আছে, তারা 2020 একটা রিপোর্ট দিয়ে বলছে যে আমাদের শুধু পরিবেশের পরিবর্তন এবং এগ্রিকালচারাল প্র্যাকটিসের পরিবর্তন এবং বন্য প্রাণীর পরিবর্তন, এটা জুনোটিক রোগ ছড়ানোর জন্য মূল কারণ।
3: তো এই যে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম রোগ মানুষের শরীরে বা প্রাণীর শরীরে একে অপরের শরীরে চলে যাচ্ছে, তার কি কোনো শ্রেণীবিভাগ করা যাচ্ছে?
4: শ্রেণীবিভাগ করা যায়, যেমন রোগের কারণ অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি, রোগের কিভাবে ছড়াচ্ছে ছড়ানোর পদ্ধতি অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি, আবার রোগের প্রতিরোধ পদ্ধতি অনুযায়ীও আমরা শ্রেণীবিভাগ করতে পারি। রোগের কোথায় বসবাস করে, শরীরের কোন অংশে বসবাস করে, সেই অনুযায়ী শ্রেণীবিভাগ করতে পারি। নানান রকম শ্রেণীবিভাগ আছে, তবে রোগের মূল কারণ অনুযায়ী আমরা যদি শ্রেণীবিভাগ করি, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক বা কক্সিডিয়া, এরকম নানান রকম যেসব জীবাণু কারণে রোগ হয়, সেই সব রোগের কারণ অনুযায়ী কিন্তু সবচেয়ে বেশি জুনোটিক ডিজিজ হয়। একটা পরীক্ষায় দেখা গেছে প্রায় 42% রোগ, যত জুনোটিক ডিজিজ হয় তার মধ্যে 42% রোগ কিন্তু এই ব্যাকটেরিয়ার কারণে হয়। ব্যাকটেরিয়ার যেমন রোগ, যেমন অ্যানথ্রাক্স রোগ হয়, ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, প্লেগ জানেন অনেক কমে গেছে, টিউবারকিউলোসিস, এই রোগগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল রোগ, যেগুলো কিন্তু মানুষের এবং প্রাণীর দুদিকেই যাতায়াত করতে পারে, মানুষ থেকে প্রাণীতে হতে পারে, প্রাণীর মধ্যে থেকে মানুষে হতে পারে। তো বিস্তারিত এই ব্যাপারে আরও অনেক রকমের শ্রেণীবিভাগ আছে, যেমন রিকেটশিয়া অনুযায়ী কেমন হয়, প্রোটোজোয়া অনুযায়ী কেমন হয়, ট্রান্সমিশন পদ্ধতি বা রোগ ছড়ানোর পদ্ধতি অনুযায়ী অ্যান্থ্রোপোজেনোসিস বলে বা জু অ্যান্থ্রোপোনোসিস বলে, যে রোগগুলো মানুষ থেকে প্রাণীতে যাচ্ছে এবং মানুষ থেকে প্রাণীর মধ্যে দিয়ে আবার অন্য কোনো প্রাণীতে যাচ্ছে, এরকম বিভিন্ন পদ্ধতি বলা হয়। তো যাই হোক, আমরা মেন যেটা ভাবি যে প্রাণীর থেকে মানুষে কি কি রোগ এলো সেটা নিয়ে আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি।
3: কেননা আমাদের তো ধরুন গ্রাম বাংলায় আমাদের যে চাষি ভাইরা রয়েছেন বা ছোটখাটো যে পরিবারগুলি রয়েছে, প্রত্যেকেরই বাড়িতে গরু ছাগল ভেড়া মোষ থাকছেই, তো এটাকে যে প্রতিরোধ করতে হবে সেটা যদি আমরা বুঝতেই না পারি তাহলে তো খুব মুশকিল হবে। ভারতবর্ষে মূলত কোন কোন রোগগুলি প্রাণীর মধ্যে দিয়ে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে সেটা যদি একটু বলেন।
4: হ্যাঁ, ভারতবর্ষের যেটা সাম্প্রতিকতম যে ঘটনা যেগুলো দেখতে পাচ্ছি, যে ধরনের রোগের ঘটনা ঘটছে, তাতে ওই মূল যে শুরুতে বললাম যে প্রকৃতি পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, চাষাবাদের পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, পশুপালনের পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এরকম দেখা যাচ্ছে যে অনেক নতুন নতুন রোগ আসছে। শুরুর থেকে যে প্রাণীবাহিত রোগ মানুষের ভয়ের কারণ আজও, সেটা হচ্ছে রেবিস বা জলাতঙ্ক রোগ, যেটা কুকুরের কামড়ানোর মধ্যে দিয়ে হয়, এটা একটা ভাইরাস রোগের জন্য হয়। ভারতবর্ষে এই রোগটি সবচেয়ে বেশিভাবে দেখা যায়। আমরা 2009 সালে একটা নতুন রোগ দেখতে পেয়েছিলাম, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে, বার্ড ফ্লু বলছিল যেটা, সেটাও কিন্তু ওই পোলট্রি বার্ডের মাধ্যমে, পাখির মাধ্যমে আমাদের ভারতবর্ষে প্রথম তখন দেখতে পেয়েছিলাম। ওই অনেকে বলছিল না H5N1, তো সেই রোগটা। আর নতুনতম ঘটনা যেটা নিফা ভাইরাস নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা যদিও এখন খুব একটা প্রাণীর থেকে মানুষে আসছে খুব প্রমাণ পাওয়া যায়নি, তবে এটুকু প্রমাণ পাওয়া গেছে হলে পিক থেকে হতে পারে, মানে শুকরের মাধ্যমে হতে পারে, তারও খুব একটা প্রমাণ অনেকদিন আগে পাওয়া গেছিল, রিসেন্ট টাইমে নেই। অনেকে ভয় পাচ্ছেন যে ফল খাবে না, খেজুর রস খাবে না, শীতের সময় তো খেজুর রস খাবেই, এগুলো ভয়ের কারণ, এগুলোর থেকে কোনো রোগ হয় না, মানে নিফা ভাইরাস অন্তত হয় না। আর আমাদের কর্ণাটক মহারাষ্ট্র এসব জায়গায় কায়াস নড়ুর ফরেস্ট ডিজিজ বলে একটা রোগ আছে, পাখির বা প্রাণীর মলমূত্র দিয়ে লেপ্টোস্পাইরোসিস রোগ হয়, যেটা মানুষের মধ্যে গেলে সংক্রমণ তৈরি করে, ব্রুসেলোসিস দুধের মধ্যে দিয়ে মাংসের মধ্যে দিয়ে ব্রুসেলোসিস রোগের খুবই সংক্রমণ ভারতবর্ষে বহুদিন ধরেই প্রচলিত আছে, অ্যানথ্রাক্স এরকমই একটা রোগ ব্রুসেলোসিসের মতন। আর জাপানিজ এনসেফালাইটিস তো অনেকেই জানে মশা কামড়ানোর মধ্যে দিয়ে হতে পারে, তো ভারতবর্ষে মূলত এইগুলোই দেখা যাচ্ছে। এছাড়াও নতুন নতুন যে ইবোলা ভাইরাস বলে একটা, যেটা আফ্রিকার থেকে কিছু মানুষ নিয়ে এসেছিলেন বলে আমাদের মধ্যে, সেটাও কিন্তু প্রাণীবাহিত মনুষ্য রোগ।
3: তো এই যে এই সমস্ত রোগগুলো, এই রোগগুলো থেকে আমরা প্রতিরোধ বা রোগ থেকে আমরা বাঁচবো কি করে সেটা যদি একটু বলেন।
4: সেটাই তো মূল কারণ, মানে কারণ না জানতে পারলে কিন্তু প্রতিরোধ পদ্ধতি আমরা বলতে পারবো না, এই জন্য কারণটা আমরা আলোচনা এই জন্যই করছি যে কারণ অনুযায়ী কিন্তু রোগের প্রতিরোধ পদ্ধতি পরিবর্তন হয়। কিছু সাধারণ ব্যবস্থাপনা নিতে হয় রোগ প্রতিরোধক, সেগুলো সব ক্ষেত্রেই সমান, যে কোনো রোগের ক্ষেত্রেই সমান, তবে আমাদের এই প্রাণীবাহিত মনুষ্য রোগ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, বা জুনোটিক ডিজিজ যেগুলোকে আমরা বলছি, সেগুলোর ক্ষেত্রে মূলত ব্যক্তিগত পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে, বাড়িতে যদি পোষা প্রাণী বা বাড়ির খামারে যদি কোনো প্রাণীর সংস্পর্শে আসা হয়, তারপরে এবং খাওয়ার আগে পরে হাত ধুয়ে দেওয়া, আমরা বলি যে হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন বলে গান করি না আমরা, সেইটুকু সময় যদি আমরা, মানে 20 সেকেন্ড ধরা হয়, সেইটুকু সময় যদি আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে, প্রাণী গৃহপালিত প্রাণী হোক বা খামারের প্রাণী হোক, তাকে ধরার পরে আমরা যদি খাবার খাই, এই সামান্য পরিচ্ছন্নতা বজায় রাখি, ওই 20 সেকেন্ড যদি আমরা হাত সাবান দিয়ে ভালো করে ধুই এবং যে জল পড়ছে ঝরঝর করে পড়ছে, কোনো জমে থাকা জলে নয়, ঝরঝর করে যে জল পড়ছে সেই জলে যদি আমরা হাত ধুয়ে রাখি, যে যারা সাবান পাবেন না, খুব গ্রামের মানুষ হয়তো সাবান পেলেন না, কিন্তু যে জল চলমান সেরকম জায়গায় যদি আমরা হাত ধুয়ে ফেলি, তাহলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে কিন্তু অনেকটা রোগ প্রতিরোধ করা যায়। আর নিয়মিতভাবে গৃহপালিত প্রাণীর যে টিকার ব্যবস্থা থাকে, কুকুর বিড়াল বলুন বা গরু ছাগল হাঁস মুরগি, তাদের টিকার ব্যবস্থা করতে হবে। এবং যেহেতু পোকামাকড় মশা মাছি এদেরকে বলা হয় বাহক বা ভেক্টর, এদের মধ্যে দিয়ে অনেক রোগ যায় মানুষের মধ্যে, তাই এদের নিয়ন্ত্রণ করার দরকার আছে। মশা মাছি টিকের কামড় থেকে বাঁচতে গেলে মশারি দিতে হবে, বা যেগুলো রিপেলেন্ট পাওয়া যায় যে পোকামাকড় পালিয়ে যাবে, পোষ্য প্রাণী শরীরে পরজীবী না

0: খাচ্ছে, এটা এখন মানে ভীষণভাবে দেখা যাচ্ছে।
1: তাদের জন্য আমি বলবো, যখন আপনার গৃহপ্রাণীটি প্রাণীটির খাবার তৈরি করবেন, সেটা আলাদা করে আলাদা জায়গায় করুন। বাড়ির যে সিঙ্কের মধ্যে বা যে টবের মধ্যে আপনি আপনার খাবার পরিষ্কার করছেন, আপনার খাবার তৈরি করছেন, প্রাণীর খাবারটা অন্য জায়গায় করুন। কেন, প্রাণীর খাবারের জন্য আমরা আলাদা ছাঁট, মাছ বা মাংস বাজার থেকে নিয়ে আসি, সেখানে অনেক সময় রোগের সংক্রমণ থাকে। তো প্রাণীর খাবার আলাদা জায়গায় তৈরি করতে হবে, প্রাণীর খাবার আলাদাভাবে তৈরি করে প্রাণীকে দিতে হবে। ভালোবাসা এতে কিছু কমতি হবে না, কিন্তু নিজেকে সুস্থ রাখতে হবে, প্রাণীকেও সুস্থ রাখতে হবে। সেই জন্য এই যে পোকামাকড় ভেক্টর বা নিরাপদ খাদ্য গ্রহণ করা, আর বন্য প্রাণীকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে। বন্য বা বন্য প্রাণী যেমন বাদুর, বন বিড়াল, এগুলো এসে পড়ে, এদের পায়খানা দূরে রাখা, বাড়ির গৃহ প্রাণিত প্রাণীর যে খাবার দাবার, প্রাণীর গৃহপ্রাণিত প্রাণী তাদের যে পায়খানা, সেটা একটা প্যাকেটে করে ব্যাগে করে দূরে ফেলে দিয়ে আসা, লোকালয়ের মধ্যে না রাখা, এইসবগুলোকে যদি ব্যবহার করি এবং আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখুন, গবাদি পশুর মলমূত্র সঠিকভাবে বের করে দিন, নিষ্কাশন করতে হবে, তাদের ড্রেন করে ফেলে দিতে হবে বাইরে, যেখানে বসবাস করি তার থেকে দূরে, এবং তাদের থাকার জায়গা নিয়মিতভাবে, গৃহপ্রাণিত প্রাণী হোক বা খামারের প্রাণী হোক, তাদের থাকার জায়গাগুলো কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সুতরাং যা বিষয়, যেটা এক কথায় বলা যায়, সতর্কতার ভীষণ অভাব আছে। সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু অনেকটাই আমরা প্রাণীবাহিত মনুষ্য রোগ
0: ঝুঁকি এড়াতে পারি। আচ্ছা, এই যে রোগ প্রতিরোধ করতে আমরা, মানে আমাদের তো এটাই মূল লক্ষ্য যে রোগটা আগে প্রতিরোধ করতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন কি হতে হচ্ছে?
1: একদমই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনি যদি আমার কলকাতা বা শহরে বা শহরতলিতে দেখি যে পথ সারমেয় বা বিড়াল বা অন্যান্য যেসব প্রাণীও বাড়িতে পোষা হয়, সেগুলো ক্ষেত্রে নিয়মিতভাবে প্রাণী চিকিৎসার দিকটাতে নজর দেওয়া হয় কম হয়।
0: মানে ওই শুধু খাওয়াচ্ছি
1: আমরা, কিন্তু তার চিকিৎসা ব্যবস্থার, তার টাকা পয়সার অভাব থাকে। অনেক এনজিও এখন এগিয়ে এসছেন, তারা কাজ করেন, বা লোকাল গভর্নমেন্ট যেগুলো আর কি, পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, তাদের কিন্তু আমি যতদূর জানি তাদের পথসারমেয় ধরে এনে তাদের নির্বীজীকরণ করার ব্যবস্থা আছে, কিন্তু তাদের চিকিৎসা করার কোনো ফান্ড নেই বা ব্যবস্থাপনা নেই। তো সেগুলোকে লোকাল জায়গা থেকে অঞ্চল ভিত্তিকভাবে কিন্তু এর ব্যবস্থা নিতে হবে, যাতে শুধু খাওয়ানলে হবে না, তাদের রোগ যাতে না হয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা করা, টিকাদান করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, অসুস্থ হলে সেই প্রাণীটিকে একটু আলাদা করে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখা, এইসব ব্যবস্থাগুলো নেবার দরকার আছে।
0: আর সাধারণ মানুষ কি কিভাবে এইসব রোগ প্রতিহত করার ব্যবস্থা নিতে পারেন?
1: সাধারণ মানুষকে বলবো যে কথাগুলো আগেও বলেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিজের এবং নিজের পোষ্য প্রাণীর, ও যদি আপনার খামার থাকে খামারের প্রাণীর। যখন আপনি খামারে যাবেন তার আগে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা ব্যবস্থা পালন করুন, যাতে আপনি কোনো রোগ আপনার প্রাণীকে না দিয়ে দেন, আর আপনার প্রাণীর কোনো রোগ যেন আপনার শরীরের মধ্যে না চলে আসে। কিছু কিছু মানুষের মধ্যে জুনোটিক ডিজিজ হয়ে যেতে পারে বেশি করে, যারা ঝুঁকিতে, বেশি ঝুঁকিতে আছে, যেমন একদম ছোট বাচ্চা, 5 বছরের ছোট বাচ্চা, গর্ভবতী মহিলা, এদের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা খুব তাড়াতাড়ি এদের মধ্যে সংক্রমণ হয়ে যেতে পারে। বাড়িতে যদি কেউ অনাক্রম্যতায় ভোগে, ইমিউনিটি অভাব আছে, যেমন HIV ইত্যাদি রোগে বিভিন্ন কারণেই হয়, যারা অনেকদিন ধরে স্টেরয়েড নিচ্ছেন, যাদের শ্বাসের প্রবলেম আছে, শ্বাসের রোগ আছে, যাদের হার্টের প্রবলেম আছে, এরা কিন্তু একটু বেশি ভয়ের জায়গায় আছেন, বেশি ঝুঁকির জায়গায় আছেন। তো এদের ক্ষেত্রে একটু বিশেষভাবে নজর রাখতে হবে যদি বাড়িতে প্রাণী থাকে। তাদের কাছে ছোট প্রাণীর মধ্যে কিন্তু জুনোটিক ডিজিজ বেশি হয়। কুকুর বিড়াল যখন কম বয়সে থাকে তাদের মধ্যে যে রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। সুতরাং বাড়িতে যদি বয়স্ক থাকে, কেউ বাচ্চা থাকে, তাদেরকে বড় প্রাণীগুলোর কাছে দিতে পারেন নিঃসন্দেহে, কিন্তু ছোট প্রাণীর কাছে দেওয়া যাবে না। আমার বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের মাধ্যমে বেশি করে, তারা তো বুঝতে পারে না, হাত না ধুয়ে মুখে দিয়ে দেয়, প্রাণীর মলমূত্র তার মুখে ঢুকে গেল, তো বিভিন্ন রকম কৃমি আছে বা অন্যান্য জীবাণুঘটিত রোগ আছে, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। রোগের কারণ জেনে রোগের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে।
0: আচ্ছা, প্রাণীবাহিত যে মনুষ্য রোগ সেটা নিরাময় করার থেকে সেটার প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলাটাই বোধহয় তাহলে সেক্ষেত্রে শ্রেয়, তাই তো? তো সেই কথা আমরা ভাবছি। তো সেটা করার জন্য আমরা প্রথম থেকে, মানে ধরুন একটা কৃষি পরিবার, যারা চাষি পরিবার, তাদের তো বাড়িতে গরু, বাছুর, ছাগল থাকছে, তাহলে সেটা তারা কিভাবে মেনটেন করবে?
1: এক্ষেত্রে ভারত

0: বা এই প্রতিরোধকটা, আমি যেটা বলতে চাইছি যে প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে গড়ে তুলতে পারবে আমাদের এই রকম আর্থসামাজিক পরিবেশের মধ্যে?
1: ঠিক, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গেলে এটা কিন্তু মাথায় রাখা দরকার, যে প্রাণীর কাছে আমি আসছি, যেহেতু প্রাণীবাহিত মনুষ্য রোগ নিয়ে আমরা আলোচনা করছি, যে প্রাণীর কাছে আমরা আসছি সে প্রাণীরা সাধারণত সুস্থ দেখায়, অনেক অসুস্থতাই একদম শেষ পর্যায়ে না গেলে প্রাণীর মধ্যে দেখা যায় না। তো প্রাণীটি যদি সুস্থ মনে হয় আমার, সেই প্রাণীর থেকেও কিন্তু সমানভাবে সাবধানতা নিতে হবে যে প্রাণীটি অসুস্থ হয়ে আছে।
0: তার মানে সিমটম দেখতে পাচ্ছি না, কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, আর সেই কারণে ভাবছি যে প্রাণীটি বোধহয় একদম সুস্থ, সেটা না ভেবে বরঞ্চ আমরা প্রথম থেকেই যদি একটু সচেতন থাকি,
1: ঠিক
0: সেটাই বোধহয় সবথেকে ভালো।
1: একদমই বলার কথা, এবং সেইটা মানুষের সচেতনতা কিন্তু খুবই অভাব আছে। যদি আমরা অনেক কিছু এখন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, সেই সাবধানতাগুলো নিজের মধ্যে আত্মস্থ করতেও আমাদের অভাব দেখা যাচ্ছে। তো মানুষকে আরো বেশি করে জানাতে হবে যে আপনি যেটা বললেন যে সুস্থ মানেই কিন্তু সেটা সুস্থ নাও হতে পারে, তার মধ্যে কিছু রোগ থাকতে পারে। তো সাধারণ যে পরিচ্ছন্নতা বজায় রাখার পদ্ধতি সেগুলো যেন আমরা সব ক্ষেত্রেই পালন করি এটা। আর তাছাড়া আমাদের দেশে কিছু আইন কানুন আছে এইসব জুনোটিক ডিজিজ প্রতিরোধ করার জন্য, সেই আইনগুলো বলবৎ হচ্ছে কিনা, আমি আমার বাড়িতে হয়তো সেগুলো আমি লক্ষ্য রাখতে পারবো না, কিন্তু সার্বিক ক্ষেত্রে, বৃহত্তর ক্ষেত্রে সেদিকগুলোতে নজর রাখতে হবে। বিশেষ করে এখন একটা ওয়ান হেলথ প্রোগ্রাম এসছে 2021-22 থেকে এসছে, যে আমার পরিবেশ, আমি এবং আমার প্রাণী অঙ্গাঙ্গিভাবে জড়িত বিভিন্ন রোগ ভোগ থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই কথা আমরা মাথায় রাখব। আর একটা বিশেষ কথা আমাদের মাথায় রাখতে হবে যে আপনার হয়তো বাড়িতে প্রাণী আছে বা আপনার খামারে প্রাণী আছে, তাকে রোজ যেমন দেখেন, একদিন হঠাৎ করে দেখলেন একটু অন্যরকম লাগছে, হঠাৎ করে দেখলেন চোখটা লাল হয়ে গেছে, হঠাৎ দেখছেন পাটা একটু খোঁড়াচ্ছে, সঙ্গে সঙ্গে মনে করবেন যে সুস্থ অবস্থার থেকে যে কোনো পরিবর্তনকেই বলা হয় রোগ। সুতরাং সুস্থ যা অবস্থা আমি রোজ দেখি তার থেকে একটু পরিবর্তন দেখলেই ভাবতে হবে মাথায় যে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা ব্যাকটেরিয়া হোক, আঘাত লেগে হোক, সংক্রামক হোক, অসংক্রামক হোক। সুতরাং সঙ্গে সঙ্গেই সেই প্রাণীটির জন্য ব্যবস্থা নিতে হবে, সেটিকে আলাদা করে রেখে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসা বিধানের ব্যবস্থা করতে হবে। সুতরাং নর্মাল সুস্থ অবস্থায় যা দেখি তার থেকে কোনো পরিবর্তন দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মাথায় ভাবতে হবে এর কোনো রোগ আছে, রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
0: বেশ, ডক্টর চন্দ্র, সব রকম ব্যবস্থা নিলাম আমরা, কিন্তু দেখা যায় অনেক সময় বা এটা হয়েও থাকে যে সব রকম ব্যবস্থা নেওয়ার পরেও কিছু কিছু অসুখ হয়েই যাচ্ছে। সেটা প্রাণীদের ক্ষেত্রে যখন সে অসুখটা হয়, সেই অসুখটা হওয়ার পরে তাকে হয়তো আমি বাঁচাতে পারলাম না, সে মারা গেল প্রাণীটি। কিছু কিছু এমন অসুখ আছে যার মধ্যে একটি অ্যানথ্রাক্স, আপনারা বলেই থাকেন এটা, যে এটি হলে কিন্তু সেটা খানিকটা মারণ ব্যাধির মতো, মানে একটা প্রাণীর হলে আরও 10টা প্রাণীর মধ্যে সেটা ছড়িয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সেই যে প্রাণীটি মারা গেল তাকে কিভাবে আমরা মানে মাটিতে চাপা দেব না কোথায় গিয়ে তার শেষ কাজটা করব, সেটা একটু বলুন।
1: নিশ্চয়ই, শুধু রোগের চিকিৎসা করলে হবে না, প্রতিরোধ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি। তো রোগ প্রতিরোধের এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে মৃত প্রাণী কিভাবে আমরা ব্যবস্থা করব। পুড়িয়ে ফেলে গ্রাম বাংলায় অনেকেই, কিন্তু আপনি যে রোগটার নাম করলেন অ্যানথ্রাক্স রোগটা, এটা একটা ফুলের রেণুর মতো স্পোর্ট, এর ব্যাকটেরিয়া জীবাণু ছড়িয়ে যায় বাতাসের মাধ্যমে।
0: আচ্ছা,
1: এই রোগটার লক্ষণ প্রথমেই বোঝা যায় যে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে হঠাৎ করে টাটকা লাল রক্ত বেরিয়ে মরে পড়ে আছে প্রাণীটি। এটা মানুষেরও হয় আর প্রাণীর মধ্যেও হয়। তো স্পোর যখন যেসব রোগের বেরোয় সেগুলো শুধু পোড়ালে হবে না, তার বাতাসে ছড়িয়ে যাবে। এই জন্য আমরা বলি একটা পদ্ধতি যে মাটির তলায় 6 ফুট গর্ত করে তার মধ্যে চুন দিয়ে প্রাণীটিকে পুঁতে ফেলে 6 ফুট আবার মাটি দিয়ে ভর্তি করে দিতে। তাহলে পুঁতে ফেলে কি সেই স্পোর হোক বা যেগুলো হোক জীবাণুর কারণ হোক সেগুলো ছড়াতে পারে,
0: বাতাসে
1: ছড়াতে পারে না। এছাড়া যেখানে ব্যবস্থা নেই সেখানে তো পুড়িয়ে ফেলা যেতে পারে, অনেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন, এটা একদমই করবেন না। এদিকে ওদিকে মৃত প্রাণী ফেলে রাখলে কিন্তু অবশ্যই পরিবেশকে নষ্ট করবে এবং পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্য নষ্ট করবে। মাটির তলায় পুঁতে ফেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এখনকার দিনে।
0: বেশ, আর ডক্টর চন্দ্র, আমরা তো এখন দেখতে পাই যে এই যে পোষ্য, বিশেষ করে আমি কুকুর বেড়ালের কথাই আসছি এক্ষেত্রে, সে দেখা যাচ্ছে যে তাদেরকে নিয়ে তারা এক বিছানায় শুয়ে পড়ছে, একই থালাতে খাওয়া দাওয়া হচ্ছে, বা কখনো দেখা যাচ্ছে যে ট্রেনে বাসে করে ঘুরতে নিয়েও চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি এই ঝুঁকি বাড়ছে বা কি হচ্ছে সেটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, এক্ষেত্রে কিছু আইন কানুন আছে, সেই আইন কানুন দিয়ে তো মানুষের মনকে বেঁধে রাখা যাচ্ছে না, মানে ল দিয়ে কিছু করা যাচ্ছে না। আমি ট্রান্সপোর্ট করব কিনা, সঙ্গে নিয়ে যাব কিনা, এগুলোর আইন আছে। সে সার্টিফিকেট নিতে হয়, নিয়ে পশু চিকিৎসকের থেকে সার্টিফিকেট নিয়ে ট্রাভেল করা যেতে পারে, বা এই যে রাস্তায় খাইয়ে দিচ্ছি, এরও আইন কানুন সবই হয়েছে, কিন্তু আইন দিয়ে রোখা যাচ্ছে না সব, মানে জুনোটিক ডিজিজ তো অন্তত রোখা যাচ্ছে না, কারণ একটা সর্বব্যাপী সমস্যা। আমরা রিসেন্টলি একটা দেখছিলাম, যদিও এটা জুনোটিক ডিজিজ নয়, যে সম্প্রতি সমীক্ষায় দেখা যাচ্ছে যে এই যথেচ্ছভাবে খাবার দাবার পথ সারমেয় বা পথ প্রাণীদের খাইয়ে দিলে তার থেকে প্রায় 80-90% পথ সারমেয় বা প্রাণী কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে।
0: সত্যি
1: একদম
0: এরকম পরিস্থিতি?
1: হ্যাঁ, এবং সেটা সমীক্ষায় দেখা গেছে। সুতরাং এর আইন কানুন আছে, যথেচ্ছভাবে খাবার দাবার দেওয়া যায় না, যথেচ্ছভাবে নিয়ে ঘোরাফেরা করা যায় না প্রাণীদের নিয়ে, কিন্তু সেই আইন দিয়ে সব রোখা যায় না, মানুষকে সচেতন হতে হবে।
0: তার মানে এই চিত্রটা তো ভয়ঙ্কর
1: অবশ্যই।
0: এবং আরো একটা কথা, যেটা আপনি আমাদের যখন এই অনুষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে রেবিসকে আমরা কিছুতেই আটকাতে পারছি না, তো সেক্ষেত্রেও তো কিছু কিছু সতর্কতা নেওয়া যেতে পারে, সেটা সম্পর্কে যদি একটু বলেন।
1: খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। ভারতবর্ষে রেবিস প্রায় পৃথিবীর 36% রোগ, রেবিস রোগ ভারতবর্ষতে বিচরণ করছে।
0: এই চিত্রটাও কিন্তু ভয়ঙ্কর।
1: এটা কিন্তু আমাদের মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছবি এটা, যে সারা পৃথিবীতে যত রেবিস রোগ আছে তার 36% ভারতবর্ষে আছে। এর কারণ তো নানান রকম আছে, রেবিস নিয়ে আশা করি আলাদা করে আলোচনা করা যেতে পারে। তবে মানুষকে সচেতন হতে হবে ওই একই কথা, যে যে প্রাণীটা দেখা যাচ্ছে না, রেবিস রোগটা বা জলাতঙ্ক রোগটা দুটো ফর্মে হয়। প্রথমে একটা ফিউরিয়াস ফর্ম হয়, সে উত্তেজিত হয়ে যায়, কামড়াতে থাকে, এসব করে। তার পরবর্তীতে কিন্তু সে একদম ঝিমিয়ে পড়ে, সেকেন্ড ফেজে লেজ পড়ে যায়, কান ঝুলে যায়, আমরা বুঝতে পারি না পাশে কোনায় পড়ে আছে কোনো জায়গায়, যাচ্ছি পাশ দিয়ে হয়তো কামড়ে দিল। তো এটা চোখের রসের মধ্যে দিয়ে, মুখের লালার মধ্যে দিয়ে এই রেবিস রোগটা ছড়ায়। সুতরাং রেবিস হয়েছে কি হয়নি আমি হয়তো জানতে পারবো না, সার্বিকভাবে পথসারমেয় বা বিড়াল বা জঙ্গলের যে প্রাণী বাদুর রেকুন সবার মধ্যে দিয়ে এই রেবিস রোগটা হতে পারে, যে কোনো গরম রক্তের প্রাণীর মধ্যেই রেবিস রোগ হতে পারে। মানুষকে সচেতন হতে হবে যে রেবিস রোগটা আটকানোর জন্য যে সাধারণ স্বাস্থ্যবিধি আছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা বলা হয়েছে, সেগুলো পালন করতে হবে।
0: আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা আমার মাথায় আসছে, যে ধরুন এই রেবিস আক্রান্ত একটি কুকুর একটি দুধেল গাই বা গরুকে কামড়ে দিল, সেক্ষেত্রে সেই গরুটির থেকে দুধ বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমরা নিজেরাও বাড়িতে খাচ্ছি, সেক্ষেত্রে কি কোনো ঝুঁকি থাকছে বা কি করতে পারি তখন আমরা?
1: একদম সম্পূর্ণ ঝুঁকি আছে সেক্ষেত্রে। ওই যে বললাম যে কোনো গরম রক্তের প্রাণী, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল যারা আমরা, যে মেরুদণ্ডী প্রাণী যারা, তারাই ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, তাদের মধ্যেই রেবিস হতে পারে। সুতরাং যদি আমি জানতে পারি যে পাগলা কুকুরে গরুকে কামড়েছে এবং সেটা যদি গাভী হয়, তার দুধ তো অবশ্যই খাওয়া যাবে না। গ্রাম বাংলায় কাঁচা দুধ খাওয়ার ব্যবস্থা আছে, কাঁচা দুধ তো খাওয়াই যাবে না, দুধ ফুটিয়ে খেলে যে কোনো রোগের জীবনই নষ্ট হয়ে যায়। অযথা ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যদি আমি জানতে পারি আমার গরুটাকেও কুকুরে কামড়েছে বা রেবিস কুকুরে কামড়েছে, সেই গরুটাকে আলাদা করে রাখতে হবে, তার চিকিৎসা করতে হবে আলাদা করে। যে টিকাদানের ব্যবস্থা আছে রেবিসের ক্ষেত্রে, সেই টিকা তাদেরকে দান করতে হবে, সরকারি ব্যবস্থাপনা আছে, তার সুযোগ সুবিধা আছে। আর যে কুকুরটি কামড়েছে সেই কুকুরটিকে 10 দিন নজর রাখতে হবে তার দিকে, সে যদি মারা যায় 10 দিন পরে, তাহলে আপনি শিওর হয়ে গিয়ে সেইভাবে আপনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, যে গরুকে কামড়েছে বা সেই গরুটা অন্য কোনো কাউকে কামড়েছে কিনা, তার লালা কোনো মানুষের বাড়ির মানুষের মধ্যে গেছে কিনা ইত্যাদি। এইভাবে
0: অর্থাৎ সেই গরুটিকে আগে আলাদা করে ফেলতে হবে, এটা প্রথম কাজ,
1: ঠিক,
0: এবং তার যথাযথ চিকিৎসা করা প্রয়োজন। বেশ, আজকে আমরা এখানেই আজকের আলোচনা শেষ করব। বন্ধুরা, ওই একটাই কথা অনুষ্ঠানের শেষে আপনাদেরকে বলবো, যে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং কুসংস্কার আচ্ছন্ন হলে কিন্তু একেবারেই চলবে না, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাটা নিতে হবে। এই বলেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আজকে আমরা কথা বললাম প্রাণীবাহিত মনুষ্যরোগ প্রতিরোধী প্রধান উপায় এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ কথা বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র। ডক্টর চন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে পুরো বিষয়টি আমাদের কাছে তুলে ধরার জন্য।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশন করছেন মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীবৃন্দ।

রামচন্দ্র অযোধ্যায় 14 বৎসর বনবাস পালন করে এসে রাজা হলেন। রাজসভায় প্রমাণিত হল লক্ষণ 14 বৎসর অনাহারে 14 বৎসর অনিদ্রায় রয়েছেন, তিনি 14 বৎসর ব্রহ্মচর্য পালন করেছেন। তাই রামচন্দ্র সীতামাকে আদেশ করলেন, সীতা যাও, আজ কোনো পাঁচক ঠাকুর নয়, আজ তুমি নিজেই পূজারী ব্রাহ্মণ হয়ে রান্না করবে, আর সেই রন্ধন লক্ষণ ভোজন করবে, আমরা সকলে দর্শন করব। কেমন? সীতামা শ্রীরামের আদেশে উর্মিলা বোনকে সঙ্গে নিয়ে গেলেন রন্ধনাগারে।

0: এখানে শ্রী রামচন্দ্র অন্তঃপুরে চারিভ্রাতা একত্রিত হয়ে বিশ্রাম করছেন। রামচন্দ্র বললেন, ভরত লক্ষণ শত্রুঘ্ন, হে হে, ওরা রান্না করছে করুক, আমরা চারজনে এমনিভাবে চুপচাপ না বসে থেকে আমার একটা প্রশ্ন জেগেছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোদেরকেই দিতে হবে। প্রশ্নটা কি জানিস?
1: বলুন দাদা।
0: শোন, আমার মনে প্রশ্ন জেগেছে, পৃথিবীর মধ্যে সব থেকে কোন ধন শ্রেষ্ঠ, কোন বল শ্রেষ্ঠ, কোন দ্বীপ শ্রেষ্ঠ, কোন রস শ্রেষ্ঠ, বলতে পারবি তো?
1: হ্যাঁ দাদা, যদি
0: বেশ বল, ভরত আগে আগে তুই বল।

কি বললি? ধনের মধ্যে রত্ন, বলের মধ্যে ভাতৃবল, আর দ্বীপের মধ্যে চন্দ্রদ্বীপ, রসের মধ্যে প্রেম রস। এই তো হ্যাঁ দাদা। লক্ষণ, এবার তুই বল দেখি। দাদা আমি বেশ, তাহলে শুনুন।

0: কি বললি? তুই বলছিস ধনের মধ্যে শস্য ধন, যে ধন খেয়ে আমরা জীবন ধারণ করি সেই শস্য তোর কাছে বড়। আর তুই বলছিস বলের মধ্যে বাহু বল, দ্বীপের মধ্যে চক্ষুদ্বীপ, আর রসের মধ্যে ইক্ষু রস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো বলেছিস। প্রাণনাথ, কে সীতা? আমাদের রান্নাবাড়ি প্রস্তুত, ভোজনে চলুন। হ্যাঁ বেশ বেশ, ভোজনে তো যাব, কিন্তু শোনো সীতা, তার আগে আমার একটা মনে প্রশ্ন জেগেছিল। আমি এই প্রশ্নের আর এই এই উত্তরগুলো দুজনের কাছ থেকে পেয়েছি, বলতো কে ঠিক বলেছে? সীতামা মনে মনে ভাবলেন, যদি লক্ষ্মণ দেবর ঠিক বলেছে বলে থাকি তাহলে ভরত দেবর মনে কষ্ট পাবে, আর যদি বলি ভরত দেবর ঠিক বলেছে তাহলে লক্ষ্মণ দেবর আবার মনে কষ্ট পাবে। তাই মা বললেন, কেননা ওদের দুজনের কারুর উত্তরই ঠিক হয়নি।
1: সে কি?
0: এর কি আরও কোনো উত্তর আছে নাকি?
2: আছে প্রাণনাথ।
0: বেশ, তাহলে কি বলো?
2: তাহলে শুনুন প্রাণনাথ।
3: ধন ধর্ম ধনাম।

অপূর্ব অপূর্ব বলেছ সীতা, সত্যই বলের মধ্যে দৈব বল, ধনের মধ্যে ধর্মধন। যে ধন উপার্জন করলে কোনোদিন চোরেও নিতে পারবে না, ডাকাতেও নিতে পারবে না। যতটুকুন উপার্জন করা যাবে ততটুকুন সঙ্গে নিয়ে যাওয়া যাবে। বাহ, চমৎকার চমৎকার বলেছো সীতা, সত্যিই তুমি ঠিকই বলেছ। এই চলো চলো চলো চলো, বিলম্ব করে কাজ নেই, আমাদের এবার ভোজনে যেতে হবে। এলেন চারি ভ্রাতা ভোজনে, ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন রাম চারজনে একই সঙ্গে ভোজনে বসলেন। সীতামা রন্ধনের কিছু কিছু

0: প্রথমে ভোজন পাত্র ধরে দিয়ে গেলেন, তারা ভোজন শুরু করলেন। সীতামা অন্তঃপুর হতে বললেন, দেবর লক্ষণ, রান্নাবাড়ি তাড়াতাড়ি করেছি, কেমন হয়েছে জানি না। এখানে লক্ষণ উত্তরে বললেন, খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। এইবার সীতামা আবার ব্যঞ্জনাদি দিতে এসে দেখলেন লক্ষণ প্রভু চুপ করে বসে আছেন আর সবাই ভোজন করছেন। অমনি মা রুষ্ট হয়ে বললেন, দেবর লক্ষণ, তুমি আমাকে মা বলে মাতি সম্বোধন করো, আর তোমাকে যখন জিজ্ঞাসা করলাম রান্নাবাড়ি কেমন হয়েছে, তুমি বলছো খুব ভালো হয়েছে, আমার সঙ্গে পরিহাস করলে দেবর? মা, পরিহাস তো নয়, আমি তো ঠিকই বলেছি মা, খুব ভালো হয়েছে। আরে তুমি তো এখন খাওনি, কি করে ভালো হয়েছে বুঝলে?
1: ও মা, আমি নাই বা খেলাম। ওরা তিনজনে যেভাবে নিচের দিকে মুখ করে খেয়ে যাচ্ছে, কেউ কারোর দিকে চাইছে না, এই দেখে মনে হয় রান্নাবাড়ি খুব ভালোই হয়েছে।
0: সত্যই তো, সত্যই তো।
2: ও গো জগত গোসাই, তুমি কেমন ভোজন করো তোমার পাশে বসে ভাই, ও যে 14 বৎসর খাইনি।
0: রামচন্দ্র বললেন, কি লক্ষণ বসে আছে? এই লক্ষণ, তুই এখনো বসে আছিস কেন রে?
1: দাদা,
0: হাত পাচ্ছিস মানে প্রসাদ চাইছিস? তুই তো বলতে পারিস, দাদা আমায় প্রসাদ দাও, তোকে নিয়ে আর পারা গেল না, এই নে, এই নে প্রসাদ, প্রসাদ ধর। আজ রামচন্দ্র সেই 14 বৎসর পূর্বের নাই, ধর বলে বললেন। লক্ষণ মনে মনে ভাবলেন, হায় দাদা, আজ ধর বলে বললে কবেই বা খেতে বলবে, তাই বা কে জানে। ওদিকে আবার তারা ভোজন শুরু করেছেন, লক্ষণ সেই প্রসাদ হাতে ধরে নিয়ে বসে রইলেন। এমন সময় মায়েরা, 14 বৎসর পরে ছেলেরা ঘরে ভোজন করছে, মায়েদের দেখতে ইচ্ছে হলো, তাই মায়েরা কি করলেন, সামনাসামনি না এসে গবাক্ষ দিয়ে দেখছেন, জানলা দিয়ে দেখছেন। দেখতে দেখতে হঠাৎ লক্ষণের চোখে সুমিত্রা মায়ের চোখ পড়ে গেল। সুমিত্রা মা ওখানে ইঙ্গিত করে একটা আঙুল দেখিয়ে বললেন, যে লক্ষণ তুই এতদিন আমার আদেশ মেনে চলেছিস, আর একটু মানে আর আজকের দিনের জন্য তুই ধৈর্য ধর, রাম যতক্ষণ না খেতে বলে তুই খাবি না। এখান থেকে লক্ষণ 4টি আঙুল দেখিয়ে বললেন, আমি

0: এবার সীতামা আবার ভোজনের দব্বা আদি নিয়ে এসে যখন দেখলেন লক্ষণ বসে রইলেন, শ্রীরামচন্দ্র ভোজন সমাধা করে মুখ প্রক্ষালনে যাবেন, বললেন রান্নাবাড়ি অপূর্ব হয়েছে, আমাদের উদর পূর্ণ হয়েছে, চলো এবার মুখ প্রক্ষালনে। একি লক্ষণ, তুই এখনো বসে আছিস?
1: হ্যারি হ্যারি, তুই প্রসাদ চেয়েছিলিস, আমি প্রসাদ দিয়েছি, আর তুই এখনো?
2: দাদা, সত্যি আমাকে প্রসাদ দিয়েছেন, কিন্তু প্রসাদটা আমাকে কি বলে দিয়েছেন দাদা?
1: হ্যাঁ কেন রি,
0: তোকে কি আজও আমি ধরো বলে বলেছি নাকি?
2: হে লক্ষণ, দেখ ধরো বলে বলে বলে আমার একটা অভ্যাস হয়ে গেছে, শোন,
0: এতদিন আমি তোকে ধরো বলে বলেছি বলে তুই ধরেই রেখেছিস, তোকে খেতে বলেনি বলে তুই 14 বৎসর খাসনি, আজ তোকে ধরো বলে বলেছি বলে তুই ধরেই আছিস, শোন লক্ষণ, আর আমি ধর বলবো না আর খাও বলবো না, তবে শোন, ওরে একটা কথা আমি ভালো করে উপলব্ধি করলাম, ওরে বড় হা বড় জ্বালা, বড় হা বড় দায়িত্বের, শোন, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এরপর থেকে আর আমি বড় হব না, এরপর থেকে আমি তোকে করব বড়, তুই হবি দাদা বলরাম, আমি হব তোর ছোট্ট ভাই কৃষ্ণ, গোচারণে গিয়ে যতক্ষণ ফল না এনে আমাকে খাওয়াবি ততক্ষণ আমি খাবো না রে, ততক্ষণ আমি খাবো না, আর শোন লক্ষণ, আজ আমি ধরো বলবো না আর খাও বলবো না, নে নে আমার দিকে ঘুরে বস দেখিন, আমি তুলে দে।

লক্ষণ ভোজন করছেন, এইবার সীতামা আনন্দে পরিবেশন করছেন। আর বলছেন, দেবর এবার বলো রান্নাবাড়ি কেমন হয়েছে? লক্ষণ বললেন, মা রান্নাবাড়ি কেমন হয়েছে বলবো মা?

এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন মনীন্দ্রনাথ জানা ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম মৃণাল ও তাঁর অভিনেতারা। লিখেছেন শান্তনু চক্রবর্তী। মৃণাল সেনের পরশুরাম ছবিটা যারা দেখেছেন তাদের হয়তো দৃশ্যটা মনে থাকতে পারে। আগের রাতেই ফুটপাতের বাসিন্দা পরশুরামের প্রেমিকাকে গুন্ডারা বাইকে করে তুলে নিয়ে গেছে। বিভ্রান্ত অস্থির পরশুরাম কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সাউন্ড ট্র্যাকে একটা মোটরসাইকেলের ভটভট আওয়াজ। পরশুরামের স্নায়ুগুলো সব সচকিত হয়ে ওঠে, মুখের পেশিগুলো সব টান টান, হাতের কুড়ুলটা শক্ত করে বাগিয়ে ধরা, চোখ থেকে আগুনের মতো ফেটে বেরোচ্ছে রাগ, যেন হামলাকারীদের দেখলেই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু শটটা তখনই শেষ হচ্ছে না, পরিচালকের কাট বলতে আরও কিছুটা দেরি হবে, তাই অভিনেতাকে এই অভিব্যক্তিটা আরও কিছুক্ষণ ধরে রাখতে হবে, শুটিংয়ের পরিভাষায় যাকে বলা হয় হোল্ড করা। পরশুরামের ভূমিকাভিনেতা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় ভেবেছিলেন পরের

0: সেকেন্ডগুলোয় তিনি চোখের চাউনিটাকে আরও শক্ত করবেন। কিন্তু শটের আগে মহড়াতেই পরিচালক পরিষ্কার বলে দিলেন, প্রথম তাকানোতে যে অভিব্যক্তি ওটাই ধরে রাখতে হবে, ওটাকে আরও কঠিন করা চলবে না, তাহলে 100 জায়গায় 110 হয়ে যাবে। এই একটা নির্দেশ অরুণবাবু বুঝে গেলেন মঞ্চে ও সিনেমায় অভিনয় পার্থক্য ঠিক কী এবং কতটা। নাটকের প্রেক্ষাগৃহে দর্শক আর অভিনেতার সংযোগটা সরাসরি, আর সিনেমায় দুতরফের মাঝখানে থাকে ক্যামেরা, সেটাই এগিয়ে পিছিয়ে বা বিগ ক্লোজ আপে অভিনেতার একেবারে নাকের ডগায় দাঁড়িয়ে তার অভিনয়ের মাত্রা অভিব্যক্তি বাড়ানো কমানো ঠিক করে দেয়। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো একজন অভিনেতার স্বতঃস্ফূর্ততাকে একটুও ক্ষুণ্ণ না করেও বিশেষ দৃশ্যটায় তার কাছ থেকে ঠিক কী বা কতটুকু চাওয়া হচ্ছে সেটা জলের মতো অথবা অরুণবাবুর ভাষায় ছবির মতন করে বুঝিয়ে দিতে পারতেন মৃণাল সেন। ঋত্বিক ঘটকের মতো মঞ্চের সঙ্গে হাতে কলমে যোগাযোগ না থাকলেও নাটক আর মঞ্চের মানুষদের কাছাকাছি থেকেছেন চিরকাল। জীবনসঙ্গিনীকেও বেছেছেন গণনাট্য সংঘের মঞ্চ থেকেই। গীতা সেন তো তার অনেক ছবির গুরুত্বপূর্ণ অভিনেত্রী, যেমন মঞ্চের আরও অনেক বিখ্যাত অভিনেতা, কিন্তু ক্যামেরার সামনে 100 কে 110-120 হতে দেননি কখনও, বরং সেটাকে 80-90-এ নামিয়ে রেখেছেন ইচ্ছে করেই। পর্দায় নাটকীয়তার লেজা মুড়ো ছেটে দিয়েছেন নির্মম হাতে, আর ঋত্বিক তার সিনেমায় যার উল্টোটাই করে এসেছেন বরাবর সচেতনভাবেই। মৃণালও কখনো কখনো মঞ্চের উপাদান বা কম্পোজিশনকে তার সিনেমায় ব্যবহার করেছেন আঙ্গিক হিসেবেই। দর্শককে ছবিতে যে বার্তাটা তিনি দিতে চেয়েছেন তার অভিমুখকে আরও তীক্ষ্ণ, অভিঘাতকে আরও তীব্র করার জন্যই করেছেন। আবার মঞ্চের গুণী অভিনেতাদের যখন ছবিতে ব্যবহার করছেন তখন ক্যামেরা, আলো, শব্দ, অ্যাকশন, কাটের একটা যান্ত্রিক গা ছমছমে ব্যাপারটায় অভিনেতা যাতে ঘাবড়ে না যান সেটাও খেয়াল রাখতেন সবসময়। চালচিত্রে প্রথম দিনের শুটিংয়ে নবাগত অঞ্জন দত্তকে যেমন কোনো সংলাপই বলতে দেননি। ট্রামের ভেতরে দৃশ্য, মৃণালের নির্দেশ মাফিক টিকিট কেটে অঞ্জনকে টিকিটটা হাতের মুঠো থেকে দাঁতের ফাঁকে নিয়ে চিবিয়ে গিলে ফেলতে হয়েছিল। তিনি এতটাই অবাক হয়ে গিয়েছিলেন শটটা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারেননি। মৃণাল সেনের শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ ছবি চালচিত্র এখনে অঞ্জন তাঁর সেই অভিজ্ঞতার কথাই পর্দায় তুলে ধরেছিলেন। তবে অভিনেতাদের সিনেমার মাপে বেঁধে রাখার পাশাপাশি মৃণাল তাদের ছাড় দিতেও জানতেন, কারণ চার্লি চ্যাপলিনের জীবনীকার মৃণাল সেন জানতেন পর্দায় বাস্তবকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে অভিনেতার সবচেয়ে বড় হাতিয়ার তার জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি। যেমন একদিন প্রতিদিন ছবিতে নুন আনতে পান্তা ফুরনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হিসেবে গীতা সেন যখন স্বামী সত্য বন্দ্যোপাধ্যায়ের ওপর সবটুকু ক্ষোভ উগড়ে দেন, তখন কোথাও কি তার অবচেতনে থেকে যায় মৃণালের সঙ্গে তার দাম্পত্য শুরুর দিনগুলো, সেই তীব্র অভাব অনটনের স্মৃতি। ক্যামেরার পেছনে দাঁড়িয়ে মৃণালও কি সেটা অনুভব করেন আর অভিনেত্রীকে ইম্প্রোভাইজ করার সেই সুযোগটুকু দেন? তার 103তম জন্মদিনে কথাগুলো মনে পড়ল আর একবার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত একাধিক দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির কোনো খবর নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্র

0: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড রামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিকস বিদেশমন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভরকেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy.
0: সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো ডিস্ট্রিবিউটরশিপে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার খবর মেলেনি।
2: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं जिसके चलते हमारे पास पेट्रोल डीजल एलपीजी और नेचुरल गैस के पर्याप्त स्टॉक्स अवेलेबल हैं। हमारी रिफाइनरीज ऑप्टिमम कैपेसिटी पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन भी इंक्रीज किया जा चुका है। हमारे किसी भी रिटेल आउटलेट पर और एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है, सब जगह पर नॉर्मल ऑपरेशन चल रहे हैं।
0: বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ MSV হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
3: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Dibba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রী আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বন্টন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বন্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রমকল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারি দপ্তর। অন্যদিকে চরণ বড়ুকে পরিবহন ও বোড়োল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ, দেখাশুনো করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12 মে মুখ্যমন্ত্রী এই 4 জন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। কেরলে আমি 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ ভি ডি সতীশকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ এআইডিএমকে সাধারণ সম্পাদক ইডাপ্পাডি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এসপি ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য, এসপি ভেলুমানির নেতৃত্বাধীন এআইডিএমকে 25 জন বিধায়ক ওএস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেজ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19% পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
4: The American and Chinese people share much in common. We value.
5: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
4: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
6: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি আরও একবার। রাত আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটা বেজে ১৫ মিনিটে।

অনুরোধের আসর। আটটা বেজে ৩০ মিনিটে অন্বেষা, প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপর রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা ও নির্মাণ, এই বিষয়ে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাত্রা, শিল্পী অনিরুদ্ধনাথ। ৯টা বেজে ৩০ মিনিটে বাংলা নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার। ১০টায় স্বাস্থ্য অনুষ্ঠান শ্রবণী স্বাস্থ্য, তাপপ্রবাহের সতর্কতা ও গরমে সুস্বাস্থ্য ও উচ্চ রক্তচাপ, এই বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন রূপময় কোলে। ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীতে শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। ১০টা বেজে ৪৫ মিনিটে বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী উস্তাদ সাবির খান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান। ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট। ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিনে মোট 290 জন বিধায়ক শপথ নিয়েছেন। অধ্যক্ষ নির্বাচন হবে আগামীকাল। বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। এদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সওয়াল করার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। চলতি বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত। পাশের হার 91.23%। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের জন্য রবিবার মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

0: বিশিষ্ট তবলা বাদক এবং আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান প্রয়াত। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে সকাল থেকে দু দফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও আজ শপথ নেন। তাঁদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাতিক খন্দকার পা ভেঙে হাসপাতালে ভর্তি থাকায় শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামীকাল একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যে সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথা মাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বসম্মতিক্রমে রথীন্দ্র বোস বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, অধ্যক্ষ পদ পরিচালনার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে এই পদে মনোনীত করতে পেরে সকলেই খুশি।
2: এই পদটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং এই ধরনের মানুষ মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি, এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে, যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনে যে ঐতিহ্য নজির রয়েছে সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন।
0: এদিকে রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলেছে।
3: 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএম এর সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন চারটা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচার নেই। সে জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
0: বিজেপি রাজ্যকে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন, কারণ বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বরং তাঁদের দলেরই 3 জন কর্মীকে হত্যা করা হয়েছে বলে সৌমিকবাবু পাল্টা দাবি করেন। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রাজ্যে তৃণমূল কংগ্রেসই নিজেদের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। পরিসংখ্যান দিয়ে সৌমিকবাবু জানান, 2021-এর 2 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে হত্যা ও 27 জন মহিলা কর্মীকে নির্যাতন করা হয়েছিল, কিন্তু পুলিশ এই ঘটনার কোনো এফআইআর নেয়নি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন কোনো পদক্ষেপ নেননি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
4: 2021 সালে 2 মে-র পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়, 27 জন বিজেপির মহিলা কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক।
0: এবছর

0: আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বার কাউন্সিল অফ ইন্ডিয়া সে ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। বার কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সেক্রেটারিকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন, তার এনরোলমেন্ট নম্বর এবং লাইসেন্স বাতিল করা হয়েছিল বা তিনি তা জমা রেখেছিলেন কিনা, এই সমস্ত তথ্য যাচাই করা প্রয়োজন। দুদিনের মধ্যে তা জানাতেও বলা হয়েছে। উল্লেখ, ভোট পরবর্তী হিংসার মামলায় শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় আজ বলেছেন, কোনো আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতেই তা ফেরত দিতে হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন। এই স্থানীয় সংবাদের পর রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুলের প্রার্থনা সঙ্গীত হিসেবে এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। একই সঙ্গে অবশ্য জাতীয় সঙ্গীত জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। আগামী সোমবার 18 মে থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সমস্ত স্কুলে ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম ও জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া বাধ্যতামূলক বলে শিক্ষা দপ্তর আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23% গতবারের তুলনায় যা সামান্য বেশি। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। প্রথম 10 জনের তালিকায় স্থান পেয়েছেন 64 জন। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দু দফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার কাজের জন্য আগামী রবিবার 17 মে মেট্রোর ব্লু লাইন করিডোরে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। বিশিষ্ট তবলা বাদক ও আকাশবাণী দূরদর্শনের প্রাক্তন শিল্পী ওস্তাদ সাবির খান প্রয়াত আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বয়স হয়েছিল 67 বছর। পিতা বিখ্যাত তবলিয়া ওস্তাদ কেরামুতাল্লা খানের যোগ্য উত্তরাধিকারী ছিলেন ফারুকাবাদ ঘরানার এই শিল্পী। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আজ অনুষ্ঠিত হয় বিশেষ সঙ্গীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্মবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকেন সঙ্গীতপ্রেমীরা। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আজকের প্রসঙ্গ।

আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার।

0: সীমাবদ্ধ নেই, খেলনার ব্যাপ্তি এখন অনেক। নতুন টেকনোলজির যুগে খেলনাও বদলেছে তার রূপ। তবে খেলনার প্রচলন আমরা কিন্তু দেখেছি সভ্যতার সেই শুরু থেকেই। প্রাচীন সিন্ধু সভ্যতা, মিশরের সভ্যতা অথবা সুমেরীয় বা গ্রিসের সভ্যতাগুলি থেকে ঐতিহাসিকরা যে নিদর্শন আবিষ্কার করেছেন, সেখানে মাটি, পাথর এবং কাঠের নানা রকম খেলনার প্রচলন ছিল আমরা জানতে পেরেছি। আবার এই খেলনা নিয়ে মহৎ সাহিত্যও রচনা হয়েছে। যেমন সংস্কৃত সাহিত্যের এক অনন্য রচনা শূদ্রকের মৃচ্ছকটিক, অর্থাৎ মাটির গাড়ি, যেখানে আমরা দেখেছি দরিদ্র সৎ ব্রাহ্মণ চারুদত্তের শিশুপুত্র ধনী প্রতিবেশীর ছেলেকে সোনার গাড়ি নিয়ে খেলতে দেখে বায়না শুরু করে। তাকে একটি মাটির গাড়ি দেওয়া হয়, যেটি সোনা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন নাটকের মূল চরিত্র বসন্ত সেনা। আবার রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যগ্রন্থের খেলনার মুক্তি কবিতায় জাপানি পুতুল হানাসান বলছে, জন্মেছি খেলনা হয়ে, যেখানে খেলার স্বর্গ সেইখানে হয় যেন গতি ছুটির খেলায়। কাজী নজরুল ইসলামের গানেও জগৎ স্রষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তাই খেলনা যেমন আনন্দের প্রতীক, তেমনি অর্থনীতিতেও তার ভূমিকা বিশ্বজুড়ে সমাদৃত। আর আজ সেই খেলনা শিল্পকে নিয়ে ভারতীয় অর্থনীতি কোন জায়গায় পৌঁছচ্ছে তা নিয়েই আলোচনা। ভারতের খেলনা শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে কেন্দ্র সরকার 2020 সালে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ বা NAPT চালু করেছে, যার মূল লক্ষ্যই হল ভারতকে একটা বড় খেলনা উৎপাদন এবং রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং এখানকার যে খেলনার শিল্প রয়েছে তা নতুনভাবে নিয়ে আসা। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ব্রিজেশ রানিলাওয়ালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। তো প্রথমেই এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ যেটা চালু করেছে কেন্দ্র সরকার, সেই বিষয়ে একটু জানতে চাইবো যে এটা কি বা কিভাবে কাজ করছে।
1: বেসিক্যালি গভর্নমেন্ট এই টয়েজ ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যান যা বানিয়েছিল, ওর উদ্দেশ্য ছিল কি ভি ইন্ডিয়াতে যত ট্রেডিশনাল টয়েস ছিল ওটা রিভাইভ করা, অ্যান্ড ওর সঙ্গে যা আমাদের এখানে টয়েসগুলো তৈরি হতে পারে, যা আমাদের বাচ্চারা এখন ইউজ করতে চায়, অথবা হোয়াট আর নিউয়ার থিংস কামিং ইন টু প্লে ফর দ্য কিডস, ওটাও ইন্ট্রোডিউস করার। আজকের ডেটে এটা পুরো ইম্পোর্ট হচ্ছে। গভর্নমেন্ট চাইছিল কি এটা ইম্পোর্ট না হয়, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং হয় আর লোকাল প্রোডাক্টস লোকালি হি পাওয়া যায় আর তৈরি হওয়া যায়। এরকম না কি বলতে গেলে যা বাঙালি আমাদের লাগছে খেলনাগুলো চাইনা থেকে ইম্পোর্ট হয়ে আসছে আর আমরা ভাবছি কি এটা কৃষ্ণনগর তৈরি হয়েছে অথবা কোথায় তৈরি হয়েছে, সেরকম দরকার নেই। কৃষ্ণনগর খেলনা সব জায়গায় অ্যাভেলেবল হওয়া উচিত, সেটাকে প্রমোট করা, সেটাই বাড়াই দেওয়ার জন্য এটা
0: আমরাই বিদেশে রপ্তানি করব। একদম,
1: আমরা এখনই কি হচ্ছে ট্রেডার্স প্রফিট খাওয়ার জন্য লোকাল ম্যানুফ্যাকচার থেকে না নিয়ে ইম্পোর্ট করে মাল বিক্রি করে দিত, যেখানে সাবস্ট্যান্ডার্ডগুলো অনেকগুলো জিনিসগুলো ছিল, ওটাকে থামানোর জন্য, ওখানে আটকানোর জন্য। সেকেন্ডলি ট্রেডিশনালি যা আমাদের ছিল এতদিন ধরে, এত আমরা বড় হয়েছি, কি খেলে বড় হয়েছি, চাইনিজ টয় দিয়ে তো খেলে বড় হয়নি,
0: একদম
1: তখন সেটা কিরকম হচ্ছিল আর আজকে কেন নেই।
0: মানে আমাদের এখানকার, আমি যদি পশ্চিমবঙ্গের কথাই ধরি, কাঠের খেলনা, মাটির পুতুল, মানে ওই যে রাখি পূর্ণিমার সময় ঝুলনের সময় যে মাটির পুতুল আমরা ব্যবহার করতাম, সেটা আমাদের এখানকারই তৈরি। তাহলে সেই জিনিসটাকেই আমরা ইম্পোর্ট করব, মানে বাইরে পাঠাবো, একদমই সারা দেশের যাতে ছড়িয়ে পড়ে সেই চেষ্টাই সরকারের।
1: সরকারের চেষ্টা এটাই আছে, ডোমেস্টিক্যালি যা ইউজ হচ্ছে ওটাই প্রোডাকশন আরো বাড়িয়ে। এই প্ল্যানে, অ্যাকশন প্ল্যানে এরা এটাই চাইছে কি যাতে যা ভুল আমরা আগে করে নিয়েছি আর না করি, এটা ঠিক করে আবার সূক্ষ্মভাবে আবার চলে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বহুদিন ধরেই আমরা শুনে আসছি, উনি ভীষণভাবে সরব ভোকাল ফর লোকাল এই কথাটার দ্বারা, তো এক্ষেত্রেও কিন্তু সেটা একইভাবে প্রযোজ্য। তো সেইটা কিভাবে হচ্ছে, হচ্ছে কি আদৌ?
1: একদম হচ্ছে, আর মানে এভিডেন্টলি যখন থেকে গভর্নমেন্ট BIS লাগিয়েছে, BIS was basically introduced to get toys at a standard level throughout India. যেখানে আপনি যদি ইম্পোর্টও করেন অথবা আপনি লোকাল ম্যানুফ্যাকচারিংও করেন, একটা পরিমাণ প্রত্যেক জিনিসে মেনটেন হওয়া উচিত।
0: এই পিআইএস সার্টিফিকেট।

0: প্রজেক্টটা 2021 থেকে শুরু হয়েছে, 2020-তে প্ল্যানটা হলো, 2021 থেকে এই সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনটা কি সেটাও জানতে চাইবো।
1: এই সার্টিফিকেশন আনা হলো কেন, চাইনা থেকে ইম্পোর্ট অথবা বাইরে থেকে ইম্পোর্ট হতে চালু হলো কেন? আমি একটা জিনিস এখানে এক টাকায় তৈরি করছি, বাইরে থেকে জিনিস 50 পয়সায় এসে যাচ্ছে, তো এবার যদি লোকালি প্রডিউস গুডস কস্টলি হয় ইম্পোর্ট থেকে, তো ওরা এখানে কেমনি তৈরি করবে আর কেমনি বিক্রি করবে আর কাকে বিক্রি করবে? ট্রেডার্সগুলো সব ইম্পোর্ট করে মাল আনতো আর বিক্রি করতো। পরে জানা গেল কি, দোজ অল মেটেরিয়াল ওয়ার সাব স্ট্যান্ডার্ড, দ্যাটস ওয়াই ওরা চিপ ছিল, সস্তায়। এর জন্য ছিল না কি ভি কারিগরি যে আছে, কারিগরের পেট মোটা, এরকম কিছুই ছিল না। গরিব মানুষ ঠিক মতন খেটে ঠিকই কাজ করছিল, ওরা ঠিকই মাল দিচ্ছিল আর রিজনেবল মার্জিন রেখেই মাল বিক্রি করছিল। কিন্তু চাইনিজরা সাব স্ট্যান্ডার্ড মেটেরিয়াল সাব প্রোডাক্ট দিয়ে ওটা সস্তা করে মাল দিয়ে দিচ্ছিল, যার কোনো লাইফ নেই, কম দাম আর সঙ্গে হ্যাজার্ডাস। তো এবার এই পরিমাণ আপনি কেমনি ধরবেন? টু মেক পিপল অ্যাওয়ার, গভর্নমেন্ট বিআইএস সার্টিফিকেট ইন্ট্রোডিউস করলো, যাতে সব খেলনাগুলো একই পরিমাণে একই স্ট্যান্ডার্ডে বিক্রি হয়, বি ইট চাইনিজ বি ইট ইন্ডিয়ান। পাবলিককে অ্যাওয়ার করানো গভর্নমেন্টের উদ্দেশ্য কি ভাই, আর লোকাল ইজ অলওয়েজ গুড, দি বেস্ট অ্যান্ড দ্য বেস্ট প্রাইস। সস্তা দেখে আপনি যান না, সস্তা দেখে যাচ্ছেন ওখানে কিছু না কিছু কম্প্রোমাইজ আছে। কী আছে কম্প্রোমাইজ আপনি আর আমি জানবো না। যেরকম পেন্ট, পেন্ট মধ্যে লেড হয়, এই লেড কি আমাদের জন্য ভালো? না, ভালো নাই।
0: আমাদের
1: এক্স্যাক্টলি বাচ্চারা ইউজ করে, লেড ইজ আ ক্যান্সারাস প্রোডাক্ট। আমাদের যা লোকাল আর্টিসানগুলো ইউজ করতো, ওরা লেড ইউজ করতোই না, ওরা ফল দিয়ে
0: ভেষজ যে রং,
1: হ্যাঁ, ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে কালি তৈরি করে ওর উপরে থেকে খেলনা তৈরি করতো। ওর একটু দাম বেশি পড়বেই, যেহেতু ওরা হাইজেনিক। আমরা ওদেরকে শুধু এডুকেট করতে পারি যে ভাই আমাদের যা লোকাল প্রোডাক্ট আছে কি আছে, আর বাইরে থেকে যা আসছে ওর মধ্যে ওখানে কি ঝামেলা, কি তফাত, কোথায় ওখানে কম্প্রোমাইজ করে দামটা সস্তা করেছে।
0: একদম।
1: তো গভর্নমেন্টের এটাই চেষ্টা আছে, আর ওই চেষ্টাটা কাজ হচ্ছে, কাজ করছে। ইম্পোর্ট মধ্যেও বিআইএসটা ইমপ্লাইড করে দিয়েছে, চাইনিজ ফ্যাক্টরি অথবা বাইরেকার ফ্যাক্টরি বিআইএস সার্টিফিকেট নিতে পারে, নিয়ে তারপরে ইন্ডিয়ায় মাল বিক্রি করতে পারে। বিআইএস করতে গেলে আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট আর ওদের দাম মধ্যে অনেক তফাত নিজেই এসে গেছে, ইম্পোর্টস হ্যাভ বিকাম কস্টলিয়ার। আমরা এবার যা পিছিয়ে যাচ্ছি, দ্যাট ইজ অফ টেকনোলজিক্যাল রিজন, কি ভাই আজকে যে স্মার্ট ডিভাইসেস এসে গেছে, যত সেমি কন্ডাক্টর যুক্ত করে অথবা যত ইলেকট্রনিকলি যুক্ত করে খেলনাগুলো তৈরি হয়ে গেছে, যা ট্রেডিশনালি আগে ছিল না, এখনই কিন্তু যা ইয়াংস্টার্স আছে ওরা ওটা চাইছে, সেই খেলনাগুলো ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম এখানে তৈরি হয়নি। যা মোদিজি আবার আবার চেষ্টা করছে সেমি কন্ডাক্টর আনিয়ে এখানে ইন্ডিয়াতে এই ক্লাস্টারগুলো ডেভেলপ করতে, বাট আগেন দিস আর অল লং টার্ম প্ল্যানস, দিস ক্যান নট বি শর্ট টার্ম, আরও করার চেষ্টা করছে, দিস ইজ নট আ শর্ট টার্ম প্ল্যান। তো গভর্নমেন্টকে কিছু টাইম দিতে হবে, গভর্নমেন্ট পিছনে পড়ে আছে, আর আমাদের খুব মানে উই ক্যান ভেরি ভিজিবলি সি দের ইজ আ লট অফ চেঞ্জেস অন গ্রাউন্ড। আমার খুব ভালো করে মনে আছে, খেলনা আগে ইন্ডিয়াতে চায়না থেকে ইম্পোর্ট হয়ে এখানে আবার রিপ্যাক হয়ে বাংলাদেশ যেত ইন্ডিয়া থেকে, আমাদের কান্ট্রির মধ্যে এই অবস্থা ছিল।
0: আচ্ছা,
1: এখনই যা আছে ইন্ডিয়ার তৈরি করা প্রোডাক্ট বাংলাদেশ যাচ্ছে উইদাউট চাইনিজ ইম্পোর্টস। তো আপনি নিজে দেখুন কি, একটা এক্সপোর্ট ডেভেলপমেন্ট তো হলো, কিছু তো হলো ডোমেস্টিকের পর, দ্যাট ইজ হোয়াট ইজ গুড, কি এই গভর্নমেন্টে যা ইনিশিয়েটিভ আছে ওর জন্য এসব জিনিস হতে পারছে, আগে কিছু ছিল না।
0: আচ্ছা, রাজ্যের কথাই আসি, আমাদের রাজ্যের যে সমস্ত দিকগুলো রয়েছে, কৃষ্ণনগর বলুন, বিষ্ণুপুর বলুন, তারপরে সোলার কাজ এখানে খুব ভালো হয়, বাঁশের কাজও হয়, সেইগুলো কি বাইরে যাচ্ছে, মানে দেশেরই অন্যান্য প্রান্তে যাচ্ছে?
1: হ্যান্ডিক্রাফট,
0: হ্যান্ডিক্রাফট তো একটা অন্যরকম,
1: হ্যান্ডিক্রাফট টয়েজ মধ্যে এক আলাদা অ্যাট্রাকশন আছে, ওর চাহিদা সারা দুনিয়াতে আছে, প্রোডাকশন লিমিটেড আছে, ডিমান্ড ইজ ভেরি হাই, ডিস্ট্রিবিউশন একটা আমাদের খুব বড় চ্যালেঞ্জ, কি ভাই ওখান থেকে নিয়ে ডিস্ট্রিবিউশন কেমনি হবে কি হবে। এই ডিস্ট্রিবিউশন আপনি আমি কেউ কথা যত বলে নিই কোনো লাভ নেই, একটা ইকোসিস্টেম হয় যেখানে ব্যবসা যদি হয় কোনো জিনিস মধ্যে, তাহলে ও ঠিক প্রোডাক্টটা পিক আপ হয়ে প্যান ইন্ডিয়া অথবা প্যান ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন হতে পারে, অ্যান্ড একটা ক্লাস্টার ডেভেলপ করে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যেতে পারে, কিন্তু এখনই সেটা ইকোসিস্টেম ডেভেলপ হচ্ছে, হয়নি।

0: হয়েছে কি আমাদের এখানে সরকার বদল হয়েছে এই সম্প্রতি, সেটা কি এই ক্ষেত্রে মনে হচ্ছে লাভজনক হতে পারে, যেহেতু এখন কেন্দ্রেও এই সরকার রাজ্যেও এই সরকার?
1: 110% হওয়া উচিত, পাওয়া উচিত, কারণ যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যে দিন এবার এটা হয়েছে, এখনই আমরা খুব মানে উৎসাহিত এই জিনিস নিয়ে কি যেখানে স্টেট গভর্নমেন্টে আর সেন্ট্রাল গভর্নমেন্টে পলিসি সেম আছে ওখানে ইমপ্লিমেন্টেশনটাও খুব ফাস্ট হবে, অ্যান্ড সাবসিকোয়েন্ট চেকস অ্যান্ড ব্যালেন্সেস উইল বি দেয়ার।
0: আচ্ছা, যদি স্টার্ট আপ এবং এমপ্লয়মেন্ট এই দুটোর ক্ষেত্রে খেলনা শিল্প এবং এই আমাদের যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কতটা গুরুত্বপূর্ণ?
1: আমি ভেরি রিসেন্টলি একটা খেলনা এক্সিবিশন বোম্বেতে হয়েছিল, ওখানে আমি মহারাষ্ট্র আর গুজরাট সাইডে অন্তত 100 নতুন স্টার্ট আপ সঙ্গে দেখা করলাম, যা খেলনাগুলো তৈরি করছিল এআই বেসড করে, মুভমেন্ট সঙ্গে, রোবোটিক্স সঙ্গে, যা রকমের খেলনা তৈরি করা ছিল দেখে চোখ খুলে ফেটে গেল আর একদম মাথায় এসে গেল কি ভাই ইট ইজ অল অ্যাবাউট দ্য ইকোসিস্টেম, ইকোসিস্টেম, ইকোসিস্টেম। আমাদের এখানে যদি ইকোসিস্টেম আসে, উই হ্যাভ গট ইনাফ ট্যালেন্ট উইথ আস। এখানে স্টার্ট আপসে প্রচুর ডিমান্ড, আই উইল সে ইট ইজ ওয়ান অফ দি ওনলি ইন্ডাস্ট্রি অর ওয়ান অফ দি ভেরি ফিউ ওনলি ইন্ডাস্ট্রিজ ওয়ে আর ইনোভেশনস আর অলওয়েজ অ্যাকসেপ্টেড, নিউর জেনারেশন উইচ আর ভেরি প্রোঅ্যাক্টিভ, আর যাকে বলতে পারেন কি ভাই আর ফিউচার ইজ আর কিডস। When we see our future, we see ki haan, they want technologies. The technology always has got innovation. Amader environment thik korun, startup se niche jayga pabei pabe. To jekhane ei ecosystem thake ki 2 bochhor moddhe apnake ekta khelna obsolete kore notun khelna antei hobe. To just imagine ki what rapid growth, what rapid speed it wants and how we are doing it. গভর্নমেন্ট যদি এর মধ্যে পিছনে না পড়ে আমরা পারবো না, এটা একদম কম্পালসারি মানে জানা আছে, গভর্নমেন্ট পিছনে পড়তেই হবে আর আমাদের গভর্নমেন্ট সঙ্গে লাগতেই হবে, এটা হ্যাজ গট এ হিউজ পটেনশিয়াল।
0: অনেক ধন্যবাদ আপনাকে। এই শিল্প মানে খেলনা যেটা একেবারে ছোটদেরকে নিয়ে আর কি, সেই শিল্প নিয়ে আপনি আমাদের শ্রোতা বন্ধুদের অনেক কিছু আশা করি তাদের কৌতূহল মিটলো, কারণ আমাদের যারা শ্রোতা তারা তো বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে শুনছেন এবং তাদের মধ্যেও অনেকেই এরকম রয়েছেন যারা এই ধরনের শিল্পের সঙ্গে যুক্ত। তো আপনাকে অনেক ধন্যবাদ এখানে সময় দেওয়ার জন্য এবং আশা করছি তাদের কৌতূহল মিটলো। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি এখানেই শেষ করব। এই অনুষ্ঠানের যে মূল বক্তব্য ছিল খেলনা, তার সঙ্গে প্রাসঙ্গিক একটি গান দিয়ে।

0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় ছিল ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
1: আজকের প্রসঙ্গ এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। এখন অনুরোধের আসর, আজকের প্রথম গানটি পৃথিবী আমারে চায় ছবি থেকে গীতা দত্তের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন সিঙ্গুর বাসুবাটি থেকে তপন চক্রবর্তী।

নতুন জীবন ছবি থেকে এপাটির গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন হরি করুণা ভবন, 156 শরৎচন্দ্র মুখার্জি রোড, বৈদ্যপাটি, হুগলি থেকে বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায়, মৌসুমী বন্দ্যোপাধ্যায়।

অনুরোধের আসরে এবারের শিল্পী মান্না দে। নর্থ উলুবেরিয়া হাওড়া থেকে গানটি শুনতে চেয়েছেন ভূমিকা খুঁটিয়াল, রিমিকা খুঁটিয়াল এবং বাদুল খুঁটিয়াল।

অনুরোধের আসরের শেষ গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন কতুলপুর বাঁকুড়া থেকে সায়ক, সোমা, সৌরিমা এবং গুরুসরব মুখার্জী।

0: ভূপেন হাজারিকার গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: অন্বেষায় প্রতিদিন বিজ্ঞানের খবর শুনি আমরা, চারপাশে প্রকৃতি থেকে নানা কথা তাও শুনি, বিশ্লেষণ শুনি, সব মিলে আমাদের এই পত্রিকা অন্বেষা। শুরু করব বিজ্ঞানের খবর দিয়ে।
1: সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই গ্রহটি লেবু আকৃতির, একটি পালসারকে কেন্দ্র করে ঘুরছে। এই গ্রহের নাম রাখা হয়েছে PSRJ-2322-2650B। এর বায়ুমণ্ডলে আছে হেলিয়াম ও কার্বন। আর কোনো গ্রহে এ ধরনের বায়ুমণ্ডল দেখা যায়নি। কার্বন আছে C3 ও C2 নামক আণবিক অবস্থায়। এর অর্থ ওই গ্রহের বায়ুমণ্ডল প্রায় অক্সিজেন এবং নাইট্রোজেন শূন্য। উল্লেখ্য, এখনও পর্যন্ত কোনো গ্রহে কার্বনকে আণবিক অবস্থায় পাওয়া যায়নি। এই গ্রহের ভর আমাদের বৃহস্পতি গ্রহের ভরের সমান। এটি এর পোষক পালসার থেকে 10,00,000 মাইল দূরে অবস্থান করছে। প্রতি 7-8 ঘন্টায় পালসারটিকে একবার প্রদক্ষিণ করছে। এই গ্রহের উৎপত্তি ও বায়ুমণ্ডলের উপাদান জ্যোতির্বিজ্ঞানীদের বিস্মিত করেছে। তাদের কাছে গোটা ব্যাপারটা রহস্যময় বলে মনে হয়েছে।

0: বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের নিচে 20,000 বছরের পুরনো এক মিঠা জলের ভাণ্ডারের সন্ধান পেয়েছেন। এই জল রয়েছে আমেরিকার পূর্ব উপকূলে। এই জলভাণ্ডারের বিস্তার নিউ জার্সি থেকে মাইন পর্যন্ত। বিজ্ঞানীরা বলছেন এই বিপুল পরিমাণ জল নিউ ইয়র্ক শহরকে 800 বছর ধরে এক নাগাড়ে জল সরবরাহ করতে পারবে। সম্প্রতি এক্সপেডিশন 501 নামক অভিযানে এই অঞ্চলে এই ভাণ্ডারের সন্ধান পাওয়া যায়। অনুসন্ধান শুরু হয় ম্যাসাচুসেটস উপকূলভাগ থেকে। এক আন্তর্জাতিক গবেষক দল এই অভিযানে সামিল হয়েছিলেন। এই বিপুল জলভাণ্ডারের সন্ধান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলোরাডো স্কুল অব মাইন্সের ভূপদার্থবিদ ব্র্যান্ডন ডুগান। তিনি এই অভিযানের অন্যতম মুখ্য বিজ্ঞানী। তিনি বলেছেন গোটা ব্যাপারটাই যেন একটা স্বপ্ন, আমরা স্বপ্নের সন্ধান পেয়েছি।
1: এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ ভাবনা নিয়ে সাক্ষাৎকার স্থপতি ও পরিবেশবিদ অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

0: আমরা জানি আমাদের জাতীয় জীবনে রবি ঠাকুর শুধুমাত্র সাহিত্য নিয়ে বিখ্যাত নন, সাহিত্য নিয়ে তিনি ওই পর্যায়ে পৌঁছাননি যে পর্যায়ে তাকে আমরা বন্দনা করি। তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রয়োগ, যেমন পরিবেশ ভাবনা, এবং পরিবেশ ভাবনা থেকে স্থাপত্য নির্মাণ এই জায়গাগুলোর কথা ভাবা, গোটা বিশ্বভারতীতে যে প্রয়োগ ঘটেছে সেই বিষয়গুলো জানার আমাদের আগ্রহ হয়। আজকে আমরা পেয়েছি একজন প্রযুক্তিবিদকে, অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়কে, যিনি সুপরিচিত। আমি জানি না তিনি কতটা তার প্রযুক্তিবিদ হওয়ার কারণে সুপরিচিত আর কতটা রবীন্দ্রনাথ নিয়ে চর্চার কারণে, রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা নির্মাণ ভাবনাকে তুলে ধরার কারণে পরিচিত, সেটা আমার পরিষ্কার জানা নেই। কিন্তু এটা ঘটনা যে তার লেখা বহু বই আমাদের এই দিকটাকে, এই দিকের জানাটাকে সহজ করে দিয়েছে। তো আজকে যখন তাকে পেয়েছি, তার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় যখন চুরি করে নিতে পেরেছি, আমরা প্রথম প্রশ্ন রাখব আপনার কাজের দিক থেকেই। কখন মনে হলো যে রবীন্দ্রনাথের পরিবেশ বান্ধব নির্মাণ ভাবনা নিয়ে কাজ করা যায়?
1: আসলে 21 শতক তো পরিবেশ শতক। সারা পৃথিবী এখন পরিবেশ দূষণ বা পরিবেশ বিপর্যয়ে জর্জরিত। এই অবস্থা থেকে বেরোতে গেলে একটা পথ দরকার, যে পথটা শুধুমাত্র প্রযুক্তি দিতে পারবে না, সে পথটা মানবিক সংস্কৃতি, পৃথিবীর প্রতি যে আনুগত্য এবং তার সঙ্গে প্রযুক্তির যে মেলবন্ধন, যেটাকে আমরা বলি প্রযুক্তির সংস্কৃতি, সেইটা করতে গিয়ে মনে হলো রবীন্দ্রনাথ যে যে কাজগুলো করেছেন, যা ভাবনা করেছেন এই বিষয় নিয়ে, পরিবেশ সম্বন্ধীয়, এবং তার থেকেও বড় কথা, পরিবেশ নির্মাণ করে সেই আদর্শ দেশজ, ভূমিজ, কালজ এবং লোকজ, এটা যেমন প্রয়োগ করেছে শান্তিনিকেতনে করেছেন, তার সাথে সাথে জগৎ বিখ্যাত পরিবেশ প্রযুক্তিবিদ প্যাট্রিক গেডেস, আর্থার গেডেস, এলমহার্স্ট, এরা এসে সম্মিলিত প্রচেষ্টায় যাকে বলে একটা সবুজ বসতি, সবুজ গ্রাম নির্মাণ করেছেন। এখানে আরেকটি কথা খুব উল্লেখযোগ্য, যে কাজটা রবীন্দ্রনাথের যে কাজ শান্তিনিকেতনে পাই, তা কিন্তু হঠাৎ হয়নি। রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন হচ্ছে সমবয়সী। 150 বছর যখন কথা হচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে, আমার মনে হয় আরেকটি অসাধারণ মহর্ষির সন্তান শান্তিনিকেতন নিয়েও আলোচনা করা উচিত। তার কারণ শান্তিনিকেতন সৃষ্টি হয়েছিল ওই রবীন্দ্রনাথের প্রায় জন্ম সময়ে। কাজেই শান্তিনিকেতন তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ। এটা ভাবলে খুব অবাক লাগে যে ভারতের রেনেসাঁ বা বাংলার রেনেসাঁ, যখন নানা বিবিধ দিক নিয়ে সমস্ত কাজকর্ম ঘটছে, শ্রীচৈতন্য বলুন বা রামমোহন থেকে শুরু করে, যে একটা বিরাট সাংস্কৃতিক ঢেউ ঘটল পৃথিবীতে বিরল, সেখানে কিন্তু পরিবেশ নির্মাণ এবং স্থাপত্য নিয়ে চিন্তা ভাবনা, এটা কিন্তু ঠাকুরবাড়ি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
0: আমরা একটু ভেঙে যদি শান্তিনিকেতনের এই নির্মাণ ভাবনার কথাটা বুঝতে চাই, আপনার লেখাতে পেয়েছি আপনি বিশেষভাবে উল্লেখ

0: করেছেন যে উপাসনা গৃহটি, উপাসনা গৃহের মধ্যে নতুনত্ব, ধরুন আজকের প্রযুক্তিবিদ হিসাবে আপনি কি খুঁজে পেয়েছেন, সেখানে পরিবেশ বান্ধব ভাবনা কি খুঁজে পেয়েছেন?
1: যেমন ধরুন আজকে ভারতে চারদিকে চোখ মেললেই, কলকাতা শহরেও বটে, দেখবেন যে স্টিল এবং গ্লাস বা মেটাল এবং গ্লাস এর একটা কম্বিনেশন নানান রকম স্থাপত্য গড়ে চলছে, তাই নয় কি? এটা খুব ভাবতে অবাক লাগে যে 1890 সালে শান্তিনিকেতনে, যেখানে বিদ্যুৎ ছিল না, যেখানে স্কিল্ড লেবার ছিল না, সেখানে ওরা একটা প্রি ফ্যাব্রিকেটেড বা প্রাক নির্মিত অবস্থায় কাস্ট আয়রন স্ট্রাকচার, তার সঙ্গে গ্লাস বা রঙিন কাঁচ, এটাকে মিলিত করে একটা অদ্ভুত ক্রিস্টাল রুমের মতো ডিজাইন তৈরি করেছিলেন, উপাসনা মন্দিরের কথা বললেন। এবং আমরা তথ্য থেকে দেখতে পাচ্ছি, তত্ত্ববোধিনী থেকে, সে সময়কার বিস্ময়কর, যে যাকে আমরা আজকে বলি যে স্পিড অফ কনস্ট্রাকশন, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত 1890-তে শুরু হয়েছিল, 1891-তে উপাসনা গৃহ উন্মোচিত হয়ে যায় মানুষের জন্যে। কাজী এক বছরের মধ্যে এরম একটা কাজ ওরা করলেন, কাজী উপাসনা মন্দিরের একটা বড় দেহর কথা তাহলে হল এবং টেকনোলজির কথাও হলো। কিন্তু শুধু দেহ দিয়ে তো স্থাপত্য হয় না, অন্তত রবীন্দ্রনাথের জীবনে তা হয়নি, ঠাকুর বাড়িতেও তা হয়নি। দেহ, মন, আত্মা, বা যাকে বলে বডি, সোল অ্যান্ড মাইন্ড, এই তিনটে যদি হারমোনাইজ না করা যায় তাহলে পরিবেশ নির্মাণ সার্থক হয় না। এবার দেখুন, আজও দেখবেন পৌষ উৎসবের সময় যখন খ্রিস্ট উৎসব হয়, তখন দেখবেন ওই উপাসনা মন্দির একটা লাইট স্কাল্পচারে পরিণত হয় এবং সেখানে উপাসনা প্রার্থনা ঘটে, সারা পৃথিবীর সাম্যের কথা বলা হয় এবং যিশুকে সামনে রেখে বলা হয় যে যে ত্যাগের জীবন। এখন এই ত্যাগের সঞ্চয়ে কিন্তু গড়া হচ্ছে শান্তিনিকেতন। কাজী মূল্যবোধ এখানে এসে পড়ছে, পরিবেশ চর্চায় মূল্যবোধ ছাড়া বলা যেতে পারে অসম্ভব।
0: এখানে আরেকটা জায়গা আনতে চাইব, দেবেন্দ্রনাথের কথা বললেন, সরাসরি রবীন্দ্রনাথের কথায় আসি। ধরুন পাশাপাশি উদয়ন শ্যামলী, একটা কংক্রিটের নির্মাণ, সেই নির্মাণটাকেও ব্যাখ্যা করেছেন আপনি আপনার বহু লেখায়, পাশাপাশি শ্যামলী, মাটির বাড়ি। আচ্ছা, ধরে নিন আমি এমন একজন যে আজকে প্রথম জানলাম যে এরকম দুটো বাড়ি পাশাপাশি আছে, আমি রবি ঠাকুর সম্পর্কে কিছু জানি না, শুধু এটুকু জানি যে তিনি একজন জমিদার বংশের সন্তান ছিলেন। আমি যদি হঠাৎ করে বলি এটা একটা খেয়াল মাত্র, আপনি কিভাবে আমাকে বোঝাবেন?
1: দেখুন, স্থাপত্য যখন গড়া হচ্ছে, উদয়ন এবং শ্যামলী কথা বললেন, সেটা কিন্তু একটা শান্তিনিকেতন, একটা সমাজ তৈরি হয়েছিল। সেই শান্তিনিকেতন সবুজ সমাজে রবীন্দ্রনাথের নেতৃত্বে সুযোগ্য পুত্র রতীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, সুরেন্দ্রনাথ কর, আর্থার গেডেজ, এরা একত্রিত হয়ে কিন্তু কাজ করেছিল এবং সঙ্গে রামকিঙ্কর। কাজে এরকম একটা আর্ট আর্কিটেকচারাল অর্ডার যে কোনো ক্যাম্পাসে আজও পাওয়া একটা বিরল ভাগ্যের বলা যেতে পারে, যা আজও নেই সেভাবে বলা যেতে পারে। এখন উদয়ন যখন তৈরি হচ্ছেন, সেটা হচ্ছে 1919 থেকে বাড়তে বাড়তে উদয়ন চলে গেলে 1934 পর্যন্ত, এটা বিস্ময়কর। তার মানে যখন যেমনভাবে অর্থ সংস্থান হয়েছে, আস্তে আস্তে বেড়ে উঠেছে, কিন্তু উদয়ন শুধু কি একটা স্থাপত্য, তা বোধ হয় নয়। তার কারণ 1919 সালেতেই রবীন্দ্রনাথ পার্সোনালিটি লেকচার সিরিজ, যেটা আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলেছেন, বিশেষ করে আমেরিকায় বলেছেন, হোয়াট ইজ আর্ট। এবার দেখুন, সেখানে উনি বলছেন যে নতুন দিল্লি তৈরি হচ্ছে, ক্যাপিটাল শিফট হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে, এবং সেখানে লিয়েটন আর্কিটেকচার গড়ে উঠছে। লিয়েটন এবং বেকার আফ্রিকান আর্কিটেকচারের সঙ্গে, সাউথ আফ্রিকান এতে শ্বেতাঙ্গ স্থাপতি যে বিখ্যাত ছিলেন, সেই সময় ওদের যে ফিজিবিলিটি রিপোর্ট ছিল, ডিজাইন রিপোর্ট ছিল, তাতে ছিল যে এটা একটা আর্কিটেকচার অফ ইম্পেরিয়ালিজম করে গড়ে তুলতে হবে। রবীন্দ্রনাথ এটা তীব্র প্রতিবাদ করেছিলেন এবং হোয়াট ইজ আর্ট যে ওনার যে বক্তৃতা, সেখানে উনি পরিষ্কার করে বলছেন যে ব্রিটিশ কেম টু আওয়ার কান্ট্রি অ্যান্ড ব্রট দ্য অফিস, কিন্তু মুঘল আর্কিটেকচার ইন্ডিয়ান আর্কিটেকচারের সঙ্গে সংশ্লেষণ হয়ে একটা ইন্দো ইসলামিক আর্কিটেকচার হয়ে উঠল। কাজে এবার খুব ভাববার কথা, এই একটা আশ্চর্য ব্যক্তিত্ব পৃথিবীতে, আমি জানি না এর কোনো আর জুড়ি আছে কিনা এই পৃথিবীতে, এই যে বললেন একটা অভিঘাতের সৃষ্টি হলো, একটা জাতীয় সমস্যা তৈরি হলো, তাই তো, জাতীয় সংস্কৃতিতে আঘাত এলো। এবারে সেইটাকে রেসপন্ড করছেন রবীন্দ্রনাথ কেমন করে? প্রথম কথা, এই বক্তৃতাটা বললেন, সেখানে থামলেন না। তার মানে আমি যা বলছি সেটা আমি করে দেখাতে পারছি কি? আজকের জীবনে আলোচনা করলে একেবারে মনে হবে বিরলতম, কিন্তু রবীন্দ্রনাথ এবং তার পরিকর ওই যে শিল্পী সমাজ, তারা উদয়ন দেখবেন যে বুদ্ধিস্ট আর্কিটেকচার, ইসলামিক আর্কিটেকচার, রাজস্থানী আর্কিটেকচার, হিন্দু আর্কিটেকচার এবং সমস্ত আর্কিটেকচার একটা সংশ্লেষণ যাকে বলা হয় তার হচ্ছে উদয়ন, এবং তার একটা আশ্চর্য ফ্লুইডিটি এবং ইন্টারনাল মাইন্ডস্কেপ আছে উদয়নের। এই উদয়নের ভেতর দিয়ে আপনি যদি হাঁটেন,
0: এই ফ্লুইডিটি কথাটা আপনার খুব গুরুত্বপূর্ণ, মানে আজকের ওই ইটকাঠের ছোট ছোট খুপড়ির মধ্যে ফ্লুইডিটি ভাবনাটা আমরা ভাবতে পারি না। আপনি যখন লিখেছেন আমি বারবার ওই কয়েকটা লাইন পড়ার চেষ্টা করেছি, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় ওই সিমলেসলি কথাটা বলা যায়, হয়তো যে কোনো সীমাহীনভাবে কেমন যেন হেঁটে যাচ্ছি,
1: তরঙ্গায়িত, হ্যাঁ ওর কাব্যগ্রন্থের মতো তরঙ্গায়িত হয়, কারণ নদী ভিত্তিক জীবন তো রবীন্দ্রনাথ, নদী ভিত্তিক জীবন, তার জন্যে ওর আর্কিটেকচারাল যে রিদিম যেটাকে আমরা বলি উদয়নের, কখনো উপরে ঘুরছে, নিচে হাসছে এবং ঘুরছে, বাঁক নিচ্ছে, ভীষণভাবে নদীর সঙ্গে মিল, মানে নদীর যে মানসিক চরিত্র, উনি এত আশ্চর্যভাবে ছিন্নপত্রাবলীর সময় পর্বে, যেটাকে আমরা মেকিং অফ রবীন্দ্রনাথ টেগোর বলি, সেই সময়টা মানুষ ভূমি পরিবেশ এই যে সম্পর্কটা দেখছেন, দেখতে দেখতে ওইটা তখন আর জমিদারের ছেলে রইল না, ওটা ভূমিপুত্র হয়ে উঠলেন আর কি, মানে পরবর্তীকালে যেটা বলবেন যে আমি পৃথিবীর কবি, যেটা বলতে পারলেন উনি কনভিকশনে, সেটা আপনি পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যে সেখানে এমন কিছু ফার্নিচার আর্কিটেকচার ব্যবহার করছেন যেখানে প্রাচ্য প্রতীচ্য তারা একটা ক্যানভাস পেল একত্রিত হয়ে গড়ে উঠবার, এটা বড় আনন্দের জীবন। আর এবার যদি শ্যামলীতে তাকাই, খুব সত্যি কথা, 34 গিয়ে উদয়ন শেষ হচ্ছে, 35 ওর জন্মোৎসব এগিয়ে আসছে
0: এবং তার সামনে
1: তার কাছে একটা দুটো বাড়ি পরেই শ্যামলী তৈরি হচ্ছে, এবং শ্যামলী আর্ট আর্কিটেকচার, শ্যামলী ভাবনা, মানে এই যে কালো মাটির বাসা, এইটা এসছে সুরুল বাড়িতে। আপনি জানেন সুরুলে যখন এই কবিতাটা রচনা করেছেন, গান করেছেন, সেটা শ্যামলী তৈরি হবার প্রায় 15 আগে তৈরি হয়েছে, কিন্তু তার মানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের অনেক বুদবুদ, মানে চিন্তা ভাবনার যে সমস্ত প্রেরণা যাকে বলে, অনেক সময় তো আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো 15 আগে ঘটেছে, কিন্তু সেটা আন্দোলিত হতে হতে হতে হতে একটা ফর্ম মেকিংয়ে যাচ্ছে। ফর্ম মেকিংটাই তো স্থাপত্য বা পরিবেশের খুব বড় জিনিস, বা শিল্পের ভিজুয়াল আর্টে, সেটা ফর্ম নিচ্ছে হচ্ছে গিয়ে 35। তার কারণ তখন রবীন্দ্রনাথ কিন্তু কোপাই, সাঁওতাল গ্রাম, পিয়ারসনপল্লী, কালীগঞ্জ, আদিবাসী সমাজ, যেটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য সেই সময় রথীন্দ্রনাথের কাছে একটা চিঠি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি রথীন্দ্রনাথের জীবনী গ্রন্থে বলেছি যে রথি, কাছের আদিবাসী গ্রাম এবং কাছের মানুষকে যদি বিশ্বভারতীর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করতে না পারিস, তাহলে বিশ্বভারতীর অস্তিত্ব একদিন বিপন্ন হবে। আমি অনেকবার ভেবেছি অনুষ্ঠান কথাটা বলতেন কেন, প্রতিষ্ঠান নয় কেন, আজকে আমাদের জীবনে প্রতিষ্ঠানটা এত বড় হয়ে গিয়েছে, অনুষ্ঠানটা খর্ব ঘটে গেছে। বিশ্বভারতীকে উনি মনে করতেন, শান্তিনিকেতন আন্দোলনকে উনি মনে করতেন একটা অনুষ্ঠান, মানে শ্যামলী কিন্তু একটা অনুষ্ঠান,
0: প্রতিষ্ঠানের জীবন প্রক্রিয়াটাকে উনি
1: অনুষ্ঠান। এবং শ্যামলী দেখুন এই যে রেসপেক্ট টু দি ট্রাইবাল অ্যান্ড ফোক আর্ট আর্কিটেকচার, তার জন্য শ্যামলীতে যদি টিম ফর্মেশন কেউ দেখে, আমার মনে হয় এরকম একটা আশ্চর্য ক্রিয়েটিভ ফুটবল টিম পৃথিবীতে হয়েছে কিনা জানি না। একদিকে রথীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, আচ্ছা ওদিকে ধরুন রামকিঙ্কর,
0: আচ্ছা
1: সুরেন্দ্রনাথ কর, বালি মেঝেন, পিয়ারসনপল্লী থেকে বালি মেঝেন এলো, আর পাশের গ্রাম থেকে গৌরহরি মিস্ত্রি এলো, এবং মাটির হাঁড়িকে সেটিং করে ইনসুলার ওয়াল তৈরি হলো দেওয়ালে, এবং তার মাথাটা হলো মাটির, যা ভারতবর্ষে আগে কখনো হয়নি, মাটির ঢালু ছাদ, এবং তালির কাড়ি দিয়ে রাফটার হলো। এখানে থামলেন না, তার পাশে যে কাঠচাপা গাছটা করলেন, একে আমরা বলি এনভায়রনমেন্টাল মেলাডি, মানে সঙ্গীতের মতো বেজে উঠল, এবং অর্ধবৃত্তাকার একটা চাতাল দিলেন। সেই চাতালটাই দেখবেন যে শ্যামলীর যেটা আখ্যান ভাগ, সেটাকে একটা যেন একটা অসাধারণ নারী তার মাথায় তার কপালে যেন টিপ পরিয়ে দিলেন, এবং সেই টিপটা যেটাকে দিলেন ক্রেস্ট যাকে বলা হয় আর্কিটেকচারে, সেটাও মাটির করলেন, তার সঙ্গে একটা ছন্দ জুড়ে দিলেন। তারপরে যেটা অসামান্য মনে হয়েছে আমার, আমাদের যে সেটা হচ্ছে অজন্তাতে যে চৈত্য,
0: হ্যাঁ
1: সেটা স্টোন আর্কিটেকচার, সেটাকে মাড আর্কিটেকচারে নিয়ে এলেন, ওই ফাসাডটা নিয়ে এলেন কিন্তু, এবং গৈদিক আভিজাত্যে ভরপুর করে দিলেন। এবং ঢোকবার মুখে মনে আছে তো রিলিফ স্কাল্পচারটা রামকিঙ্কর করা সাঁওতাল সাঁওতালি,
0: মানে যতবারই ওখানে গেছি শ্যামলী যেন বেশি করে টানে, জানি না সেটা যে কোনো কারণেই হতে পারে। এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে শ্যামলীতে ঢোকার আগে তিনি রানী মহলানবিশকে চিঠি লিখছেন যে এই মাটির বাড়িতে প্রবেশ করছি এবং তার আসবাবটাও সেরকম হবে সেটা নিয়ে লিখছেন, এটা একটা। আর দ্বিতীয় একটা কথা আমি জানি না, এটা বলা হয় কোনো একটা কাছের গ্রামের মিস্ত্রি তার সঙ্গে যুক্ত ছিলেন, সেই মিস্ত্রি নাকি ওইটা দেখার পর নিজে ফিরে গিয়ে নিজের একটা এরকম বাড়ি তৈরি
1: করেছেন মিস্ত্রি,
0: এটা যদি একটু
1: করেছেন গৌরী মিস্ত্রি, উনি যখন শুনলেন ছ মাসের বাদে যে এরকম একটা বাড়ি সে ফেঁদেছে, এটা রবীন্দ্রনাথের শব্দ ব্যবহার করলাম পরম সৌভাগ্য, উনি বললেন যে এ আমার ভারী আনন্দ, এ আমার সবচেয়ে গর্ব।
0: তার মানে ওই ওই
1: বললেন যে ওর মধ্যে বিশ্বাসটা জন্মেছে,
0: সেইটাই বড় কথা।
1: যেমন ডাকঘরের কথা আমরা মনে পড়ছে, যখন অমলের সঙ্গে কথোপকথন হচ্ছে তখন বলছে ওর মনে একটা বিশ্বাস জন্মেছে, বিশ্বাস কথাটা, বিশ্বাসটা কিন্তু সাইন্টিফিক হিউম্যানিস্টিক এবং স্পিরিচুয়াল কনভার্জেন্স রবীন্দ্রনাথের ক্ষেত্রে।
0: অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন।
2: নমস্কার, আমি ডাক্তার দয়ালবন্ধু মজুমদার বলছি। সাপের কামড় থেকে বাঁচার জন্য আমি খুব সাধারণ কয়েকটা সাবধানতার কথা আপনাদেরকে বলে দিচ্ছি। কখনোই অন্ধকার রাস্তায় হাঁটবেন না, একটা টর্চ লাইট নিয়ে হাঁটার চেষ্টা করবেন। ঝোপঝাড়ে কাজ করার সময়তে জায়গাটাকে একটা লাঠি বা গাছের ডাল দিয়ে একটু নেড়ে নেবেন, যাতে ওখানে যদি সাপ থাকে সে যেন সরে যাওয়ার সুযোগ পায়। যদি কোনো রকমেই আপনাকে সাপে কামড়ে দেয়, যে সাপেই কামড়াক, আপনার যদি সন্দেহ হয় আমাকে সাপে কামড়েছে, বাড়ির কাছাকাছি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যত দ্রুত পারবেন যাওয়ার চেষ্টা করবেন। আমাদের পশ্চিমবাংলার সবকটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসা পাওয়া যায়। যত দ্রুত পৌঁছতে পারবেন, জানবেন চিকিৎসায় ফল তত ভালো পাওয়া যাবে।
3: অন্বেষা অনুষ্ঠানে এবারে শুনবেন একটি কথিকা, চিকিৎসা বিজ্ঞানে লেজার, বলছেন ডক্টর সৌরজেন্দ্রনাথ সরকার।
4: যে সোনার কাঠির ছোঁয়ায় আজ অনেক অসম্ভব ব্যাপার সম্ভব হচ্ছে, নিশ্চয়ই জানতে ইচ্ছে করে সে সোনার কাঠির কি নাম, তাই না? হ্যাঁ, এই সোনার কাঠির বৈজ্ঞানিক নাম লেসার বা অনেকের মতে লেজার। লেজার কথাটি জন্ম হয়েছে ইংরেজি লাইট অ্যাম্পলিফিকেশান বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন এই শব্দ কয়টির আদ্যাক্ষর থেকে। লেজার কাজ করে আলোক এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের স্বাভাবিক সূত্র মেনে, কিন্তু সাধারণ আলোর থেকে লেজারের ভেদ করার ক্ষমতা অনেক বেশি। সাধারণ আলোর মতো লেজারের গতিপথ ছড়িয়ে পড়ে না, ফলে খুব অল্প জায়গা জুড়ে এ রশ্মিকে দেখা যায়। তাই লেজার হচ্ছে এক ধরনের প্রখর, সংহত বা কনসেন্ট্রেটেড ও সমান্তরাল রশ্মিগুচ্ছ উৎপাদনের উপায়। বেশ কিছু বিজ্ঞানীর মতে বিরামহীন ফোটনের প্রবাহই হল লেজার। হালামুলে বিজ্ঞানের নানা শাখায় লেজার যেমন দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক একইভাবে চিকিৎসা বিজ্ঞান তথা চিকিৎসার কাজেও লেজার আজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চিকিৎসার কাজে যে তিন ধরনের লেজার আজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তারা হলো আর্গন লেজার, কার্বন ডাইঅক্সাইড লেজার ও নিওডাইমিয়াম, ইট্রিয়াম, অ্যালুমিনাম গার্নেট বা ইয়াগ লেজার। যেহেতু তিনটি লেজারের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, তাই বিভিন্ন গভীরতায় টিস্যুকে এরা ভেদ করতে সিদ্ধহস্ত। আর্গন লেজার ব্যবহার করে চামড়ার ওপর চাকার মতো উল্কির চিকিৎসা করা হচ্ছে। এ রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অতীতের দিনগুলোতে স্কিন গ্র্যাফটিং, মানে এক জায়গার ত্বককে অন্য জায়গায় বসানো হতো, আর সেটাই ছিল একমাত্র পথ। মধুমেহ, ডায়াবেটিস বা বহুমূত্র রোগীদের রেটিনা বা চক্ষুপদ্মার রক্তনালী থেকে রক্তপাত এক গুরুতর এবং মারাত্মক সমস্যা, কিন্তু আর্গন লেজার ছিদ্রের মুখ বন্ধ করে দিয়ে অনায়াসেই রক্তনালী রক্তপাত বন্ধ করতে পারে। হিমোগ্লোবিনের ওপরও এর কাজ বেশ ভালো। এছাড়াও অপথালমোলজি বা চোখের চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, ডার্মাটোলজি বা ত্বকের নানা সমস্যায় আর্গন লেজারকেই বেশি ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড লেজার শল্য চিকিৎসকদের ছুরি হিসেবে ব্যবহৃত হয়। ছুরি হিসেবে কাজ করলেও পুরো ব্যাপারটাই কিন্তু ঘটে স্পর্শহীনভাবে। নিউরো সার্জারি, স্ত্রীরোগবিদ্যা বা গাইনোকোলজি এবং বন্ধাত্ব দূরীকরণে এ লেজার খুবই জনপ্রিয়। শুধু কি তাই, জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু বা ইউটেরাসের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি রুখতে কিংবা ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবের বাধা দূর করতে ডাক্তারবাবুরা এর সাহায্যই বেশি নেন।

0: কেননা 5 মিলিমিটার পুরো রক্তনালী রক্তপাত বন্ধ করার সময়ে আশেপাশের টিস্যুর কোনো রকম ক্ষতি না করে এ লেজার নিজের কাজ সেরে ফেলে। আর এ লেজার ব্যবহার করলে রক্তপাতও বেশ কম হয়। মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডের ক্ষত সারাতেও এটি সিদ্ধহস্ত। ইয়াগ লেজারের ভেদ করার ক্ষমতা আবার অত্যন্ত বেশি। আলসার চিকিৎসার ক্ষেত্রে এটি এক শক্তিশালী হাতিয়ার। ইয়াগ লেজার আলসারের ক্ষতকে বাড়তে সুযোগ দেয় না। ছানি অপারেশন, বড় রক্তনালীর রক্তপাত বন্ধ, টিউমারের চিকিৎসা, পোড়ার চিকিৎসা ও নিউরোসার্জারিতেও এ লেজারের ব্যবহার ধীরে ধীরে বেড়ে চলেছে। বিজ্ঞানের দ্রুত উন্নতির ফলে হাঙ্গেরি ও পশ্চিম জার্মানিতে লেজার রশ্মির সাহায্যে ফোটো আকুপাঞ্চার প্রথা আবিষ্কৃত হয়েছে। এ লেজার ও আল্ট্রাসনিক রশ্মি দিয়ে গবেষণাগারে বিনা ছুঁচে আকুপাঞ্চারের অনুরূপ চিকিৎসা করা সম্ভব হচ্ছে। এক নতুন ধরনের লেজার রশ্মির মাধ্যমে ব্রিটেনে ক্যান্সার রোগের চিকিৎসা শুরু হয়েছে। এ রশ্মি নাম আয়োডিন ফোটো ডিসোসিয়েশন লেজার। আর একথা আমরা সকলেই জানি যে ক্লোরেস্ট্রল রক্তের ভেতর জমে গেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু সম্প্রতি ডক্টর গ্যারেট লি নামে আমেরিকার ইউসি ডেভিস মেডিকেল স্কুলের এক বিজ্ঞানী লেজার রশ্মির সাহায্যে রক্তের ভেতরে জমা ক্লোরেস্ট্রল বের করার এক উপায় বের করেছেন। স্নায়বিক উত্তেজনা, ক্লান্তি বা রক্তচাপ কমানোর জন্য মস্কোর বেতার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ওরিয়ন নামের এক যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন। আর এই যন্ত্রটিতেও নিম্নমাত্রায় লেজার রশ্মি উৎপন্ন হচ্ছে। স্নায়বিক চিকিৎসায় বিশেষ করে ব্রেন টিউমার নির্মূল করতে লেজার রশ্মির প্রতিদ্বন্দ্বী আজ আর কেউ নেই। পৃথিবীতে যত ধরনের শল্য চিকিৎসা বা সার্জারি আছে তার মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য হল নিউরোসার্জারি। কেননা ব্রেন তথা স্পাইনাল কর্ড ঢাকা রয়েছে শক্ত হাড় দিয়ে। হাড়ের মাঝে আছে সূক্ষ্ম ছিদ্র, সেই ছিদ্রের ভেতর দিয়ে অস্ত্রোপচার করতে হয়। অথচ লেজার রশ্মির কৃপায় নিউরোসার্জারি আজ সম্পূর্ণ আয়ত্তে। নিউরোসার্জারি করার সময় স্নায়ুতন্ত্রের কোথাও যান্ত্রিকভাবে বা বৈদ্যুতিকভাবে বিন্দুমাত্র আঘাত দেওয়া চলে না। স্নায়ুতন্ত্র সামান্যতম আহত হলেই বিগড়ে যেতে পারে, নানান অবাঞ্ছিত রোগেরও শিকার হতে পারে রোগী। কপাল খারাপ থাকলে রোগী পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে রোগীর মৃত্যু ঘটাও অসম্ভব নয়। কিন্তু এসব ভয়াবহতা কাটিয়ে লেজার রশ্মির কৃপায় নিউরোসার্জারি আজ আমাদের সম্পূর্ণ আয়ত্তে। চিকিৎসাবিজ্ঞানে লেজার ট্রিটমেন্ট অত্যন্ত উন্নত ও আধুনিক এবং এক বৈপ্লবিক পদ্ধতি, যেখানে ঘনীভূত আলোকরশ্মি বা ফোকাস লাইট এনার্জি ব্যবহার করে শরীরের নানা সমস্যার চিকিৎসা করা হয়। প্রথাগত সার্জারির তুলনায় লেজার ট্রিটমেন্টে কম রক্তপাত হয় এবং ক্ষত দ্রুত শুকোয়। এবার বলি লেজার ট্রিটমেন্টের বিভিন্ন দিক ও ধাপের কথা। চর্মরোগ ও সৌন্দর্য বাড়াতে ডার্মাটোলজি অ্যান্ড কসমেটোলজি লেজার ট্রিটমেন্টের ভূমিকা বেশ ভালোই। ত্বকের পুনরুজ্জীবন, ব্রণর দাগ ও পিগমেন্টেশন, লেজার হেয়ার ডিডাকশান, ট্যাটু রিমুভাল, ভাস্কুলার লেশন, আর সেই সঙ্গে শল্য চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রেও লেজার চিকিৎসার অবদান বেশ ভালোই। ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার ব্যবহার করে ত্বকের ওপরের ক্ষতিগ্রস্ত স্তর সরিয়ে নতুন কোলাজেন তৈরিতে সাহায্য করা হয়, যা কিনা বলিরেখা ও নানা দাগ দূর করে।
1: অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন চিকিৎসা বিজ্ঞানে লেজার প্রসঙ্গে কথিকা, বললেন ডক্টর সৌরজেন্দ্রনাথ সরকার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

একটি ঘোষণা, 136তম ডাক আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17ই জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36, সি আর অ্যাভিনিউ, কলকাতা 700012-তে

অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, পি 36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpng_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি এবং দাদরা পরিবেশন করছেন অনিরুদ্ধ নাথ। প্রথমে তিলং ঠুংরি, পরে মিশ্র কৌশিক ধ্বনি দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুনুন ঠুংরি এবং দাদরা, শিল্পী অনিরুদ্ধ নাথ।

প্রথমে তিলাং ঠুংরি, পরে মিশ্র কৌশিক ধ্বনি দাদরা পরিবেশন করলেন অনিরুদ্ধ নাথ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ কুমার দত্ত এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন নাটক,
1: আজকের নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার, নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা।
2: জানলে কি করে?
3: এইসব খবর কি চাপা থাকে গা, বুদ্ধি দেখো।
2: তোমার বুদ্ধি যে আমার চেয়ে অনেক বেশি খালে মেজে বউ তা আমি স্বীকার করি, কিন্তু কে তোমাকে খবরটি দিলে তা আমায় খুলে বলো তো।
3: আজ ডাক্তারের কাছে নবদ্বীপ নাকি শুনেছি, এ যাত্রা রক্ষে পাওয়ার আশা নেই।
2: আমি তো কাল রাত্রি দাদাকে দেখে এসেছি, খুব দুর্বল বটে কিন্তু কথাবার্তাও হলো, জ্ঞানও দেখলুম বেশ টনটনে রয়েছে।
3: ভালো মন্দ কখন কি হয় বলা যায়? সময় থাকতে ব্যবস্থাটা পাকা করে নেয়াই বুদ্ধির কাজ।
2: কিসের ব্যবস্থা?
3: আহা, ন্যাকা যেন জানেন না, বলি বর ঠাকুরের বিষয় সম্পত্তির একটা ব্যবস্থা এখন যদি না করে নাও তো করবে কবে? ওর তো ছেলে ফুলে নেই, একমাত্র বংশধর আমাদের নবদ্বীপ, ন্যায় তো ধর্ম তো ওরই সর্বস্ব পাওয়া উচিত।
2: আমারও তো বিশ্বাস তাই মেজবউ, ন্যায্য কথাই বলেছ।
3: আমি অন্যায়টা কবে বলি কর্তা মশাই? অবস্থা বুঝে ব্যবস্থা আর গড়িমসি করা ভালো নয়, শুভ কাজে দেরি করতে নেই। একে নবদ্বীপের জ্যাঠা দোজবরে মতিভ্রম হতে কতক্ষণ, দ্বিতীয় পক্ষের জানো নিদেনকালে মানুষের ন্যায় বুদ্ধি কি থাকে?
2: তা কেন হবে দাদা, অবর্তমানে বউ ঠাকুরুন তো অকুল পাতারে ভেসে যাবেন না, খাওয়া পরা থাকা তার কি অভাব হবে? নবদ্বীপ কি সেই ছেলে যে তার জ্যাঠাইমাকে দেখবে না? আর দাদার কি এ জ্ঞান নেই যে মেয়ে মানুষের হাতে বিষয়, রক্ষক না থাকলে পদ্মপত্রে জলের মতো।
3: আমার ভাগ্যে যে সার কথাটা তোমার মাথায় ঢুকেছে, এখন আর দেরি না করে নবদ্বীপের নামে জ্যাঠার বিষয় সম্পত্তি লিখিয়ে নাও গে।
2: হ্যাঁ, সেটা করা দরকার, ঠিক সময় বুঝে যাতে সারা যায় দেখি। তবে দেখো মেজবু, আমার মনে বিশেষ সন্দেহ নেই, আমার একমাত্র ছেলে নবদ্বীপ নিঃসন্তান জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির যে উত্তরাধিকারী।

0: হবে, এই আশা আমি খুব রাখি। উইলটা লিখিয়ে নিলেই নিশ্চিন্ত হওয়া যায়।
1: ভালোই ভালোই যেন তাই হয়। মানত করেছি ঘটা করে জগদম্বার পুজো দেব, ভালো করে সত্যনারায়ণের সিন্নি দেব। যাও, তুমি আর বসে থেকো না, এখন বটঠাকুরের একটু কাছে গিয়ে বসা দেখাশোনা করা খুবই দরকার। যেন
0: ঠিকই বলেছ, তাহলে আমি দাদাকে একবার দেখে আসি গে।
1: বৌমা।
2: কি মা, কি বলছেন?
1: এই শোয়া পাচানের পয়সা আর এই টাকাটা ঘটের কাছে রেখে এসো তোমা।
2: আমি যে জল খেয়েছি মা, তাতে দোষ হবে না তো?
1: তবে থাক, আমিই যাচ্ছি। হ্যাঁ দেখো, নবদ্বীপ যদি এখন ফেরে তাকে বলো আমার সঙ্গে দেখা না করে আবার যেন বেরিয়ে না যায়।
2: আচ্ছা। যার শ্বশুরের বিষয়পত্র পাবার আশায় মা এপর যেন ঘুম নেই, আসবার হলেই আসবে।
3: কি আসবে গো মুকুল রানী?
2: ও মা, নাম না করতে করতেই যে এসে হাজি, অনেক দিন বাজবে।
3: আর তাতে তো তোমার মতন মৎস্যলোভী জীবের বিস্তর লাভ।
2: তোমারই বা লোকসান কোথায়? ভোগসুখ তো তোমার বাড়াতে নাচছে, জ্যাঠার বিষয় পাবে।
3: আগে পাই তারপরে আহ্লাদ করো, যতক্ষণ না ধন সম্পত্তি হাতের মুঠো এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই।
2: কেন গো, তুমি তো বাড়ির এক ছেলে, চন্দ্রসূর্য যদি মিথ্যে না হয় তাহলে তোমারও পা মিথ্যে হবে না।
3: তোমার কথা যেন ফলে মুকুল, আমার বাবা যদি তেমন হতেন তবে ভাবনার কিছু ছিল না। আমার মার কিন্তু খুব সাংসারিক বুদ্ধি, বাবা কিরকম যেন সংসার কানা লোক, আপন স্বার্থটা ভালো বোঝেন না।
2: ভালো মানুষ লোক কি না, খুব সাদাসিদে, তাই প্যাঁচালো বুদ্ধিটা সহজে মাথায় জোগায় না।
3: আরে প্যাঁচের কথা কি বলছে, আসল কথা সংসার করতে গেলে বিষয় বুদ্ধি একটু রাখা চাই, নইলে পদে পদে ঠকতে হবে।
2: ও সমস্ত ব্যাপার নিয়ে তোমায় এত মাথা ঘামাতে হবে না। মা কি বসে আছেন মনে করো? উল্টুই না কি সব করবার পরামর্শ এতক্ষণ তো শ্বশুরমশাইয়ের সঙ্গে হচ্ছিল।
3: বাবা কোনো আপত্তি তোলেননি তো?
2: কি যে বলো, তোমার জ্যাঠামশাইয়ের বিষয়ে তোমারই সব পাওয়া উচিত, এইরকম কথাই তো তাকে বলতে শুনলুম।
3: বাস, তবে আর ভাবনা কি। আচ্ছা মা কোথায় বলো তো?
2: ঠাকুরের কাছে তোমার নেমে মানসিকের পয়সা তুলে রাখতে গেলেন যে তিনি। আর হ্যাঁ শোনো, যদি এখন বেরোতে হয় মার সঙ্গে দেখা করে বেরিও, কি যেন কথা আছে।
3: বের হবার অত আমার তাড়া নেই, চাকরি তো করি না যে ছুটতে হবে এখনই।
2: ইচ্ছে থাকলে তো করবে, মার আদুরে ছেলে, চাকরি করা কি তোমার পোষায়?
1: কেন গো বৌমা, আমার ছেলে কোন দুঃখে চাকরি করতে যাবে?
3: বলতো মা বলতো, তোমার বউ আমাকে খোঁটা দিচ্ছে যেন আমি চাকরি করতে পারি না।
1: কেন পারবে না শুনি, কতবার তো চাকরির কথা তুলেছে, কেবল আমি ওকে কিছুতেই চাকরি করতে দিইনি। আর কেনই বা দেবো, বাপ জ্যাঠার ওই তো একমাত্র বংশের দুলাল, জ্যাঠার বিষয় সম্পত্তির ওয়ারিশ তো আমার নবদ্বীপই হবে, তাই দেখবে শুনবে ভোগ করবে। তাছাড়া এই আশাতেই ওর সকাল সকাল বিয়ে দিয়ে তোমাকে ঘরে এনেছি মা, শত্রুর মুখে ছাই দিয়ে ফলও পেয়েছি, নাতি নাতনির মুখ দেখে আমার সুখের সংসার ভরে উঠেছে।
3: যাকগে এখন শোনো মা, বাবাকে সমস্ত বুঝিয়ে পড়িয়ে মাথার ভেতর ঠিক ঢুকিয়ে দিতে পেরেছো তো?
1: সে আর তোকে বলতে হবে না, কর্তার মন চলে দেখেছি, তারও খুব আশা বটঠাকুর তোর নামই সব লিখে দেবে, আর এ তো আর অন্যায় বলা যায় না।
3: বাবা যদি একটু বুদ্ধি খেলিয়ে কাজ করেন তাহলে ভাবনা কি, জ্যাঠামশাইয়ের অবস্থা তো হয়ে এসেছে, আর কখন ব্যবস্থা হবে?
1: হবে হবে, রুগীর ঘরে সে গেছে আমি দেখেছি, সব ঠিক হয়ে যাবে। বাপ ছেলের দিক টানবে না ঠিকই হয় কখনো, ঠাকুর দেবতা কি মিথ্যে?
4: রামকানাই বাবু, এদিকে একটু সরে আসুন।
5: কিছু বলবেন ডাক্তারবাবু?
4: হ্যাঁ, মানে বলছিলাম কি, এই যে রোগীর তো এই অবস্থা, এখন একটু জ্ঞান আছে, যদি কিছু বলবার থাকে তাহলে বলে নিই, যে কোনো সময় মারা যেতে পারেন।
5: এই সময় আপনি যদি একটু থাকেন ডাক্তারবাবু।
4: না না, কোনো লাভ হবে না, বরং ওকে এখন ভগবানের নাম শোনান। আচ্ছা আমি চলি।
5: দাদা।
6: কে?
5: রামকানাই।
6: ও, সময় তো হয়ে এলো।
5: ভগবানকে ডাকো, কোনো ভাবনা মনে রেখো না দাদা, আমি রইলুম, বউ ঠাকুরের কোনো কষ্ট হবে না, আর আমার অবর্তমানে নবদ্বীপ তার জ্যাঠাইমাকে দেখবে, তোমার জন্য খুব মন খারাপ, আর হবে নাই বা কেন, তোমাকেও দেবদাগ জ্ঞানে ভক্তি করে যেমন তেমনি ভালোবাসে, ওই তো একমাত্র আমাদের কুলের প্রদীপ।
6: দীর্ঘজীবী হোক,
5: তোমার আশীর্বাদ। বলছিলাম কি দাদা, এ সময় যদি তোমার কোনো ইচ্ছে থাকে।
6: মনে তো পড়ছে না
5: দাদা, যদি তোমার উইল করবার ইচ্ছে থাকে তো বলো।
6: আমি বলি তুমি লিখে নাও।
5: এই যে আমি কাগজ কলম নিয়ে বসে আছি।
6: হ্যাঁ হ্যাঁ, খুব মনে করিয়ে দিয়েছ।
5: বলো দাদা।
6: আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি, আমার ধর্মপত্নী।
5: কি বললে দাদা?
6: লেখো, আমার ধর্মপত্নী শ্রীমতী বরদাসুন্দরীকে দান করিলাম।
5: লিখেছি, আর একবার তুমি
6: কি
5: কিছু নয় সই করো, এই যে কলম।
6: হাত হাত ধরিয়ে দাও। আর আমায় কিছু কিছু বলো না।
7: ওই সুবল,
8: কি বলছেন গো? কি বলছেন?
5: চুপ চুপ হাসতে। বউ ঠাকুরন কি করছেন?
8: দিদি কি জানি ভেতরে বসে কি জানো করছে।
5: দাদার অবস্থা খুব খারাপ, ডাক্তার জবাব দিয়ে গেছে, বোধহয় শেষ সময় উপস্থিত। শিগগির তোমার দিদিকে ডাকো।
8: এরে তাহলে তো মহা মুশকিল, দিদি শুনলে কেঁদে কেঁদে আকসা করবে। একটু রয়ে সয়ে বলবো?
5: আর সময় নেই তার, ছুটে যাও।
8: এই দেখো কি কাণ্ড, এই দুঃখের কথা কি করে শোনাবো? হঠাৎ শুনলে দিদি না আবার মুচ্ছ যায়, যা নরম মন। হায়রে, বিনে মেঘে বজ্রের আঘাত। দিদি গো,
9: কি রে বাদর, আবার বুঝি পয়সার দরকার পড়েছে? এখন হবে না, যা।
8: আরে পয়সা নয়, পেয়াদা যে এসে গেছে, শিওরে দাঁড়িয়ে রয়েছে।
9: ও মা, পেয়াদা কেন রে? কার শিওরে দাঁড়িয়ে রয়েছে? কর্তার বুঝি? কোথাকার পেয়াদা?
8: একেবারে ধর্মরাজের আদালত থেকে খাস বরদার হয়েছে হাজির। আরে তস হইছে না, জামাইবাবু জোর তলব পড়েছে।
9: আ গেল যা, কথাটা খুলে বলবি না জামাইবাবু তলব পড়েছে? কোথায় তলব পড়েছে?
8: উপারে।
9: তার মানে?
8: আরে মানে গেলেই সেখানে বুঝতে পারবে। এখন ওগুলো ফেলে শিগগির উঠে পড়ো, জামাইবাবু নাড়ি বড় ক্ষীণ।
9: অনেকদিন ভুগছে, নাড়ি তো ক্ষীণ হবেই। একটু দাঁড়া বাপু, এগুলো আগে খেয়ে নি।
8: আরে খাবে কি দিদি? হ্যাঁ বাইরে যে তোমাকে এক্ষুনি যেতে হবে। আরে ডাকাডাকি করছে, জামাইবাবুর অবস্থা ভালো নয়, সময় বড় কম।
9: বাবা বাবা, একটু কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে দুটো পান্তা ভাত, এই তো। তাও যে একটু বসে জিরিয়ে মুখে দেব, তারও সময় পাওয়া যায় না। দু মিনিট পরে গেলে কি সময় পালাবে?
8: তোমার দুটি পায়ে পড়ে দিদি, উঠে পড়ো, খাওয়া তো কথায় কথায় শেষ করে এনেছো, আর দেরি করো না। হ্যাঁ ডাক্তার যে জবাব দিয়ে গেছে, সময় আর দাঁড়িয়ে থাকবে না, ওদিকে হয়তো এতক্ষণে।
9: তবে দাঁড়া, যাচ্ছি।

0: মরণকালে বুদ্ধি নাশ হয়, এমন সোনার চাঁদ ভাইপো থাকতে।
1: মেজবউ, তোমার তো বুদ্ধি নাশের সময় হয়নি, তবে তোমার এমন ব্যবহার কেন? দাদা গেলেন, এখন আমি তো রয়ে গেলুম। তোমার যা কিছু বক্তব্য আছে আমায় অবসর মতো বলো, এখন ঠিক সময় নয়।
0: তবে ঠিক সময়টা কখন শুনি? এই অন্যায় তুমি সইতে পারো, দাদার ভাই তো, কিন্তু আমার আবার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। এক বই দুই নয়, বংশ আলো করা ওই একটি ছেলে, তাকে কিনা নিজের জ্যাঠা হয়ে সব্বর্ষ ফাঁকি দিলে, এমনি বুড়োর বিবেচনা? ছেলে গেল ভেসে, বড় হলো দ্বিতীয় পক্ষের সোয়াগ।
1: তোমার তো বুদ্ধি বিবেচনা এখনো হারিয়ে যায়নি, তবে এই অসময়ে গোল বাঁধাও কেন? আমার দুই ভাই পৃথক ছিলুম জানো তো, পৃথকন্যাটা স্বীকার করো তো।
0: হলি বা পৃথকন্য, বংশে বাতি দেবে কে? চোদ্দ পুরুষকে জল দেবে কে? তোমার দাদার দ্বিতীয় পক্ষের সংসার না আমার নবদ্বীপ চন্দ্র?
1: দাদার বিষয় সম্পত্তি ন্যায় হোক অন্যায় হোক, দাদা যা ভালো বোধ করেছেন তার উপর কথা কি? আর বাড়িয়ে তুলো না, নবদ্বীপ চন্দ্র এসে গেছে।
0: শুনেছিস নবদ্বীপ, তো জ্যাঠা মশাইয়ের কাণ্ড, কালে না ধরলে কি মানুষের এরকম অতিচ্ছন্ন হয়?
2: এ ভুল আমি ঘুচিয়ে দেবো, জেনে রেখো মা। একটু কানাঘুষো শুনেই ছুটে আসছি, দেখবো মুখাগ্নি কে করে। আর শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়।
1: বাবা নবদ্বীপ, যে লোকটা ডব সাহেবের ছাত্র ছিল, কিছুই মানত না। শাস্ত্র মতে যেটা সবচেয়ে অখাদ্য সেইটি যার সবচেয়ে বিশেষ তৃপ্তি ছিল। বেঁচে থেকে যার এই দশা, সদ্য মরে সে যে পিণ্ডিনাশের

0: হয়ে কিছুমাত্র অস্থির হবে এমন তো মনে হয় না। আর গোল করে কি হবে বাবা, চুপ কর।
1: শুনলে মা, শুনলে বাবার কথা?
2: ওকে ভীমরতি ধরেছে, নইলে ও কথা বলে?
1: চুপ কর বললেই আমি চুপ করব। এর শোধ তুলে তবে ছাড়বো না। জ্যাঠামশাই মনে করেছেন যে মরে বেঁচে যাবেন, সে পথ আমি মেরে দিচ্ছি। লোকটা পরকালে গিয়ে মরে থাকবে, যেমন কর্ম তেমনি ফল। পিণ্ডি লোক, পিণ্ডি না পেলে উদ্ধার নেই, গয়ার পাপ পিসাচ হয়ে ঘুরে মরতে হবে।
0: তাতে কি কোনো ফল হবে মনে করো?
1: জ্যাঠামশাই যে লোকে গেলেন সেখানে ভিক্ষে করে পিণ্ডি মেলে না, বেঁচে থাকার অনেক সুবিধা আছে, আর সেটা এই আমি প্রমাণ করে দেব।
3: হগো, আমার বড়াতে কি এই লেখা ছিল গো? এক চক্ষু বুড়ো বিধাতা আমার কপাল ভেঙে দিল গো, আমার রাস্তায় বসিয়ে দিয়ে গেল শেষ বয়সে।
0: ও বউ ঠাকুরন, বউ ঠাকুরন!
3: কে ঠাকুর বউ? এই দেখো আমার কি অবস্থা করে গেছে গো।
0: বউ ঠাকুরন চোখের জল মোচু। হা, দাদা তোমাকেই সব বিষয় দিয়ে গেছেন। এই তার উইল, লোহার সিন্ধুকে যত্ন করে রেখে দিও।
3: তা দাও, এমন স্বামী কজনের ভাগ্যে হয়, বিষয়পত্র সব নিয়ে চলে গেল। ও গো আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। আচ্ছা ঠাকুরপো, লেখাটা কার তোমার বুঝি?
0: হ্যাঁ, আমারই লেখা। দাদার শেষ সময় আমি পাশে ছিলাম, তিনি যা বলে গেলেন আমি তাই লিখে নিয়েছি, তারপর সই করে দিয়েছেন। আহা, কেন বউ ঠাকুর রম করছো? দাদার বিষয় সম্পত্তি দেখবে, মুখ তুলে চাইবে, ভাবনা কি?
3: আরে হায়, এমন স্বামী একটু ভাবনারও ফুরসত দিলে না। ও আমি কেন খেলুম না গো, আমি কেন বেঁচে রইলুম, কেন বেঁচে রইলুম গো?
0: আহা, সে আমাদের কপালের দোষ, আমার কাজ আমি করলুম, এবার চলি।
2: এমন কর্মনাশা লোক কখনো দেখিনি। হ্যাঁ, নিজের হাতে উইল লিখেছে, অথচ মরণকালে যে মানুষটার বুদ্ধি লোপ হয়েছে তার কথাটাই মাথা পেতে নিলে, তার ভুল শুধরে নিজের ছেলের নামটা লিখলে না, তাতে মহাভারত কি অশুদ্ধ হতো না ধর্ম রসাতলে যেত? এই যে বউ ঠাকুরের মায়া কান্না দেখে সান্ত্বনা দিতে গিয়েছিলে বুঝি, মরণ দশা আর কি।
0: আহা, কর্তব্য তো একটা আছে।
2: খুব ন্যায় ধর্ম করেছ, থামো। আপন সন্তানের স্বার্থ যে বাপ দেখে না সে শুধু নির্বোধ নয়, সে নিশ্চয়ই কোনো ডয়নির পাল্লায় পড়েছে।
0: এ তো বড় বিড়ম্বনা। আরে উইল লেখবার আগে দাদার কানে আমি নবদ্বীপের কথা তুলেছি, যাতে ওকে দেয় সেরকম যুক্তি আশ্বাস যতটা সম্ভব দেখাতে আমি কসুর করিনি। তবু যদি দাদা বউ ঠাকুরকে সম্পত্তি দিয়ে যায় আমি সেখানে কি করতে পারি বলো?
2: যে কোনো কমবেন নয়, সে আবার কি করবে? করবার ইচ্ছে কি ছিল? বাপ হয়ে শত্রুর কাজ করলে?
0: আমার অপরাধ কি? আমি তো দাদা নই।
2: না, তুমি বড় ভালো মানুষ, তুমি কিচ্ছু বোঝো না। দাদা বললেন লেখো, আর ভাই অমনি লিখে গেলে, তোমরা সবাই সমান। তুমিও সময়কালে এই কীর্তি করবে বলে বসে আছো।
0: কি আবার কীর্তি করব? কি সব বলছো?
2: ঠিকই বলছি, আমি মলেই কোন পোড়ার মুখী ডাইনিকে ঘরে আনবে, আর আমার সোনার নবদ্বীপকে পাথারে ভাসাবে। কিন্তু সেজন্যে ভেবো না, আমি শিগগির মরছি নে।
0: ও কি কথা, মরতে যাবে কেন?
2: হ্যাঁ গো হ্যাঁ, মলেই তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তা কি জানি নে? ওই দাদারই তো ভাই।
0: তুমি এমন ভাব দেখাচ্ছ যেন আমি সোনার নবদ্বীপকে বিষয় থেকে বঞ্চিত করে তোমার কল্পনার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখে দিয়ে মরে বসে আছি। আমায় ক্ষমা কর মেজ বউ, আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি, যাই এখানে আর নয়।
1: মা, ও মা,
2: নবদ্বীপ এলি, কি বলছিস?
1: শোনো, এদিকে একটু সরে এসো। দেখো মা, আমার কয়েকজন বন্ধু আছে, তারা খুব বুদ্ধি ধরে, বিশেষ শ্রীনাথের তো কথাই নেই, তাদের সঙ্গে অনেক পরামর্শ করে একটা রাস্তা ঠিক করা গেছে।
2: আর কি রাস্তা ঠিক করবি? রাস্তা কি আর রেখেছে?
1: কোনো ভাবনা নেই মা, এ বিষয়ে আমিই পাবো। কিছুদিনের জন্য বাবাকে এখান থেকে সরিয়ে দেওয়া চাই, তিনি থাকলে সমস্ত ভণ্ডুল হয়ে যাবে। যেমন তেমন ছল করে বাবাকে কাশিতে বা অন্য কোনো জায়গায় সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেই হবে মা।
2: আচ্ছা, কাশিতে যাতে ও যায় সেই ব্যবস্থাই করছি। ও দরকার যদি পড়ে

0: স্বামীর বিষয় সম্পত্তি হাতে পেয়েও যে এত দুর্ভাবনায় পড়তে হবে তা কি স্বপ্নেও ভেবেছি? জ্যাঠাইমা আমি কোথায় নবদ্বীপ আমার সহায় হবে তা নয় সে কিনা আমার নামে ইল জালে নালিশ করে আদালতে গিয়ে দাঁড়িয়েছে।
1: দিদি দিদি তুমি অত ভাবছো কেন? বাছা দন এবার টের পাবে, উইল জাল করে আবার উল্টো চাপ। আমরাও তো নবদ্বীপটার নামে উইল জালে নালিশ ঠুকে দিয়েছি, দেখো না কোথা কার জল কোথায় গিয়ে দাঁড়ায়।
0: তুই তো বলছিস সুবল, কিন্তু ভরসা পাই কি করে? আমার পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী, সই কারো বোঝবার সাধ্যি নেই। কি যে উপায় করি?
1: উপায় ঠিক হয়ে যাবে দিদি, তোমার কিচ্ছু ভাবনা নেই, আমি সাক্ষী দেবো আরো সাক্ষী জোটাবো, দেখোই না শেষ পর্যন্ত কি করি।
0: ব্যাপারটা যে একেবারে পেকে উঠেছে, নবদ্বীপও তো শুনছি সাক্ষী জুটিয়েছে। ওর নামে যে উইলটা বার করেছে তার নাম সই দেখলে নাকি তার জ্যাঠার হাতে লেখা স্পষ্ট প্রমাণ হয়। এই সমস্ত কি গোলমালি ব্যাপার বাবা?
1: দিদি ব্যাপারটা তো খুবই সোজা ছিল, গন্ডগোল পাকিয়ে তুলেছে ওই নবদ্বীপটা, মনে করেছে প্যাঁচ দিয়ে বিষয় সম্পত্তি সব হাতিয়ে নেবে। হ্যাঁ, এই জালিয়াতির জন্য ওকে জেল খাটিয়ে ছাড়বো, এই তোমাকে আমি বলে দিচ্ছি।
2: কি গো গিন্নি ঠাকুরুন, কাশিতে গিয়ে বিশ্বনাথের আশ্রয় আমি তো বেশ ছিলুম, আবার জরুরি ডাক পড়লো কেন? গোলাম হাজির, এখন মহারানীর কি অনুমতি হয়?
3: নাও নাও, আর রঙ্গ করতে হবে না, এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন, একদিনের তরে তো মনেও পড়েনি।
2: তুমি বেশ উল্টো চেহারা চাপ দিতে জানো দেখছি মেজেবউ। বলি তোমারও কি আমাকে একবেলার জন্য মনে পড়েছে? সত্যি বলো দেখি, আমি কিন্তু রোজ তোমাদের কথা ভেবেছি। যাই কেন বলো, মেয়েদের মন বোঝা ভার, দেবতারাই হার মানে তো মানুষ।
3: থামো গো থামো, পুরুষদের জানতে আর বাকি আছে কি? পুরুষের ভালোবাসা যেন মুসলমানের মুরগি পোষা।
2: আর মেয়েদের মুখে মধু হৃদয়ে খুর।
4: মা, বাবা আদালত থেকে সাক্ষী সফিনা পেয়েছে, দেখলুম বাবার মুখের চেহারা বদলে গেছে, ব্যাপারটা হয়তো বুঝতেই পারেনি, এদিকে আসছে, ভালো করে বুঝিয়ে দাও।
3: আর সে তোকে ভাবতে হবে না নবদ্বীপ, তুই কাছাকাছি থাক, দরকার হলে এসে পড়িস।
2: মেজবউ এ কি আবার কাণ্ড? হ্যাঁ, সাক্ষীর সফিনা আসে কেন, ব্যাপার কি?
3: এও বুঝলে না, হর জ্বালানি ডাইনি বড্ড জ্বালিয়ে তুলেছে নবদ্বীপকে, ওর জ্যাঠা কত স্নেহ করত, কতই না ভালোবাসত, আর ওই ডাইনি মুখপুরি যে বাছাকে জ্যাঠার ন্যায্য ওয়ারিশি সত্ত্ব থেকে ফাঁকি দিতে চায় তা নয়, আবার সোনার ছেলেকে জেলে পাঠাবার ব্যবস্থা করছে।
2: কারণ কি, নবদ্বীপের কসুর কি খুলে বলো?
3: ইয়ার কি খুলে বলতে হয়, বাছা আমার জ্যাঠার বিষয় সম্পত্তি ন্যায়ত অধিকারী, তাইও প্রমাণ করতে চায়, আর তাই বলি তাই চোখা কি এত রাগ।
2: ও ব্যাপারটা এতক্ষণে বুঝেছি, কিন্তু
3: তোমার চক্ষু স্থির হয়ে গেল যে দেখছি।
2: তুই কি সর্বনাশ করছিস?
3: কেন, এতে নবদ্বীপের দোষ হয়েছে কি? সে তার জ্যাঠার বিষয় নেবে না, অমনি এক কথায় ছেড়ে দেবে?
2: ইস কি অন্যায়, এ কি পাপ! নবদ্বীপকে মতি দিলে কে? দাদার সম্পত্তি তার স্ত্রীকে দিয়ে গেছেন।
3: হ্যাঁ, দিয়ে গেছেন সহজ বুদ্ধিতে নয়, মরণকালে আর ওই ডাইনির মন্ত্র গুনে।
5: জ্যাঠামশায় মতিভ্রম হয়েছিল, তাই আমি এই ভুল নিজের হাতে শুধরে নিচ্ছি, এমন কি অন্যায় কাজ করছি?
2: বলিস কি, আরে বলিস কি, আমাকে যে তোর হতভম্ব করে দিচ্ছিস, এখন বলছি অন্যায় করিস নি, আমার কথা যদি না শুনিস তোরা যা খুশি করকে যা, আমি কিচ্ছু জানি না।
3: বাপ হয়ে ছেলের দিকটা তুমি দেখবে না?
2: সেই জন্যই তো আমি নিষেধ করেছি।
5: বাবা, আমার যাতে ভালো হয় তা কি তুমি করতে চাও না? আমার স্বার্থের সহায় তুমি দাঁড়াবে না?
2: ছি ছি ছি ছি, এই যে অধর্ম অধর্ম!
3: তাহলে তুমি ধর্ম নিয়েই থাকো, আমাদের মঙ্গল তোমার কাছে কিচ্ছু নয়, স্ত্রী ছেলে তোমার কাছে তুচ্ছ, তাই হোক আমার যেখানে দু চোখ যাই চলে যাব।
5: বাবা বিবেচনা করে দেখো, নইলে চোখের সামনে তোমার ছেলেকে মরতে দেখবে তোমার।
2: আচ্ছা আচ্ছা, যা যা আবার হবে, যা যাতে যা, তোর এখান থেকে যা যাতে যা, আমায় একলা থাকতে দে, এর একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না।
6: ধর্মাবতার, শ্রীমতী বরদা সুন্দরীকে তার স্বামী স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি যে উইল করে দিয়ে গেছেন, সে উইল যে জাল তা একেবারেই বিশ্বাস।

0: যোগ্য নয়। গুরুচরণ বাবু অপুত্রক ছিলেন এবং তার অনুজ রামকানাই বাবুর পরিবারের সঙ্গে একান্নবর্তী ছিলেন না। তাছাড়া এজমালি সম্পত্তি নয়। এক্ষেত্রে বিধবা স্ত্রীকে বঞ্চিত করে কোনো ব্যক্তি কৃতগণ্য ভাইপোকে সমস্ত বিষয় উইল করে দিতে পারেন না। ন্যায়ত ধর্মত তা সম্ভব নয়। নিঃসন্দেহেই বলা যায় যে নবদ্বীপচন্দ্র বিধবা বরদা সুন্দরীকে সহায়হীন জেনে মিথ্যে উইল খাড়া করে তার বিষয় সম্পত্তি গ্রাস করবার দুরভিসন্ধি করেছেন।
1: কিন্তু কৌশলী মহাশয়, আমাকে এই মকদ্দমার সাক্ষ্য প্রমাণ দেখেই বিচার করতে হবে। আপনার মক্কেলের পক্ষ থেকে যে উইল এক্সিবিট করা হয়েছে তাতে যা সই আছে তা বিশেষ সন্দেহজনক। কতকগুলো কাঁপা বাঁকা রেখা কি নাম বোঝা দুঃসাধ্য, কিন্তু অপর পক্ষের উইলে নামের স্বাক্ষর পরিষ্কার, সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে উইলকর্তার নাম। আপনার আর কোনো সাক্ষী আছে?
0: আগে হুজুর, সাক্ষী নিশ্চয়ই আছে, আর ভালো সাক্ষী আছে। তার এজাহার শুনলে
2: এই শোনো সুবল মামা, আমার হয়ে যদি সাক্ষী না দাও তবে তোমার একদিন কি আমার একদিন, তোমাকে মোটা টাকা দেবো, কিছু জমি জমাও তোমার নামে করে দেবো, কথা দিচ্ছি।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, কিচ্ছু ভেবো না নবদ্বীপ, তুমি তার জন্যে শুধু আমার কথাটা একটু মনে রেখো।
4: সাক্ষী সুবলচন্দ্র হাজির।
2: ওই ওই ডাক পড়েছে, যাও যাও যাও যাও যাও।
3: হাজির আছি, হাজির আছি হুজুর।
0: বরদা সুন্দরীর নামে উইলটা সত্য কিনা
3: আগে সত্য বলা কি সহজ কথা হুজুর? সইটাই যে চেনা যাচ্ছে না।
1: আপনার পক্ষের সাক্ষী বিরুদ্ধ কথাই বলছে, এখন আপনার কি বক্তব্য?
0: হুজুর, আসল সাক্ষী রামকানাই বাবু, তাকে হাজির করতে হুকুম হোক।
4: রামকানাই চক্রবর্তী হাজির।
5: হাজির।
0: আচ্ছা রামকানাই বাবু, আপনার জ্যেষ্ঠ ভ্রাতা গুরুচরণ বাবুর সঙ্গে আপনার কি খুব সদ্ভাব ছিল?
6: আগে অসদ্ভাব ছিল না,
0: তা নয় হলো, কিন্তু আপনারা তো একান্নবর্তী ছিলেন না। তবে আপনার পুত্র নবদ্বীপচন্দ্রকে তিনি উইল করে গেলেন কি করে?
6: হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, বেশি কথা বলবার সামর্থ্য নেই। আমার যা বলবার আমি সংক্ষেপেই বলে নিই, এইটুকু অনুমতি করুন।
1: বেশ, আপনি বলুন।
6: আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাঁর পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে যান। সেই উইল আমি নিজ হাতে লিখেছি আর দাদা নিজ হাতে স্বাক্ষর করেছেন। আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করেছে তা মিথ্যা।
3: দিদি দিদি, আমাদের জিত, চালাকি করতে এসেছিল নবচন্দ্র, এখন যা জেলে গিয়ে পচে মরে যা।
7: বলিস কি রে সুবল, তাহলে ধর্ম এখনো আছে, আমার যা ভাবনা হয়েছিল ঠাকুর পর্যন্ত হলো, জানি অধর্মের কাজ ও মানুষ কখনো করবে না।
3: বুড়ো সমস্ত মাটি করেছিল, আরে আমার সাক্ষীতে তো মকদ্দমা রক্ষে পায়। জানো দিদি, লোক চেনো না তো?
7: বটে, লোক কে চিনতে পারে, আমি বুড়োকে ভালো বলেই জানতুম। কি হবে মা, কি হবে মা, ওকে জেলে ধরে নিয়ে গেল যে আমি কি করে বাঁধবো মা?
8: অদৃষ্ট বৌমা, অদৃষ্ট কর্মফল, এখন সব বুঝি ডুবলো, শেষ রক্ষে হলো না। তোমার শ্বশুরের অবস্থা দেখো, এই তোমার মনে ছিল ছেলেকে জেলে পাঠিয়ে আদালত থেকে অজ্ঞান অবস্থায় কঠিন বিকার জ্বর নিয়ে ঘরে ফিরে এলে, হায় পোড়া কপাল।
7: এ যে হিতে বিপরীত হলো, এমন করে কপাল ভাঙবে খে জানতো মা?
8: চুপ করো বৌমা, চুপ করো, একজনের ভুলেই এই সর্বনাশ, সব বজায় থাকবে মা, ধৈর্য ধরো, ভগবানের মার।
6: নবদ্বীপ, নবদ্বীপ, অন্যায় করিসনি বাবা, তোর ভালো হবে নবদ্বীপ, ছেড়ে ফেল, ছেড়ে ফেল উইল, সব মিথ্যে, সব মিথ্যে।
8: ও গো, কি হবে গো, আমার এখন ওকুল দোকুল যাবে। মা গো, মা গো, রক্ষা করো,
6: না না না না না, অধর্ম সইবে না, আয় ফিরে আয় নবদ্বীপ, অন্যায় সইবে না। ওরে ওরে নবদ্বীপ বাবা, আয়, সত্যের জয়, পুলিশ রে নবদ্বীপ, সত্যের জয়।
8: জগদীশ্বর, কি তোমার নিষ্ঠুর বিধান।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে রামকানাইয়ের নির্বুদ্ধিতা নাটকটি শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জহর গঙ্গোপাধ্যায়, সত্য রায়, অজিত চট্টোপাধ্যায়, শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাখনলাল রায়চৌধুরী, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সাধনা রায়চৌধুরী, শিপ্রা বসু ও অপর্ণা দেবী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। বেতার নাট্যরূপ ও প্রযোজনা বাণী কুমার।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য।
1: নমস্কার বন্ধুরা, শ্রবণে স্বাস্থ্য নিয়ে আবারও হাজির হলাম আপনাদের কাছে। শ্রবণে স্বাস্থ্যর এই আসরে আমরা আলোচনা করি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের নানান বিষয় নিয়ে। সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তেমনি আজকের শ্রবণে স্বাস্থ্যে কথা বলবো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং প্রচণ্ড গরমে তাপপ্রবাহের ফলে হওয়া শারীরিক সমস্যা ও তার প্রতিরোধ সম্বন্ধে। প্রথমেই আসা যাক হাইপারটেনশনের কথায়। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারতের প্রায় 50% পুরুষ এবং প্রায় 30% মহিলা এই হাইপারটেনশনের শিকার। পাশাপাশি ভারতে কম বয়সীদের মধ্যেও এই রোগের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করছে। পরিসংখ্যান বলছে 20-30 বছর বয়সীদের মধ্যে প্রতি 10 জনে একজন হাইপারটেনশনে আক্রান্ত এবং এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। দেশ তথা বিশ্ব জুড়ে এই পরিস্থিতিতে হাইপারটেনশনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের উদ্যোগে 2006 সাল থেকে প্রতি বছর 17ই মে দিনটিকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। তাই আজকে আসন্ন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসকে মাথায় রেখেই প্রথমে আমরা কথা বলবো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ব্যাপারে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার অনির্বাণ রায় এবং ডাক্তার অঞ্জন লাল দত্ত। প্রথমেই আমরা জেনে নিলাম হাইপারটেনশন কি, বিস্তারিত জানালেন ডাক্তার অনির্বাণ রায়।
2: আমাদের মানব দেহে যে রক্ত সঞ্চালন হয় এটা একটা ক্লোজ সার্কিট বলি আমরা। মাঝখানে থাকে পাম্প, হার্ট, হার্ট থেকে রক্ত আর্টারি ক্যাপিলারি ভেন হয়ে আবার হার্টে ফেরে। আমাদের শরীরে 5 লিটারের মতো রক্ত আছে এবং এই রক্তের মধ্যে দিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা দরকারি জিনিসপত্র যেমন অক্সিজেন, খাবার দাবার এগুলো তারা পায় এবং তাদের যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো আবার রক্ত বয়ে নিয়ে শরীর থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করে। এবং এটা একটা কিন্তু ক্লোজ সিস্টেম, এবং এই ক্লোজ সিস্টেমে যখন কোনো ফ্লুইড একটা ক্লোজ ভেসেলের মধ্যে দিয়ে পাস করে তখন এই তরল পদার্থ সেই ভেসেলটা বা সেই নালিটার দেয়ালে একটা পারপেন্ডিকুলার প্রেসারের সৃষ্টি করে। একটা প্রেসার থাকে যেটা দিয়ে সে সামনের দিকে এগোয়, তার একটা কম

0: কম্পোনেন্ট, ল্যাটারাল কম্পোনেন্ট এই ওয়ালটার উপরে কিন্তু, এই দেয়ালটার উপরে কিন্তু চাপ দেয়, এবং এই প্রেশারটাকেই কিন্তু আমরা রক্তের প্রেশার বা ব্লাড প্রেশার বলি। সাধারণত নর্মাল রেঞ্জে আমরা ডায়াস্টোলিক 90 এবং সিস্টোলিক 140 এই রেঞ্জটাকে আমরা নর্মাল বলি, যদিও এর যে কাট অফ যে মার্ক যেটা বললাম তা অনেক ক্ষেত্রে একটু ভ্যারি করতে পারে। অনেক কম প্রেশারেও আমরা দেখেছি যে মানুষের কোনো অসুবিধে কিছু হয় না, কিন্তু যদি প্রেশার 140 এর ওপরে এবং 90 এর ওপর যদি বেড়ে যায় তাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে থাকি।
1: ঠিক কি কারণে এই রোগ হতে পারে সে বিষয়েও আমরা জানলাম ডাক্তার অঞ্জন লাল দত্তের কাছ থেকে।
2: পারিবারিক রক্তচাপ এর অবস্থান যদি থাকে, অর্থাৎ বাবার যদি রক্তচাপ থাকে উচ্চ, তার সন্তানের রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা শতকরা 50% উপরে, এবং এরকম ক্ষেত্রে যারা রক্তচাপ বৃদ্ধি হয় তারা সাধারণত দেখা যায় 40-50 বছর বয়সে, বিশেষ করে 50 বছরের কাছাকাছি বয়সে তার রক্তচাপ বৃদ্ধি দেখা যাচ্ছে। কিন্তু যদি বাবা মা দুজনেরই রক্তচাপ বেশি থাকে সেই ক্ষেত্রে সন্তানের রক্তচাপ কিন্তু একটু আগে 50 বছর না, অন্তত 45-50, 48-50 নিচেই তার উচ্চ রক্তচাপ দেখা দেয়। তার থেকে বড় কথা হচ্ছে এই উচ্চ রক্তচাপ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই উচ্চ রক্তচাপকে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন, অর্থাৎ এর বিশেষ কোনো কারণ নেই। সাধারণত 50 বা তার উপরের মানুষের রক্তচাপ বৃদ্ধি পায়, চিকিৎসা করলে খুব ভালো ফল পাওয়া যায়, একমাত্র উদ্দেশ্য হবে রক্তচাপটা সঠিক রাখা এবং তার জন্য যা চিকিৎসা করা সেটা করা। কিন্তু দ্বিতীয় ধরনের রক্তচাপ, সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন, এটা কিন্তু খুব ভালো না। এটা কিডনির মারাত্মক কোনো রোগ থেকে, এন্ডোক্রিন বা হরমোনাল বিভিন্ন রকমের রোগ বা টিউমার থেকে, রক্ত চলার যে ধমনী বা শিরা তার ব্যাধি থেকে, যেটাকে আমরা বলি অ্যাওটো আর্থ্রাইটিস, অর্থাৎ কোথাও সেটা সংকুচিত হয়ে গেছে, ব্লাড সাপ্লাই কমে গেছে, এরকম যে কজগুলো থেকে রক্তচাপ বাড়ে সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। তার একটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপ দিক হচ্ছে এই রক্তচাপটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং এর জন্য শরীরের বিভিন্ন অংশের ক্ষতিটা তাড়াতাড়ি হয়। কিন্তু যদি কারণটা আমরা জানতে পারি কোত্থেকে হচ্ছে, সেই কারণটার জন্য যদি চিকিৎসা করা হয় বা সার্জারি করা হয়, তাহলে রক্তচাপজনিত প্রবলেমটা চিরকালের জন্য আমরা সুস্থ হয়ে গেলো বলা যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যখন প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন যেটা বললাম যে কোনো কারণে হয় না এমনিতে হয়, সেই রক্তচাপ পুরোপুরি সারে না, তার চিকিৎসার জন্য ওষুধটা রেগুলার খেতে হবে, ডোজ অ্যাডজাস্ট করতে হবে, যেটা আমি আগেই বলেছি। তবে ওভারঅল যদি বিচার করা হয় তাহলে এসেনশিয়াল হাইপারটেনশন, অর্থাৎ যেটা সাধারণ মানুষের 50 বছর বয়সে হয়, হওয়ার চান্স বেশি, 40% ক্ষেত্রে বেরোচ্ছে, বাবা মা কারো ছিল, বাকিটা এমনিতেই লোকের হয়, যেমন ওজন বেশি হলে, টেনশন বেশি হলে, কোনো কারণে যদি তার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের সঙ্গে রক্তচাপের একটা খুব নৈকট্য আছে, সুতরাং এই সমস্ত কারণে রক্তচাপগুলোকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশনের মধ্যে ফেলি, চিকিৎসা করলে ভালো হয়। পরেরগুলো যেটা বললাম সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, তার একটা কজ আছে। অনেক সময় কজগুলো খুব সাধারণ কজ থাকে, বিনাইন কজ বলি, খারাপ কিছু না, সেটা অপারেশন করলে বা তার ওষুধ দিলে সেরে যায়। আবার অনেক সময় কজগুলো খুব কমপ্লিকেটেড কজ হয়, সেই ক্ষেত্রে ওষুধে বা সার্জারিতে পুরোপুরি সারানো নাও হতে পারে, চিকিৎসা রেগুলার করে যেতে হবে। এবার প্রশ্ন উঠতে পারে যে কোনটা সেকেন্ডারি হাইপারটেনশন আর কোনটা এসেনশিয়াল হাইপারটেনশন, বা অর্থাৎ কোনটা একটা কারণ আছে তার জন্য হচ্ছে, সেটা বুঝবো কী করে? সাধারণত 40-50 বা তার উপরে যাদের রক্তচাপ দেখা দেয় এবং স্বাভাবিক প্রাইমারি চিকিৎসায় এবং ইনভেস্টিগেশনে পরীক্ষা নেগে কোনো রকম খারাপ কিছু পাওয়া যায় না, তাদেরকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশনই বলবো। কিন্তু যদি একটা 10 বছরের ছেলে, একটা 12 বছরের ছেলে, 30 বছরের মানুষ, এমনকি 40-এর নিচে যারা আছে, তাদের যদি ব্লাড প্রেশার বাড়ে এবং খুব বেশি বাড়ে, তখন আমাদের প্রধান কাজ হবে শুধুমাত্র তার চিকিৎসা না, তার রক্তচাপ বৃদ্ধির কারণটা খুঁজে বার করা। এবং সেই ক্ষেত্রে আমাদের বহু রকমের পরীক্ষা করতে হয়, কিডনির পরীক্ষা, হার্টের পরীক্ষা, বিভিন্ন শিরার মধ্যে রক্ত সঞ্চালন প্রবাহ ঠিক হচ্ছে কিনা তার পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা করে আমাদের কারণটা বের করে সেই কারণ দিয়ে চিকিৎসা করতে হয়। অর্থাৎ কম বয়সের, বিশেষ করে 30 বছর বা তার নিচে কারো যদি রক্তচাপ বৃদ্ধি পায়, তখন ভেবে নিতে হবে যে এটা সেকেন্ডারি কজ, কোনো কারণে পাচ্ছে। 40 বছরের ঊর্ধ্বে বা 50 বছরের ঊর্ধ্বে যদি কারো রক্তচাপ বৃদ্ধি পায়, তার বাড়িতে বাবা মার যদি রক্তচাপ থাকে বা একজনের থাকে, তাহলে ধরে নিতে হবে সেটা এসেনশিয়াল হাইপারটেনশন, খুব বিশেষ কোনো কারণের জন্য না, চিকিৎসা করে কন্ট্রোল রাখতে হবে। আর 30-40-এর মাঝখানে বয়সে যদি রক্তচাপ বৃদ্ধি পায়, তাহলে সেটাও আমাকে ক্লিনিক্যাল, অর্থাৎ আমার ডাক্তারি স্বাস্থ্যের অভিজ্ঞতা থেকে বিচার করে আমাকে ঠিক করতে হবে আমি কতখানি পরীক্ষা করব, এটা কি এসেনশিয়াল হাইপারটেনশন না এটা অন্য কোনো কারণে হাইপারটেনশন, সেটা ডিপেন্ড করবে রোগীর অবস্থা।

0: তা ক্লিনিক্যাল কন্ডিশন দেখে আমরা সেই জাজমেন্টটা যাব।
1: পাশাপাশি এই রোগের সাধারণ লক্ষণ সম্বন্ধেও আমাদের বিস্তারিত জানালেন ডাক্তার দত্ত।
0: রক্তচাপ বাড়লে সবসময় যে টের পাওয়া যাবে এমন কোনো কথা নয়। ধরুন আপনার রক্তচাপ ভীষণ বেড়ে গেছে, আপনি জানতেই পারছেন, 150 হয়ে গেছে, 160 হয়ে গেছে, উপরে 170 হয়ে গেছে, তারপরে কোনো কারণে অন্য কোনো ব্যাপারে আপনি চিকিৎসা করাতে গেছেন, একটা রুটিন ব্লাড টেস্ট করার সঙ্গে রক্তচাপ মাপা হলো, দেখা গেল এত বেশি। সুতরাং যাদের বয়স 40-এর ওপরে, বিশেষ করে যাদের বাড়িতে বাবা মা বা কারো রক্তচাপ বৃদ্ধি ছিল, তারা কোনো উপসর্গ পান বা না পান, কোনো অসুবিধা হোক বা না হোক, তাদের উচিত হবে রক্তচাপ বাড়িতে একবার পরীক্ষা করিয়ে নেওয়া, এক মাস বা দু মাস অন্তর। এই দিয়ে আমি জানতে পারবো আমার রক্তচাপ কোথায় আছে। রক্তচাপের লক্ষণ ডেফিনেটলি আছে, যেমন খুব কমন লক্ষণ সেটা হচ্ছে মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘাড়ের কাছটা ব্যথা হওয়া, এটা প্রাথমিক এবং বেশিরভাগ কমন সাধারণ উপসর্গ। অনেকে রাতেবেলা ঘুম হয় না, ছটফট করছেন, এগুলোও একটা প্রাথমিক উপসর্গ। আর অনেক দিন রক্তচাপ থাকার ফলে তার যদি হার্ট এফেক্ট করে, তাহলে সেক্ষেত্রে তার একটু শ্বাসকষ্ট হওয়া, একটু পরিশ্রম করলে বুকের মধ্যে একটা চাপচাপ ব্যথা বা একটা অনুভূতি যেটা স্বাভাবিক নয় সেরকম ফিল করছেন, অর্থাৎ এই সময় আপনার রক্তচাপজনিত উপসর্গটা সরাসরি আপনি ফিল করছেন না, কিন্তু রক্তচাপজনিত হার্টের যে ইনভলভমেন্ট হয়েছে, হার্টের যে এফেক্ট করেছে, তার উপসর্গটা আপনি ফিল করছেন। তেমনি অনেক সময় দেখা গেল যে কিডনিতে রক্তচাপ এফেক্ট করার জন্য আপনার কিডনির একটু ক্ষতি হচ্ছে, তাতে ব্লাড ইউরিয়া ক্রিয়াটিনিন বেড়ে গেছে। কোনো টেস্টে হঠাৎ দেখা গেলো ব্লাড ইউরিয়া ক্রিয়াটিনিন বেড়ে গেছে, আপনাকে তখন ভাবতে হবে তাহলে কি আমার রক্তচাপ বেড়েছে। সুতরাং যদিও স্বাভাবিকভাবে রক্তচাপ উপসর্গ হচ্ছে মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা এবং একটা ওভারঅল শরীরটা ঠিক সুস্থ লাগছে না, ভাল লাগছে না, দুর্বল লাগছে ইত্যাদি সিমটম, কিন্তু আবার বলি একদম কোনো উপসর্গ নেই অথচ রক্তচাপ বৃদ্ধি হচ্ছে, এটাও কিন্তু সংখ্যা কম না।
1: হাইপারটেনশনের ফলে কি কি ক্ষতি হতে পারে সে বিষয়েও আমরা জানলাম ডাক্তার অনির্বাণ রায়ের কাছ থেকে।
2: সাধারণত রক্তচাপ যদি বেড়ে যায় তখন মানুষের যে অসুবিধাগুলো সাধারণত আমরা পাই সেটা হচ্ছে মাথার পেছনে, ঘাড়ের পেছনে ব্যথা, মাথা ঘুরছে, এইগুলো কিন্তু আমরা পাই। কিন্তু তাছাড়াও আরো খারাপ প্রভাব বা ক্ষতিকারক প্রভাব কিন্তু এই ব্লাড প্রেশারের আছে। তা যদি কোনো কারণে প্রেশার এতটাই বেড়ে গেল যে সেই ভেসেলটা রাপচার করলো, সেখানে কিন্তু রক্তক্ষরণ হয়ে যেতে পারে। যদি আজ আমার এখন চোখের ভেতরে যদি ব্লিডিং হয়, সেখানে ভেসেল ফেটে যায় ডিউ টু হাইপারটেনশন, আমার রেটিনাতে যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু আমি চোখে দেখতে পাবো না। আমার ব্রেনের মধ্যে যদি ব্লিডিং হয় তাহলে ব্রেনের যে জায়গাটা ক্ষতি হলো সেই জায়গাটার জন্যে হয়তো আমার ডান হাত ডান পা অসার হয়ে গেল, কিংবা বাঁ হাত বাঁ পা অসার হয়ে গেল, তাকে আমরা স্ট্রোক বলি, আমাদের ডাক্তারি পরিভাষায় বলি সিভিএস, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ইন্টারনাল হেমারেজ, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ, এই কথাগুলো আমরা ইউজ করি। ব্রেনের ভেতরে যদি হেমারেজ হয়, উচ্চ রক্তচাপের জন্যে কিডনি এফেক্ট করতে পারে, লিভার এফেক্ট করতে পারে, স্প্লিন এফেক্ট করতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ক্ষতি হতে পারে হাইপারটেনশনের জন্যে।
1: একেবারে শেষে ডাক্তার রায় আমাদের জানালেন এই হাইপারটেনশন থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব বা এই রোগের প্রতিকার কি সেই বিষয়ে।
2: হাইপারটেনশন থেকে মুক্তি পেতে গেলে এক নম্বর কথা হচ্ছে, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে রেগুলার চেক আপ। আমাদের এখন ন্যাশনাল হেলথ মিশনে যে কাজ হয়, বাড়ি বাড়ি আমাদের আশা কর্মীরা আছে, তারা আরবান আশা হতে পারে, রুরাল আশা হতে পারে, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে 30 বছরের ওপরেই বয়স হলে প্রত্যেকের কিন্তু আমরা প্রেশার মাপার কথা বলি, এবং যদি কারোর প্রেশার পাওয়া গেল তাহলে তো তাকে 6 মাস অন্তর মাপতেই হবে, তাদের রেগুলার মনিটরিংয়ে থাকতে হবে, ওষুধ খেতে হবে। আর যদি কারোর দেখা যায় যে না প্রেশার নেই, তাহলে সাধারণত আমরা 1 বছর বাদে বাদে চেক করতে বলি। কারণ এখন যথেষ্ট ওষুধ বেরিয়ে গেছে, যদি আমরা জানতে পারি যে প্রেশার কারোর বেড়েছে, তাকে কিন্তু আমরা ওষুধ দিলে আমরা কিন্তু তার প্রেশার কন্ট্রোলে আনতে পারি। এবং আগেকার দিনে যেমন ব্রেনের ভেতরে হেমারেজ হয়ে অনেক কম বয়সে অনেক মানুষ মারা যেত, এখন কিন্তু সেই সংখ্যাটা অনেক কমেছে। আমরা তখন এটাকে বলতে হচ্ছে সেই সময় সন্ন্যাস রোগ বলতো। এই রেগুলার চেক আপে আপনাকে থাকতে হবে, এবং বিশেষ করে কারা অ্যাট হাই রিস্ক হাইপারটেনশন বা রেইজ ব্লাড প্রেশারের হওয়ার জন্যে, কাদের চান্স বেশি সেইটা কিন্তু বুঝতে হবে। হেরিডিটি একটি খুব বড় ফ্যাক্টর, বাবা মার যদি হাইপারটেনশন থেকে থাকে তাহলে কিন্তু পরের প্রজন্মের হাইপারটেনশন পাওয়ার সম্ভাবনা প্রচুর। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে যে যত চিন্তামুক্ত টেনশন ফ্রি লাইফ লিড করতে পারবে তাতেও কিন্তু প্রেশার কম থাকে। এবং এই যে কথাগুলো বললাম, সবচেয়ে আসল কথা হচ্ছে যে রেগুলার ব্লাড প্রেশার কিন্তু আপনারা মনিটর করান এবং দরকার পড়লে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধ খেতে হবে। এবং ভয়ের কিছু নেই, এখন কিন্তু আমরা প্রেশার কিন্তু আগের থেকে আমরা অনেক বেশি সুন্দর করে ট্যাকল করতে পারি এবং প্রেশারের জন্য কিন্তু আগের মতো অত মানুষ কিন্তু মারা যায় না।
1: শ্রবণের স্বাস্থ্য আসরে এতক্ষণ আমরা কথা বলছিলাম হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। সঙ্গে ছিলেন চিকিৎসক ডাক্তার অনির্বাণ রায় এবং ডাক্তার অঞ্জনলাল দত্ত।

নমস্কার, আমি ডাক্তার রুনা বল, প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে 9 মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন। গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের 2টো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো সময় নেবেন, যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সেই ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয়, পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন, ব্লাড গ্রুপ এবং অন্যান্য যা যা রক্ত পরীক্ষা করাবেন, যতবার চেক আপ করাতে বলবে সব রকম চেক আপ করাবেন। আশা করি মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।

0: নমস্কার, আমি ডাক্তার দয়ালবন্ধু মজুমদার বলছি। সাপের কামড় থেকে বাঁচার জন্য আমি খুব সাধারণ কয়েকটা সাবধানতার কথা আপনাদেরকে বলে দিচ্ছি। কখনোই অন্ধকার রাস্তায় হাঁটবেন না, একটা টর্চ লাইট নিয়ে হাঁটার চেষ্টা করবেন। ঝোপঝাড়ে কাজ করার সময়তে জায়গাটাকে একটা লাঠি বা গাছের ডাল দিয়ে একটু নেড়ে নেবেন, যাতে ওখানে যদি সাপ থাকে সে যেন সরে যাওয়ার সুযোগ পায়। যদি কোনো রকমেই আপনাকে সাপে কামড়ে দেয়, যে সাপেই কামড়াক, আপনার যদি সন্দেহ হয় আমাকে সাপে কামড়েছে, বাড়ির কাছাকাছি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যত দ্রুত পারবেন যাওয়ার চেষ্টা করবেন। আমাদের পশ্চিমবাংলার সবকটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসা পাওয়া যায়। যত দ্রুত পৌঁছতে পারবেন, জানবেন চিকিৎসায় ফল তত ভালো পাওয়া যাবে।
1: এবারে আমরা আসব দ্বিতীয় প্রসঙ্গে। এই প্রচণ্ড গরমে তাপপ্রবাহের ফলে দেখা যায় নানান শারীরিক সমস্যা, ফলস্বরূপ বহু ক্ষেত্রে হিট স্ট্রোকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই দরকার সচেতনতা। তথ্য বলছে, বিগত বছরে মার্চ থেকে জুনের মধ্যে সারা দেশ জুড়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন প্রায় 10,000-এর বেশি মানুষ। তাই প্রচণ্ড দাবদাহের ফলে কি কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে, তার লক্ষণ, অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, সে সম্বন্ধেই আমাদের বিস্তারিত জানাবেন চিকিৎসক ডাক্তার আয়ুর্জ্যোতি ঘোষ।
2: তাপপ্রবাহের কারণে শারীরিক সমস্যাকে মূলত 5 ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে হিট স্ট্রোক, 2 নম্বর হিট এক্সাশন, 3 হিট সিনকোপ, 4 হিট ক্র্যাম্পস এবং 5 নম্বর হলো হিট র্যাশ। প্রথমে আলোচনা করি হিট স্ট্রোক নিয়ে। আমাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ

0: করে আমাদের ব্রেন বা মস্তিষ্ক। প্রচণ্ড গরমে মস্তিষ্কে তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতিতে সমস্যা দেখা দিলে তখন মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে দেহের তাপমাত্রা বেড়ে 40°C-এর ওপর উঠে যায়। তখন যেটা হয়, আমাদের শরীরে ঘাম হওয়া বা সোয়েটিং বন্ধ হয়ে যায়, রোগীর পালস রেট বেড়ে যায়, রোগী অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন, এমনকি রোগী অজ্ঞানও হয়ে যান। হিস্ট্রোকের ক্ষেত্রে রোগীকে শনাক্ত করার 30 মিনিটের মধ্যে রোগীর শরীর ঠান্ডা করতে হবে, টাইট পোশাক পরলে সেটিকে খুলিয়ে দিতে হবে, রোগীকে কোনো ঠান্ডা জায়গায় বা ছায়াতে নিয়ে গিয়ে তার ঘাড়ে, বগলে, কুচকিতে বরফ বা ভিজা কাপড় দিয়ে তার দেহের তাপমাত্রা কমাতে হবে। হিস্ট্রোকে রোগীর চিকিৎসা বাড়িতে সম্ভব না, রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। এবারে আসি হিট এক্সজশনের ব্যাপারে। গরমকালে পরিবেশের তাপমাত্রা খুব বেশি থাকে, ফলে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে জল, লবণ ইত্যাদি বেরিয়ে যায়। তখন মাথা ঘোরে, মাথা ব্যথা করে, শরীর খুব ক্লান্ত, দুর্বল লাগে, শরীরে রক্তচাপ কমে যায়, পালস রেট বেড়ে যায়, এমনকি অনেক সময় পেশেন্ট জ্ঞানও হারিয়ে ফেলে। তবে এক্ষেত্রে দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকে বা অল্প একটু বাড়তে পারে। হিট এক্সজশনে হলে প্রচুর পরিমাণে ঠান্ডা পানীয়, জল, ওআরএস ইত্যাদি খেতে হবে। শরীর ঠান্ডা করতে বরফ বা ভেজানো কাপড় ব্যবহার করা যেতে পারে। যদি রোগী বমি না করে বা রোগী যদি হিমোডাইনামিক্যালি স্টেবল হয়, মানে শরীরে রক্তচাপ, পালস রেট ইত্যাদি নর্মাল থাকে, তবে রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা সম্ভব। রোগী বমি করলে বা হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকলে তাকে হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিতে হবে। হিট সিনকোপের ক্ষেত্রে গরমে রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে জল, লবণ ইত্যাদি বেরিয়ে যায়, ফলে শরীরে রক্তচাপ কমে যায়, মস্তিষ্কে অক্সিজেন কম যায়, ফলে রোগী সাময়িকভাবে অজ্ঞান হয়ে যেতে পারে। এক্ষেত্রে রোগীকে ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে, তার শরীরে বরফ, ভেজা কাপড় দিয়ে ঠান্ডা করতে হবে, দরকার হলে রোগীকে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। চতুর্থ যেটা হতে পারে সেটা হলো হিট ক্র্যাম্পস। যারা প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন তাদের শরীর থেকে জল এবং লবণ বেরিয়ে গিয়ে মাসেল ক্র্যাম্পস হয়। এক্ষেত্রে জল, ওআরএস খেলে রোগী বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ হয়ে যান। পঞ্চম যেটা হতে পারে সেটা হলো হিট র্যাশ, বা বাংলায় যাকে বলে খামাচি। এটি মূলত হয় খুব গরম বা আর্দ্র আবহাওয়ায়। এক্ষেত্রে প্রচণ্ড গরমে আমাদের যে শরীরের ঘর্মগ্রন্থিগুলো রয়েছে সেগুলোর মুখ ঘামে আটকে যায়, ফলে শরীরে ছোট ছোট র্যাশ দেখা দেয় যেগুলো খুব চুলকায়। এক্ষেত্রে হিট র্যাশের ক্ষেত্রে যেটা করা উচিত, সিনথেটিক কাপড় একদম পরা উচিত না, সুতির কাপড় পরা উচিত। সুতির কাপড় দেহের ঘাম শোষণ করে, ফলে হিট র্যাশ হতে বাধা দেয়। হিট র্যাশের ট্রিটমেন্ট বলতে ক্যালামাইন জাতীয় লোশন ব্যবহার করা যেতে পারে, এবং ক্যালামাইন জাতীয় লোশনে যদি কাজ না হয়, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খুব কম পোটেন্সির টপিক্যাল স্টেরয়েড ইউজ করা যেতে পারে। ইচিংয়ের ক্ষেত্রে বা চুলকানির ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনস যেমন সেটিরিজিন, লিভোসেটিরিজিন ট্যাবলেট খাওয়া যেতে পারে।
1: পাশাপাশি এই গরমে যদি সুস্থ থাকতে চান এবং তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য কি ধরনের সতর্কতা নেওয়া যেতে পারে বা ধরুন কি ধরনের খাবার খাওয়া দরকার, সেই বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার আয়ুর্জ্যোতি ঘোষের কাছ থেকে।
0: এই গরমে সুস্থ থাকতে গেলে বারবার জল পান করতে হবে, দিনে মিনিমাম 2 থেকে 3 লিটার জল খেতে হবে, এছাড়া শরবত যেমন ছাতুর শরবত, বেলের শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। এই সময় মৌসুমি ফল যেমন পেঁপে, শসা, তরমুজ ইত্যাদি খান, এতে প্রচুর পরিমাণে জল থাকে। শাকসবজি, হালকা খাবার খাবেন, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এই গরমে সিনথেটিক কাপড় পরবেন না, সুতির ঢিলে ঢালা হালকা রঙের পোশাক পরুন। হালকা রং সূর্যের আলো অ্যাবজর্ব হতে দেয় না, বাইরে বেরোলে ছাতা, সানগ্লাস এবং অবশ্যই খাবার জল নিয়ে বেরোবেন। যারা ধরুন ব্লাড প্রেশারের জন্য ডায়াবেটিক্স জাতীয় ওষুধ খান, তারা রোদে বেশি ঘোরাঘুরি করবেন না। শিশু, বয়স্ক, গর্ভবতী মহিলারা অকারণে রোদে বেরোবেন না, কারণ তাপপ্রবাহে ওনারাই সবচেয়ে বেশি এফেক্টেড হন। এইসব কিছু মেনে চললে আমরা গরমে সুস্থ থাকতে পারবো। তাপপ্রবাহের কারণে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে ঠান্ডা জায়গায় বা ছায়াতে প্রথমে নিয়ে যেতে হবে, ভিজে কাপড় বা বরফ দিয়ে তার শরীর ঠান্ডা করতে হবে, হাওয়া করা যেতে পারে, তাকে জল, ওআরএস দিতে হবে।

0: তারপরেও তিনি যদি সুস্থ না হন বা তার যদি ব্লাড প্রেশার খুব কম থাকে, বমি হয়, অসংলগ্ন কথাবার্তা বলেন বা জ্ঞান হারান, তবে অবশ্যই তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
1: তাহলে বন্ধুরা, আসুন আমরা সচেতন হই। আজকের শ্রবণের স্বাস্থ্যর আসরে আমরা কথা বললাম হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং তাপপ্রবাহের ফলে হওয়া শারীরিক সমস্যার বিষয়ে। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার অঞ্জন লাল দত্ত, ডাক্তার অনির্বাণ রায় এবং ডাক্তার আয়ুর্জ্যোতি ঘোষ। আশা করি আপনারা এই তথ্যগুলো মেনে চলবেন, ডাক্তারবাবুরা যা বললেন সেগুলো শুনবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রবণের স্বাস্থ্য আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। গ্রন্থনা শ্রীতমা মুখোপাধ্যায়, সংকলন ও সম্পাদনা রূপময় কোলে, প্রযোজনা দেবর্ষী ঘোষ, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।
2: স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান শ্রবণের স্বাস্থ্য এখানেই শেষ হল। এখন আধুনিক গান। প্রথম গানটি জগন্ময় মিত্রের কণ্ঠে, গানটির গীতিকার মোহিনী চৌধুরী, সুরকার কমল দাশগুপ্ত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মমতা গঙ্গোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজাচ্ছেন সন্দীপন গঙ্গোপাধ্যায়।

বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা।

আকাশবাণী ও দূরদর্শনের টপ গ্রেড শিল্পী উস্তাদ সাবির খান আজ সকালে প্রয়াত হয়েছেন। দাদু উস্তাদ মাসিদ খানের কাছে তার হাতে খড়ি, পিতা বিখ্যাত তবলিয়া উস্তাদ কেরামাতুল্লাহ খান সাহেবের যোগ্য উত্তরাধিকারী ছিলেন ফারুকাবাদ ঘরানার শিল্পী উস্তাদ সাবির খান। সঙ্গত করেছেন হিন্দুস্তানি সঙ্গীতের বিভিন্ন কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।

রইস খান, আমজাদ আলী খান, হরিপ্রসাদ চৌরাসিয়া, গিরিজা দেবীর সঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে সাবির খান সুরকার ও গায়ক হিসেবেও প্রসিদ্ধ ছিলেন। হিন্দি, বাংলা, তামিল ও ইংরেজি ভাষার বেশ কিছু ছবিতে তিনি সুরারোপ করেছেন, গানও গেয়েছেন। উস্তাদ সাবির খান সাহেবকে 1976 সালে স্বামী হরিদাস সঙ্গীত সম্মেলন সমিতি তলমানি উপাধিতে এবং 1990 সালে রামপুর মিউজিক কনফারেন্সে আফতাব এ তবলা সম্মানে ভূষিত করা হয়। 2012 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উস্তাদ সাবির খান। তার প্রয়াণে আমাদের আজকের শ্রদ্ধাঞ্জলি। এখন শুনবেন তিন তাল এবং ঝাপতালে তবলা লহরা, শিল্পী উস্তাদ সাবির খান। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। তিন তাল এবং ঝাপতালে তবলা লহরা, শিল্পী উস্তাদ সাবির খান। প্রথমে তিন তালে তবলা লহরা।

তিন তালের পর এবার ঝাঁপ তালে তবলা লহরা, শিল্পী উস্তাদ সাবির খান। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

Did you get the crowd?

শুনলেন ঝাঁপতালে তবলা লহরা, শিল্পী উস্তাদ সাবির খান। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে। এখন 15ই মে শুক্রবারের অনুষ্ঠান সূচি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় শুভাষিত শুনবেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। ৬টা বেজে ৫ এ সঙ্গীতাঞ্জলি, ৬টা ৩০ এ আজকের চাষবাস, থাকছে কথিকা জৈব চাষ, বলবেন ডক্টর সৈকত কুমার বসু। ৬টা বেজে ৪০ মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে রক্তে চিনি ও হৃদরোগ বিষয়ে বলবেন স্বয়ম্ভু মুখোপাধ্যায়। প্রাত্যহিকী ৬টা বেজে ৪৫ মিনিটে উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং সৌরভ সাহা। ৭টা ৪৫এ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন। ৮টায় জানা অজানা, থাকছে কথিকা ডিজিটাল সংখ্যা সংযোগপথের সুরক্ষা, বলবেন পার্থ সরকার। ৮টা বেজে ৫ মিনিটে নিরাময় অনুষ্ঠানে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে আনা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, পরিবেশনায় ঐন্দ্রিলা রায়। ৮টা বেজে ২০ মিনিটে গান্ধী চর্চা, থাকছে গান্ধীজি ও সেবা ধর্ম, বলবেন মঙ্গলা প্রসাদ রায়। ৮টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন দেবাশিস চন্দ। ৯টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। ৯টা বেজে ২৫এ সমীক্ষা, মৃণাল ও তার অভিনেতারা, বলবেন শান্তনু চক্রবর্তী। ৯টা বেজে ৩০ মিনিটে আকাশবাণী পডকাস্ট প্রযোজনা শুভঙ্কর দে। ১০টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। ১১টায় যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৌরিক ঘোষ। ১২টায় অতুল প্রসাদের গান শিল্পী ঐশিকা ঘোষ। ১২টা বেজে ১৫ মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। ১টা ৩৫এ উনজমির দুনো ফসল, শুনবেন তরমুজ থেকে গুড় তৈরি, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে একটি অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। ১টায় একক শিল্পীর গানের অনুষ্ঠান গীতিকা। ১টা বেজে ৫০ মিনিটে মহিলা মহল, শুনবেন কাজের খোঁজে, এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ব্যাংকের প্রাক্তন মহাকর্মাধ্যক্ষ রথীন দে। অনুষ্ঠানটির উপস্থাপনায় সৌমা সাহা। ২টা বেজে ৩০ মিনিটে সাঁওতালি গান, পরিবেশনায় সুন্দরী টুডু ও সহশিল্পীবৃন্দ। এরপর আলোচনামূলক সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন পাঠ্যাভাসের প্রবণতা ও বই বাজার। অংশগ্রহণে কালীপদ হেমব্রম, তনুশ্রী সিং মুর্মু ও সুলতানা সোরেন, শুনবেন প্রথম পর্ব। এরপর লোকগীতি পরিবেশন করবেন মোহন চন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দ।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন বিষয়ে ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন বিভাগ ক, উপস্থাপনায় নীলাদ্রি সেন। পাঁচটা বেজে ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার, সঙ্গে ওই বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী। সমগ্র অনুষ্ঠানটি রেকর্ড ও সম্পাদনা করেছেন মৃদুলা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ৬টা বেজে ১৫ মিনিটে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান অর্কেস্ট্রা সংস্কৃতি ও সাঁওতালি, অংশগ্রহণে সিংরাই সোরেন, ডগরমণি টুডু ও সুতালাল সোরেন। শুনবেন দ্বিতীয় পর্ব। ৬টা বেজে ৪০ মিনিটে কৃষি কথার আসরে গবাদি প্রাণীর টিকাকরণ বিষয়ে ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য বিষয়ে আলোচনায় অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় এবং সুব্রত চক্রবর্তী। ৭টা বেজে ১০ মিনিটে দরজা গান, ৭টা ৩০ সমীক্ষা, ৮টায় বাংলা নাটক সরীসৃপ, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সলিল সরকার, প্রযোজনা সৌমেন বসু। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন দেবাশিস চন্দ। ৯টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস। ৯টা ৪৫ দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। ১০টায় বাংলা ছায়া ছবির গান। ১০টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। ১০টা বেজে ৫০ মিনিটে আধুনিক গান অমৃতা দাস ভৌমিকের কণ্ঠে। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা, পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল ৬টা ১৫ সুবদ্ধ সঙ্গীত থাকছে খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন। ৬টা বেজে ২৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস। ৬টা বেজে ৩৫ মিনিটে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের ১১১তম পর্ব। ৬টা বেজে ৪৫ মিনিটে অতুল প্রসাদের গান ঐশিকা ঘোষের কণ্ঠে। ৭টা বেজে ১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। ৮টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। ৮টা ৫০ দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। ৯টা ১০ রসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। ১০টা বেজে ১৫ মিনিটে অঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ। ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। বেলা ১২টায় সুরভি, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। ১২টা বেজে ২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। ১টা বেজে ১০ পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় সংযুক্তা নন্দী। ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা, পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুণী দাস, 5:20 উর্বশী, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 6:30 গুলগুলশান উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 7:10 দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী স্বপন কুমার বর্মন, 7:30 দর্পণ উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 15 মে শুক্রবারের অনুষ্ঠান সূচী।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৮৭% এবং সর্বনিম্ন ৫০%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় এবং ৮:৩০ পর বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।

মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:20 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।